আজ বৃহস্পতিবার 28শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 18ই জুন 2026 খ্রিস্টাব্দ, 3রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:54 হয়ে 11 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যে 6:20 হয়ে 9 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 20 সেকেন্ড।

মৎস্যজীবী বন্ধুদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তায় জানানো হয়েছে, 18 জুন 2026 থেকে 21 জুন 2026 পর্যন্ত, অর্থাৎ আজ থেকে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর উপকূলে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কখনো কখনো ঘণ্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এই কারণে 21 জুন 2026 পর্যন্ত, অর্থাৎ রবিবার পর্যন্ত, আজ থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূলে মৎস্যজীবী বন্ধুদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা।

0: হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
1: জগৎ সৃষ্টির কতকাল পরে মনুষ্যজাতির এই বিবাহ সম্বন্ধের নিয়ম চলিত হইয়াছে, যদ্যপি তদ্বিশেষ নির্দেশ করা অতি দুরূহ, তথাপি এইমাত্র উল্লেখ করা যাইতে পারে, যখন মনুষ্যমণ্ডলীতে বৈষয়িক জ্ঞানের কিঞ্চিত নির্মলতা ও রাজনীতির কিঞ্চিত প্রবলতা হইতে আরম্ভ হইল এবং যখন আত্মপর বিবেক স্নেহ দয়া বাৎসল্য মমতাভিমান ব্যতিরেকে সংসার যাত্রার সুনির্বাহ হয় না, বিবাহ সম্বন্ধই ঐ সকল প্রধান কারণ, ইত্যকার রোধ সকলের অন্তঃকরণে উদয় হইতে লাগিল, তখনই দাম্পত্য সম্বন্ধ অর্থাৎ বিবাহের নিয়ম সংস্থাপিত হইয়াছিল সন্দেহ নাই। অনন্তর সর্বদেশে এই বিবাহের প্রথা পূর্বাপূর্বাপেক্ষা উত্তরোত্তর উৎকৃষ্ট হইয়া আসিতেছে। এই সংসারে দাম্পত্য নিবন্ধন সুখই সর্বাপেক্ষা প্রধান সুখ। এতাদৃশ অকৃত্রিম সুখে বিড়ম্বনা ঘটিলে দম্পতির চিরকাল বিষাদে কাল হরণ করিতে হয়। হায়, কি দুঃখের বিষয়! যে পতির প্রণয়ের উপর প্রণয়িনীর সমুদায় সুখ নির্ভর করে এবং যাহার সচ্চরিত্রে যাবজ্জীবন সুখী ও অসচ্চরিত্রে যাবজ্জীবন দুঃখী হইতে হইবে, পরিণয়কালে তাদৃশ পরিণেতার আচার ব্যবহার ও চরিত্র বিষয়ে যদ্যপি কন্যার কোনো সম্মতির প্রয়োজন না হইল, তবে সেই দম্পতির সুখের কি সম্ভাবনা রহিল? মনের ঐক্যই প্রণয়ের মূল। সেই ঐক্য বয়স, অবস্থা, রূপ, গুণ, চরিত্র, বাহ্যভাব ও আন্তরিক ভাব ইত্যাদি নানা কারণের উপর নির্ভর করে। অসমদেশীয় বাল দম্পতিরা পরস্পরের আশয় জানিতে পারিল না, অভিপ্রায়ে অবগাহন করিতে অবকাশ পাইল না, অবস্থার তত্ত্বানুসন্ধান পাইল না, আলাপ পরিচয়ের দ্বারা ইতরেতর চরিত্র পরিচয়ের কথা দূরে থাকুক, একবার অন্যন্য নয়ন সংঘটন হইল না, কেবল একজন উদাসীন বাচাল ঘটকের প্রবৃত্তিজনক বৃথা বচনে প্রত্যয় করিয়া পিতামাতার যেরূপ অভিরুচি হয় কন্যাপুত্রের সেই বিধি নিয়োগবধ সুখ দুঃখের অনুলঙ্ঘনীয় সীমা হইয়া রহিল। এই জন্যই অসমদেশে দাম্পত্য নিবন্ধে অকপট প্রণয় প্রায় দৃষ্ট হয় না। কেবল প্রণয়ী ভর্তাস্বরূপ এবং প্রণয়িনী গৃহপরিচারিকার স্বরূপ হইয়া সংসার যাত্রা নির্বাহ করে। অপ্রমত্ত শরীর তত্ত্বাভিজ্ঞ বিজ্ঞ ভিষদবর্গেরা কহিয়াছেন, অনতীত শৈশব জায়াপতি সম্পর্কে যে সন্তানের উৎপত্তি হয় তাহার গর্ভাবাসেই প্রায় বিপত্তি ঘটে। যদি প্রাণ বিশিষ্ট হইয়া ভূমিষ্ঠ হয় তাহাকে আর ধাত্রীর অঙ্কশয্যাশায়ী হইতে না হইয়া অনতিবিলম্বেই ভূত ধাত্রীর গর্ভশায়ী হইতে হয়। কথঞ্চিত যদি জনকজননীর ভাগ্য বলে সেই বালক লোকসংখ্যার অঙ্গবৃদ্ধি করিতে সমর্থ হয়, কিন্তু স্বভাবত শরীরের দুর্বল্য ও সর্বদা পীড়ার প্রাবল্যযুক্ত সংসার যাত্রার অকিঞ্চিৎকর পাত্র হইয়া অল্পকালের মধ্যেই পরত্র প্রস্থিত হয়। সুতরাং যে সন্তানোৎপত্তি ফলনিমিত্ত দাম্পত্য সম্বন্ধের নির্বন্ধ হইয়াছে, বাল্যপরিণয়ের দ্বারা সেই ফলের এই প্রকাশ বিড়ম্বনা সংঘটন হইয়া থাকে। যদ্যপি এতদ বিষয়ে অন্যান্য সামান্য কারণ অন্বেষণ করিলে প্রাপ্ত হওয়া যায় বটে, কিন্তু বিশেষ অনুসন্ধান করিলে ইহাই প্রতীতি হইবে যে বাল্যবিবাহই এ সমুদায়ের মুখ্য কারণ হইয়াছে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম শিল্পী শিপ্রা বসু।

0: শুনলেন সঙ্গীতাঞ্জলি।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আজ 18 জুন 2026 বৃহস্পতিবার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকে চাষবাস অনুষ্ঠানে শুনবেন কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, ডায়াবেটিক গ্যাংগ্রিন প্রাণঘাতক, এই বিষয়ে বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং দেবজ্যোতি লাহিড়ি, 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়, 8:00 জানা অজানা, ভারতে ভূগর্ভে জ্বালানির মানচিত্র শুনবেন প্রথম পর্ব, 8:05 নজরুল গীতি শুনবেন কণিকা মজুমদারের কণ্ঠে, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম ঝুলন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অমৃতা সরখেল, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:30 গানে গানে অনুষ্ঠানের শেষাংশ, 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও সৌরিক ঘোষ, বেলা 12:00 আধুনিক গান শুনবেন সালমা সমাজপতির কণ্ঠে, 12:15 শুনবেন দোতারা শিল্পী সৌমেন্দু দাস, 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান বাংলার সংস্কৃতি গম্ভীরা, সুচিস্মিতা দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল অনুষ্ঠানে শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সোমা সাহা, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাইস্কুলের শিক্ষিকা প্রদীপ্তা চক্রবর্তী, সঙ্গে থাকবেন 2 জন শিক্ষার্থী, সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন সুবোধ চন্দ্র সোরেন এবং সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান ঐতিহ্যবাহী সংস্কৃতিতে পরিবর্তনশীল প্রেক্ষাপট, আলোচনায় মাধব চন্দ্র হাঁসদা এবং প্রধান মুর্মু, শুনবেন প্রথম পর্ব, 6:38 কৃষি কথার আসর, বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ, এ বিষয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, 7:10 রামায়ণ গান পরিবেশনায় তারাপদ দেঘরিয়া ও সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে আন্তর্জাতিক যোগ দিবস বিষয়ে ডক্টর তুষারকান্তি মণ্ডলের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, 8:50 বিধানসভা পর্যালোচনা, রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী অনিমা দাস, 9:30 নাটক গোপেনের গোঁফ রচনা স্বরাজ বসু যোজনা বিশ্বনাথ দাস, 10:00 বিশেষ অনুষ্ঠান প্রগতির এক যুগ সুস্বাস্থ্যের দিশা, আলোচনায় অংশ নিয়েছেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং ডাক্তার অনুপ কুমার রায়, 10:45 আধুনিক গান শুনবেন কণিকা মজুমদারের কণ্ঠে, রাত 11:00 শুনবেন দোতারা শিল্পী সৌমেন্দু দাস, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল ঠুমরি ও দাদরা শিল্পী অমৃতা সরখেল, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানস পর্ব 145, 6:45 শুনবেন ভজন শিল্পী অমিত রায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ, 8:30 আধুনিক গান শিল্পী সালমা সমাজপতি, 8:45 রজনীকান্তের গান শিল্পী অমরেশ মৈত্র, 9:10 রাস্তাধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী অনিমা দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী, সন্ধে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, 7:10 দোতারা শিল্পী সৌমেন্দু দাস, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে বাংলায় খবর।
8: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। তিনি গতকাল G7 শীর্ষ সম্মেলনের এক অধিবেশনে বক্তব্য রেখেছেন। ফ্রান্সের এভিয়া শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে বিশ্বের 13টি হটস্পট তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। ফিফা ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 হারিয়ে দিয়েছে। পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 ড্র হয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। প্যারিসের এভিয়া শহরে গতকাল AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ণ পদ্ধতিতে AI এর ব্যবহারের ওপর জোর দিয়েছেন। গ্লোবাল সাউথের সমস্ত দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলেই মত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, বিশ্বজুড়ে নাবিকদের সুরক্ষা বর্তমানে দেশগুলির অগ্রাধিকার হওয়া উচিত।
9: এক্সেলেন্সি, হাম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, অর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি অর উসকো প্রাথমিকতা মিলেগি।
8: ফ্রান্সের এভিয়া শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। অন্যদিকে লিথিয়াম, নিকেল ও বিরল খনিজ পদার্থের নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে G7 ক্রিটিক্যাল মিনারেল অ্যালায়েন্স গঠনের কথা বলা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রফতানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের কথাও এই বিবৃতিতে বলা হয়। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামেও পরিচিত, তাও একই দিনে কার্যকর হবে। ডিসিসির আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, সেটা এবং ডিসিসির কার্যকর হওয়া ভারতের রফতানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রফতানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, এই চুক্তিটি ভারতের কৃষক, শ্রমিক, এমএসএমই, স্টার্ট আপ এবং উদ্ভাবকদের জন্য প্রচুর সুযোগ তৈরি করবে এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের মধ্যপ্রদেশ ও ওড়িশা সফর শুরু করবেন। মধ্যপ্রদেশের বেতুলে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তার ওমকারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উদযাপনে অংশ নেওয়ার কথা। ওড়িশায় এইমস ভুবনেশ্বরের দ্বারা আয়োজিত একটি মেডিকেল শিবিরও আগামীকাল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাহাড়পুরের কিছু বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বাচ্চাদের সঙ্গে। 21 তারিখ মধ্যপ্রদেশের জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী মুর্মু। দিল্লি পুলিশের বিশেষ সেল পাকিস্তানের ISI-এর এজেন্ট শাহজাদ ভাট্টির নেতৃত্বাধীন 8 সদস্যের সন্ত্রাসবাদী গোষ্ঠীর আরও 5 জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে। এর আগে অপারেশন গ্যাং বাস্ট 2.0 চলাকালীন এই গোষ্ঠীর 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা পুলিশকে লক্ষ্য করে নাশকতামূলক কাজ চালানোর চক্রান্ত করছিল। তেহরিক ই তালিবান হিন্দুস্তান গোষ্ঠী ও পাকিস্তানের সন্ত্রাসবাদী কাজগুলি তুলে ধরার লক্ষ্যে তারা নানা ধরনের প্রচারমূলক কাজ চালাচ্ছিল বলেও জানা গিয়েছে। তল্লাশি অভিযান চলাকালীন বেশ কিছু মারাত্মক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মাওবাদী জঙ্গি সংগঠনের নেত্রী পুষ্পা মাহাতো। তার নামে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের মাওবাদী মুক্ত প্রচারের অংশ হিসেবে ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে নাজেহাল হয়ে আত্মসমর্পণ করেছে পুষ্পা। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ সাংবাদিক বৈঠকে জানান, এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড পুলিশের বড় সাফল্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও 2022 সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় 60% কমে গেছে। WFP-র ভারপ্রাপ্ত কার্যনির্বাহী নির্দেশক কার্ল স্কাউ সতর্ক করে বলেছেন, অবিলম্বে পদক্ষেপ না নিলে আরও লক্ষ লক্ষ মানুষ তীব্রতর ক্ষুধার সম্মুখীন হতে পারেন। রাষ্ট্রসংঘের সংস্থাগুলো আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও ব্যাহত হচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCB-র মহানির্দেশক অনুরাগ গর্গ গতকাল ভারতের নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিয়া জেরার্ডসের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে ড্রাগ বাজারের বিরুদ্ধে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আলোচনা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ গতকাল নতুন দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তা এক বৈঠকে মিলিত হন। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আজ। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19 জুন শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে গত রাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন হ্যারিকেন, 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে গোল পরিশোধ করেন মার্টিন বাতোরিনা। হ্যারিকেন আবার 42 মিনিটে গোল করলে প্রথমার্ধের সংযুক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে তা আবার শোধ করেন পিটার মুসা। এরপর দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম 47 মিনিটে ও মার্কাস র্যাশফোর্ড 85 মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। অন্য খেলায় পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গের মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে জোয়াও নেভেস 6 মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্তি সময়ে কঙ্গোর হয়ে ইয়োয়ানে উইসা গোল শোধ করেন। অন্যদিকে আজ গ্রুপ এল এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ঘানা 1-0 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গ্রুপ কে এর ম্যাচে উজবেকিস্তান কলম্বোর বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে গতরাতে লিডসের হেডিংলেতে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান করে। জবাবে নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। তিনি গতকাল G7 শীর্ষ সম্মেলনের এক অধিবেশনে বক্তব্য রেখেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। ফিফা ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শুরুতে জানাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ। প্রথমে জানাই আমন ধান প্রসঙ্গে, বেলে দোঁয়াশ থেকে এঁটেল মাটিযুক্ত উঁচু মাঝারি বা নিচু যে কোনো অবস্থানের জমিতে আমন ধান চাষ করা যায়। জমির অবস্থান, বৃষ্টির সম্ভাবনা, জাতের মেয়াদ ও শস্যচক্র ইত্যাদির কথা বিবেচনা করে আমন ধান চাষের জন্য বীজ বোনার সময় ঠিক করতে হবে। আমন ধানের চাষ মোটামুটিভাবে বর্ষার জলেই হয়ে থাকে বলে জমির অবস্থান অনুযায়ী বোনার সময় ঠিক করতে হবে। জমির অবস্থান অনুযায়ী বৈশাখ মাস থেকে শ্রাবণ মাসের প্রথম পর্যন্ত আমন ধানের বীজ বোনা চলে। শুকনো বীজতলায় বীজ বোনার সময় লক্ষ্য রাখতে হবে যেন নির্দিষ্ট হারে শোধিত বীজ ধান নির্ধারিত পরিমাণ বীজতলায় সমানভাবে পড়ে। বীজ ফেলার পর বীজতলা 24 ঘন্টা জলে ডুবিয়ে রাখতে হবে। অঙ্কুরিত বা কল করা বীজ বুনলে বীজ বোনার একদিন পরে বীজতলা ভিজিয়ে সেচ দিলেই হবে। পরে চারা বড় হবার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ বৃদ্ধি করতে হবে। তবে খেয়াল রাখবেন কখনোই যেন 2.5 সেন্টিমিটারের বেশি জল জমিতে না থাকে। এবারে জানাই আমন ধানের বীজতলা তৈরি। 1 একর জমি রোয়ার জন্য 0.1 একর বা 10 শতক বীজতলা তৈরি করতে হবে। বীজতলার জন্য অপেক্ষাকৃত উঁচু জল নিকাশী ব্যবস্থাযুক্ত উর্বর জমি নির্বাচন করতে হবে। সমগ্র বীজতলাটিকে কয়েকটি চওড়া খণ্ডে ভাগ করে নিতে হবে এবং প্রতিটি খণ্ডের প্রস্থ 12 মিটার বা 4 ফুট হবে। প্রতিটি খণ্ডের চারপাশে 30 সেমি বা 1 ফুট চওড়া এবং 10 সেমি বা 4 ইঞ্চি গভীর নালা রাখতে হবে। অতিরিক্ত নোনা মাটির জমি বীজতলার জন্য উপযুক্ত নয়। অল্প নোনা জমিতে বীজতলা করতে হলে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা রাখতে হবে। কখনোই যেন বীজতলা শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতি 10 শতক বীজতলার জন্য গোবর বা কম্পোস্ট সার 1 টন, নাইট্রোজেন 2 কেজি, ফসফেট 2 কেজি এবং পটাশ 2 কেজি লাগবে। এবারে জানাই অড়হর প্রসঙ্গে, হালকা ও মাঝারি মাটিতে ভালো হয়, তবে সব ধরনের মাটিতে চাষ করা যায়। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজ বুনতে হবে। একরে 10 কেজি বীজের প্রয়োজন হয়। স্বল্পমেয়াদী যাতে সারি ও গাছের দূরত্ব থাকে 1 ফুট, মধ্যমেয়াদী যাতে 2 ফুট এবং 1 ফুট। প্রতি কেজি বীজের সঙ্গে থাইরাম 75% 2 গ্রাম বা ম্যানকোজেব 75% 3 গ্রাম বা ক্যাপটান 75% 2 গ্রাম মেশালে বীজ শোধন হয়ে যাবে। বীজ বোনার কমপক্ষে 7 দিন আগে বীজ শোধন করে বোনার আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। স্বল্পমেয়াদী অর্থাৎ 120 দিনের জাতগুলি হল TAT 10, UPAS 120, প্রভাত T21, পুষা আগেতি। মধ্যমেয়াদী অর্থাৎ 160 দিনের জাত রবি। এই জাতটি আশ্বিন মাসে বোনা হয়। একর প্রতি মূল সার নাইট্রোজেন 12 কেজি, ফসফেট 24 কেজি এবং পটাশ 24 কেজি প্রয়োজন হয়। কোনো চাপান সার এক্ষেত্রে লাগে না। এখন জানাই মুগের প্রসঙ্গে, মুগের বীজ বোনার 3 সপ্তাহের মাথায় চিলিটেড জিঙ্ক 0.5 গ্রাম প্রতি লিটার জলে, 4 সপ্তাহের মাথায় 1.5 গ্রাম ডাইসোডিয়াম অক্টাবোরেট এবং 5 সপ্তাহের মাথায় 0.5 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। প্রতিবারে 40 লিটার অনুখাদ্য মেশানো জল প্রয়োগ করতে হবে। সমস্ত গাছে ফুল আসার পূর্বে একবার সেচ দিলে ভালো হয়। পাতায় পাউডারি মিলডিউ রোগ দেখা গেলে 1 গ্রাম কার্বেন্ডাজিম বা 0.5 গ্রাম ট্রাইডেমর্ফ প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। বীজ বোনার 2 মাস বয়স থেকে শুঁটি তোলা যেতে পারে। পাকা শুঁটি সকালবেলায় ছিঁড়ে নেওয়া ভালো। মোট 2 থেকে 3টি পর্যায়ে শুঁটি তোলা হয়। এখন জানাই আখ প্রসঙ্গে, আখের রোগ পোকা যেমন লাল ঢোড়া ঢসা, ছিপটি ভুষা, ঢোলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, শোষক পোকার আক্রমণের দিকে খেয়াল রাখুন এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্বিতীয় চাপানসার হিসেবে আখ বসানোর 90 দিন পর 66 কেজি নাইট্রোজেন ও 50 কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিন এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি দিয়ে বাঁধ দিন, প্রয়োজনে সেচ দিন। এখন জানাই পাট প্রসঙ্গে, চারা বেরোনোর 21 দিন পর প্রথম চাপান হিসেবে 8 কেজি নাইট্রোজেন প্রতি একরে প্রয়োজন হবে এবং 30 থেকে 35 দিন পর দ্বিতীয় চাপানসার হিসেবে সম পরিমাণ নাইট্রোজেন প্রতি একরে প্রয়োগ করতে হবে। বোরনের ঘাটতি থাকলে ডাইসোডিয়াম অক্টাবোরেট টেট্রাহাইড্রেট 0.1% প্রতি লিটার জলে গুলে চারা বেরোনোর 3য় ও 6ষ্ঠ সপ্তাহে ভালোভাবে পাতার উপর স্প্রে করলে পাটের তন্তুর গুণগত মান ভালো হয় এবং ফলন বৃদ্ধি হয়। সবশেষে জানাই সবুজ সার প্রসঙ্গে, আমন ধান চাষে জৈব সার যোগানের জন্য সবুজ সার হিসেবে ধনচে বীজ বোনার পরিকল্পনা করতে পারেন। এজন্য আমন ধানের রোপণের 1.5 থেকে 2 মাস আগে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টির জলের সুযোগ নিয়ে 2টি চাষ দিয়ে বিঘাপ্রতি 4 কেজি ধনচে বীজ বুনতে পারেন। বীজ বোনার আগে বিঘাপ্রতি 20 থেকে 22 কেজি সিঙ্গেল সুপার ফসফেট সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ধনচে ছাড়া আপনারা চাইলেও শনের বীজ প্রয়োগ করতে পারেন সবুজ সার হিসেবে। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনার ব্লকের স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক বা সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ তথ্য আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের সহ কৃষি অধিকর্তার কার্যালয় থেকে। এবার আসছি অন্য প্রসঙ্গে। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সকল আগ্রহী কৃষক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের বিভিন্ন জেলার প্রকল্প অফিস যেমন বৈঁচি, ওড়গ্রাম, ডেবরা, সোনামুখী, কুমারীকানন, সাহারজোর, গাইঘাটা, হরিণঘাটা, নলহাটি এক, কালিয়াগঞ্জ, ফালাকাটা, বলরামপুর ইত্যাদি কেন্দ্র থেকে উন্নত মানের সংশিত ধান বীজ WBCADC নির্ধারিত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আসন্ন খরিফ মরশুমে আপনার প্রয়োজনীয় ধান বীজ সংগ্রহের জন্য আজই আপনার নিকটবর্তী WBCADC অফিসে যোগাযোগ করুন। আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে বীজ পাওয়া যাবে। ঘোষণাটি শেষ হল।
1: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত অন্যান্য জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দু একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, প্রায় 7-20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এক্ষেত্রে বৃষ্টির পরিমাণ 7-11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সন্নিহিত মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। হিমালয় সন্নিহিত অন্যান্য জেলাগুলিতে দু একটি জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায় গরম এবং অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া থাকবে। আজকে চাষবাস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না। তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, ডায়াবেটিক গ্যাংগ্রিন হতে পারে প্রাণঘাতী, বলছেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
2: আমরা যখন ভাবি যে কারো ডায়াবেটিস হয়েছে, আমরা বলি, তারা ভাবেন যে হ্যাঁ, এটা তো ডায়াবেটিস হয়েছে মানে আমাদের ব্লাড সুগারটা বেশি, সুতরাং ব্লাড সুগার কন্ট্রোল করাটাই আমাদের কাজ। ঠিক, কিন্তু এর সাথে মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস শুধুমাত্র ব্লাড সুগার বেশি এটা নয়, তার সাথে বিভিন্ন বিষয়ে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। এবং আমরা জানি যে ডায়াবেটিস হলে বিভিন্ন অঙ্গের ক্ষতি হয়, যেরকম চোখ, কিডনি, হার্ট ইত্যাদি। কিন্তু আমাদের এটা জানা ভীষণ গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিসে পা কিন্তু খুব কমনলি এফেক্ট হতে পারে, এবং যে কারণে পায়ের ব্যাপারে আমাদের ভীষণ যত্নবান হওয়া উচিত। সেটা কেন? না, ডায়াবেটিস হলে পায়ের যে নার্ভ থাকে সেগুলো কিন্তু নষ্ট হতে পারে, যাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবং সেই কারণে আমরা কিন্তু পায়ে অনেক সময় খুব গরম কিছু আছে সেটা বুঝতে পারি না, কোনো কিছু ফুটে গেলে আমরা ব্যথা নাও বুঝতে পারি, এবং চোট লাগলে সেটা যতটা ব্যথা হওয়া উচিত ততটা কিন্তু অনুভব করা যায় না। আমাদের সাধারণভাবে মনে হতে পারে সেটা তো ভালোই, পায়ে যদি চোট লেগে ব্যথা কম লাগে তাহলে অসুবিধে কি রয়েছে? না, অসুবিধে রয়েছে। এই যে ব্যথার সেন্স, এটা কিন্তু আমাদের বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে পায়ে আমি ব্যথাটা কম পেলাম বা পেলাম না, কিন্তু পায়ে আমার একটা চোট লেগে গেল, একটা ইঞ্জুরি হলো, একটা পায়ে কিছু একটা ফুটে গেল, বা পা একটা গরম কোনো মেঝের ওপর দিয়ে হাঁটতে গিয়ে পাটা পুড়ে গেল, অথবা গরম জলে পা ডুবিয়ে রেখে পা পুড়ে গেল, এটা কিন্তু প্রাথমিক অবস্থায় বোঝাই যাবে না যে জলটা কতটা গরম, মেঝেটা কতটা গরম, অথবা পায়ে কিছু একটা ফুটে গেছে কিনা। সুতরাং তার থেকে কি হতে পারে? না, তার থেকে আমাদের ইনফেকশন হয়ে পায়ে কিন্তু ঘা হতে পারে, এবং যেটাই বাড়াবাড়ি হলে তাতে কিন্তু গ্যাংগ্রিন ডেভেলপ করতে পারে। গ্যাংগ্রিন হচ্ছে এই ডায়াবেটিসে যে পায়ের সমস্যা, তার একদম একটা মারাত্মক স্টেজ। এবং এই যে গ্যাংগ্রিন একবার যদি পায়ে হয় এবং তাতে যদি ইনফেকশন থাকে, সেটা শুধুমাত্র যে পায়ের সমস্যা, লোকাল সমস্যা তাই নয়, অনেকের কিন্তু ডায়াবেটিসে এই গ্যাংগ্রিন থেকে পা কেটে বাদ পর্যন্ত হতে পারে। এতটাই যে দেখা গেছে এখন পৃথিবীতে অ্যাক্সিডেন্টের পরে দ্বিতীয় কমন কারণ পা কেটে বাদ যাওয়া, সেটা হচ্ছে ডায়াবেটিস। সুতরাং আমাদের জানা দরকার যে এটা আটকাতে গেলে আমাদের কি কি করা উচিত। প্রথম কথা যে ব্লাড সুগার কিন্তু স্ট্রিক্ট কন্ট্রোলে রাখতে হবে, অর্থাৎ যত ভালো ব্লাড সুগার কন্ট্রোলে রাখবো তত পায়ের নার্ভের ড্যামেজ কম হবে এবং পায়ে ইনফেকশন হওয়ার চান্স কম হবে। দ্বিতীয়, রোজ পা দেখতে হবে, বিশেষত শোয়ার সময় ভালো করে পা দেখতে হবে যে কোথাও কেটে গেছে কিনা, কোনো ফোসকা পড়েছে কিনা, কোনো জায়গা লালচে হয়ে আছে কিনা এবং ফুলে আছে কিনা। ব্যথা যদি নাও থাকে, আমি আবারও বলছি, তাহলেও পা ভালো করে দেখবেন। তৃতীয়, খালি পায়ে যত কম হাঁটবেন তত ভালো, কারণ খালি পায়ে হাঁটলে কিন্তু পায়ে চোট লাগলে আবারও বলছি বুঝতে পারবেন না। সুতরাং এই যে সকালবেলা অনেকের অভ্যেস আছে সুগার থাকলে ঘাসের ওপর খালি পায়ে হাঁটা, একদম চলবে না, এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা অভ্যেস। চতুর্থ, যে জুতো পরবেন সেই জুতোটা যেন ঠিকঠাক পায়ে ফিট করে, খুব টাইট না হয়, খুব লুজ না হয়। পা রেগুলার পরিষ্কার রাখবেন, আঙুলের ফাঁকগুলো শুকনো রাখবেন, এবং রাত্রে শোয়ার সময় পায়ের তলায় ময়েশ্চারাইজার কিছু লাগালে খুব ভালো হয়। সুতরাং এগুলো যদি করেন তাহলে পায়ে ঘা হওয়া এবং পরবর্তীকালে গ্যাংগ্রিন হওয়া, যেটা থেকে সেপটিক সারা দেহে ছড়িয়ে প্রাণঘাতী হতে পারে, সেটা কিন্তু পায়ের একটু যত্ন নিলে এবং তার সাথে যে স্টেপগুলো বললাম ইনক্লুডিং সুগার কন্ট্রোল, এটা করলে কিন্তু আপনার পাকে যথেষ্ট সুস্থ রাখা সম্ভব। সুতরাং নিয়মিত পায়ের যত্ন নিয়ে ডায়াবেটিসে সুস্থ থাকুন, ভালো থাকুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন, ডায়াবেটিক গ্যাংগ্রিন হতে পারে প্রাণঘাতী, বললেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

প্রাত্যহিকই। আজ আষাঢ় মাসের 3 তারিখ, কিন্তু বৃষ্টির তেমন দেখা নেই। তবু আমরা আশা করি হয়তো আজ একটু স্বস্তি পাওয়া যাবে। আসলে প্রতিটা দিনই তো নতুন করে বাঁচতে ইচ্ছা করে, নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন বুকে নিয়ে। হ্যাঁ, আমাদের সকলের বুকে থাকা স্বপ্নগুলো সজীব থাকুক, সজীব থাকুক আমাদের চারপাশটা, এই আশা নিয়েই শুরু করছি আজকের প্রাত্যহিকী।

প্রতিদিনের মতোই শুরুতেই দেখে নেব ইতিহাসের আলোতে আজকের দিন। আজ 18ই জুন। ফিরে যাব 1875 সালের 18ই জুনে। ওই দিন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন সুনয়নী দেবী। কখনো আঁকা শেখেননি প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন চিত্রশিল্পী হিসেবে। গগনেন্দ্র এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোট বোন সুনয়নী দেবী সেই অর্থে প্রথম ভারতীয় মহিলা চিত্রশিল্পী। পেন্সিল নয়, রং তুলির সরাসরি কাজেই অভ্যস্ত ছিলেন সুনয়নী দেবী। 30 বছর বয়সে ছবি আঁকা শুরু করেন। দাদা অবনীন্দ্রনাথের কাছে শিখেছিলেন ছবির মাপযোগ এবং কাগজ ভিজিয়ে নিয়ে লেখার পদ্ধতি। সুনয়নী দেবীর ছবির বিষয়বস্তু মূলত দেবদেবী। ওরিয়েন্টাল সেমিনারির মতো সংগঠনে তার ছবির প্রদর্শনী হয়েছে বহুবার। 1926 সালে ইংল্যান্ডেও সুনয়নী দেবীর ছবির প্রদর্শনী হয়। পটশিল্পের ক্ষেত্রে কল্পনা আর বাস্তবের সমন্বয় সাধনই ছিল সুনয়নী দেবীর কাজের বিশেষ উল্লেখযোগ্য দিক। 1962 সালে এই বিশিষ্ট শিল্পীর জীবনাবসান হয়। বিশিষ্ট শিল্পী সুনয়নী দেবীর আজ জন্মদিন, তাকে আমাদের শ্রদ্ধা প্রণাম।

এই দেশ আমাদের, বাইরে থেকে যতই আঘাত আসুক, যতই বিঘ্ন আসুক, আমরা সকলে এক হয়ে এই দেশকে রক্ষা করব, রঙিন করে তুলব এই দেশের মাটি। আজ এখন দেশবন্দনা, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

দেশবন্দনা শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারে আসি প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় সম্পর্কে। বাঙালি ফুটবল প্রিয়, সে একেবারে নিজের ঘরের মাঠে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের খেলা হোক, কিংবা সেই সাত সমুদ্র তেরো নদীর পারে বিশ্বকাপ ফুটবলের আসর, পছন্দের দলটির একটি গোল যেন নিজেরই বিশ্বজয়ের আনন্দ এনে দেয়। বিশ্বকাপ মানেই সে এক উন্মাদনা। বিশ্বকাপ জ্বরে সারা পৃথিবী যেন আক্রান্ত, এক সুখের জ্বর, অসুখের নয়। চার বছর পরে মাসখানেকের জন্য এই বিশ্বকাপের আগমন। লিখুন এই বিষয়ে আপনাদের অনুভূতির কথা। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @air@gmail.com। ডাকযোগেও চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে জুন মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ।

0: জ্বরের নাম বিশ্বকাপ। এ বিষয়ে আজ প্রথম যার চিঠি আমি পড়ব তিনি পার্থ হালদার, খর্দা উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের লিখেছেন। হে প্রাত্যহিকি, আমি এই জ্বরে ইতোমধ্যেই কাবু এবং সৌভাগ্যের বিষয় হলো এটি কোনো ওষুধে কমে না। একটিমাত্র জ্বরের জন্য চার বছর ধরে অপেক্ষা করি। এই জ্বর প্রথম আসে আমার 2002 সালে। তখন এ সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না। বাবা ছিলেন এই জ্বরের মূল ছোঁয়াচে সংসর্গ। আদ্যপান্ত ক্রিকেট প্রেমী এক ছেলেকে তিনি এই জ্বরের কবলে ফেলে দেন। আমার বাবা মারাদোনাকে দেখেছিলেন, সেই দেখে আমারও নেশা ধরল আর্জেন্টিনার। যে সময় আমার সমসাময়িক এবং বড়রা ব্রাজিলের সমর্থক, আমার বাবা আমার মধ্যে আর্জেন্টিনা ঢুকিয়ে দিল। সব থেকে মজার বিষয় হলো মাঠে আমি কোনোদিনই ফুটবল খেলতে পারিনি। দাদারা থেকে শুরু করে বন্ধুরা সকলে আমাকে বলতো তোর কার্নিক টাল, অর্থাৎ বল ডান দিকে মারলে সোজা যায় এবং সোজা মারলে বাঁ দিকে যায়। তবুও যখন লোক কম পড়ত আমায় গোলকিপারে দাঁড় করিয়ে দিত। আমার কাজ ছিল শুধু বল আটকানো। ওই থেকেই এই খেলা সম্পর্কে অল্প অল্প ধারণা তৈরি হয়। তারপর আসে আমার নিজের মাটির মোহনবাগান ইস্টবেঙ্গল দৈরথ। কলেজ পালিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখতেও গিয়েছি। আসলে ফুটবল আমার কাছে প্রেম ভালোবাসার ঊর্ধ্বে। যেটা পারি না সেটার প্রতি মানুষের টান থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার ক্ষেত্রে অস্বাভাবিক জিনিস ঘটল। কোপা আমেরিকা, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, প্রিমিয়ার লিগ এবং বিশ্বকাপ, এই সময় আমার প্রিয় খেলা ক্রিকেটে না আমি মন দিতেই পারবো না। ফুটবলের গতি আমাকে আকর্ষণ করে। মানচিত্র ছাড়িয়ে এই ফুটবল আমার মন চিত্রকে রাঙিয়েছে। কথায় আছে না, অসম জিনিসের প্রতি মানুষের টান বেশি। হয়তো ফুটবলটা মাঠে পারি না বলেই আমার আবেগ এই খেলার প্রতি এত বেশি। লিখেছেন পার্থ হালদার, খড়দহ উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: পরের চিঠি পড়ব। গ্রাম ডাকঘর বিশপুর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন জগৎ বন্ধু পাল। প্রিয় প্রাত্যহিকী, প্রতিদিনের চেনা সুখ দুঃখের বৃত্ত ভেঙে আজ গ্রামের এক কোণ থেকে আপনার প্রাত্যহিকীর দরবারে চিঠি পাঠাচ্ছি এমন এক অলৌকিক ব্যাধি নিয়ে যার নিরাময় কোনো চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা নেই। তার নাম জ্বরের নাম বিশ্বকাপ। জ্যৈষ্ঠের এই শেষ লগ্নে যখন তীব্র দাবদাহে প্রকৃতি চাতকের মতো মেঘের অপেক্ষা করছে, ঠিক তখনই মানব মনে হাজির হয়েছে অন্য এক দহন যার নাম বিশ্বকাপ জ্বর। এই জ্বর কোনো সাধারণ শারীরিক অসুস্থতা নয়, এ যেন এক কালবৈশাখীর ঝড় যা চার বছর অন্তর মানব সভ্যতার উঠোনে এসে জাদুকরের মতো কড়া নাড়ে। থার্মোমিটারের পারদ দিয়ে এই জ্বরের উত্তাপ মাপা অসম্ভব। এর তাপমাত্রা টের পাওয়া যায় মধ্যরাতের নিস্তব্ধ গ্রামীণ চণ্ডীমণ্ডপে হঠাৎ ফেটে পড়া সমবেত চিৎকারে, কিংবা ভোরের দিকে মেঠো পথের ধারে চায়ের দোকানে বয়ে যাওয়া এক তীব্র তর্কের তুফানে। এই বিশ্বকাপ জ্বর আসলে এক মহাজাগতিক টাইম মেশিন, যার ইশারায় গোটা পৃথিবী একটা ছোট্ট উঠোনে এসে থমকে দাঁড়ায়। খড়ের চালের নিচে বসে থাকা 76-এর বৃদ্ধ আর স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা 26-এর তরুণ উভয়ই এই জোরের ঘোরে একই আদিম ভাষায় কথা বলে ওঠে, যার নাম উন্মাদনা। এই জ্বর আমাদের মনের সব জং ধরা দরজাকে এক ধাক্কায় খুলে দেয়। কবিরা যেমন শব্দের পর শব্দ সাজিয়ে কবিতা লেখেন, এই জ্বরের ঘোরে থাকা মাঠের জাদুকরেরা ঠিক তেমনি সবুজ ঘাসে পায়ের আলপনায় এক একটি জীবন্ত মহাকাব্য লিখে যান। কোনো এক দূর দেশের তারকার জয়ের হাসিতে যখন বাংলার সবুজ গাঁয়ের মেঠো গলি আলোড়িত হয়, কিংবা কারো বিদায়ের কান্নায় যখন এই শান্ত গ্রাম উদাস হয়ে যায়, তখন বোঝা যায় এই বিশ্বকাপ নামের জ্বরটি আসলে কাঁটাতারের সীমানা মুছে দেওয়ার এক অদৃশ্য ইরেজার। ডিজিটাল দুনিয়ার কৃত্রিমতায় যখন আমরা ক্রমশ প্রত্যেকে এক একটি রোবট বা দ্বীপে পরিণত হচ্ছি, তখন এই সুস্থ ব্যাধি আমাদের মনে করিয়ে দেয় আমরা আজও মানুষ। আমরা আজও বুক ভরে স্বপ্ন দেখতে পারি, খেলায় জিতে পাড়ার সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে পারি। এই জ্বরের পারদ যত বাড়ে, পৃথিবীর বুকে জমে থাকা হিংসা আর দূরত্বের বরফ ততটাই গলতে শুরু করে। গ্রীষ্মের এই তপ্ত মরশুমে এটি আসলে এক পশলা আকস্মিক শ্রাবণ, যা সব ক্লান্তি ধুয়ে আমাদের মনে নতুন করে বেঁচে থাকার রসদ যোগায়। লিখলেন জগৎ বন্ধু পাল, গ্রাম ও ডাকঘর, বিশপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: পরে চিঠিতে আসবো, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

পার্থপাল, আপনার লেখা এবার আমার হাতে। ঠিকানা মৌবেশিয়া, হুগলি। প্রিয় প্রাত্যহিকী, বড় রাস্তার মুখে গলির পাশে পড়েছিল নিরীহ একটা ডাবের খোলা। অফিস ফেরতা গুনগুনরত পাবনবাবুর চোখে তা পড়তেই ফুটবলের

অনুষঙ্গ ভুর ঘুরিয়ে উঠল। যেমন ভাবনা তেমন কাজ। লামিনে ইয়ামালের কায়দায় সে শট মারল ডাবের খোলাটায়, কিন্তু ডাব যেমন ফুটবল নয়, পাবনও তো ইয়ামাল নয়, তাই লক্ষ্যভ্রষ্ট ডাব খোলাটা আঘাত করল ঘুমন্ত কুকুর ভুলুকে। চোখের পলক ফেলার আগেই শুরু হলো প্রতি আক্রমণ। ভুলু তেড়ে গেল পাবনের দিকে, প্রাণ বাঁচাতে সে দৌড় লাগালো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বেগে, পাল্লা দিল ভুলু, যেন গোলমুখী ফরওয়ার্ডকে তাড়া করেছে কড়া ডিফেন্ডার। শেষমেশ পাড়ার ক্লাব ঘরটায় পৌঁছে ভুলুর কামড় থেকে বাঁচল পাবন। ক্লাবে তখন শ্মশানের নীরবতা। সন্ধ্যেবেলা হলো ক্লাব ঘরের পিক আওয়ার। অন্যদিন এই সময় ক্যারামের খটর খটর, তাসের আড্ডা আর টেলিভিশনের চটকদার গানে গমগম করে ঘরটা, আজ শুনশান ক্যারামবোর্ড দেখেই সে বুঝে নিল তার ক্লাব দূত বন্ধুদেরও বিশ্বকাপ জ্বরে ধরেছে। এবারের বিশ্বকাপ হচ্ছে সুদূর আমেরিকা, মেক্সিকো আর কানাডায়, তাই টাটকা খেলা দেখতে হলে গভীর অথবা ভোর রাত জাগা ছাড়া গতি নাই। সেই জন্যই ভর সন্ধ্যা থেকে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা। মাঝরাতে অ্যালার্মের তাড়া খেয়ে ঘুম থেকে উঠেই তারা হাজির হবে ক্লাব ঘরে, তারপর বাকি রাত ফুটবল দেখবে টিভিতে, পছন্দের দলের জন্য গলা ফাটাবে, তর্ক করবে, মেসির খেলায় খুঁত ধরবে, প্রয়োজনে করবে হাতাহাতিও। পাবনের অবশ্য ওসব পোষায় না, সে বাড়িতে বসে খেলা দেখাই পছন্দ করে। বিশ্বকাপের উন্মাদনায় ও আজ একটা ফুটবল কিনেছে, বেশ সুন্দর দেখতে বলটা। খেলা দেখার সময় বলটা হাতে পায়ে লোভালোভি করবে এই আর কি। বাড়ি ফিরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল পাবনও। মাঝরাতে হঠাৎ ওর চিৎকার আর ঝনঝন শব্দে আতঙ্কিত মা ছুটে এলো ওর ঘরে। কিরে, কী হয়েছে রে? হ্যাঁ, মেঝেতে এত কাঁচ কেন? সর্বনাশ হয়ে গেছে মা, বিশ্বকাপ দেখছিলাম, পায়ের কাছেই ছিল আজকের কেনা বলটা, হ্যারি কেন গোলটা করতেই উত্তেজনায় বসে আমিও শট মারলাম বলটায়, আর তাতেই টিভিটা একদম চুরমার হয়ে গেল। পার্থ পাল লিখেছেন মৌবিশিয়া হুগলি থেকে।

প্রদীপ কুমার সেনগুপ্ত, আপনার চিঠি পড়ব। আপনি লিখছেন ব্যান্ডেল হুগলি থেকে। প্রিয় বন্ধু প্রাত্যহিকী, বিশ্বকাপ ফুটবল হচ্ছে সেই সাত সমুদ্র তেরো নদীর পারে, অথচ দেখো দেখে মনে হচ্ছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো উঠে চলে এসেছে আমাদের পাড়ায়। এখন বাংলার প্রতিটি কোণে, রাস্তায়, গলিতে, এমনকি বাড়িতে বাড়িতে উড়ছে নানা দেশের পতাকা। পতাকার সমারোহ দেখে কখনো মনে হবে আমরা বাস করছি ব্রাজিলে, তো কখনো আর্জেন্টিনায়, কখনো বা ফ্রান্সে, তো কখনো পর্তুগালে। এই একটি মাস কান্না হাসির দোলায় দুলে উঠবে বাঙালির হৃদয়। বাঙালিদের মতো এরকম মহুলগন্ধি উন্মাদনা আর কোনো জাতি কি দেখায়? এর কারণ হয়তো বাংলার এক ফুটবল ক্লাবের শিল্ড জয়ের মধ্য দিয়ে আমরা এই খেলাটিকে আপন করে নিয়েছিলাম, আমাদের অস্মিতা আর প্রতিরোধের প্রতীক হিসেবে। বন্দুকের ক্ষমতা আর মস্তিষ্কের কারিকুরিতে যারা হয়ে উঠেছিল আমাদের প্রভু, চামড়ার বলে লাথি মেরে আমরা কেবল তাদের ভূপতিতই করিনি, তাদের অহংকারকে নামিয়ে এনেছিলাম মাটিতে। সেই তখন থেকেই তো ফুটবল একেবারে ঢুকে গিয়েছে আমাদের অন্দরমহলে। বন্ধু প্রাত্যহিকী, আমার মনে পড়ে গেল 1982 সালের বিশ্বকাপের কথা। কি যে উত্তেজনা ছিল আমাদের মধ্যে! সেই বছর চারটে ম্যাচ টিভিতে দেখানো হয়েছিল, মনে আছে? সন্ধেবেলা আর রাত করে দেখানো হতো সেই সব ম্যাচগুলো। আর তখন সবার সব কাজ যেমন বন্ধ হয়ে যেত, তেমন বন্ধ হয়ে যেত দোকানপাট। আমাদের পাড়ার সামান্য যে কটা বাড়িতে টিভি ছিল, সেখানে পাড়া বেপাড়ার লোকজন লাইন দিয়ে বসে পড়ত। সম্পূর্ণ অপরিচিত, এমনকি এমনিতে পারস্পরিক সম্পর্ক না থাকা মানুষজনও বিশ্বকাপের আবহে একসঙ্গে গলা মেলায় প্রিয় দলের সমর্থনে, একসঙ্গে গায় মিলে সুর মেরা তুমহারা। বিশ্বকাপ ফুটবল জ্বর বুঝিয়ে দেয় যে আমাদের পরিচিতি আসলে একটি নয়, একাধিক। নমস্কার, আন্তে প্রদীপ কুমার সেনগুপ্ত, ব্যান্ডেল হুগলি।

রূপঙ্কর ঘোষের লেখা চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে। খেলার আড্ডার প্রিয় সঙ্গী প্রাত্যহিকে পাড়ার মুড়ের চায়ের

মুহূর্তে সারা বিশ্ব মেতেছে ফুটবলের মহারণে। আমাদের ভারত হয়তো এখনও ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে নিজেদের জায়গা করে নিতে পারেনি, কিন্তু তাতে বাঙালির ফুটবল প্রেমে কি একটিও ভাটা পড়েছে? একেবারেই নয়। কথা তো আছেই, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ইলিশ চিংড়ির লড়াই অর্থাৎ আমাদের ঘরের মাঠের ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ ঘিরে যে বুক ধুক পুকানি আর বাঁধভাঙা উন্মাদনা, তাকে কোনো অংশে ব্রাজিল আর্জেন্টিনার ধুন্ধুমার লড়াইয়ের চেয়ে কম। পাড়ায় পাড়ায় হলুদ সবুজ আর নীল সাদা পতাকার দাপাদাপিতে দিন শেষে কিন্তু ওই ফুটবলেরই জয় হয়। আর হ্যাঁ, এবারের ফিফা বিশ্বকাপে যে চারজন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় মাঠে খেলছেন, এই খবরটা কিন্তু আমাদের বুকে বেশ একটা গর্বের হাওয়া দেয়। তবে বিশ্বকাপ শব্দটা কানে গেলেই আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটকে ভুলে যাওয়া যায় না। সম্প্রতি পরপর দুবার টি-20 বিশ্বকাপের ঝকঝকে ট্রফিটা জিতে ভারতীয় দল সারা দেশকে আনন্দে ভাসিয়েছে। আমাদের নারী শক্তিও পিছিয়ে নেই। ভারতীয় মহিলা দল 2025 সালে বিশ্বকাপ জিতে আমাদের মাথা উঁচু করেছে। এখন আমাদের সবার পাখির চোখ 2027-এর একদিনের ক্রিকেটের বিশ্বকাপের দিকে। ক্রিকেটে আমরা যতই বিশ্ব জয় করি না কেন, মনের কোনো এক গুপ্ত কুঠুরিতে আশা থেকেই যায় একদিন ভারত ফুটবলেও ঠিক উন্নতি করবে আর বিশ্ব মঞ্চে ঝড় তুলবে। তবে ভারত খেলছে না বলে গাল ফুলিয়ে মন খারাপ করে রিমোট সরিয়ে রাখার তো কোনো মানে হয় না। মাঝরাত অবধি জেগে বিশ্বমানের ফুটবলের জাদুতে বুঁদ হওয়াটাই তো আসল রোমাঞ্চ। তাই সব অভিমান ভুলে ফুটবলের আনন্দে মাতোয়ারা হন, ফুটবলের জয় হোক। বিশ্বকাপ উন্মাদনায় বিভোর রূপঙ্কর ঘোষ, লিখেছেন চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর থেকে।

আরোগ্য নিকেতন প্রাত্যহিকী, সম্বোধনে লিখছেন স্বপন কুমার প্রামাণিক, হানুভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। জ্বরে জরজর তাপিত তনুমনে আপনি যে দেবেন পরমৌষধি সে বিষয়ে সন্দেহ নেই। নিদাঘ পীড়িত এ বঙ্গের বিতানে এখন সব খেলার সেরা ফুটবল বিশ্বকাপের তাপপ্রবাহ, আর এর রেশ চলবে এক মাস আট দিন ব্যাপী। অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্যে ভারত নেই যদিও, তিনটি দেশের ১৬টি ভিন্ন স্টেডিয়ামে ১২টি গ্রুপে অনুষ্ঠিত এই খেলা এই প্রথম হাওয়াবিহীন ফুটবলে খেলার তিল তিল উত্তেজনার মহাব্যাধিতে বোধ করি ভারত সবচেয়ে বেশি আক্রান্ত। ১১ জুন তিন স্টেডিয়ামে উদ্বোধনী লগ্ন থেকে জ্বরের প্রকোপ ক্রমশ বাড়ছে এদেশের সঙ্গে প্রত্যন্ত এ গাঁয়ে। যেমন বৃদ্ধ নগেনের নাতি, তার মা ও বাবার দিন রাত রাত দিন কাটছে আর্জেন্টিনা ব্রাজিল জার্মানির শিরোপার দখলদারিত্ব নিয়ে, কার স্কিল, কার টেকনিক, কার গতি, কার শট, কার পাস ইত্যাদি। দাদু নগেন ঠাম্মি কুমুদিনীর এই অতিরিক্ত মাতোয়ারা পছন্দ না হলেও নাতির উৎসাহ কম নয়। মেসি, রোনাল্ডো, নেইমার প্রশ্নোত্তর পর্বের মুখে পড়তে হয় তাঁদেরও। রাত গভীরে তিন সদস্যের চিৎকারে ঘরের দেয়াল কাঁপতে থাকে, ঘুমের বড়ি খাওয়া বাতাক্রান্ত গভীর ঘুমও ভেঙে যায়। রাতভরে ব্রাজিল বনাম মরক্কোর খেলায় গোল চিৎকারে বুড়ো বুড়ি বিছানায় কাঁপতে থাকেন। খেলার উত্তেজনায় গোলের সমর্থনে বাপ বেটা জায়াপতি যেন তিনজনের মধ্যে কে কতখানি উচ্চকণ্ঠের অধিকারী তারই লড়াই। অবশেষে ব্রাজিলের ড্রতে তিনের শুকনো মুখে যেন দুর্দশা চেহারা। বিশ্বকাপ জ্বরের এহেন প্রকোপ সত্যি দুরারোগ্য আকারে গ্রাস করেছে আবিশ্ব মানবে, জাত পাত নির্বিশেষে বেঁধে এক সূত্রে মানবতার বন্ধনে। হার্দিক শুভেচ্ছায় স্বপন কুমার প্রামাণিক, হানুভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে।

সমীর দুয়ারির লেখা, আমার হাতে, ঠিকানা পাত্রসায়ের, বাঁকুড়া। সালটা ছিল 1986। আমি তখন ক্লাস ফাইভ। গ্রামে বিদ্যুৎ ছিল না, হাটে গোনার দু একজনের বাড়িতে ব্যাটারি চালিত এবং অ্যান্টেনাযুক্ত সাদা কালো টিভিতে একমাত্র দূরদর্শন চ্যানেল দেখা যেত। হঠাৎ ফুটবল পাগল ছোট কাকু একদিন বললেন, আজ রাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জার্মানির ম্যাচ আছে, নন্দীদের টিভিতে আমার সঙ্গে দেখতে যাবি নাকি? বাবার কাছে অনুমতিটা কাকুই নিয়ে নিয়েছিল। এরপর রাতের খাবার খেয়ে ঘুম জড়ানো চোখ রোগড়ে নিয়ে ফুটবলের রাজপুত্র মারাদোনার ম্যাজিক উপভোগ করা, আর সেই থেকে যেন অদ্ভুত এক জ্বরে আক্রান্ত হওয়া, যে জ্বরের নাম বিশ্বকাপ। আমাদের কৈশোর আর যৌবনের দিনগুলিতে বর্তমানের সময় ফুটবল বিশ্বের সেরা দেশ আর ক্লাবের খেলা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা না থাকলেও এ নিয়ে উৎসাহ আর উদ্দীপনার অভাব ছিল না। বিশেষত গ্রামের ফুটবল টিমের গুরুত্বপূর্ণ সদস্য আমার দুই কাকার দৌলতে পেলে, মারাদোনা, জিকো, প্লাতিনি অথবা বাস্তেন, লিনেকার নামগুলো আমাদের মনে শিহরণ আনত। তাই তাদের পাশাপাশি আমরাও বিশ্বকাপ জ্বরে কাবু হব, এটাই ছিল স্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতি বদলালেও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তাই আজও নিজের দেশ বিশ্বকাপ ফুটবলে প্রতিনিধিত্ব না করলেও বিশ্বকাপ উপভোগ করা আমাদের বন্ধ হয়নি, বন্ধ হয়নি বিশ্বকাপকে ঘিরে ভয়ঙ্কর উন্মাদনাও। কারণটা সেই জ্বর যার নাম বিশ্বকাপ। প্রেরক সমীর দুয়ারি, পাত্রসায়ের, বাঁকুড়া।

মানব মজুমদার বেথুয়া ডহরী নদিয়া থেকে লিখছেন। প্রিয় প্রাত্যহিকী, বিশ্ব ফুটবলের ইতিহাসে শেষ কথা বিশ্বকাপ। চায়ের দোকানে, রাস্তাঘাটে, ক্লাবে, ছোট বড় সবার একটাই আলোচনা, কে জিতবে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয়। আমাদের মনের উন্মাদনায় গতবারের চ্যাম্পিয়ন মেসির দেশ আর্জেন্টিনা কি আবার চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি ব্রাজিল ছবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হবে? যাই হোক, সবে আসর বসেছে, সময় বলবে। ফুটবল বিশ্বকাপের আসরে এই প্রথম 48টি দেশের খ্যাতনামা ফুটবলারদের নিয়ে স্বপ্নের আসর। সেরা খেলোয়াড়েরা যখন নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে উপস্থিত হবে, তখন আমাদের দুর্ভাগ্য, প্রায় 145 কোটির মানুষের দেশ ভারত এখনও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না আজ পর্যন্ত। আমরা যে জ্বরে ভুগছি তার ওষুধ কোথায়? ফুটবল বিশ্বকাপ এলেই মনের মধ্যে চরম দুঃখ, হতাশায় ভেতরটা হু হু করে ওঠে ঠিকই, কিন্তু যখন আসর শুরু হয় তখনই রোনাল্ডো, মেসি, নেমার, ইয়ামাল বল নিয়ে মাঠে দৌড়তে শুরু করলে আমরা বাঙালিরা ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল বা স্পেনে ভাগ হয়ে যাই। নিজের প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে গলি থেকে রাজপথে নেমে বিশ্বকাপের উন্মাদনা চারিদিকে ছড়িয়ে দিই, কারণ বাঙালির রক্তেই আছে ফুটবলের প্রতি গভীর ভালোবাসা। প্রাত্যহিকী, একটা ঘটনার কথা বলি। 1986 সাল, আমাদের এলাকায় ডাক্তারবাবুর বাড়িতে প্রথম প্লাইউডের শাটার লাগানো সাদাকালো টিভি এসেছে, জিলিপির প্যাঁচের মতো অ্যান্টেনা। সবার ইচ্ছে ফাইনাল খেলায় মারাদোনাকে দেখার। মাকে চুপি চুপি জানিয়ে ডাক্তারবাবুর বাড়িতে টিভির সামনে বসে পড়লাম। রাত্রি 12টায় খেলা। সকালে যখন বাড়ি ফিরলাম, বাবার হাতের উত্তম মধ্যম ওষুধ খেয়ে বিশ্বকাপের জ্বর ছাড়ল। লিখলেন মানব মজুমদার, বেথুয়া ডহরী, নদিয়া থেকে।

সূর্যকান্ত চক্রবর্তীর লেখা পড়ব। কুরুম্বা পূর্ব বর্ধমান থেকে এসেছে। প্রিয় প্রাত্যহিকী,

এক অদ্ভুত জ্বর। এই জ্বরে শরীর পড়ে না, পড়ে মন। ঘুম আসে না, তবুও চোখ জেগে থাকে রাতভর। হৃদয় স্পন্দন বেড়ে যায় একটি গোলের অপেক্ষায়, আর একটি হাড়ের সঙ্গে সঙ্গে বুকের ভেতর নেমে আসে নিঃশব্দ শোক। বিশ্বকাপ এলে পৃথিবী যেন দুই ভাগে ভাগ হয়ে যায় না, বরং কোটি কোটি হৃদয় এক সুতোয় বাঁধা পড়ে। কেউ পতাকা ওড়ায়, কেউ প্রার্থনা করে, কেউ স্বপ্ন দেখে তার প্রিয় দলের হাতে ট্রফি ওঠার। এই জ্বরের কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই। 4 বছর ধরে জমে থাকা আবেগ, আশা আর ভালোবাসা মিলেমিশে তৈরি করে এক অনির্বচনীয় অনুভূতি। কেউ জিতে আনন্দে কাঁদে, কেউ হেরে চোখের জল লুকোয়। 90 মিনিটের এই খেলায় পুরো জীবনটার অনুভূতি লুকিয়ে থাকে। এই সময় বিশ্বকাপের সময় বাবা কিনে এনেছিল আমাদের কালার টিভি। সেই টিভিতে বিশ্বকাপের খেলা দেখতে দেখতে মনে হতো যে আমি যেন মাঠের মধ্যে বসে খেলা দেখছি। সে আনন্দ কোনো দিন ভাষায় প্রকাশ করা যাবে না। বিশ্বকাপ ফাইনাল খেলা সম্পন্ন হওয়ার পর মনে হতো জীবন থেকে যেন অনেক কিছু হারিয়ে গেছে। মন খুব খারাপ হয়ে যেত, কারণ তখন শুধু একটি টুর্নামেন্টে শেষ হয় না, শেষ হয়ে যায় অসংখ্য রাত জাগা স্বপ্ন, অসংখ্য আনন্দ দুঃখের গল্প। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জ্বরের নাম বিশ্বকাপ। লিখেছেন সূর্যকান্ত চক্রবর্তী, কুরুম্বা, পূর্ব মেদিনীপুর থেকে।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: এবারে আবহাওয়ার খবর জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে, বিকেল অথবা সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা একটু আসার কথা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 92%, সবথেকে কম 60%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। যারা মাছ ধরতে যান মৎস্যজীবী বন্ধুরা, তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা আছে। আগামী 21 জুন 2026 অর্থাৎ রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে, ঘণ্টায়

সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সব থেকে বেশি 92%, সব থেকে কম 60%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। যারা মাছ ধরতে যান, মৎস্যজীবী বন্ধুরা, তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা আছে। আগামী 21 জুন 2026 অর্থাৎ রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘন্টায়

0: পদে আনা হচ্ছে। একই সঙ্গে একাধিক জেলা পরিষদের সচিব, প্রকল্প আধিকারিক এবং ওএসডিদের নতুন জেলায় বা নতুন প্রশাসনিক দায়িত্বে পাঠানো হয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের কাজে গতি বাড়াতেই এই রদবদল বলে জানা গেছে। বিজেপি 20 জুন পশ্চিমবঙ্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, এই দিনটি কোনো রাজনৈতিক দলের নয়, সমগ্র পশ্চিমবঙ্গের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক অবদানের ফলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তাই 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, 23 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এবং 6 জুলাই তার জন্মজয়ন্তী পালনের জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পাশাপাশি শ্রী সিনহা আন্তর্জাতিক যোগ দিবস সফলভাবে পালন করারও আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে এবছর স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30 আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে বলে বোর্ডের রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দুকর জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থীরা বিকেল 4:00 থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এজন্য www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে চলচ্চিত্র, টেলিভিশন শিল্প সহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। গতকাল নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ফেডারেশন বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠন না হওয়ায় ওই উপদেষ্টা কমিটি গঠনের কথা বলা হয়। কমিটিতে বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী রুদ্রনীল ঘোষ ও হিরণময় চট্টোপাধ্যায় রয়েছেন। এছাড়াও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী, যিশু সেনগুপ্ত, প্রযোজক মহেন্দ্র সোনি সহ অন্যরা ওই কমিটিতে থাকছেন। অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে টালিগঞ্জ সিনেমা ইন্ডাস্ট্রির একটি নতুন ফোরাম পারফরমেন্স অব বেঙ্গল গঠিত হয়েছে। মূলত গানের শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে এই ফোরাম। গতকাল প্রেস ক্লাবে এক বৈঠকে রুদ্রনীল বলেন, গায়ক, গায়িকা এবং মিউজিশিয়ানের পক্ষ থেকে এই অরাজনৈতিক মঞ্চ তৈরি করা হয়েছে। বিগত বহু বছর ধরে শিল্পী নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করা হলেও আগামী দিনে তা হবে না বলে স্পষ্ট জানান তিনি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে গতকাল পানিহাটি শ্মশানে যায় সিবিআই এর একটি দল। মৃত চিকিৎসককে শ্মশানে নিয়ে যাওয়ার পর কি ঘটেছিল এবং কিভাবে তার দেহ সৎকার করা হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় বলেছেন, কিভাবে অভয়ের মৃত্যু হল তা সকলেই জানতে চাইছে।
1: অভয়ের যা যা ফাইল ছিল সেগুলো আমরা চেয়ে পাঠিয়েছি, কিছু পেয়েছি, কিছু পেতে বাকি আছে। কিছু অনুসন্ধানকারী সংস্থা, কেন্দ্রীয় সরকারের স্বশাসিত, রাজ্য সরকারের স্বশাসিত কিছু কিছু সংস্থা আছে, তারা ফাইল নিয়ে গেছে। অভয়া কেন মারা গেলেন এই উত্তর আমরা সবাই ক্যামেরার এপারেও খুঁজছি, ক্যামেরার ওপারেও। এই আন্দোলন সবার আন্দোলন।
0: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় না থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা বলে আবহবিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
2: বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে 20 তারিখ থেকে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কম আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আগামী 2-3 দিনে খুব বেশি পরিবর্তন নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো আগামী এক সপ্তাহ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
0: আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে, যা 2.7 ডিগ্রি বেশি। এদিকে শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্য সরকার শতাধিক WBCS আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। এবছরের জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর সকাল 9:15।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।
1: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: आ जाना।
1: জানা অজানায় শুনবেন ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব বলছেন সুনীত রায়।
2: ভূগর্ভস্থ জ্বালানির মানচিত্রটা আঁকতে বসলে প্রধানত তিন ধরনের জ্বালানির কথা প্রথমেই মনে পড়ে, সেটা হলো কয়লা, তেল আর প্রাকৃতিক গ্যাস, আর ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি। এদের মধ্যে কয়লা, তেল আর প্রাকৃতিক গ্যাস হলো প্রচলিত জীবাশ্ম জ্বালানি, আর ভূতাপ শক্তি হলো অপ্রচলিত।

0: জীবাশ্ম জ্বালানি। ভারতে কয়লা, তেল আর ভূতাপীয় শক্তির উৎপত্তির জন্য যে বিশেষ ভূতাত্ত্বিক গঠনের প্রয়োজন ছিল, তা বৈশ্বিক ভূগঠন ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। গন্ডোয়ানা নামক অতি মহাদেশের ভাঙন আর ইউরেশিয়ার সঙ্গে ভারতীয় প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল বর্তমান যুগের জ্বালানিদের জন্মকথা। আজকের আলোচনায় সবচেয়ে প্রাচীন জীবাশ্ম জ্বালানি কয়লাকে নিয়ে শুরু করব। কার্বন উপাদান, তাপীয় ক্ষমতা আর বয়সের উপর ভিত্তি করে কয়লাকে চারটি প্রধান শ্রেণীভাবে ভাগ করা হয়। সবচেয়ে প্রাচীন আর সবচেয়ে বেশি শক্তি সমৃদ্ধ কয়লা হলো অ্যান্থ্রাসাইট। সেখান থেকে শুরু করে সবচেয়ে নবীন আর সবথেকে কম কার্বন সমৃদ্ধ কয়লা হলো লিগনাইট, আর এর মাঝে রয়েছে সবচেয়ে ব্যবহৃত বিটুমিনাস আর সাববিটুমিনাস কয়লা। ভূতাত্ত্বিক সময় সারণীর প্রেক্ষাপটে আজ থেকে 25 থেকে 27 কোটি বছর আগে পারমিয়ান সময়কালে ভারতের 98% বেশি কয়লার উৎস ছিল গন্ডোয়ানা স্তরক্রম। নদী উপত্যকায় সে সময় ছিল প্রধান স্থলজ উদ্ভিদের সঞ্চয়ন, আর তখনই শুরু হয়েছিল ভারতীয় ভূখণ্ডের গতিশীলতা। সেই কারণে নদী প্রভাবিত প্রবাহ অঞ্চলের মধ্যে দিয়ে সরে যাচ্ছিল বিপুল পরিমাণে স্থলজ গাছপালা আর পলিমাটি। সময়ের সাথে সাথে সেগুলি পচিয়ে গলে জীবাশ্মে পরিণত হয়, আর এই জীবাশ্মই হল কয়লা। বিশ্বের উৎকৃষ্ট মানের কয়লার সিংহভাগ পাওয়া যায় উত্তর আমেরিকা, ইউরোপ আর চীনের কিছু অঞ্চলে। এটা শুরু হয়েছিল কার্বনিফেরাস যুগ, অর্থাৎ আজ থেকে 30 থেকে 35 কোটি বছর আগে। উচ্চ চাপ আর তাপমাত্রায় নিরক্ষীয় অঞ্চলের বিশাল বনভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে খম, চাইযুক্ত অ্যান্থ্রাসাইট আর বিটুমিনাস কয়লা তৈরি হয়েছিল। এক্ষেত্রে ভারতীয় কয়লার বৈশিষ্ট্য হল এখানে ছাইয়ের পরিমাণ একটু বেশি, প্রায় 30 থেকে 35 শতাংশ, কিন্তু সালফারের পরিমাণ খুব কম। কিন্তু কার্বনিফেরাস যুগের কয়লায় ছাইয়ের পরিমাণ কম, কিন্তু সালফারের পরিমাণ খুব বেশি। কয়লায় অতিরিক্ত সালফার থাকলে যে তিনটি প্রধান সমস্যা দেখা যায়, সেটা হলো যন্ত্রপাতির মারাত্মক ক্ষয়, পরিবেশ দূষণ ও স্বাস্থ্যগত ঝুঁকি, আর উচ্চ পরিচালন ও অর্থনৈতিক ব্যয়। সেজন্যে বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত বিটুমিনাস ও সাববিটুমিনাস কয়লাই সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি প্রকার কয়লার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আর ব্যবহার রয়েছে। ভারতবর্ষের জম্মু কাশ্মীরে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়, এটা শিল্পে আর ঘর গরম করার কাজে ব্যবহার করা হয়। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় আর পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা বিদ্যুৎ উৎপাদন আর ইস্পাত শিল্পে কাজে লাগে। মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের সাববিটুমিনাস কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। তামিলনাড়ুর নেভেলিতে, রাজস্থান আর গুজরাটে লিগনাইট কয়লা পাওয়া যায়, সেটাও স্থানীয় প্লান্টে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। 1770-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশিকদের আমলে ভারতে প্রথম কয়লা খনির প্রচলন ঘটে। 1774 সালে দামোদর নদের অববাহিকায় পশ্চিমবঙ্গের রানীগঞ্জ অঞ্চলে প্রথম ব্যবসায় ভিত্তিক কয়লা খনির কাজ শুরু হয়। সে সঙ্গে শুরু হয় রেলপথের প্রসার। রেলপথের প্রসারের সাথে সাথে কয়লার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু হয়। পশ্চিমবঙ্গে কয়লার সহজলভ্যতার জন্যে 1899 সালে কয়লা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র প্রথম কলকাতাতেই তৈরি হয়। ভারতে বিশ্বের কয়েকটি বৃহত্তম কয়লা খনি রয়েছে, যা দেশের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা ক্ষেত্রের উচ্চমানের বিটুমিনাস কয়লা ইস্পাত শিল্পের জন্য কোকিং কয়লার প্রধান উৎস। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে সিংরাউলি কয়লাক্ষেত্রটি অন্যতম আর কয়লার বৃহত্তম মজুদ ভাণ্ডার। বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির কয়লা এখান থেকেই সরবরাহ করা হয়। ছত্তিশগড়ের কোবরা কয়লাক্ষেত্রটি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির প্রধান উৎস আর তাপীয় কয়লায় সমৃদ্ধ। সাম্প্রতিককালে ভারতের কয়লা খনিগুলো নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, যার মধ্যে রয়েছে পরিবেশগত প্রভাব, নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন, প্রযুক্তিগত আধুনিকীকরণ, নিয়মকানুন প্রতিপালন, সামাজিক প্রভাব আর অবকাঠামো উন্নয়ন। আর এসবের ফলে কয়লা খনিগুলোর কার্যকারিতা, নিরাপত্তা আর স্থায়িত্বের মধ্যে এগুলির প্রভাব পড়ছে।
1: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র প্রথম পর্ব শুনলেন, জানা জানায় বললেন সুনীত রায়।
2: আকাশবাণী।

0: নজরুল গীতি শুনলেন কণিকা মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে উত্তরণ। গত উত্তরণ অনুষ্ঠানে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ঝুলন মুখোপাধ্যায়ের জীবন সংগ্রামের গল্প।
1: কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বস্তুমে তার আগমনী নান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বস্তুমি আর এল না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাছি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করি। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবি। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।
0: জীবনের প্রতিটি কঠিন হার্ডলস টপকে এগিয়ে গেছেন তিনি তার স্বপ্ন পূরণের লক্ষ্যে। অসম্ভব সাধনের এই গল্পের শেষটা শুনে নেব আজকের উত্তরণ অনুষ্ঠানে।
1: আমি 2005-এ সেকেন্ড পশ্চিমটা পাই আর কি। প্রথমে 2004-এ পেয়েছিলাম, তারপরে 1 বছরের মধ্যে ওই প্রসেসিং হতে যতটা সময় লাগে, তারপরে আমি 2005-এ আবার তালবাগিচায় চলে আসি। তারপর 2009 সালে আমার বিয়ে হয়। প্রথমে আমি সহমত ছিলাম না বিয়ে ব্যাপারটাতে, তারপরে যাই হোক বাবা মা রাজি করালো। 10-11 বছর অনেক অ্যাডজাস্ট করার পর, অনেক চেষ্টা করার পর আমি ডিসিশন নিলাম যে এবার আমার এই

0: বিবাহিত জীবন থেকে সরে আসা খুব জরুরি। বিয়ের এক বছর বাদে আমার ছেলে হয়। ছেলেকে আমি ঠিক মতন কাছে পেতাম না, আমার কাছে আর থাকতে দেওয়া হতো না ঠিক মতন। আমি আমার বাড়িতেই থাকতাম বিয়ের পরেই, আমার হাজবেন্ডও আমার বাড়িতেই থাকতেন। উনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেন, তো বিয়ের পর ওই কোম্পানিটা ছেড়ে দেন। তারপরে মেদিনীপুরেও একটা কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু ওনার করবার খুব একটা ইচ্ছে ছিল না। উনি ছেলেকে লুক আফটার করতেন, কিন্তু প্রত্যেক দিন একটা অশান্তি আমার সঙ্গে লেগে থাকতো। আমার থেকে ছেলেকে সরিয়ে রাখা বা আমার থেকে উনি সুপিরিয়ার এটা সবসময় প্রুফ করবার জন্য আমাকে হীনমন্যতার মধ্যে ফেলে দিতেন। যাই হোক, আমি সিঙ্গেল মাদার হিসেবে আমার ছেলেকে মানুষ করছি। আমার ছেলে এখন ক্লাস 10-এ পড়ে।
1: অদম্য জেদ আর ইচ্ছে থাকলেই যে কোনো প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে দেওয়া যায়, সেটা করে দেখিয়েছেন ঝুলন।
0: পারিপার্শ্বিক সাহচর্য যদি থাকে, কোনো প্রতিবন্ধকতাটাই প্রতিবন্ধকতা নয়। কারণ এখন এত রকম ইকুইপমেন্টস বেরিয়ে গেছে, আর মনটাকে খুব স্ট্রং রাখতে হবে, কারণ কোনো কিছুই কেউ সহজে পায় না। অবশ্যই আমাদের সমাজেরও একটা দায়িত্ব আছে, কারো যদি কোনো প্রবলেম থাকে তাকে সাহচর্য দেওয়া, যাতে তার পথটা একটু সুগম হয়। এইটুকু তো আমরা আশা করতেই পারি। আর যাদের সমস্যা আছে, যারা আমরা প্রতিবন্ধী বলে গণ্য হই, তাদেরকেও বলি আমরা খুব বড় সমস্যার মধ্যে আছি, আমরা প্রতিবন্ধী, আমাদের খুব কষ্ট, এই ভাবনাটা যেন আমাদের মনে কখনোই না থাকে। কারণ এটা যদি থাকে, আমরা সামাজিকভাবে কখনোই সহজ হতে পারবো না। সমাজকে আমাদেরও কিছু দেওয়ার আছে, আমাদেরও সবার সাথে কোঅপারেট করে চলতে হবে, যাতে আমাদেরকেও সবাই খুব ভালোভাবে মেনে নিতে পারে, সেটাও আমাদের ভাবতে হবে। কিছুটা আমাদের উপেক্ষা করে চলতে হবে, যে কারোর মধ্যে যদি কিছু খারাপ থাকে, কেউ যদি আমাদের কিছুটা অসম্মান করে, তার সঙ্গে মনোমালিন্য করে বা কথান্তর মনান্তর মতান্তর করে নয়, তাকে আমাদের নিজেদের কৃতিত্ব দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তুমি ঠিক করনি, তুমি যেটা করেছো ভুল করেছো। পরিবারকেও এটা ভাবতে হবে যে আর পাঁচটা বাচ্চার মতন আমার যে প্রতিবন্ধী সন্তান, তাকেও আমরা যেন সমান চোখে দেখি, তাকেও বড় করতে হবে, তাকেও মানুষ করতে হবে। বিশেষ করে তাকে আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত, যাতে খুব সহজভাবে চলতে পারে সে সমাজের সবার সঙ্গে, সেইভাবে তাকে বড় করে তোলা, তাকে সেইভাবে নার্চার করা উচিত ছোটবেলা থেকে। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, আমরা যারা অ্যালামনি আর কি, আমি যে স্কুলে পড়েছিলাম সেখানকার একটা পদে আমি কিছুদিন ছিলাম। এমনি অ্যাসোসিয়েশনের মধ্যে আমি আছি, তো সেখানে যারা খুব কৃতি তাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করা, তারপরে যখন আমাদের কোভিড এর সময় যারা কিছু করে না, যারা হকারি করে বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, বা অনেকে অসুস্থ হয়ে গেছিল, কাজ ছিল না, তাদেরকে আমরা ফিনান্সিয়ালি হেল্প করি। আর আমার কাছে যদি কেউ ব্যক্তিগতভাবে বা কোনোভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করে বা হেল্প চায়, আমি সবসময় তাদেরকে হেল্প করার চেষ্টা করি, এড়িয়ে যাই না। শুধু প্রতিবন্ধীদের নয়, আমি যে কোনো সামাজিক ক্ষেত্রেই আমি এই কাজগুলো করে থাকি। আমি একটা এনজিওর সঙ্গেও অনেকদিন যুক্ত ছিলাম, এখন নিজেকে একটু রেস্ট্রিক্টেড রাখতে হয়েছে, কারণ আমার ছেলেকে একটু টাইম দিতে হয়, আমার চাকরিটাও একটু দূরে, তো আমি হয়তো যেতে পারি না সব জায়গায়। কিন্তু কেউ যদি আমার কাছ থেকে এতটুকুও কোনো রকম হেল্প পেতে পারে, আমি সেটা দেওয়ার চেষ্টা করি। আর আমি এখন খুব অসুস্থ থাকি, আমার 2014-এ খুব মেজর একটা অপারেশন হয়, ব্রেনে ফ্লুইড বেড়ে যায় প্রচন্ড, তারপরে আমার শান্ট অপারেশন হয়, সেক্ষেত্রে ব্রেনের থেকে অ্যাবডোমেন অব্দি আমার একটা পাইপ সেট করা আছে, তো বলতে পারেন আমি আর্টিফিশিয়ালি বেঁচে রয়েছি আর কি। কিন্তু আমি অসুস্থ, আমি কিছু পারবো না সেটা কখনো ভাবি না, আমাকে চলতে হবে, আমাকে যতটা দায়িত্ব দেওয়া হয়েছে সামাজিক ভাবে পারিবারিক ভাবে, আমি যেন সবকিছু ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারি। আমি গল্পের বই নিয়মিত বিভিন্ন রকম বই পড়তাম, আর মোবাইলে গান শুনি, তারপরে নিজে গান করি, গান শিখি, ভায়োলিন বাজাই, স্কুলের কোনো প্রোগ্রাম হলে তার জন্য একটু কি করলে ভালো একটা প্রোগ্রাম করা যায় একটু চিন্তা ভাবনা করি, আবৃত্তি করি, ছেলেকে একটু শেখাই।
1: দুটি পর্বে আমরা শুনলাম ঝুলন মুখোপাধ্যায়ের জীবন সংগ্রামের কাহিনী। তার এই সংগ্রামী জীবন অনেককেই সঠিক পথের দিশা দেখাবে, এ আমাদের বিশ্বাস।

0: ఏనే ఆలోరాలు.
1: আজকের উত্তরণ এ পর্যন্তই। গ্রন্থনা শ্রোতমা মুখোপাধ্যায়, শব্দগ্রহণ সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা অথিকা বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

0: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন খেয়াল, শিল্পী অমৃতা সরখেল, রাগ জৌনপুরী, তবলা সহযোগিতায় অনিরুদ্ধ মুখোপাধ্যায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী।

0: শুনলেন জনপুরীর আগে খেয়াল অমৃতা সরখেলের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অনিরুদ্ধ মুখোপাধ্যায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: সময় চেক করনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
4: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব। সন্ন্যাসী রাজা ছবির দুখানি গান মান্না দের কণ্ঠে প্রথমে শুনুন।

তাই তো ওকে ভালো লাগে না। ও সে যতই কালো হোক আমার ভালো।

0: হয়েছে তোমরা যা খুশি তাই বলো আমার ভালো লেগেছে।
1: গানে গানে প্রথম পর্ব এ পর্যন্তই, এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026 যোগ দেবেন। তিনি গতরাতে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিস পৌঁছেছেন। অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল ক্ষেত্র তৈরি করার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ G7 গোষ্ঠীর। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি, ঘানা পানামাকে 1-0 হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে 7 দিনব্যাপী আলোচনা প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে এই সমঝোতা হয়েছে। প্যারিসে গতকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানায়। সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষই এতে স্বাক্ষর করেছে বলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বেঘাই নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমান ও অন্যান্য দেশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে অধিকাংশ শর্তেই ঐকমত্য এসেছে। যুক্তরাষ্ট্র এই সমঝোতার স্মারকপত্রের লিখিত রূপও প্রকাশ করেছে। 14 দফা চুক্তির মধ্যে রয়েছে লেবানন সহ সব এলাকায় সামরিক কার্যকলাপ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। এর আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ ও সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে দেবে। অন্যদিকে ইরান প্রাথমিক 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এছাড়া এই নথিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত সম্পদের মুক্তি, ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের ছাড় এবং অন্তত 300 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমেরিকার সমর্থিত পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না বলে নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রাতে তাঁর ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। হোটেলে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের জন্য আহ্বান জানান। এদিকে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত, তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ফ্রান্সের এভিয়তে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরির কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। অন্যদিকে লিথিয়াম, নিকেল ও বিরল খনিজ পদার্থের নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে G7 ক্রিটিক্যাল মিনারেলস অ্যালায়েন্স গঠনের কথা বলা হয়েছে। এছাড়াও হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রপ্তানি বাণিজ্য এবং অন্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়। G7 ভুক্ত দেশগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদানের বৃদ্ধির ওপরেও গুরুত্ব দিয়েছে G7। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সিইটিএ চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি, যে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন নামেও পরিচিত, তাও একই দিনে কার্যকর হবে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশনের আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক মনে করছে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য কৃষি সংস্থা এফএও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং ফিলিস্তানকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের মধ্যপ্রদেশ ও ওড়িশা সফর শুরু করতে চলেছেন। মধ্যপ্রদেশের বেতুলে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তাঁর ওমকারেশ্বরে আন্তর্জাতিক সিকল সেল দিবস উদযাপনে অংশ নেওয়ার কথা। ওড়িশা এইমস ভুবনেশ্বরের দ্বারা আয়োজিত একটি মেডিকেল শিবিরও আগামীকাল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। এদিকে রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই দলেরই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। গত কয়েকদিন ধরেই চলছিল মামলার শুনানি। গতকাল শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও। আন্তর্জাতিক যোগ দিবসে আগামী 21 জুন কলকাতায় দেশের মূল অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপনা ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই অনুষ্ঠানে যোগাভ্যাস করবেন। আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রায় যাদব জানিয়েছেন, রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ অংশ নিতে চলেছেন।
3: पूरे भारत देश में हम मना रहे हैं। हमारे प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में लगभग 1 लाख तक लोग कलकत्ता में जुड़ेंगे। हमारा मेन इवेंट जो है योग का, वो कलकत्ता में होने जा रहा है। और ये बारी का जो हमारा योग दिन है, उसका जो थीम हमने चुना है, योग फॉर हेल्दी एजिंग। इसका मतलब है कि बुढ़ापे में भी स्वास्थ्य अच्छा रखने के लिए सभी ने आज से योगा करना चाहिए। राज्य सरकारों को साथ लेकर देश के विभिन्न भागों में जाके हम एक काउंटडाउन कार्यक्रम करते हैं।
2: এদিকে যোগ দিবসের প্রেক্ষিতে কলকাতায় শুরু হয়েছে বিশ্বের স্বচ্ছতা সে স্বাগত অভিযান। এর অধীনে আগামীকাল পর্যন্ত নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সাফাই অভিযানে অংশ নিচ্ছেন। আগামীকাল সকাল 6:30 কলকাতা পুর ভবনের সামনে থেকে শুরু হবে হাফ ম্যারাথন। রাজ্যে এবছরের স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30 আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে। চেন্নাইতে আজ তামিলনাড়ু বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের প্রথাগত অভিভাষণের মধ্যে দিয়ে এই অধিবেশন বসবে। বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর অধিবেশন কতদিন চলবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিধানসভার মোট 234টি আসনের মধ্যে 6টি আসন বর্তমানে শূন্য ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ডে রাজ্যসভা 2টি ও মিজোরামের 1টি রাজ্যসভা আসনের জন্য আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। ঝাড়খণ্ডে 3টি আসন থেকে জেএমএম এর বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিজোরামে ক্ষমতাসীন জোরাম পিপলস মুভমেন্টের প্রার্থীকে লালতুলাং কিমা এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী আইনজীবী ও লেখিকা জোথান সাঙ্গি হামার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বিজেপি ও কংগ্রেস এই ভোট প্রক্রিয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এখন বিশ্বকাপের খবর। ফিফা ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ কের ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে কলম্বিয়া 2-1 গোলে এগিয়ে আছে। এর আগে গ্রুপ এল এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দেয়। এছাড়া গ্রুপ এর ম্যাচে আজ ভারতীয় সময় রাত 9:30 চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং রাত 3:30 কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়া সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পিজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026 যোগ দেবেন। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10। আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বর্ষা আসলেও দক্ষিণবঙ্গে এখনও তার দেখা নেই। তীব্র ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা জেলাবাসীর। বেলা বাড়ার সাথে সাথেই একদিকে বাড়ছে রোদের উত্তাপ, পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গুমোট গরমে জেরবার সাধারণ মানুষ। এদিকে এখনও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন শস্যগোলার কৃষকরা। সামনেই আমনের মরশুম। জেলায় প্রায় 380,000 হেক্টর জমিতে আমনের চাষ মূলত বর্ষার জলেই হয়ে থাকে। বীজতলা তৈরির সময় হয়ে গেছে। বৃষ্টি না হওয়ায় বীজতলা তৈরি করতে সমস্যা হচ্ছে। রাজ্যবাসীর সঙ্গে যোগ দিবস পালন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা আসছেন। যোগ দিবসকে সামনে রেখে এখন জেলা জুড়ে জোর কদমে চলছে অনুশীলন। স্কুল কলেজ বিভিন্ন যোগ কেন্দ্রগুলিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিয়মিত যোগ চর্চা চলছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গঠিত হয়েছে নতুন সরকার। পূর্ব বর্ধমান জেলায় 2 বিধায়ককে মন্ত্রী করা হয়েছে। আউশগ্রাম বিধানসভা থেকে নির্বাচিত কলিতা মাঝি এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছেন। ডাবল ইঞ্জিন সরকার গঠন হতেই নির্বাচনের প্রতিশ্রুতি মতো একের পর এক সুবিধা পাচ্ছেন রাজ্য তথা জেলাবাসী। ইতিমধ্যেই শুরু হয়েছে মহিলাদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের সুবিধা, মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি 100 দিনের কাজ। পাশাপাশি মহিলাদের জন্য চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। গত 3 তারিখ জেলায় ব্লকে ব্লকে অনুষ্ঠানের মাধ্যমে 100 জন করে উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান টাউন হলে। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। জেলাশাসক জানান, উদ্বোধনের দিন পর্যন্ত 1,90,000 উপভোক্তাকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের 54টি জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে এবং এর পরিষেবা প্রদানের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলাতেও 15 তারিখ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। গতকাল আরও একদিন বাড়ানোয় আজও এই শিবির চলছে। জেলার 23টি ব্লক এবং 6টি পুরসভা এলাকায় মোট 56টি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটি শিবিরেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে। এক পেড় মাকে নামে এই কর্মসূচিকে সামনে রেখে সবুজায়নের বার্তা দিয়ে বৃক্ষরোপণ সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা জুড়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। বন দপ্তরের উদ্যোগে বর্ধমান রমনা বাগান জুলজিক্যাল পার্কে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলাশাসক শ্বেতা আগরওয়াল, বর্ধমান বিভাগের বনাধিকারিক সঞ্চিতা শর্মা সহ অন্যরা। আউশগ্রামের রামনগরে গুসকরা পুরসভা এবং বন নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্র চত্বরে গাছের চারা রোপণ করেন মন্ত্রী কলিতা মাঝি। সার্ভাইকাল ক্যান্সার রোধে মেয়েদের টিকাকরণ এবং স্বচ্ছ ভারত গড়ে তোলার আহ্বান জানিয়ে সচেতনতার বার্তা নিয়ে বর্ধমানে অনুষ্ঠিত হয়ে গেল সাইক্লোথন এবং ম্যারাথন দৌড় রান ফর রার। বর্ধমান টাউন হল থেকে শুরু হয়ে বীরহাটা পার্ক সার্কাস হয়ে ম্যারাথন দৌড় এবং সাইকেল র্যালি টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়। স্কুলের ছাত্রছাত্রী সহ প্রায় 1,200 বিভিন্ন বয়সের মানুষ এতে অংশ নেন। জেলাশাসক নিজে 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ে যোগ দেন। প্রয়াত হয়েছেন কালনার গোয়ারা গ্রামের বাসিন্দা সাঁওতালি ভাষার সাহিত্যিক পদ্মশ্রী রবিলাল টুডু। গত 4 তারিখ কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল 76 বছর। সাঁওতালি ভাষায় রচিত তাঁর পার্সি খাতির বইটির জন্য পদ্মশ্রী পান তিনি। তাঁর লেখা একাধিক নাটক জনপ্রিয়তা পেয়েছে, পেয়েছেন একাধিক পুরস্কার। ভারত সরকারের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশব্যাপী আর্থসামাজিক বিষয়ক সমীক্ষার কাজ শুরু করতে চলেছে। সংশ্লিষ্ট দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের তরফে সমীক্ষার কাজে যুক্ত চার দিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বর্ধমানে। এবারের সমীক্ষায় নতুন সংযোজন হয়েছে পরিযায়ীদের নিয়ে তথ্য পরিসংখ্যান সংগ্রহ। প্রশিক্ষকরা জানিয়েছেন, পরিযায়ীদের নিয়ে আগে কোনো সমীক্ষা না হওয়ায় তাদের সম্পর্কে সঠিক কোনো পরিসংখ্যান সরকারের কাছে ছিল না, তাই করোনার সময় পরিযায়ীদের নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কর্মসূচি নেওয়া সম্ভব হয়নি। এবার পরিযায়ীদের সমীক্ষা করা হচ্ছে। বর্ধমান আঞ্চলিক অফিসের উদ্যোগে এই শিবির থেকে প্রশিক্ষণ নিয়ে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সহ 10টি জেলায় সমীক্ষার কাজ করবেন প্রশিক্ষণপ্রাপ্তরা। জেলা চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

প্রত্যেককেই বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর।

মাদার ছবির গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

দিনটা বৃহস্পতিবার, সময় বলছে স্টুডিওর ঘড়িতে সকাল 10:06 হয়ে 30 সেকেন্ড। আর চ্যানেল যদি আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি হয়, তার মানে অবশ্যই আজ আমাদের এই সময়টায় লোকগীতির গানের ভেলা শোনার সময়। এই সময়টায় এই এক ঘন্টা বাংলার লোকগীতির যে বিস্তৃত এক অঙ্গন, সেই অঙ্গনে ছড়িয়ে থাকা নানান স্বাদের লোকগীতির রস আস্বাদন করি আমরা এই সময়টুকুতে। আজও তাই করব, তবে রসের গানের রস আস্বাদন বলা যেতে পারে। আসলে রসবোধে লোকগান জারিত হয়েছে বারবার, মজেছে বারে বার। বাংলার লোকগানে আমরা জানি জারি, সারি, ভাওয়াইয়া, ভাদু, টুসু, নানান ধারার গান রয়েছে। কিন্তু এই বিভিন্ন ধারার গানের মধ্যেও বাঙালির যে রসবোধ, কখনো কখনো তা রীতিমতো চলকে উঠেছে। আর রসবোধে জারিত সেসব গান নেহাতই মজার গান হয়ে গিয়েছে। আসুন না আজকের এই গানের ভেলায় একটু সেসব মজার গানের মজাটুকু নেওয়া যাক। এমন এমন গান যার মধ্যে জীবনের নানান কথা, কখনো প্রেম, কখনো খুনসুটি, কখনো ভালোবাসা, নানান কিছু উঠে আসে।

0333 2213 1342 এই আমাদের নাম্বার।

গারোয়াল ভাইদের গরুর গাড়ি নিয়ে চলা এবং সেই সময় ঝড় উঠেছে, সেই সময় নিরাপদ স্থানে যেতে হবে, তার মধ্যেও কত সুন্দর করে, কত সরলীকৃত এক সুরে, কত সরল মনে গান বাঁধা যায়। চল ভাই চল, জোরে চল, সেটুকুই কত সুন্দর করে, কত মজা করে বলা যেতে পারে। আসলে বাংলা লোকগীতের কিন্তু এখানেই তার স্বাতন্ত্র্য বলা যেতে পারে। বাংলা লোকগীতিতে একেবারে মাটির সঙ্গে সংযোগ থাকা যে সকল মানুষের, মাটির কাছাকাছি থাকা যে সকল মানুষ, তাঁদের জীবনের কথা, তাঁদের গান, তাঁদের জীবনের গল্পগুলো, তাঁদের অনুভব অনুভূতি, তাঁদের কষ্ট ভালো লাগা, উৎসব আমেজ সবটা ফুটে ওঠে। কিন্তু শুধু ফুটে ওঠে তাই নয়, সহজ কথায় সরল সুরে, যে কারণে বাংলার লোকগীতি এভাবে মনকে ছুঁয়ে ছুঁয়ে যায়। আর সেই লোকগীতির মাঝে ছুঁয়ে থাকা যে সকল রসবোধে জারিত গানগুলি সংখ্যায় খুব বেশি না হলেও রয়েছে, বেশ কিছু রয়েছে, কারণ মানুষের মনের আনন্দ বলুন অথবা রসবোধ বলুন, তা তো আলাদা করে সময় যুগ পেশা লিঙ্গ কোনোটাই দেখে না। রসবোধ থাকে যাদের, তাদের যে কোনো পরিস্থিতিতেই মুক্তি নেই, নিস্তার নেই, ঠিক সে রসবোধ নাড়াচাড়া দিয়ে উঠবেই মনের ভিতরে। আর তেমনি বেশ কিছু গান নিয়ে সাজানো আজকের এই গানের ভেলা। শুরুতেই স্বপন বসুর কণ্ঠে গান শুনেছি, আর তারপর শুনলাম অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। একটু পিছন ফিরে তাকানো যাক, সেই সময়টায় যখন পরপর গিরীন চক্রবর্তী অথবা বুদ্ধদেব রায়রা, শান্তিদেব বাবুরা গান গাইছেন, যখন আব্বাসউদ্দিন আহমেদরা গান গাইছেন, সেই সময়ে বুদ্ধদেব রায় বেশ কিছু এমন ধরনের গান গেয়েছেন কিন্তু। আর এই কথা কেই বা না জানে যে আমরা আমাদের যে নানান পূজা অর্চনা, গ্রাম বাংলায় সে সকল পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সময় নানা ধারার গান তৈরি হয়েছে। আর শিব ঠাকুরকে তো একেবারে ঘরের ঠাকুর, আপন ঠাকুর বলে আমরা মেনে নিয়েছি, সে কারণেই শিব ঠাকুরকে কেন্দ্র করে যে সকল গান, কখনো তা গাজন হতে পারে, চড়ক হতে পারে, নীল ষষ্ঠী হতে পারে, সেই পুজোর গান, শিব পুজোর গানই কিন্তু বাড়ি বাড়ি শিব ঠাকুর আমাদের একেবারে ঘরের আপনার জন হয়ে উঠেছেন। তেমনি বেশ কিছু মজার গান রয়েছে কিন্তু বাংলার লোকগানের ঝুলিতে, চলুন শোনা যাক।

0: হবে।
1: মাথা ভর্তি জটা জুটো এমন জামাই আমাদের, কিন্তু সে আবার এমন মুকুট পরেছে, এইসা মুকুট পরেছে যে সে আর জটার লেশ দেখা যাচ্ছে না। ভারী খুশি হয়েছে শ্বশুরবাড়ির লোকজন। ভাঙর ভোলা শিব, তোমার একই মোহন বেশ, এমন এক মাথায় মুকুট পরেছ যে তোমার জটা জুটো কিচ্ছু দেখা যাচ্ছে না, এবার আমাদের মেয়ের পাশে মানাবে বেশ। ঠিক এরকম করেই বাড়ি বাড়ি গান বাঁধা হয়েছে, কখনো তার ছাই ভস্য মাখাকে নিয়ে, কখনো এইসব বাঘছাল পরিটরে ঘুরে বেড়ানো, আমাদের মেয়ে এত সুন্দরী তার পাশে তোমায় মানাচ্ছে না, বাবা শিব তুমি একটু সাজো, এই নিয়েই কত না গান কত না মজা। ভোলা বেশ ভালো তো মজা, দেখ দেখ শিবের চালা, ভারী সুন্দর একখানি গান। আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনেছেন তারা মনে করতে পারবেন, চলুন শোনা যাক মঞ্জু দাসের কণ্ঠে।

বাড়ি বাড়ি শিব ঠাকুর আমাদের আপন ঘরের আপন মানুষ হয়ে উঠেছেন। তাই গাজন চড়ক যেমন, নীলষষ্ঠী যেমন, আবার শুধুমাত্র তাঁকে কেন্দ্র করে গড়ে উঠেছে গম্ভীরা গান। সেখানেও বাড়ির বড় কর্তার মতন, কখনো বা পঞ্চায়েতের প্রধানের মতন তাকে মাঝখানটিতে বসিয়ে, আমার জীবনে এত কষ্ট কেন, এই এই ঘটলো কেন, আর তুমি তো কিচ্ছুটি করলে না বাবা, এই বলে তাকে রীতিমতো দোষারোপ করা। আর সেই নিয়েই ভারী মজার মজার গান রচনা। শুধুমাত্র শিব ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু বাংলার লোকগানে এমন রসে মজা, রসে জারিত গান তৈরি হয়েছে কত না। কখনো কখনো বাংলা ছবিতেও ব্যবহার করা হয়েছে বা ছবির স্বার্থে তৈরি হয়েছে এমন অনেক লোকগীতি।

আমরা তো জানি প্রচলিত লোকগীতি যেমন রয়েছে, তার পাশাপাশি বাংলা ছবিতে এমন সুন্দর কিছু লোকগীতি ছবির প্রয়োজনে তৈরি করা হয়েছে যে গান শুনলে বোঝা যায় না এ গান প্রচলিত নয়, এই গানকে বরং ছবির প্রয়োজনে তৈরি হয়েছে। নতুন ফসল বলুন বা নিমন্ত্রণ বলুন, বাড়ি বাড়িই কিন্তু আমরা এমন অনেক গান পেয়েছি। মিন্টু দাশগুপ্তের এই গানটি যেমন ছবির নাম নতুন ফসল। সালটা ১৯৬০, রাইচাঁদ বড়াল সুর করলেন এই ছবিতে।

এই মতের মতের শব্দেই উমা দোকান পেতে রবে মত মত মত এই মত এই মত মত মত শব্দেই উমা দোকান পেতে রবে পাড়ার লোক হইয়ারে কাবু শিব বাবু কবে শ্রী শিব বাবু কবে সাজতে হবে শিব তোমারে সাজতে হবে সাজতে হবে শিব হে শিব হে শিব হে কুরতাক কুরতাক।

0: এই সোহাগে বামঙ্গে তোমার উমাহেলে রবে, এই উমাহেলে রবে সাজতে হবে শিব তোমারে, সাজতে হবে সাজতে হবে। আহারে হই মবতী শিব সোহাগী রাজার নন্দিনী, আহার রাজার নন্দিনী তার কপালে পাগলা ভোলা, লোকে কি কবে লোকে কি কবে, সাজতে হবে শিব তোমারে, সাজতে হবে সাজতে হবে। শিব হে শিব হে শিব হে কুরকাক কুরকাক তাক কুরকাক কুরকাক তাক চম চম চম কুরকাক কুরকাক কুরকাক।
1: এই বঙ্গের জামাই হয়ে কি বিপদে পড়েছেন বলুন দেখি আমাদের শিব ঠাকুর। রীতিমতো অস্তিত্ব সংকট, বাবুছাড় ছাড়তে হবে, অ্যালবার্ট কাটতে হবে, ওই বাঘঝাল ছেড়ে ধনিয়াখালি জামদানির ধুতি পরতে হবে, তার সঙ্গে পায়ে আবার জুতো পরে মচর মচর করে হাঁটতেও হবে, এমনকি ষাঁড়টুকুকে পর্যন্ত ছেড়ে তাকে রেলের গাড়ি চড়তে হবে। এমনটা কতটা আপনার ভাবলে, কতটা নিজের ভাবলে কোনো দেবতাকে কোনো দেবীকে কেউ বলতে পারে? ঠিক সেই জায়গাটাতেই আসলে শিব ঠাকুরকে এমনভাবেই বাঙালিয়ানায় মুড়ে নিয়ে নিজেদের মানুষ করে তুলেছে বাঙালি, একেবারে ঘরের মানুষ তিনি। সে কারণে তাকে নিয়ে তৈরি হলো এত এত গান, আর সে সকল গানে দিব্যি দেবাদিদেব মহাদেবকে নিয়ে দিব্যি ঠাট্টা তামাশা চলতে লাগলো। হ্যাঁ, মজার গান শুনছি, রসবোধে জারিত লোকগান শুনছি আজকের এই গানের ভেলায়। কে রয়েছেন টেলিফোনে? 2213-1342। নমস্কার।

0: নমস্কার দিদি।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
0: আমি বড়জোড়া বাঁকুড়া দিতলা গ্রাম থেকে করালি কর্মকার বলুন।
1: বলুন করালি বাবু।
0: হ্যাঁ, বলে ওনার গানগুলো ভালো শুনছি।
1: বেশ বেশ বেশ।
0: আর ইয়ে শুনুন, একটা বাঁকুড়ার গান আছে না, ওই বাঁকুড়াতে প্রণাম করি দিনে দুপুরে, এই গানটা যদি পারেন তো দিবেন না।
1: ভালো থাকুন করালি বাবু। সত্যি তো আমাদের সকল শ্রোতা বন্ধুরা ভালো থাকুন, এটুকুই আমাদের চাওয়া, আপনাদের সুস্থতা, আপনাদের শারীরিক মানসিক ভালো থাকা। সেই লক্ষ্যেই তো সারাদিনের নানান অনুষ্ঠান আমাদের সাজানো, কখনো বিনোদনের জন্য, কখনো স্বাস্থ্য সংক্রান্ত নানান ধরনের। বাঁকুড়ার মাটিকে প্রণাম করি দিনে দুপুরে, এই গানখানি যদিও আলাদা করে মজার গান নয়, রসবোধে জারিত যে ধরনের গান আজ শোনাচ্ছি তা নয় বটে, কিন্তু আমাদের 70 বছরের প্রবীণ এক শ্রোতা বন্ধু, তিনি যখন শুনতে চাইছেন কি করে না শোনাই বলুন দেখি। গানখানি ভারী সুন্দর, চলুন শোনা যাক। সুভাষ চক্রবর্তী।

0: করালি বাবুর অনুরোধে শুনলাম এই গানখানি। যদিও আজকের এই গানের ভেলায়, লোকগীতির গানের ভেলায় আমরা শুনছি সেসব গান যার মধ্যে একেবারে রসভারে টইটম্বুর যে সকল গান বাংলার লোকগীতিতে ছড়িয়ে আছে মজার, সেসব গান নিয়ে আজকের গানের ভেলা। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: রাজাটি টাঙ্গিপাড়া হুগলি থেকে জগন্নাথ দে বলছি।
0: বলুন বলুন।

0: আচ্ছা, আজকের অনুষ্ঠান যে লোকগীতির যে হচ্ছে খুবই ভালো লাগছে, নতুন নতুন অনেক গান শুনতে পাচ্ছি আমরা যেগুলো কোনোদিন শুনিনি, ওরা অনেক তথ্য জানতে পাচ্ছি। তাহলে বাবা তারকনাথের গান যদি একটা হয় তো ভালো লাগবে।
1: শুনতে থাকুন, একদম আজ কিন্তু অনেকগুলি গানই আমরা শিব ঠাকুরের গান পরপর শোনালাম, গাজনের গান, চড়কের গান, নীলষষ্ঠীর গান, অনেকগুলো পরপর সবই ওই বাবাকে নিয়ে মজা করে তাকে হই হই করে তার পুজো সেই উপলক্ষে। সুতরাং শিব ঠাকুরের পুজোর গান না হয় আজ থাকুক, আরও অন্য কিছু গান শুনিয়ে নিই, কারণ খানতিনিক গান শোনানো হয়েই গিয়েছে ইতিমধ্যে। বরং আসুন এবারে একটু কৃষ্ণ লীলার দিকে চোখ ফেরানো যাক। আমরা জানি শ্রীকৃষ্ণ লীলা কীর্তনের মধ্যে নানা ধারার যে লীলা, আর সেই লীলাকে কেন্দ্র করে বাংলা লোকগীতিও তৈরি হয়েছে কত না। তার ধারা ভিন্ন ভিন্ন, তার চলন ভিন্ন ভিন্ন, কিন্তু তৎসত্ত্বেও সেই কৃষ্ণ লীলাই কিন্তু সেখানে তার মূল উপজীব্য। সুখসারির দ্বন্দ্ব কথা ভারী মজা করে কৃষ্ণ আমার আর রাধা আমার কে বড় তাই নিয়ে বেশ দ্বন্দ্বযুদ্ধ। চলুন শোনা যাক সুখসারির দ্বন্দ্ব কথা, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, দীপান্বিতা চৌধুরীর কণ্ঠে।

0: কানপাতবুর টেলিফোনে আবারও কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো,
1: হরে কৃষ্ণ।
0: হরে কৃষ্ণ, বলুন কে বলছেন?
1: যুববাণী তো?
0: না না, যুববাণী না, গানের ভেলা। যুববাণীর সময় এখনো হয়নি।
1: গানের ভেলা লোকগীতি হচ্ছে তো?
0: হচ্ছে তো।
1: আমি তো প্রথমে লাইনটা পেলাম, একদম প্রথম, আমার 64 বছর বয়স।
0: আচ্ছা আচ্ছা, কি বলছেন? না না, কিছু মনে করব না, কি বলছেন?
1: আমি বলতে যাচ্ছি অরিন্দম গাঙ্গুলির যে গানটা শুনলেন, দ্বিতীয় গানটা আর কি, 12 বছর বয়সে নামাই দিলেন আর কি। 12 বছর, 64 বছর বয়স, 12 বছর বয়সে হয়ে গেলাম আমি তখন।
0: বাহ,
1: বেলে টাকদা, টাকদার থেকে বলছি আমি, ফণী রায়।
0: বেশ,
1: 64 বছর বয়স।
0: হুম হুম,
1: বেলেবাজার আমার দিদিবাড়ি বেড়াতে গেছি। আমার তখন সত্তরে বাড়ি আছে, আমাদের সত্তরে গোলায় বাড়ি আছে, সেখান থেকে গেছি। এখন আমি টাকদাই বাস করি। তখন 12 বছর বয়স, আমি একা একা 75 বছর ট্রেন ভাড়া দিয়ে আমি চাকদায় আসছি। 70 থেকে 75 বছর তখন ট্রেন ভাড়া ছিল। তারপরে বেলেবাজার গেছি আমার দিদি বাড়িতে, প্রায় 12-13 দিন রইলাম। 12-13 দিন থাকার পরে আমি যখন ফিরে আসি, কাদার রাস্তা, গ্রামের মধ্যে বাড়ি তো, বেলেবাজার থেকে। ভীষণ, দিদি শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ,
0: সেই গরুর গাড়ি চাপার অভিজ্ঞতা।
1: হ্যাঁ হ্যাঁ, তারপরে সেই যখন ফিরে আসছি দিদিবাড়ির থেকে আসার রাস্তার মধ্যে, হাঁটু সমান কাদার মধ্যে থেকে আসছি আমি, এর মধ্যে একটা গরু গাড়ি যাচ্ছে, কাদায় টাকা দেবে গেছে। এখন আমার দিদিবাড়ির থেকে ফিরে আসার ইচ্ছা নাই, কিন্তু আমি তো রওনা দিয়ে চলে আসছি, আবার ফিরে কি করে যাই? আমি চিন্তা করলাম, একটা সুযোগ, ওই টাকাটা যদি আমি ছেড়ে দেই, কাদা কোথায় গায়ে লাগবে, আবার আমি দিদিবাড়ি রিটার্ন যেতে পারবো। তারপরে আমি ওই টাকাটা তুলতে গেছি, আর যে গাড়িটা চালাচ্ছিল সেই কারোয়ান ভাই, হ্যাঁ, সে বুড়ো চাচা আর কি, বলছে, আরে খোকা তুমি পারবে না, তুমি পারবে না, তুমি ছেড়ে দাও। আমি বললাম পারবো, আমার দিদি বাড়ি তো আবার ফিরে দিতেই হবে, আমার কিচ্ছু হবে না।
0: বেশ বেশ, শুনতে থাকুন ফণীবাবু। এটাই পাওনা যে 64 বছর বয়সী এক শ্রোতা বন্ধুকে তার 12 বছরে ফিরিয়ে নিয়ে যাওয়া টাইম মেশিন ছাড়াই। সুতরাং সত্যি

এটাই তো পাওনা, আসলে গান পারে, গান পারে, পারে বলেই গানের কাছে ফিরে যাওয়া, তার আশ্রয়ে যাওয়া। বিষ্ণুপদ দাসের কণ্ঠে এই গানখানি আমরা প্রায় শুনে থাকি দুর্গাপুজোর সময়টুকুতে। আগমনী গান হিসেবে ঠিক নয়, কিন্তু ওই মা দুর্গাকে কেন্দ্র করে যে গানগুলি তৈরি হয় বাংলার লোকগীতে হিসেবে, তার মধ্যে অন্যতম এই গান। মা দুর্গার এই যে রকম সকম এবং তার যে সঙ্গে যারা রয়েছে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাদেরকে নিয়ে, তাদের রূপ, তাদের বাহন সবটা নিয়ে ভারী মজা করে এই গানখানি বাঁধা। চলুন শোনা যাক।

দুগ্গে দেখলাম চাচা, একে দুগ্গে দেখলাম চাচা, একে দুগ্গে দেখলাম চাচা, একে দুগ্গে দেখলাম চাচা। বাবুদের দুগ্গে পূজা, বাবুদের দুগ্গে পূজা, বেল পাতা তার বোঝা বোঝা, দুগ্গে দেখলাম চাচা।

সিংহের পরে অসুর বেটা টিকি ধরে, আছেন যিনি সিংহের পরে অসুর বেটা টিকি ধরে, গায়ে দিতে সব জড়ায়ে, গায়ে দিতে সব জড়ায়ে, বুকে মারছে খোঁচা, একি দুঃখী দেখলাম চাচা।

দুই আছেন যিনি তেনরা বড় বিলাসিনী, দুই পাশে দুই আছেন যিনি তেনরা বড় বিলাসিনী, ও তেনরা পান্টু কাষ্টুক মুখে দিছেন, পান্টু কাষ্টুক মুখে দিছেন, ঠোঁটে চিপেতে পৌঁছা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা।

দুম্বার মতো ব্যাটা তার হাড়ির মতো, একে ব্যাটা দুম্বার মতো ব্যাটা তার হাড়ির মতো, ও যাবার কান দুইটা তার কুলার মতো, দাঁত দুইটা তার মুলার মতো, মাথা ডালে পা পোষা দুঃখী দেখলাম।

ময়ূরের পর আছেন যিনি তেনার বড় চিকচিকানি, ময়ূরের পর আছেন যিনি তেনার বড় চিকচিকানি। ও তানি জুতা মোজা পায়ে দিয়াছেন, জুতা মোজা পায়ে দিয়াছেন, কাপড়ে মারছেন কোচা দুগ্গি দেখলাম।

0: আর একটার গলা কাটা ওডারে চিনবে কেডা, আর একটার গলা কাটা ওডারে চিনবে কোটা। আরে বের হইয়াছে অসুর বেটা, বের হইয়াছে অসুর বেটা, দেখতে কেমন মজা, একি দুঃখি দেখলাম চাচা, একি দুঃখি দেখলাম চাচা, একি দুঃখি দেখলাম চাচা, একি দুঃখি দেখলাম চাচা। পাশে একটা কলা গাছে কাপড় দিয়া বউ বানাইছে, পাশে একটা কলা গাছে কাপড় দিয়া বউ বানাইছে। ও তার মাজায় একটা বেল বাঁধাছে, মাজায় একটা বেল বাঁধাছে, বেলটা যাবার কাঁচা, একি দুঃখী দেখলাম চাচা, একি দুঃখী দেখলাম চাচা, একি দুঃখী দেখলাম চাচা, একি দুঃখী দেখলাম চাচা।
1: কে রয়েছেন টেলিফোনে,
2: কথা বলা যাক।
1: নমস্কার। হ্যালো।
3: হ্যালো দিদি ভাই।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
3: সুপ্রভাত।
1: হ্যাঁ সুপ্রভাত।
3: দিদি ভাই আমি পূর্ব বর্ধমানে নারাগোয়ালিয়া গ্রাম থেকে আনন্দময়ী রায় কথা বলছি।
1: বলুন।
3: দুদিন পরে আমি এলাম, অনেকদিন পরে কথা বলতে পারলাম। তো বিশেষ কিছু বলবো না, সময় নষ্ট আপনার করবো না। আপনি এত সুন্দর ডালি সাজিয়েছেন, এরপর কিছু বলার থাকে না, তবু মনে হলো একবার আপনার সঙ্গে কথা বলতে পারলে বোধ হয় ভালো হচ্ছে। আমার এই মনের ভাবটা প্রকাশ করতে পারলে আমি আরো ভালো থাকবো, এর জন্য ফোনটা করলাম।
1: বেশ বেশ বেশ
3: সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আপনার উপস্থাপনা দারুণ সুন্দর।
1: রাখুন রাখুন, অনেক ধন্যবাদ আনন্দময়ী দি। আসবেন সব সময়, যে গানের অনুরোধ থাকতেই হবে তেমনটা নয়। তো আসলে লাইভ ফোন ইন অনুষ্ঠান কিন্তু এই জন্যই করা, পারস্পরিক ভাব বিনিময়ের জন্য। একটি গান আমি সাজিয়ে রেখেছিলাম, আমার মনে হচ্ছিল আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই করবেন। ঘড়ির কাঁটা বলছে 48 পেরিয়ে গিয়েছে, সুতরাং আর ফোনের জন্য অপেক্ষা না করে বরং গানখানি শুনিয়েই দিই। অংশুমান রায়ের কণ্ঠে এই গানটি আমি জানি অনেকেই যারা ফোন করেনও না, শুধুই অনুষ্ঠান শোনেন, ভাবছেন যে এই গান কেন শুনছি না এখনও।

অংশুমান রায়ের কণ্ঠে এই গানখানি আমি জানি সকলের ভারী পছন্দের একটি গান। তেমনই আরেকটি গান নিমতিতা নিশিন্দাতিতা আমরা পেয়েছি নির্মল ইন্দু চৌধুরীর কণ্ঠে, আব্বাসুদ্দিন আহমেদের কণ্ঠেও। আবার এই সময়ের শিল্পী স্বাগত দেও কিন্তু ভারী সুন্দর গেয়েছেন, চলুন শোনা যাক।

এভাবেই বাংলা লোকগানের আঙিনায় যদি আমরা একটু নজর ঘোরাই, তাহলে কিন্তু একেবারে রসভারে ডগমগ নানান গান আমরা খুঁজে পেতে পারি, যেখানে ভারী সুন্দর পান মিশে রয়েছে, ভারী সুন্দর ফান মিশে রয়েছে। আসলে সেই মজাটুকু, এই মজাটাই তো আমাদের বাঁচিয়ে রাখে। বাকি সকাল থেকে রাত সেই থরবরি খারার জীবনে চলতে থাকা, যে প্রত্যেক দিনের যুদ্ধ, লড়াই, জীবন যুদ্ধ সব তো আছেই, তার মধ্যে আনন্দটুকু যদি হারিয়ে যায় তাহলে জীবনে আর রইল কি। তাই সেসব নিয়ে সাজানো লোকগান আমরা বাড়ি বাড়িই খুঁজে পাই লোকগীতির আঙিনায়, তাদের মধ্যে থেকে কিছু নিয়ে সাজালাম আজকের গানের ভেলা। একটু আগে কৃষ্ণলীলার কথা বলছিলাম, কৃষ্ণলীলার নানান যে লীলা, তার নানান খণ্ড, নৌকাখণ্ডের মধ্যে আমরা সেখানে দেখেছি শ্রীরাধার নৌকা পারাপার নিয়ে, দধির ভাণ্ড নিয়ে কত রকমের বাকযুদ্ধ চলেছে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে, তাকেই ভারী সুন্দর মজার ছলে গানে বাঁধাও হয়েছে কখনো কখনো। শোনা যাক আজকের শেষ গান, লালন ব্যান্ডের পরিবেশনায়। শেষ করবো এই গানের সঙ্গে আজকের গানের ভেলা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, নমস্কার।

0: सफर छोटा सही पर मंजिल कमाल है। सफर छोटा सही पर मंजिल कमाल है। पहाड़ों की चोटी पर खड़ा हर मुसाफिर खुशहाल है। वहां की खामोशी में एक अलग ही सुकून है, जिसे देखते ही दिल बोले यही मेरा जुनून है। তার জন্য একটা যদি সুন্দর শায়েরি না থাকে তাহলে কি জমে বলো? কারণ দেখো, পাহাড় জিতে গেলে না মানে পাহাড়ের মতো মরশুম চাই একটা। আমার মনে হয় যে সেই মরশুমটা বোধ হয় গানে আর শায়েরিতেই থাকে।
1: একেবারে ঠিক কথা বলেছো। সত্যি আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে তো গান শায়েরি সবটা মানে আড্ডা জমজমাট তো হবেই, তোমরা এটা বুঝতেই পারছো।
0: একদম একদম, তোমরা অলরেডি আমাদের যুবনী ফেসবুক পেজে যে পোস্টার দেখিয়ে নিয়েছো, আমরা অলরেডি আজকে বেরিয়ে পড়তে যাচ্ছি তোমার সঙ্গে। এই মুহূর্তে রয়েছি, ঘড়ির সময় বলছি ঠিক এখন 11:02, তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে স্টুডিও থেকে আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: আমি অন্বেষা।
0: আকালি অন্বেষার জন্য একটা
1: থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো এখনো বন্ধুরা জানে না, বন্ধুরা জানে আমরা
0: ভূস্বর্গের অভিযানে যাচ্ছি। এবং এই ভূস্বর্গের অভিযানে যাচ্ছি মানে কোন ভূস, এবং দেখো এই পৃথিবীতে ভূস্বর্গ কিন্তু একটাই আছে, একটাই।
1: হ্যাঁ মানে দেখো, একে তো এই কলকাতার প্যাচ প্যাচে গরম, তার মধ্যে আমরা সবাই চাইছি এই গরম থেকে, এই যে ঘেমে যাচ্ছি কোথাও বেরোলে একটুখানি শান্তি পেতে, আমরা তো একটু চলে যাচ্ছি আজকে ভূস্বর্গের অভিযানে। আর আমরা যাচ্ছি আজকে কাশ্মীর,
0: কাশ্মীর, কাশ্মীর। এবং অন্বেষা আজকে আমাকে বলছিল যে জানো শরিকদা, আমার না কাশ্মীর যাওয়া হয়নি। তাই তুমি প্ল্যান করলে কি করে? এই জন্যই তো প্ল্যানটা করেছি যাতে যেতে পারি। এবং তোমার যারা এখনো কাশ্মীর যাওনি, তোমার জন্য একটা ফুল প্রুফ প্ল্যান নিয়ে আমরা চলে এসেছি। তোমরা কতদিন ওখানে থাকবে, কিভাবে যাবে, কতদিন স্টে করবে, কি খাবে এবং কত টাকা লাগবে, তোমাদের বাজেট কিরকম, সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে আজকে বেরিয়ে পড়তে যাচ্ছি আমরা কাশ্মীর। আমি শৌরিক, আমার সঙ্গে অন্বেষা। তবে এই জার্নিতে যাওয়ার আগে তোমরা আমাদের সঙ্গে ঝটপট যোগাযোগ করতে পারো, সরাসরি আমাদের ফোন নাম্বার 03322131342 নাম্বারে চলে এসো। আর যদি
1: আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতার যে পোস্টারটা আছে যে ভূস্বর্গের অভিযানে, তো সেইখানে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কাশ্মীর আগে গিয়েছো কিনা, আর তোমরা কি তোমাদের যাওয়ার প্ল্যান রয়েছে।

0: জানাতে পারো আমাদেরকে? আমরা তো তোমার সঙ্গে গল্প করার জন্য আছি।
1: ডেফিনেটলি, তোমরা যদি প্ল্যান করে থাকো যে বন্ধুদের নিয়ে যাবে, ফ্যামিলি নিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, আমরা আজকে হাজির হয়েছি, মানে তোমাদের প্রবলেম সলভড, ঠিক আছে? চিন্তা কোনো কারণ নেই। তবে এই জার্নি শুরু করার আগে একটা সুন্দর যদি গান দিয়ে না শুরু করে, তাহলে কি জার্নির মজাটা ঠিক জমবে বলো? আমি শুরুতেই বলছিলাম যে শায়রি আর গান এই পাহাড়ে জার্নিতে মাস্ট, রাইট?
0: একেবারে তাই। একটা এখন তোমার জন্য রয়েছে সুন্দর গান কার গলায়, অরিজিৎ সিং এবং
1: শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানে গানে গান হইলো তোমাদের জন্য। ফিরছি বেরি পড়ি আড্ডায়, ঝটপট চলে এসো আমাদের ফোন লাইনে এবং আমাদের যুববাণী কলকাতা ফেসবুক পেজে।

0: মঞ্জিলটাকে আমরা যাচ্ছি, এবং এই যে কাশ্মীর আমরা যাওয়ার প্ল্যান করছি আজকে, তো কাশ্মীর যাওয়ার প্ল্যান যেতে গেলে প্রথমত দুটো জিনিস মাথায় আসে, যে আমরা যাবোটা কিভাবে আর গিয়ে থাকবোটা কোথায়। ঠিক আছে, তো কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার প্রধানত দুটো রাস্তা হয়েছে,
1: ঠিক আছে, সেগুলো একটু বলে দিই।
0: বলে দাও,
1: দেখো যদি তুমি ট্রেনে যেতে চাও তাহলে কি করতে হবে, না তাহলে তোমাকে প্রথমে হিমগিরি এক্সপ্রেস, মানে দেখো তিনটে এক্সপ্রেস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, যেটা রাত 11:55 হাওড়া থেকে ছাড়ে, আর এটা হচ্ছে 37 ঘন্টায় তোমাকে জম্মু তাওয়ি স্টেশনে পৌঁছে দেয়, আর এর স্লিপার ভাড়া হচ্ছে 760 টাকা। আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে হামসফর এক্সপ্রেস, এটা শিয়ালদহ থেকে ছাড়ে 1:10, আর এটা মোটামুটি ওই ধরো 34 ঘন্টা 15 মিনিট টাইম না, এদিকে জম্মু পৌঁছে দেয়, আর এটা স্লিপার ভাড়া হচ্ছে 770 টাকা। আর এছাড়া তুমি যদি কলকাতা স্টেশন থেকেও যেতে চাও তাহলেও তোমার জন্য অপশনস রয়েছে, অপশনস কিন্তু অনেক, হ্যাঁ সেটা কিছুই না, 11:45 ছাড়ে এবং পৌঁছতে সময় লাগে ওই 45 ঘন্টা আশেপাশে, তো এটার ভাড়া হচ্ছে 755 টাকা। আর এত গেল স্লিপারের ভাড়া, কিন্তু তুমি যদি একটু আরাম খেতে খেতে ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করতে চাও তাহলে তোমার ভাড়া মোটামুটি 2000-এর আশেপাশে পড়বে। আর এছাড়াও তোমার বাজেট যদি একটু বেশি থাকে আর তুমি যদি একটু উড়ে উড়ে যেতে চাও সেক্ষেত্রে কি করবে, অবভিয়াসলি ফ্লাইট, আর ফ্লাইট মোটামুটি 8-12 হাজার টাকা নেয় আর মোটামুটি 6 ঘন্টায় তোমাকে পৌঁছে দেবে শ্রীনগর।
0: এই যে অন্বেষণের সুন্দর যাওয়ার প্ল্যান বলে দিল অলরেডি, এবার তার কিছু অপেক্ষা তাহলে কোথায়, এবার তুমি শুধু ব্যাগটা প্যাক করতে শুরু করে দাও, কি কি লাগবে আমি বলে দিচ্ছি, জামা কাপড় লাগবে আর কিচ্ছু নয়, ব্যাস।
1: আমার
0: সঙ্গে কথা বলবে তোমার এরকম হয়ে যাবে, আমি বুঝতে পারছি,
1: মানে তোমার সঙ্গে কথা
0: বলার পরেই
1: তো বলতে তো দাও,
0: একদমই তাই।
1: আর যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তোমরা জানো যে মেডিসিন অবশ্যই নিয়ে যাওয়া ভালো, আর হ্যাঁ সঙ্গে কিন্তু মানে গভর্নমেন্ট প্রুফ হিসেবে আধার কার্ডটা রেখো, এছাড়া তোমার যাবতীয় মানে সরকারি নথি একটু সঙ্গে রাখো, কখন বলতে কখন চেক করে, তখন তো
0: বলে বাপে, হ্যাঁ এখন তো ভীষণ ভাবে চেকিং হচ্ছে, ওই সাইড গুলোতে ভীষণ পরিমাণে চেকিং হচ্ছে, সুতরাং তোমার কাছে যাবতীয় যা সরকারি নথিপত্র আছে সেগুলো তুমি সমস্ত ক্যারি করো, অরিজিনাল ক্যারি করতে হবে না, তুমি ডুপ্লিকেট বা জেরক্স কপি করো, ডাজন্ট ম্যাটার, তো সেগুলো তুমি ক্যারি করতে পারো, এবং অবশ্যই সঙ্গে যেটা অন্বেষা বলে ওষুধ রেখো, কারণ পাহাড়ে যখন যাচ্ছ তোমার অনেকটা রিস্ক নিয়ে যাচ্ছ, এবং যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ তো তারা প্লিজ প্লিজ ওষুধ রেখো। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আমরা তো যাওয়ার প্ল্যানটা খুব বলে দিলাম যে তোমরা কীভাবে যাবে, ঠিক আছে, এবারে গিয়ে স্কেডিউলটা তোমার কী হবে, মানে একটা প্রপার স্কেডিউল না থাকলে তুমি ঘুরতে পারবে না, মানে কতদিন থাকবে, কোন কোন জায়গা ঘুরবে, হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই, আমরা তো আসি আজকে নাকি।
1: আর আমরা যখন আসি তখন আমরা বলে দিই যে আমাদের মোটামুটি 7 রাত এবং 8 দিনের একটা দুর্দান্ত প্ল্যান রয়েছে,
0: মানে তোমার শর্ট ট্রিপ করতে পারবে না এটা, মানে তোমাকে কাশ্মীর দেখতে গেলে ইউ নিড প্রপার 1 সপ্তাহের একটা প্ল্যান, আই গেস,
1: একদমই তাই। আর দেখো মোটামুটি 1 সপ্তাহে তুমি তো ঘুরে নেবে, কিন্তু ওই যে বললাম ট্রেনের টাইমটা বাদ রেখে, মানে ওটা ধরলে আর একটু বেশি পড়বে, তো যাই হোক আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম শ্রীনগর, মানে
0: আমরা এখন ট্রেনে এখন যাচ্ছি, সবে আমরা জম্মুতে নামলাম, নেমে আমরা সেখান থেকে গাড়ি করে চলে গেলাম শ্রীনগর। প্রথম ডেস্টিনেশন আমাদের সবসময় হওয়া উচিত শ্রীনগর, বিকজ শ্রীনগরটা হচ্ছে আমাদের এপি সেন্টার, তুমি যদি কাশ্মীর ঘুরতে চাও তাহলে তোমাকে শ্রীনগরটা হল্ট করতেই হবে, সেখানে তোমাকে রাত কাটাতেই হবে, সেখানে তোমাকে মানে নামতেই হবে, কিছু করার নেই, অন্য কোথাও তুমি থাকতে পারবে না, মানে চেষ্টা করো না সেখানে থাকার, কারণ সেখানকার অভিজ্ঞতা খুব একটা ভালো হবে না। তো প্রথম দিন তোমরা যখন শ্রীনগর পৌঁছাবে, ফ্লাইটে হোক ট্রেনে হোক, সেদিন আর বেশি ধকল নিও না, সোজা চলে যাও তোমাদের প্রি বুকড হোটেলে আর হাউস বোটে। তবে একটা কথা, যেখানেই থাকবে সেটা আগে থেকে বুক করে নেবে, কারণ যাতে পরে গিয়ে খোঁজার কোনো ঝামেলা না হয়, সিজন হোক অফ সিজন হোক বুক করে যেও, কারণ আনবুকিংয়ে তোমরা ওখানে যেও না, বিকজ চান্সেস অনেক হতে পারে যে কোনো একটা টার্ময়েল হলো বা কোনো একটা সমস্যা দেখা গেলো যেখানে, যে কারণে তুমি ওখানে গিয়ে থাকতে পারলে না, সুতরাং বুকিং নিয়ে যেও, বুকিং করে যেও, রিসর্ট হোক হোটেল হোক ভালো হাউস বোট হোক, তোমরা প্লিজ বুকিং করে যেও এবং সেখানে তোমরা চলে যেও। এতে কি বলতো, শান্তিতে তোমরা যেতেও পারবে, থাকতেও পারবে, এবং কিছুটা সময় জিরিয়ে নিতে পারবে, বিকজ জার্নির পর না আর বেরোতে ভালো লাগে না, তাই না,
1: একেবারে। আর দেখো তুমি যে ঘুরতে যাচ্ছ, এবার প্রি বুকড কেন করবে, কারণ ওই যে তুমি গেলে তারপর সেই খুঁজবে একটা ঝামেলা সৃষ্টি হবে, তোমার বেড়ানোর মুডটা জাস্ট চলে যাবে, এর থেকে বেটার তুমি 1 মাস আগে থেকে বুক করে নাও। দেখো এখন কিন্তু মরসুম চলছে, আর কাশ্মীর কিন্তু সব সময় অন স্পট, সব সময় ওখানে মরসুম চলতেই থাকে, মানে এক এক সময় এক এক রকম, হ্যাঁ, তো তার জন্য অন্তত 1 মাস আগে সমস্ত কিছু বুক করে নাও। আর আমরা তো বললাম

0: শ্রীনগর চলে এলাম, শ্রীনগরে আমরা তো নাইটসটা করলাম, তাই তো?
1: একদমই তাই।
0: পরে আমরা কি করব, অর্থাৎ ডে 2 আমাদের আসল অভিযান
1: শুরু। ডে 2 তে যাওয়ার আগে দাঁড়াও, তোমরা তো স্টে করো, তোমরা তো প্রায় ধরো নামবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, ঠিক আছে? রাতটা কি করবে
0: তোমরা? কি করবে
1: রাতটা বলে দে, কি করবে? আমি সাজেস্ট করব একটা ভালো কোনো হাউস বোটে কাটানোর জন্য, কারণ হাউস বোটে ফ্রেশ হয়ে বিকেলটা তোমরা মানে সুন্দরভাবে কাটাও, এবং তোমরা শিকারা রাইডের জন্য প্লিজ যেও। শান্ত জলের বুক ছিঁড়ে যখন শিকারা এগিয়ে চলে, তখন দূর সূর্যাস্ত যেন মনে হয় যে ইটস এ ক্যানভাস, ইটস এ বিউটিফুল ক্যানভাস। তো শিকারে অবশ্যই তোমার শিকারে একদম ছোটো ছোটো বোটিং, এবং শিকারে তোমার যদি অবশ্যই চড়ো, তাহলে তোমার দেখতে পাবে যে ওখানে অনেক বাজার রয়েছে, ফ্লোটিং মার্কেট যেটাকে বলা হয়, তো সেটা কিন্তু উপভোগ করতে পারবে শ্রীনগরে। সো প্লিজ রাত্রেবেলা যাবে, রাত্রেবেলায় এত সুন্দর লাগে শ্রীনগর, ওহো অসাধারণ অসাধারণ। তাই একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে উঠে একটু প্লিজ ঘুরে নিও রাতটা, কারণ তারপরের দিন থেকে তো আসল জার্নি শুরু হচ্ছে।
0: তো দেখো, রাতটা তো তোমরা ভালোভাবে কাটালে, আর তারপরের দিন যেমনটা বললাম অভিযান শুরু। তো এরপরে তোমরা শ্রীনগরের লোকাল সাইটসিং করতে পারো, এর জন্য আমি সাজেস্ট করব হাঁটা পথই বেটার। আর দেখো, টুকটুক গাড়িও নিতে পারো, ওগুলো বেশ কিউট দেখতে হয়।
1: কিউট দেখতে? দাঁড়া দাঁড়া, টুকটুক গাড়ি নিও, কিন্তু আমি বলবো at your own risk.
0: হ্যাঁ,
1: টুকটুক গাড়ি কিন্তু তোমরা যদি ফ্যামিলি নিয়ে যাও বা তোমার ফ্যামিলির কোনো বয়স্ক মানুষ থাকে, প্লিজ আমি অ্যাভয়েড করবো, যে বলবো যে তোমরা অ্যাভয়েড করো, যে টুকটুক গাড়ি প্লিজ নিও না, নর্মাল গাড়ি ভাড়া করো, মাথা পিছু 1000 টাকা কি 1200 টাকা করে পড়বে। টুকটুক গাড়িটা না খুব একটা সেফটি নয়, ঠিক আছে? ইটস নট আ সেফ থিং টু গো উইথ ইট। তো যারা আমরা বন্ধুরা যাচ্ছি,
0: শালিমাবাগ। আর তারপরে এটা দেখার পরে আমরা যেতে পারি নিশাত বাগ। আর এই দেখো, এখানে কিন্তু একটা ছোট গল্প আছে। এই নিশাত বাগান মানে নিশাত বাগ, এটাকে আসলে বলা হয় আনন্দের বাগান। মানে দেখো, এই যে বাগান বা গার্ডেন থেকে না ডাল লেকের ভিউটা জাস্ট অসাধারণ, ওজি পুরো, ঠিক আছে? আর যদি তোমরা এই যে মার্চ এপ্রিল মে মাস করে যাও বা এই এখনকার সময় পর্যন্ত যাও, তাহলে তো কোনো কথাই নেই,
1: কোনো কথাই নেই না,
0: ভিউটি তোমাকে নিজে এসে ধরা দেবে তোমার কাছে।
1: একদমই। আর ফোন লাইনে কি বন্ধু আছে আমাদের এই মুহূর্তে? না, ফোন লাইনে বন্ধু নেই, আমাদের লাইভে অনেক বন্ধুরা ফোন করছে, আমরা একটু দেখতে চাই কমেন্টে কোনো বন্ধু এসেছে কিনা।
0: আর দেখো বন্ধু, আমি একটু বলে দিই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফোন লাইন কিন্তু তোমার জন্য খোলা রয়েছে, 0332213134 এই নম্বরে চটপট ফোন করো, আর তোমার ফিলিংস আমাদের সঙ্গে শেয়ার করতে পারো।
1: একদমই তাই। আর যেহেতু এখন ঘড়ির সময় একটু একটু করে এগোচ্ছে, এবং এখন অনেকটা সময় তোমাদের সঙ্গে থাকবো,
0: বলতে না বলতে ফোন চলে এসেছে, তাহলে দেখা যাক বন্ধু কি বলছে।
1: শুনি বন্ধু কি বলছে।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অলরেডি।
1: ঠিক আছে, চিন্তা কোনো কারণ নেই বন্ধু, আমাদের নিশ্চয়ই ফোন লাইনে না পেলে আমাদের যে পোস্টার রয়েছে, পোস্টারে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করতে পারো। আর যেহেতু এখন জার্নি প্রায় শুরু হয়ে গেছে, অলরেডি আমরা সেকেন্ড দিনে চলে এসেছি, যেটা অন্বেষা বললো, শালিমাবাগ আর নিশাতবাগে অলরেডি আমরা ঘুরে নিয়েছি, এরপর ডে 3। শালিমাবাগে কাটাতে কাটাতে তোমার রাত হয়ে যাবে, রাতে এসে একটু ভালো মন্দ খেয়ে খাওয়াটা আমরা আসবো। আমি যখন বসেছি, খাওয়া দাওয়া আসবো না, কোনো হয় খাওয়াটাই আসবো আমি, চিন্তা কোনো কারণ নেই। আর খাওয়া দাওয়া ভালো করে নাও, তারপর ডে 3 তে যাবো। তবে ডে 3 তে যাওয়ার আগে একটা সুন্দর গান যদি হয়, তাহলে মনে হয় যে খুব একটা খারাপ হয় নাকি?
0: না না, বেশ ভালো হয়। তাহলে এখন তোমার জন্য রয়েছে কুনাল গঞ্জনওয়ালা আর মোনালি ঠাকুরের কণ্ঠে এই গানটা, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর, সঙ্গে রয়েছে অন্বেষা আর শৌরিক।

0: ফিরে এলাম একটা সুন্দর গান শুনে। সঙ্গে রয়েছি আজকে অন্বেষা আর সৌরিক। আর আজকে আমরা বেরিয়ে পড়ি, তা কোথায় যাচ্ছি সেটা তো তুমি জেনে গেছোই বন্ধু। আজকে আমরা কাশ্মীর যাচ্ছি। আর দেখো, কাশ্মীর মানে আমাদের সত্যি এটা একটা ইটস অনলি পেয়ার, তো মানে নামের সঙ্গে গান একদম দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি আর কিছু বলতে পারছি না। যাই হোক, আমরা হ্যাঁ আমরা বলতে পারছি না কি, আমরা তো এখন তৃতীয় দিনে আছি,
1: আমরা থার্ড দিন, একদম একদম আমরা একদম মানে মানে শ্রীনগর ভালো করে ঘুরে শিকারা রাইড করে একদম ক্লান্ত হয়ে ঘুমি টুমি সকালে ফ্রেশ হয়ে উঠেছি। উঠে আমরা চলে গেছি সোনমার্গ। সোনমার্গ একটা খুব সুন্দর জায়গা এবং এটাকে বলা হয় যে মিড অফ গোল্ড,
0: বিকজ সোনার তৃণভূমি।
1: হ্যাঁ, সোনার তৃণভূমি কেন বলা হয়, বিকজ সূর্য

0: সূর্যের রশ্মিটা এত সুন্দর ভাবে ওই জায়গাটায় পড়ে, যখন মনে হয় যে সোনার শহর ওটা একটা, মানে সত্যি ভীষণ ভীষণ সুন্দর। তো শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কাছাকাছি কিলোমিটার এবং 3 ঘন্টা মতো সময় লাগবে শ্রীনগর থেকে। তো এবার হ্যাঁ, এবার তোমরা যে 3 ঘন্টা জার্নিটা করবে, তোমরা কিন্তু দুটো কাজ করতে পারো। তোমরা আপ অ্যান্ড ডাউন করতে পারো, যদি তোমাদের ধকল নিতে পারো তোমরা আপ অ্যান্ড ডাউন করতে পারো। যদি না করতে পারো তাহলে তোমরা কিন্তু সোনমার্গ কোনো রিসর্ট নিতে পারো, বুক করতে পারো, যাতে ওইখানে তোমরা থেকে গিয়ে পরের দিন আবার বেরিয়ে আসতে পারো। সো ওখানে একটা প্ল্যান রয়েছে।
1: আচ্ছা, আর আমরা যে সোনমার্গ চলে এসেছি, আর আমরা এখানে কি কি দেখবো একটু বলে দিই। সেটা হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন হচ্ছে থাজিভস গ্লেশিয়ার, ঠিক আছে? আর এটা একদম মানে তোমরা যখন যাবে না ওই মানে জায়গাটায়, তোমরা দেখতেই পাবে সেখানে ওই অ্যাডভেঞ্চার মুহূর্তটা। আর তোমরা ওই পরিবেশের সঙ্গে নিজেকে যখন কানেক্ট করবে তখন মনে হবে এই তো তুমি জীবনে কোথাও তো একটা দাঁড়িয়ে আছো বস, তাই না বলো?
0: একদমই তাই।
1: দেখো এই যে গ্লেশিয়ার আমি বললাম, কিন্তু এখানে আমার মনে হয় সৌরিকার একটা মানে কোনো ফ্যান্টাসি
0: পিছলে পড়ার যে আনন্দটা অসাধারণ।
1: আমি জানি তোমার খুব আনন্দ হচ্ছে, তুমি আত্মহারা হয়ে গিয়েছো, কিন্তু তা বলে তুমি জাস্ট পিছলে পড়ে যাবে?
0: আরে আরে বরফে পড়ে যাওয়ার কথা বলছি না আমি, যে ওই যে গাড়িটা মানে চলে যায় তো সেইটা আমার মনে হয় যে খুব আনন্দদায়ক হয়। তো ওইটা আমি একটা এক্সপিরিয়েন্স করতে চাই, ওই যে ওই যে সোনমার্গে, বিকজ ওখানে বরফ তুমি পাবে, আই গেস ওটা বোধ হয় বছরে তুমি পাবে, ঠিক আছে? এখন গেলে হয়তো একটু কম পাবে, বা শীতকালে তুমি যদি যাও, প্লিজ প্লিজ আই সাজেস্ট তোমরা প্লিজ স্লেজিং করো ভালো, ওটাতে কোনো রিস্ক নেই, ঠিক আছে? এখানে আমি যখন বলছি রিস্ক নেই তো রিস্ক নেই, কারণ আমি নিজে করবো ওটা, আমার ওটা খুব প্ল্যান রয়েছে। এবং যদি পিছলে পড়ার যেটা ব্যাপারটা আমি বললাম, I want to do that.
1: আমি এখানে একটা কথা বলতে চাই,
0: সেটা হচ্ছে
1: তুমি স্লেজিং করবে, গুড, কিন্তু দেখো তুমি কিন্তু ওখানেই পিছলে পড়ো, আবার অন্য কোথাও পিছলে পড়ে যেও।
0: দেখো এবার এবার দেখো এইটাই তো মজা, মানে
1: হ্যাঁ
0: দেখো ব্যাপারটা বলি এবার আমি, যখন তুমি ঘুরতে যাচ্ছ, ঘুরতে গেলে অনেক অচেনা মানুষের সঙ্গে তোমার দেখা হয়, স্পেশালি তুমি যদি পাহাড় যাও, পাহাড়ে কিন্তু অচেনা মানুষের মানে কি বলবো আর। এবং আমার মনে হয় পাহাড়ি মানুষ বেশি ভালো লাগে আমার, তাই জীবনে যদি কোনো পাহাড়ি মানুষ আসে আমার আপত্তি নেই।
1: ওর কোনো কিছুতেই আপত্তি নেই,
0: না না, জীবনে পাহাড়ি মানুষ হলে তো আমরা প্রায় যেতে পারবো, তাই না?
1: হ্যাঁ ঠিক ঠিক।
0: তাই যদি সেইভাবে যদি পিছলে পড়ি কাউকে দেখে বা কারোর জন্যে বা কারোর সঙ্গে, তো আই এম হ্যাপি উইথ ইট।
1: এটাই তো দরকার জীবনে, তাই না?
0: এটাই দরকার, হ্যাঁ, অ্যাডভেঞ্চার সঙ্গে একটু প্রেম ভালোবাসাটা দরকার না?
1: হ্যাঁ মানে সত্যি কথা, একটা ঘুরতে গেলে আমার প্রেম হলো না, কেমন একটা ব্যাপার হয়ে যাবে না?
0: সোনমার্গে তোমরা এটা এনজয় করতে পারো, এবং এটাতে করতে আমি তোমাকে বলে দেবো যে সারাদিন কেটে যাবে, বিশ্বাস করো সারাটা দিন কেটে। তুমি শ্রীনগর থেকে সকাল 8টা বা 9টায় বেরো, 3 ঘন্টা মানে 12টা আর 1টা বেজেই যাবে তোমাদের, ঠিক আছে? সুতরাং তোমরা আরামসে ওখানে সময় কাটা, গোটা দুপুরটা এনজয় করো। এনজয় করে আমি সাজেস্ট করবো প্লিজ তোমরা সোনমার্গে কোনো রিসর্টে বা ছোটো ছোটো যে ওদের হোটেলগুলো রয়েছে সেখানে তোমরা সময় কাটতে, বেশি ভাড়া নয়, খুব একটা বেশি নেবে না, আই গেস 800 থেকে 1000-এর মধ্যে ওখানে তোমরা ভাড়া পাবে। তো থাকতে পারো সেখানে, থেকে তোমরা মানে রাস্তা কাটি, রাস্তা আমি কেন কাটাতে বলছি বিকজ রাস্তা ওইখানে না অনেকেই বলে যে একটু রিস্ক আছে, অনেকে বলে যে বিপদ আসতে পারে, তো সেরকম ওখানে ওখানকার লোকেদের সঙ্গে কথা বলে আলোচনা করে তোমরা দেখো প্ল্যান করো। বাট আমি সাজেস্ট করবো যে প্লিজ থেকো, আর যদি একান্তই থাকতে না হয় তোমাদেরকে আবার কিন্তু 3 ঘন্টা জার্নিটা ফেস করতে হবে, আবার তোমাকে শ্রীনগর ব্যাক করতে হবে, কিছু করার নেই।
1: আর দেখো ও যেটা বললো যে পাহাড়ের রাত, সেটা শুধুমাত্র সোনমার্গ বলে বলবো না, পাহাড়ের যে কোনো রাতই কিন্তু মায়াবী একদম চাঁদের রাতই হয়ে যায়। মানে তুমি যখন থাকবে তখন বুঝবে, নিচের থেকে যখন তাকাবে কি সুন্দর জায়গাটা, মানে জাস্ট ইমাজিন একটা দারুণ, মানে কি বলতো, যদি তুমি ফটো তোলো তাহলে দেখতে পাবে যে একদম একটা ব্ল্যাকের কভারের মধ্যে জাস্ট লাইটিং, মানে একটা অদ্ভুত। এরকম ভাবে কিন্তু তোমরা ব্যাপারটা এনজয় করতে পারো। আর দেখো সোনমার্গ তো আমরা ঘুরে নিলাম,
0: হ্যাঁ সোনমার্গ ঘুরে নিলাম আমরা, এরপর যাবো কোথায়? আমরা
1: কোথায় যাবো বলো?
0: আরেকটা মার্গ আছে,
1: হ্যাঁ গুলমার্গ,
0: গুলমার্গ, হ্যাঁ সোনমার্গ থেকে খুব একটা বেশি দূরত্বে নেই গুলমার্গ, ওই 20-30 কিলোমিটারের মধ্যেই রয়েছে। তো আমি আরও কেন সাজেস্ট করছি সোনমার্গ থেকে, তো গুলমার্গ যেতে তাড়াতাড়ি সময় লাগবে, যেতেও পারবে খুব তাড়াতাড়ি, তো প্লিজ সোনমার্গে তোমরা থেকো। গুলমার্গ তোমাদের পরের ডেস্টিনেশন হবে হচ্ছে day 4, যেটা চতুর্থ দিন, এবং সেখানে তোমরা আরাম করে তোমরা ঘোরো, মজা করো। এবং ওখানে একটা সুন্দর জিনিস হয়েছে, কি আছে বলো তো?
1: কেবল কার গন্ডোলা রাইড,
0: গন্ডোলা রাইড, এক্স্যাক্টলি গন্ডোলা রাইড,
1: মানে একটা অভিজ্ঞতা। তুমি যখন অত ফিট উপরে উঠবে, মানে 8000 বলো বা 13000 উপরে উঠবে, সেখান থেকে তুমি নিচে দেখবে, দেখো একটা ফেজ হচ্ছে তোমাকে সমুদ্র পৃষ্ঠ থেকে 8000 সামথিং উপরে

0: অন্যতম সর্বোচ্চ কেবল কার রাইড, তো এখানে রিস্কও যেরকম আছে সেরকম অভিজ্ঞতা তো ডেফিনেটলি আছে। তো প্লিজ তোমরা যদি গুলমার্গ যাও ওই কেবল কার রাইডটা তোমরা প্লিজ নিও, কারণ এক্সাইটিং ব্যাপার হচ্ছে কি বলো তো, পাহাড়ের মধ্যে দিয়ে যখন ছোট্ট কেবল কারটা যাবে এপার থেকে ওপার, মনে হবে যে তুমি না পৃথিবীতে নেই, পৃথিবীর মতো স্বর্গে আছো, রীতিমতো সেটাই মনে হবে। এবং এই জন্যই বলা হয় যে কাশ্মীর ইজ এ ল্যান্ড অফ প্যারাডাইস। তো তোমরা বলো, তোমরা প্লিজ এসো আমাদের ফোন লাইনে, ফোন নম্বর আমাদের খোলা রয়েছে 0332231314 নাম্বারে। আর যদি ফোন নম্বরে না পাও আমাদের লাইভ চলছে, আমরা ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছি, লাইভে চলে আসতে পারো। আর আমাদের সুন্দর যে পোস্টারটা রয়েছে ভূস্বর্গের অভিযানে, সেই পোস্টারে কমেন্ট করতে পারো। তো সবে তো ডে ফোর হলো, এখনো কিন্তু অনেকটা সময় বাকি। এবার আমি বলবো যে এই গুলমার্গে কিন্তু তোমরা থেকে যেতে পারো, গুলমার্গে অনেকটা সেফ। এবং গুলমার্গ তোমরা যদি থাকতে চাও ওখানে কিন্তু ছোট ছোটো রিসর্ট রয়েছে, একই হবে কিন্তু একটু কস্টলি হবে। তো ইদার তোমরা গুলমার্গে থাকতে পারো, সোনমার্গ ব্যাক করতে পারো, বা সোনমার্গ থেকে বা সোনমার্গে না থেকে গুলমার্গেই তোমরা স্টে করে যেতে পারো, কারণ পরের দিনটা হচ্ছে পেহেলগাঁও।
1: আরও স্পেশাল
0: আসছি সেটাকে, আর সুন্দর একটা গান নিয়ে ফিরছি তোমাদের সঙ্গে আড্ডা। এই মুহূর্তে রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: অন্বেষা। তাহলে শুনতে থাকো, ফিরে আসছি একটা ছোট্ট গানের পর।
0: একদম, আর গান তো বলছি কার গান,
1: একদম আমি তো মনে হয় যেটা আমি ভাবছি তুমি সেটাই।
0: একদম, অরিজিৎ সিং এবং মধুমতি বাগচির কণ্ঠে এগিয়ে দিয়ে গানটা রইল তোমাদের জন্য। ফিরছি বেরিয়ে পড়ি আড্ডায়, তোমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি সৌরিক, আমার সঙ্গে অন্বেষা।

0: চলো বেরিয়ে পড়ি।
1: আহা, অসাধারণ একটা গানের পর ফিরে এলাম এবং অলরেডি যেখানে আমরা গেছি গুলমার্গ, সেখানে এরকম একটা গান যদি আমার কানে হেডফোনে বাজে থাকে, বস আমি তো ফিরছি না, আমি ওইখানেই থেকে যাব। বেশ, এরপর কোথায় যাচ্ছি আমরা? ডে ফাইভ আমাদের।
2: এরপর আমরা যাচ্ছি আমাদের মিনি সুইজারল্যান্ড, মানে পহেলগাঁও।
1: একদম, আমাদের ইন্ডিয়া সুইজারল্যান্ড পহেলগাঁও, বিকজ এত সুন্দর জায়গাটা,
2: সত্যি
1: মানে গুলমার্গ থেকে যাওয়া দূরত্ব মাত্র 140 কিলোমিটার, সময় লাগবে অনেকটাই, ঘন্টা চারেক মতো লাগবে। মানে আরেকটা আরেকটা পহেলগাঁওকে কিন্তু আটে নিশে বলা হয়, পহেলগাঁওকে বলা হয় ভ্যালি অফ শেপার্ডস,
2: মানে রাখালদের উপত্যকা,
1: রাখালদের উপত্যকা। এবং কেন বলছি, অনেক ভেড়া দেখতে পাবে, ঠিক আছে, এবং মানে যে সে ভেড়া নয়, প্রিমিয়াম ভেড়া।
2: ও, প্রিমিয়াম ভেড়া,
1: প্রিমিয়াম ভেড়া দেখতে পাবে। এবং সেই ভেড়া দেখে তখন হয়েছে একটা নিয়ে চলে যায় প্লিজ, মানে তোমার তোমার যারা অ্যানিমেল লাভার হও, ডেফিনেটলি তোমাদের দেখে মনে হবে যে ওইখানেই তোমরা থাকো, ওদের সঙ্গে তোমরা কথা বলো প্লিজ, কারণ এত মিষ্টি হয় ওরা। এবং তুমি যদি, আমি তোকে ভিউটা বলছি, তুই পহেলগাঁওটা ওই খাঁকা মাঠের ওপর দাঁড়িয়ে রয়েছে, দুধারে পাহাড়, কনিফারাস ট্রিজ, এবং ওই ভেড়ারা দৌড়ে বেড়াচ্ছে, আর তুমি দেখছো যে সূর্যাস্ত হচ্ছে, আর তুমি এনজয় করছো সেটাকে। তুমি ওইখানে মনে হবে তুমি অলরেডি না, তুমি আর নেই পৃথিবীর মধ্যে, তুমি বেরিয়ে গেছো, তুমি অ্যাচিভ করে নিয়েছো, ডেফিনেটলি তুমি কিছু অ্যাচিভ করে নিয়েছো।
2: হ্যাঁ, তো এই যে পহেলগাঁওয়ের একটা সুন্দর দৃশ্য আমরা দেখলাম, ঠিক আছে, তো এর পরে সেটা হচ্ছে, দেখো পহেলগাঁও যে আমরা যাবো, তাই সেটা ঠোকার মুখে কিন্তু তোমাকে একজন ওয়েলকাম করবে।
1: কে করবে?
2: লিডার নদী।
1: লিডার নদী,
2: কারণ এই যে লিডার নদীর যে পাথুরে বুক ছিঁড়ে বয়ে চলা জলের শব্দ পহেলগাঁওয়ের সৌন্দর্যকে না জাস্ট 10 গুণ বাড়িয়ে দেয়। আর দেখো, পহেলগাঁওয়ে পৌঁছে সেদিন তোমরা লিডার নদীর ধারে একটু সময় কাটাতে পারো, যদি পরিবারের সঙ্গে যাও তাহলে গল্প করতে পারো, আর যদি স্পেশাল মানুষের সঙ্গে যাও তাহলে সেটা আমার বলার অবকাশ রাখে না।
1: হ্যাঁ প্লিজ প্লিজ, যারা স্পেশাল মানুষের সঙ্গে যাবে তারা প্লিজ কিন্তু মার্কেটিং করো, বিকজ ওখানে ফ্লাওয়ার মার্কেটও রয়েছে প্রচুর, এবং ওখানে ফ্লোটিং মার্কেটও রয়েছে, তুমি কথা লিডার নদীর কথা বললে, সেখানে কিন্তু ফ্লোটিং মার্কেটও পাওয়া যায়, তো তোমরা কিন্তু ওইটা মানে অভিজ্ঞতা করো একটা, প্লিজ সাজেস্ট করবো আমি। এবং মনের মানুষকে পছন্দের জিনিসটা উপহার দাও আর কি, আমাদের তো আর নেই, কিছু করার নেই, বাট আমাদের হবে, ডেফিনেটলি হবে, কিন্তু আমাদের হবে, ডেফিনেটলি হবে, আমরা কিন্তু ডেফিনেটলি আমরা একদিন পাহাড়ে গিয়ে কোনো পাহাড়ি মানুষের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হবো। আমি এগোচ্ছি না,
2: ম্যান
1: ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, বাট আই ইউ নো সামটাইমস ইউ নো প্রেফারেন্সেস আর লাইক ওকে। তো আমরা খুব খুব বাজে আমরা কথা বলছি, আমার পহেলগাঁও থেকে সরে গিয়ে আমার নিজেদের
2: রিলেশনশিপে,
1: হ্যাঁ হ্যাঁ একদমই মরশুমে ঢুকে গেছি। হ্যাঁ, তো পহেলগাঁওতে সময় কাটানোর পর, রাত কাটানোর পর তোমরা প্লিজ ওখানেই থেকে যাও, কারণ আর ব্যাক করো না, 4 ঘন্টা ব্যাক করা বোকামির, হ্যাঁ বোকামির কাজ হবে। এরপর পহেলগাঁওয়ের সকালটা কিন্তু খুব সুন্দর হয়, তাই সকালটা কিন্তু মিস করো না, তোমরা যখন পৌঁছাবো অলরেডি তোমাদের দুপুর বা বিকেল হয়ে যাবে, তাই সকালটা উপভোগ করা, যেটা আমি বললাম যে মানে সূর্যোদয় তুমি যদি দেখতে চাও পহেলগাঁওতে, প্লিজ স্টে দেয়ার, থাকো তোমরা ওখানে। এবং 6 দিনে আমরা পহেলগাঁও থেকে আসার পর কোথায় যাবো এবার আমরা?
2: এরপর আমরা দেখতে পারি, সেটা হচ্ছে পহেলগাঁওয়ে কিন্তু দারুণ দারুণ দেখা জায়গা,
1: তিনটে জায়গা রয়েছে, হ্যাঁ,
2: আরু ভ্যালি, তারপর হচ্ছে বেতাব ভ্যালি, আর হচ্ছে চন্দনবাড়ি, এগুলো কিন্তু আমরা ঘুরে নিতে পারি, বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হবে। আর এগুলো দেখার পরে তুমি যদি চাও তাহলে একটু ঘোড়ায় চড়ে বাইসানন ভ্যালি থেকে ঘুরে আসতে পারো, আর একেই কিন্তু বলা হয় মিনি সুইজারল্যান্ড, একদম, তো সেখান থেকে ঘুরে আসতে পারো। আর পাহিনে ঘেরা চারিদিকটা,

0: আমি জাস্ট বলছি তোমাকে, সেটা হচ্ছে পাইন গাছগুলো ওখানে এমন ভাবে দাঁড়িয়ে থাকে না, মনে হয় যেন পাইন গাছগুলোই পাহাড়কে পাহারা দিচ্ছে।
1: বাহ, পাহাড় কে, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, ইনফ্যাক্ট ইটস ট্রু, অনেক মিক্সও আছে। এটা বলে নাকি যে তারা এতটাই মানে পাহাড়কে মানে ভালোবাসে, সম্মান করে, যে তারা কিন্তু মানে জীবন দিতে পারে। এটা মিথোলজিতে বলা হয়েছে, যারা পাহাড়ি উপত্যকায় যারা মানুষরা রয়েছে তাদের লোককথায় বলা হয় যে তারা আজও মানুষদেরকে এবং পাহাড়কে বাঁচিয়ে আসছে ওই পাইন গাছগুলো।
0: আমরা সেই সব দেখে ফিলটিল করে তো চলে যেতে পারি, কিন্তু দেখো সেখানে আমার একটা কথা বলার রয়েছে।
1: বলো,
0: পহেলগাঁওতে তুমি তো এই দিনটা কাটালে।
1: পহেলগাঁওতে আমাদের কমপ্লিট সব, দুদিন আমাদের লাগবে পহেলগাঁওতে, যেদিন তোমরা যাচ্ছ সেদিন রাতটা আর পরের দিনটা।
0: হ্যাঁ, তো এরপরে সপ্তম দিন, হ্যাঁ একটু তো মন খারাপ করছে, কারণ আবার পহেলগাঁও থেকে তোমাকে শ্রীনগরে ব্যাক করতে হবে,
1: ব্যাক করতে হবে, কারণ আর সেইভাবে দেখো সোনমার্গ, গুলমার্গ এবং পহেলগাঁও, এই তিনটে হচ্ছে মেন, এই তিনটে তোমরা প্লিজ যাও, এবং এই তিনটে লোকালিটিস গুলো তোমরা প্লিজ ঘোরো। লোকালিটিস এর মধ্যে তোমরা অনেক বিচিত্র জিনিসপত্র দেখতে পাবে, বিচিত্র গল্প পাবে, বিচিত্র মানুষও পাবে,
0: একদম।
1: তো তোমরা সেগুলো অবশ্যই উপভোগ করো, এবং তারপর আর কি, তারপর তোমরা ব্যাক করো আর কি, মানে ব্যাক করতে হবে, কিছু করার নেই।
0: যদি শপিং এর কথা আমরা বলি, তাহলে দেখো শ্রীনগরে গিয়েও কিন্তু আমরা শপিং করতে পারি। দেখো শপিং তুমি একদিন দুদিন করলে এনাফ, ঠিক আছে, মানে কোথা থেকে করবে সেটা তোমার উপরে, কিন্তু তুমি যদি চাও যে শ্রীনগরে গিয়ে একভাবে বসে থাকবে সেটা না করে তুমি লোকাল মার্কেট ঘুরতে পারো, একটুখানি বার্গেনিং করতে পারো, শপিং করতে পারো, আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কিন্তু তুমি সেই কাশ্মীরি শাল পাবে যেটা আমরা এই কলকাতাতে বসে ভাবি না, আচ্ছা দাদা এটা কাশ্মীরি শাল তো, বা এটা কাশ্মীর থেকে আনা হয়েছে তো, এটা ভাবতে হবে না, তোমরা ডিরেক্ট বাই করতে পারবে। তাহলে তোমরা এই জিনিসপত্রগুলো তো,
1: দেখো শপিং নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আমেশা বলে দিয়েছে। আর কিছু আছে কি, মানে আর কিছু স্পেশাল কিছু পাওয়া যায় ওখানে?
0: আর দেখো হ্যাঁ, একটা তুমি বলতে পারি, সেটা আমি ভুলে যাচ্ছিলাম, আরো একটা ঘোরার জায়গা আছে।
1: আচ্ছা ঘোরার জায়গাটা ছোট শুনি,
0: সেটা হচ্ছে হযরতবাল মসজিদ রয়েছে।
1: ওকে,
0: এটা হচ্ছে ডাল লেকের একদম তীরে, মানে মানে কি বলবো, কোনায় অবস্থিত, বুঝলে তো। আরেকটা মানে জায়গাটা একদম শ্বেত পাথরের একদম অনবদ্য স্থাপত্য, মানে এখানে গিয়েও তুমি একটা সুন্দর জিনিস দেখতে পাবে, এটাই তো কাম্য, তাই জন্যই রয়েছে হয়তো। এটার কিন্তু একটা হিস্টোরিক্যাল গল্প রয়েছে,
1: যেমন
0: এটা হচ্ছে জামিয়া মসজিদ, তো তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো, মানে এটা বেশ অনেক পুরনো, আর এখানে মিথোলজি তো অনেক কিছু এর ব্যাপারে বলা রয়েছে, ঠিক আছে। আর তোমরা মোটামুটি এইগুলো ভিজিট করে নিয়ে বিকেলবেলাটা চলে যেতে পারো লাল চক বা ক্লক টাওয়ারের দিকে,
1: ক্লক টাওয়ারের দিকে বেশ চলে গেলাম,
0: এখানেও বেশ তুমি ভালোভাবে ঘুরতে পারবে, মজা করতে পারবে, আর এই যে বললাম জিনিসপত্র কিনতে পারবে, এখানে মেইনলি হচ্ছে মার্কেটটা বসে, তো তুমি এখান থেকে শপিং করতে পারো।
1: বাহ বাহ, দেখ তো শপিং করার পর আমরা চলে যাব এয়ারপোর্টের দিকে, তাই তো?
0: না,
1: আচ্ছা আচ্ছা, এয়ারপোর্ট দিকে যাব না আমরা,
0: না সেই রাতটা তোমাকে কাটাতে হবে, তো দাঁড়াও না, যতদিন থাকা যায়, মানে যতক্ষণ থাকা যায়, এরপর তো সেই পুরনো
1: চেনা ছন্দে আবার ফিরতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, মানে কোথাও একটা ঘুরতে গেলে মনে হয় যে আবার সেই ফেরার দিনটা চলে এলো, মানে অনেকটা কিরম বলো তো, এটা সেই পূজো আসছে আসছে মতোই, তুমি একটা কোথাও ঘুরতে যাবে, সেই প্ল্যানটা আসছে আসছে, হবে হবে হবে, পৌঁছে গেলে, ঘুরলে, মজা করলে, আরে বাপরে, ঘুরতে যাওয়ার শেষ রাত আর দশমী এক সমান, কোনো পার্থক্য নেই, যতটা দুঃখ তখন হয় তত বেশি দুঃখ এখানেও হয়, তো এই দুঃখের কোনো কান্তি নেই, কোনো প্রলেপ নেই, কোনো মিথ্যাচারিতা নেই, এই দুঃখ যখন তুমি ভোগ করছো, ভোগ করতে হবে, কিছু করার নেই।
0: বাহ কি সুন্দর বললো, কি অপূর্ব,
1: আমরা রাতটা শ্রীনগরে কাটালাম, পরের দিন আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টে, নয়তো সুন্দর গান দিয়ে আমরা শেষ করি এই জার্নিটা আপাতত, এখন তোমাদের সঙ্গে থাকবো অনেকটা ঘন্টা, তো ফিরে আসছে একটু ছোট্ট গানের পর, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শরিক, আমার সঙ্গে অন্বেষা, দেবরাজের কণ্ঠে ভালোবাসে দাঁড়িয়ে আছে গানটা নিয়ে।

0: একটা সুন্দর গান শুনে তো ফিরে এলাম, অবশ্যই বাহারের কাছে ভালোবাসা জারি থাকবে, এটাই তো মানে কাম্য। তো যাই হোক, আজকে বেরিয়ে পড়িতে তোমাদের সঙ্গে রয়েছি অনেশা এবং সৌরিক, আর এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বাজেট নিয়ে আলোচনা করব। বাজেট
1: বাজেট একদম, মানে খাওয়া দাওয়া এবং থাকা খাওয়া, মানে এবং থাকা খাওয়া দাওয়া এবং ট্রাভেল, এই তিনটে মিলে বাজেট তোমাদের কিরকম কি হওয়া উচিত। দেখো একটু স্ট্যান্ডার্ড বা একটু মানে একটু স্ট্যান্ডার্ড মানে খুব বেশি না, থ্রি স্টার বা টু স্টার হোটেল তোমরা যদি অ্যাভেল করতে চাও তাহলে তোমরা ওই তোমাদের খরচে পড়বে 3,000 থেকে 5,000 টাকার মধ্যে, ঠিক আছে, বেশি কিছু নয়। আর একটু লাক্সারি হোটেল তোমরা যদি চাও তাহলে তোমাদের পড়বে 10,000 থেকে 12,000 টাকা। তো তোমরা সেগুলো অ্যাভেল করতে পারো তুমি যদি চাও তো। আরেকটা হচ্ছে গিয়ে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে, তোমরা যেখানেই যাবে না কেন, যে যেখানে যেখানে ডেস্টিনেশন তোমরা গেলে, গুলমার্গ বলো, সোনমার্গ বলো, পহেলগাঁও বলো, সেখানে প্রত্যেকটাতে হোমস্টে রয়েছে, রিসর্টও রয়েছে। হোমস্টে খরচা একটু কম, রিসর্টে খরচা একটু বেশি, তাই একটু বুদ্ধি করে খরচা করবে। একটু একটু অফ সিজনে একটু বেশি খরচা হয়, সিজনে একটু কম খরচা হয়। তো অফ সিজনে যখন আমি সাজেস্ট করবো যে তোমরা হোমস্টেতে থাকো, রিসর্টে থেকো না, হোমস্টেতে অফ সিজনে থাকো, কম খরচে হয়ে যাবে। ওই মাথা পিছু তোমার 4,000 কি 5,000 টাকা করে পড়বে পার পার্সন। এছাড়া খাওয়া দাওয়া চিন্তা কোনো কারণ নেই, শ্রীনগর বলো, পহেলগাঁও বলো, প্রত্যেক জায়গাতে যারা যারা বাইরের খাবার ঠিকমতোভাবে সহ্য হয় না পেটে বা তোমরা খেতে পারো না, চিন্তা কোনো কারণ নেই, সুখবর রয়েছে, বাঙালিরা সেখানেও পৌঁছে গেছে, ঠিক আছে, সেখানেও পৌঁছে গেছে এবং সেখানে তোমাদের বাঙালি খাবার দাবার পাবে, বাঙালি রেস্টুরেন্টও পাবে। এবং আমি সাজেস্ট করবো তো ওখানে মোমো আর ম্যাগি মাস্ট।
0: আচ্ছা এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পাহাড়ে তো আমরা যাই মোমো ম্যাগি খাই, কিন্তু কাশ্মীরে গেলাম আর কাশ্মীরের ট্র্যাডিশনাল ফুড যদি টেস্ট না করি তাহলে এবার কি করলাম। দেখো এখানে কিন্তু তারা বলার আগে একটুখানি দাঁড়া, ওয়েট, সেটা হচ্ছে কাশ্মীরের ট্র্যাডিশনাল কিছু ফুড রয়েছে যাকে বলা হচ্ছে ওয়াজওয়ান। আর এখানে তোমরা কি কি পাবে, এখানে তোমরা মাটনের বিভিন্ন রকম রেসিপিস পাবে, তার মধ্যে রয়েছে রোগান জোশ, এটা একটা বিশেষ তোমার মাটনের প্রিপারেশন। আর একটা পাবে হচ্ছে গুস্তাবা, মানে মোটামুটি টক দইয়ের গ্রেভিতে একটা চোবানো মাটনের বড়া বলতে পারো, মানে আর আছে রিস্তা, আর তাবাজ মাছ, মানে একটা মুচমুচে মাটন ফ্রাই বলতে পারো। আর দেখো যারা ভেজিটেরিয়ান আছো তোমাদের জন্য সুখবর আছে, তোমাদের জন্য রয়েছে তো চামন দম আলু কি খাবে। দেখো পনিরের দারুন দারুন স্পেশাল আইটেম কিন্তু এখানে প্রতিদিন দারুন ভাবে বিক্রি হচ্ছে, তো এগুলো তোমরা খেতে পারো। আর মোটামুটি খাবারের খরচ ধরো ওই 500 থেকে 800 মধ্যে,
1: হ্যাঁ ওই রকমই বাজেটটা পড়বে আই গেস, এক্স্যাক্টলি। তো হ্যাঁ ডেফিনেটলি এগুলো ট্রাই করো, আর মোমো ম্যাগি তো ডেফিনেটলি, আর সঙ্গে তোমরা কিন্তু মিষ্টি রেখো, কারণ বলছি কারণ অনেক ক্ষেত্রে কী হবে, যারা পাহাড়ে অতটা অভিজ্ঞতা নেই ওঠা তারা কিন্তু ডিহাইড্রেশনে তোমরা থাকতে পারো, মিষ্টি গেলে কি জল তেষ্টা পাবে, জলটা তোমরা তাহলে খেতে পারবে। এছাড়াও ট্রাভেল নিয়ে তো অলরেডি আমাদের হয়ে গেছে কথা যে কত টাকা কি ভাড়া লাগবে, তবে হ্যাঁ ওখানকার গাড়ি ভাড়া মানে ওই মাঝখানে যে যাওয়ার জন্য এখানে ওখানে যাওয়ার জন্য টুকটুক গাড়ি বা গাড়ি ভাড়াগুলো কিন্তু মাথা পিছু 3,000 থেকে 4,000 টাকার মতো পড়বে।

0: তো সেগুলো একটু তোমরা বার্গেন করতে পারো, বার্গেন করে তোমরা সেখানে ঘুরে নিতে পারো ডেফিনেটলি। তো এই হয়ে গেল আমাদের বাজেট, তাই তোমাদের মাথা পিছু বাজেট 20,000 আই গেস, 20 থেকে 30,000 মতো হলেই হবে আই গেস, আরেকটু বাড়তে পারে। হ্যাঁ, তোমাদের বাজেট থাকবে। ইতিমধ্যে ঘড়ির সময় এবার বলছে যে একটু একটু করে বিদায় নিতে হবে,
1: আমাদের 7 দিনের প্ল্যানের মতন আমাদের সময় আমাদের
0: একটু একটু শেষ হয়ে এসেছে। আর কোথাও যেও না, কারণ এই মুহূর্তে চলছে ফিফা, রাইট? মানে ফিফা জোরে গোটা মানে বিশ্বকাপছে, গোটা বিশ্বকাপছে। এবং তার সঙ্গে আমাদের নতুন সেগমেন্ট যুববাণী কলকাতার, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আজকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে আমাদের সঙ্গে রয়েছে ঋত্বিক, শুনে নি আর ঋত্বিক আমাদেরকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে কি বলছে।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, ফিফা ওয়ার্ল্ড কাপের রোমাঞ্চ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে আমি ঋত্বিক চলে এসেছি তোমার সঙ্গে। আজ কথা বলবো গতকাল রাত থেকে যেই তিনটে ড্রামাটিক ম্যাচ হয়ে গেছে সেই ম্যাচগুলো নিয়ে। প্রথম ম্যাচেই মস্ত বড় অঘটন ঘটে গেল, যেখানে পর্তুগালকে পয়েন্ট ড্রপ করতে হলো। সেকেন্ড ম্যাচে আমরা গোল উৎসব দেখলাম, আর ঠিক তার পরের ম্যাচেই আমরা লাস্ট মিনিট থ্রিল দেখলাম। তো শুরু করা যাক আজকের রাউন্ড আপ। শুরুতেই বলা যাক পর্তুগালের ম্যাচটা নিয়ে। 2026 ওয়ার্ল্ড কাপে এইটা কিন্তু তাদের প্রথম ম্যাচ ছিল। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচের আগে কিন্তু অন পেপার পর্তুগালকে ওয়ান অফ দ্য স্ট্রং অ্যান্ড একটা হাইলি ওয়েল ব্যালেন্সড টিম হিসেবেই কিন্তু ধরা হচ্ছিল। কিন্তু গতকাল মাঠের খেলায় যা দেখা গেল তা কিন্তু এক কথায় হতাশাজনক। পর্তুগাল ম্যাচটা 1-1 স্কোরে ড্র করলো, যার ফলে 3 পয়েন্টের জায়গায় তাদের মাত্র 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো, এবং লিগ টেবিলে কিন্তু তারা এই মুহূর্তে সেকেন্ড পজিশনে। আর এই অঘটন ঘটালো কারা? আফ্রিকার সেই লড়াকু দল ডিআর কঙ্গো। ম্যাচটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল পর্তুগাল টিমের মধ্যে কোয়ার্ডিনেশনের কিন্তু মারাত্মক অভাব ছিল। প্রত্যেকেই যেন পাসিং গেম খেলার চেয়ে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখানোর জন্য খুব ব্যস্ত ছিল, আর এই টিম গেমের খামতিটাই কিন্তু পর্তুগালকে ডোবালো। বিশেষ করে যদি আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরমেন্সের দিকে দেখি, গতকাল জাস্ট চেনা ছন্দের বাইরে ছিল। ম্যাচে তার রেটিং ছিল মাত্র 5.6। কোনোভাবেই রোনাল্ডোর ন্যাচারাল গেম তো এটা ছিল না। বল রিসিভ করা থেকে শুরু করে বক্সে মুভমেন্ট, সব জায়গাতেই রোনাল্ডোকে কিন্তু বেশ স্ট্রাগল করতে দেখা গেছে। বয়স নাকি অফ ফর্ম, কেন তার এত বাজে পারফরমেন্স হলো, সেটা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঝড় উঠে গেছে। অথচ ম্যাচের শুরুটা কিন্তু পর্তুগালের জন্য দুর্দান্ত ছিল। ম্যাচের শুরুতে জাস্ট 4th মিনিটে জোয়াও নেভেসের একটা ব্রিলিয়েন্ট ফ্যান্টাস্টিক হেডার গোলে পর্তুগালকে 1-0 এগিয়ে দেন। আর তোমাদের জানিয়ে রাখি যে 4 মিনিটের মাথায় নেভেসের এই গোলটা কিন্তু এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের এডিশনে সেকেন্ড ফাস্টেস্ট গোল হিসেবে রেকর্ড হয়ে গেছে। আর এই গোলের পর কিন্তু মনে হচ্ছিল যে পর্তুগাল এই ম্যাচে কিন্তু গোল বন্যা দেবে, ঠিক সেইভাবেই কিন্তু খেলার চেষ্টা করছিল। ফার্স্ট হাফে আরো গোল করার জন্য মরিয়া হয়ে পড়েছিল, কিন্তু তারা লিড বাড়াতে পারেনি। উল্টে হাফ টাইমের ঠিক আগের মুহূর্তে এক অবিশ্বাস্য কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত এক গোল করে ম্যাচ ইকুয়ালাইজ করে দেন ডিআর কঙ্গোর ফরোয়ার্ড ইউয়াইন উইসা। এরপর সেকেন্ড হাফের পুরো গল্পটা একদম এই ওয়ার্ল্ড কাপে সেই চেনা স্পেন বনাম কেভ ভার্দে ম্যাচের মতো ছিল, যেখানে ডিআর কঙ্গোর প্রত্যেকটা প্লেয়ার গোল বক্সের সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিল। আর পর্তুগাল অনবরত অ্যাটাক করে গেছে, কিন্তু তাদের 1-to-1 পাসিং বা ফাইনাল থার্ডে ক্রিয়েটিভিটির অভাবে পর্তুগাল কোনোভাবেই ডিআর কঙ্গোর সেই ডিফেন্সকে লক ব্রেক করতে পারছিল না। তবে সেকেন্ড হাফে কিন্তু একটা ড্রামাটিক গোল হতে হতে হলো না। পর্তুগাল যখন গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই একটা দুর্দান্ত মুভ থেকে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে এক অবিশ্বাস্য চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক শটে বল কিন্তু জালে জড়িয়ে দিয়েছিলেন পর্তুগিজ ফরওয়ার্ড পেড্রো নেটো। পুরো গ্যালারি তখন সেলিব্রেশনে মেতে উঠবে, ঠিক তখনই লাইন্সম্যান ইনস্ট্যান্টলি অফসাইডের ফ্ল্যাগ তুলে গোলটা বাতিল করে দেয়। আর কপাল খারাপ পর্তুগালের, এরপর পুরো ম্যাচে তারা কিন্তু আর কোনো লিড নিতে পারলো না। আর এই ড্রটা কিন্তু ডিআর কঙ্গোর জন্য কোনো জয়ের চেয়ে কম নয়, কারণ তারা পুরো 32 বছর পর এবার ওয়ার্ল্ড কাপ খেলছে। জিওগ্রাফিক্যালি যদি দেখি আফ্রিকার এই বিশাল দেশটার পপুলেশন প্রায় 10 কোটির কাছাকাছি হলেও ফুটবলের পরিকাঠামো আর ফিফার র্যাঙ্কিংয়ের দিক থেকে পর্তুগালের গ্লোবাল স্ট্যান্ডার্ডের সঙ্গে তাদের আকাশ পাতালের ডিফারেন্স রয়েছে। এই ওয়ার্ল্ড কাপে

0: আসার আগে যেই পরিমাণ ইন্টারনাল স্ট্রাগল তাদের করতে হয়েছে, সেখান থেকে এসে পর্তুগালের মতো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের বেস্ট টিমের বিরুদ্ধে হার না মেনে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়াটা তাদের ফুটবল হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ডে হিসেবে থেকে যাবে। পর্তুগালের এই ড্রামার পরেই কিন্তু আমাদের চোখ ছিল দ্য সেকেন্ড বিগ ম্যাচের দিকে, যেখানে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। আর এই ম্যাচটা জাস্ট গোল বন্যা উপহার দিল ফুটবল ফ্যানদের। ইংল্যান্ড ম্যাচটা 4-2 স্কোরে জিতে নিল ঠিকই, কিন্তু ম্যাচের লড়াই ছিল দেখার মতো। ম্যাচের ফার্স্ট হাফেই আমরা 4-4 গোল দেখে নিয়েছিলাম। হাফ টাইমের আগেই স্কোর লাইন ছিল 2-2। ম্যাচের 12 মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে শুরুতেই লিড এনে দেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেন। কিন্তু 36 মিনিটে ক্রোয়েশিয়ার তরুণ মিডফিল্ডার মার্টিন বেতুরিনা চমৎকার এক গোল করে ম্যাচ 1-1 সমতায় ফেরান। এরপর 42 মিনিটে নিজের সেকেন্ড গোলটি করে ইংল্যান্ডকে আবার এগিয়ে দেন হ্যারি কেন। কিন্তু ফার্স্ট হাফের ইঞ্জুরি টাইমে একদম লাস্ট মোমেন্টে ক্রোয়েশিয়ার ফরওয়ার্ড পিটার মুজা গোল করে স্কোর লাইন 2-2 করে হাফ টাইমেই ম্যাচ কিন্তু পুরো জমিয়ে দিয়েছিলেন। দুটো টিমই একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়েনি। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পিছনে ছিল ক্রোয়েশিয়া সেই চেনা ফাইটিং স্পিরিট আর তাদের লিডার লুকা মদরিচ। ফুটবল মহলে মদরিচকে তো আমরা সবাই ক্রোয়েশিয়ার LM10 বলি। তবে মজার ব্যাপারটা কি জানো, এর আগের দিনই আর্জেন্টিনার LM10 অর্থাৎ লিওনেল মেসি একটা দুর্দান্ত হ্যাট্রিক করে নিজের টিমকে একাই 3 পয়েন্ট এনে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই কাল রাতে সবার চোখ ছিল ক্রোয়েশিয়ার LM10 লুকা মদরিচের ওপর, যে তিনি কি ম্যাজিক দেখাবেন। মদরিচ মাঝমাঠে বেশ কিছু ব্রিলিয়েন্ট পাসিং আর চেনা ক্রিয়েটিভিটি দেখিয়েছেন ঠিকই, কিন্তু আর্জেন্টিনার LM10-এর মতো ক্রোয়েশিয়ার LM10 কালকের ম্যাচে সেই লেভেলের ইম্প্যাক্ট কিন্তু তৈরি করতে পারলেন না। এরপরেই কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই অর্থাৎ 47 মিনিটে ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম গোল করে স্কোর 3-2 করেন। এরপর 71 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের 85 মিনিটে গোল করে ইংল্যান্ডের 4-2 ব্যবধানে জয় নিশ্চিত করে দেন মার্কাস রাশফোর্ড। তারপরেই 6:30 সময়ে ম্যাচ শেষ হলো ওয়ার্ল্ড কাপের আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ, ঘানা বনাম পানামা। পুরো 90 মিনিট জুড়ে কখনো পানামা মারাত্মক অ্যাটাক করেছে, তো কখনো ঘানা কাউন্টার দিয়েছে। ম্যাচটা এতটাই ইকুয়াল ছিল আর স্কোর লাইন 0-0 থাকায় লাস্ট মিনিট পর্যন্ত কিন্তু আমাদের সবার মনে হচ্ছিল যে কেউই গোল করতে পারবে না, এবং 1 পয়েন্ট নিয়েই কিন্তু ভাগ করে নিয়ে ম্যাচটা গোললেস ড্র হবে। কিন্তু না, ইঞ্জুরি টাইমের একদম লাস্ট মিনিট সেই মুহূর্তে যখন সবাই ভাবছে ম্যাচটা 0-0 শেষ, ঠিক তখনই অসাধারণ একটা কাউন্টার অ্যাটাক থেকে পানামার ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে বল জালে জড়িয়ে ঘানাকে 1-0 গোলে জেতালেন তাদের প্লেয়ার ইরেনেকি। ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি দেখো তবে দেখতে পারবে যে পানামা কিন্তু আজ পর্যন্ত তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে কোনো ম্যাচ জিততে পারেনি, এমনকি তারা একটা পয়েন্টও পায়নি। আর আজকের মতো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখানেই প্যাক আপ করছি আমি ঋত্বিক। টিল দেন কিপ লাভিং ফুটবল।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। এবং ইতিমধ্যে কিন্তু রিসেন্ট একটা ম্যাচ হয়ে গেছে, গ্রুপ কের একটা রোমাঞ্চকর ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে, সেটা হচ্ছে কি উজবেকিস্তান ভার্সেস কলম্বিয়া। এবং নবাগত উজবেকিস্তানকে 3-1 ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করলো কলম্বিয়া। এবং তার সঙ্গে যেটা বলার বিষয় সেটা হচ্ছে কি কলম্বিয়া যেভাবে খেলেছে কালকে, মানে আজকে সকালে, এবং আজকে ঠিক সকাল 7:30 থেকে যে ম্যাচটা হয়েছিল কলম্বিয়া ভার্সেস উজবেকিস্তান, দুর্ধর্ষ একটা ম্যাচ ছিল। কলম্বিয়ার অ্যাটাক বলো উজবেকিস্তানের ডিফেন্স বলো খুব সুন্দর, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে কি ড্যানিয়েল মুনোজ যেটা 40 মিনিটে মানে হাফ টাইমের একটু আগে যে গোলটা দিল, দারুণ দারুণ অ্যাটাককে এত সুন্দরভাবে সে মানে কর্নার থেকে আপলিফ্ট করে সুন্দরভাবে যেভাবে গোলটা দিল দুর্ধর্ষ ছিল। এর পাশাপাশি ছিল আব্বাস আবেরের একটা সুন্দর গোল, যেটা হাফ টাইমের কিছুক্ষণ পরেই 60 মিনিটের মাথায় একটা সুন্দর গোল। এর পাশাপাশি লুয়েস দিয়াজেরও ঠিক তার 5 মিনিট পরেই আরেকটা গোল, এবং এই 3টে গোল কিন্তু দুর্ধর্ষ, মানে এক কথায় বলতে গেলে ফিফা, আমি বলছি না ফিফা কিন্তু রীতিমতো একটা অন্যরকম চিত্র আমাদের সামনে তুলে ধরছে। এবং কলম্বিয়ার এরকম একটা দুর্ধর্ষ ম্যাচ সেটা দেখার পর মনে হয় যে সেই স্টেডিয়াম এই ম্যাচও ঘটতে পারতো, এবং কিছুটা হলেও ঘটলো, কারণ কোথাও না কোথাও গিয়ে দলের মধ্যে একটা

0: অন্য ছাড়া উজবেকিস্তানে পাওয়া গেছিল, কিন্তু কিন্তু কলম্বিয়া কিন্তু আবারও মিডফিল্ড ডমিনেট করলো। এবং কাল এবং আজকে সকালের ম্যাচ এবং কালকে যে সমস্ত ম্যাচগুলো হলো প্রত্যেকটা নিয়ে আমরা রোজ আসছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। আর ইতিমধ্যে ঘড়ির সময় বলছে এবার যেতে হবে, কিছু করার নেই, কি তাই তো?
1: একেবারে তাই। আর আজকের মতো তো আমাদের সাইন অফ করতেই হবে। আর আজকের বেরিয়ে পড়ির আড্ডায় তোমাদের সঙ্গে ছিলাম অন্বেষা আর সৌরিক। আর হ্যাঁ, যেতে যেতে একটাই কথা বলবো, তো শুনতে থাকো যুববাণী, আর তোমার মুখের হাসির সঙ্গে মনের হাসিটাও অক্ষত রেখো। তাহলে আজকের মতো বাই।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সালমা সমাজপতি। আজকের প্রথম গানের গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়, আধুনিক গান, শিল্পী সালমা সমাজপতি।

সালমা সমাজপতির কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন দোতারায় লোকগীতির সুর, শিল্পী সৌমেন্দু দাস

0: শুনলেন দোতারায় লোকগীতির সুর, শিল্পী সৌমেন্দু দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
2: আকাশবাণী কলকাতা, এখন গ্রামীণ সংবাদ।
3: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আন্তর্জাতিক যোগ দিবসে আগামী 21 জুন কলকাতায় দেশের মূল অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপনা ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই অনুষ্ঠানে যোগাভ্যাস করবেন। আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ অংশ নেবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবসের সফল উদযাপনের লক্ষ্যে জেলায় জেলায় চলছে যোগ অনুশীলন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আজ সকালে যোগ দিবস উপলক্ষে বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। প্রতিটি থানাতে একই সঙ্গে এই কার্যক্রম পালিত হয়েছে। আয়ুষমন্ত্রকের পরামর্শে জেলায় যোগ ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে বলে জেলা শাসক জানিয়েছেন। মুর্শিদাবাদ জেলার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পৃথকভাবে জেলা শাসক ও জেলা পুলিশ সুপাররাও তাদের দপ্তরের কর্মীদের নিয়ে যোগাভ্যাস করছেন। গতকাল বহরমপুরের লালদিঘিতে জেলা প্রশাসনের কর্মীদের সঙ্গে যোগ অনুশীলন করেন জেলা শাসক আর অর্জুন। আজ সকালে পুলিশ সুপার শচীন মাক্কার জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মীদের নিয়ে যোগাভ্যাসে অংশ নেন। ব্লক অফিস ও মহকুমা অফিসেও চলছে যোগ অনুশীলন। জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড হাইস্কুলে স্কাউট গাইডদের তত্ত্বাবধানে চলছে যোগ প্রশিক্ষণ। বিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসে প্রায় 1500 ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যোগ চর্চায় অংশ নেবেন। এদিকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আগামী শনিবার 20 তারিখ হুগলির তারকেশ্বরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানাতে আজ তারকেশ্বর রাজবাড়ির মাঠে স্বচ্ছতা অভিযান পালন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিধায়ক সন্তু পান সহ পুলিশ ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদের রানীনগরে 352 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ মহির শেখ ও গৌতম সরকার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়িপুর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে সিরাপগুলি উদ্ধার করা হয়। ধৃতদের গতকাল আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রাজ্য সরকারের উদ্যোগে 30 জুন বাঁকুড়ার মুকুটমণিপুরে পালিত হবে হুল দিবস। রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর নেতৃত্বে গতকাল খাতড়া মহকুমা শাসকের কার্যালয়ে এই ব্যাপারে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সিধ কানহোর স্মৃতি এবং সাঁওতাল বিদ্রোহের বীর যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মহিষমারী এলাকায় আজ সকালে হুগলি নদীর ওপর জোড়া টর্নেডোর দেখা মেলে। এরপরই এলাকায় দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি শুরু হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নদীতে থাকা নৌকো ও ট্রলারগুলিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় না থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আজ বিক্ষিপ্তভাবে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাব থাকায় আজও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শিলিগুড়ির খড়িবাড়ির গৌরীজোত এলাকায় বাজ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গীতা রায় নামে ওই মহিলা গত রাত 9:30 নাগাদ বাড়ির কলের পাড়ে কাজ করছিলেন। সেই সময় আচমকাই বজ্রপাত হলে তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামীণ সংবাদ শেষ হলে পরের খবর বেলা 12:50।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলার কোথাও কোথাও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার কোথাও কোথাও। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, একই সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কোথাও কোথাও। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান

0: বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বর্তমান থাকবে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা মন্ডল মল্লিক উপস্থিত হয়েছি আজকেও একেবারে একটা অন্যরকম অনুষ্ঠান নিয়ে আজকে কথা বলবার জন্য। অনুষ্ঠানে প্রবেশ করার আগে একটু দু চার কথা আপনাদের, দু চার লাইন আপনাদেরকে শোনায়। নানা গো নানা, দেশে যে চলল কি, কিছু বুঝিবার পারিনে, চাকরি নাই বাজার দর আর কি করে বাঁচিনে, কি কষ্টে নাতি এই বুড়ো বয়সে শুনি সব কথা, মাথায় হাত দিয়ে ভাবি মনে লাগে বড় ব্যথা, আরে চালের কেজি 70 টাকা, ডাল যে সেঞ্চুরি, বেকার ছেলেরা ঘোরে কপালে হাত দিয়ে মরে। ভাবছেন আজকে স্বাগত এসব কি বলছে, তাই না? কেউ কেউ কিন্তু ঠিক বুঝতে পেরেছেন। কারা বুঝতে পেরেছেন বলুন তো? যারা বুঝতে পেরেছেন যে বন্ধুরা আমার একেবারে আমাদের এই লোকায়ত সংস্কৃতি, আমরা বাংলার মাটির যে সংস্কৃতি তার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যারা মিশে রয়েছেন, গম্ভীরা, টুসু, ভাদু, ভাটিয়ালি, এই সমস্ত যে আমাদের বাংলার মাটির সঙ্গে একেবারে মিলেমিশে রয়েছে, আর যে বন্ধুরা এর সঙ্গে একেবারে ওই আমাদের জল মাটির মতন মিশে রয়েছেন, তাদের কাছে কিন্তু ঠিক এটি কি বলছি বোঝা গেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, গম্ভীরা গানের এই যে একেবারে এখনকার যে রূপটি সেটি কিন্তু খানিকটা এই রকমই। আজকে আমরা আলোচনা করব বাংলার সংস্কৃতি গম্ভীরা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকে যাকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি তিনি কিন্তু একেবারে এই প্রজন্মের মানুষ। নিয়ে এসেছি একেবারেই নবীন একজন শিক্ষিকা, সুচিস্মিতা দাসকে। সুচিস্মিতা পেশায় একজন শিক্ষিকা, কিন্তু তার পাশাপাশি বাংলার লোকসংস্কৃতি, লোকশিল্প নিয়ে চর্চা করা হচ্ছে তার ভালোবাসার জায়গা। সুচিস্মিতা, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: ধন্যবাদ
1: সুচিস্মিতা। গম্ভীরা নিয়ে যখন আমরা এই আলোচনায় আজকে বসবো ঠিক হয়েছিল, তখন যখন আমি এই বিষয়টির ভেতরে প্রবেশ করতে চাইলাম বা একটু পড়াশুনো করলাম, তখন দেখলাম যে শিব ঠাকুর মূলত এর বিষয় ছিল যখন গানটি শুরু হয়েছিল, বা এই গম্ভীরা অনুষ্ঠান নিয়ে যখন বিভিন্ন জায়গায় জনপ্রিয়তা অর্জন করেছিল, একেবারে আদির কথা বলছি আমি। কিন্তু আস্তে আস্তে তার সঙ্গে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, মানুষের দৈনন্দিন ধ্যান ধারণা, অভাব অনটন সবকিছুই একে একে এর মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু মূল বিষয় শিব ঠাকুর, এবং এই যে আমাদের ভারতবর্ষ, এটা তো একটি দেবভূমি, তো সেখান থেকে দাঁড়িয়ে শিব ঠাকুর এবং গম্ভীরা গান, এই যে এই দুটো বিষয় কিভাবে একাকার হয়ে মিশে গেল বা তার তাৎপর্য কি, সেটা যদি একটু আপনি প্রথমে বলেন।
2: গম্ভীরা প্রধানত মালদারি উৎসব, এবং এই উৎসবটি প্রধানত শিব কেন্দ্রিক, আর এখানে শুধু শিবের পুজো হয় তাই নয়, সমস্ত আচার অনুষ্ঠান মেনে শিবের বিয়ে দেওয়া হয়। শিবের বিয়েতে নিমন্ত্রণ করার জন্য সন্ন্যাসীরা হাজরা পুজো করেন। অনেকের মতে বিভিন্ন দেবদেবীকে নিমন্ত্রণ জানানোর জন্যই এই পুজো করা হয়, তাই মালদার লোকজন মনে করেন যে এটাই শিব ঠাকুরের নিজের জায়গা, এই অঞ্চলের বাসিন্দাদের লোকায়ত বিশ্বাস।
1: একেবারেই তাই, এবং আমরা শুধু মালদা কেন, আমরা যদি চৈত্র মাসের ওই গাজনের সময়টার কথা ভাবি, তাহলে আমরা দেখব যে ওই সময়ও কিন্তু যারা শিবের পুজো করেন তারা সন্ন্যাসীর বেশ ধারণ করেন, এবং তারা ওই শিবের পার্বতীর বিয়ে দেন চৈত্র মাসের চৈত্র সংক্রান্তিতে। কোথাও বোধ হয় সেটার সঙ্গেই একটা গম্ভীরার যোগ রয়েছে, তাই তো? তো সেখান থেকে আমরা যদি একটু গম্ভীরার ইতিহাসটাও জেনে নিই তাহলে খুব ভালো হয়।
2: গম্ভীরা প্রায় 1500 বছর পুরনো ধর্মীয় সংস্কৃতি। প্রথমে এটি ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল, পরে তার সঙ্গে যোগ হয় মুখোশ নাচ। গম্ভীরা মানে শিবের পুজো, তার আগে এটি সূর্য পুজো ছিল, তারপরে এটি শিবের পুজো হল, পরবর্তীকালে এর সঙ্গে মুখোশ নাচ যুক্ত হল। তখন বিভিন্ন ঠাকুরের মুখোশ পরে নাচের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা শুরু করতে লাগলো। তারপর গম্ভীরা গান ঢুকতে শুরু করলো অল্প অল্প করে, পাড়ার বা দেশের কোনো ঘটনা। এবার গ্রামের মানুষেরা তো তখন সেভাবে টিভি দেখত না বা খবরের কাগজ পড়ত না, তখন গম্ভীরা গানের মাধ্যমে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে যেতে লাগলো।

0: বেশ, এবং এই গম্ভীরা শব্দটার উৎপত্তিও বোধ হয় গম্ভীর থেকেই এসেছে, এবং গম্ভীর শব্দের অর্থই বোধ হয় শিব, তাই তো? এবার এই গম্ভীরার বিস্তার কি করে একটু একটু করে আমাদের সারা বাংলাকে ছুঁয়ে গেল সে কথা যদি একটু শুনি।
1: গম্ভীরার উৎসস্থল মালদা, অখণ্ড মালদাতেই এর জন্ম। বিরাজপুর, নবাবগঞ্জ, চাঁপা প্রভৃতি অঞ্চল নিয়ে গম্ভীরার বিস্তার লাভ। গৌরভূমিতে মূলত সূত্রপাত হয় গম্ভীরার। তখন মালদাতে হিন্দু ধর্মের মধ্যে গম্ভীরার প্রচলন দেখা যেত। যেহেতু এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, তখন এটি ধর্মের বেড়াজালের ঊর্ধ্বে যায়নি। এখন কিছুটা হলেও ধর্মের গণ্ডি পেরিয়েছে ঠিকই। এখন অবশ্য অনেক সময় অন্য ধর্মের মানুষরাও গম্ভীরাকে ডাকছে। পরবর্তীকালে যখন দেশভাগ হলো, তখন গম্ভীরা মালদাতে হিন্দু সমাজের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল।
0: এবারে আসি, এই বাংলাদেশে কিভাবে গম্ভীরা গান ছড়িয়ে পড়লো, বা তার সেই যে নতুন রূপটি যেটিকে এখন আমরা দেখতে পাই, সেইটি সম্পর্কে একটু যদি বলো।
1: দেশভাগের পরবর্তীকালে মোহাম্মদ সুখী যখন বাংলাদেশে গেলেন, সেখানে গিয়ে মালদার যে অংশটি বাংলাদেশে পড়েছে, যেটি চাটাই, নবাবগঞ্জ, সেখানে গিয়ে আবার গম্ভীরার সূত্রপাত করলেন। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে যে, যেটা একটা ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের মধ্যেই ছিল, সেটি বাংলাদেশে গিয়ে কি হলো? সেখানে গিয়ে এই অনুষ্ঠানটাই পাল্টে গেল।
0: কিরকম ভাবে সেটা যদি একটু বলো।
1: সেখানে কি হলো, সেখানেতে প্রধান দুটো চরিত্র রাখা হলো, একটি নানা এবং একটি নাতি। নানা ও নাতির চরিত্র দিয়ে কোনো গল্প বা কোনো নাটক তৈরি করে সেটি মঞ্চস্থ করতে লাগলো। বাংলাদেশে গিয়ে গম্ভীরার কিন্তু সুরটাও কিছুটা পাল্টে গেল।
0: আচ্ছা,
1: ভাষাও কিছুটা পাল্টালো, কিছুটা আঞ্চলিক ভাষাও যুক্ত হলো, এবং পোশাকেও না কিছু কিছু পরিবর্তনও আসলো, কিন্তু নামটা গম্ভীরা গানই থেকে গেল। আর বর্তমানে তো বাংলাদেশের গম্ভীরা লোকশিল্পটি বেশ জনপ্রিয়। মালদার গম্ভীরার সাথে বাংলাদেশের গম্ভীরার না একটা পার্থক্য আছে। মালদার গম্ভীরা তিন চারজন অভিনয় করে, তিনজন মতো মিউজিশিয়ান থাকে, মোট সাতজন মতো অংশগ্রহণ করতে পারে। কিন্তু বাংলাদেশের গম্ভীরাতে দুজন অভিনয় করে, মিউজিশিয়ান চার থেকে পাঁচজন থাকতেই পারে,
0: মানে প্রধান চরিত্র দুটি।
1: হ্যাঁ,
0: এবং এই যে সুচিস্মিতা আপনি বলছিলেন যে পাঁচ ছ রকম বাদ্যযন্ত্র ব্যবহার করা যায়, সেক্ষেত্রে বোধ হয় ঢোল, কাঁসি, বাঁশি, করতাল এবং হারমোনিয়াম প্রধান বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয় এই গম্ভীরা গানের সঙ্গে, তাই তো? এবারে একটুখানি আমরা যদি আসি যে এই যে গম্ভীরার অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা ঠিক কোন সময়ে আমরা দেখতে পাই, অর্থাৎ এর সময়কালটা যদি একটু বলা হয়।
1: কিছু কিছু গ্রামে এখনো সে আগের মতো গম্ভীরাতেই গম্ভীরা পুজো হয়। চার পাঁচ দিন ধরে অনুষ্ঠানটি চলে। চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজো হয়, সংক্রান্তির আগের দিন হয় আহারা পুজো, তার আগের দিন হয় বড় তামাশা, বড় তামাশার আগের দিন ছোট তামাশা, আর তার আগের দিন হয় খটভরা। এই খটভরা দিয়েই গম্ভীরা অনুষ্ঠানের শুরু হয়। ওই দিন খট ভরে নিয়ে আসেন সন্ন্যাসীরা, গম্ভীরার সামনে রাখেন, এবং সেই গম্ভীরার সামনে তারা সেই বছর কোন ফলন ফলানোর চেষ্টা করবেন তার নির্ধারণ করেন।
0: বেশ, অর্থাৎ কিনা আমাদের এই যে কৃষি প্রধান দেশ, সেই কৃষির একটা অংশ এই অনুষ্ঠানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে রয়েছে।
1: একদমই তাই। এরপর হয় ছোট তামাশা। সেখানে কি হয়, স্থানীয় ছেলেমেয়েরা বিভিন্ন সাজে সেজে নৃত্য অনুষ্ঠান করে থাকে। ছোটখাটো আয়োজনে গ্রামের ভক্তদের নিয়ে এই অনুষ্ঠানটি হয়। তারপরের দিন হয় বড় তামাশা। বড় তামাশায় এক গ্রাম থেকে অন্য গ্রামে নাচের দল নাচ দেখাতে আসে। নাচের দলে ছেলে মেয়ে উভয়ই থাকে। ছেলেরাও সেখানে মেয়ে সেজে নাচ করে। সেখানে নানা রকম পৌরাণিক ঘটনাগুলি দেখানো হয়, যেমন অসুরবধ, রাম সীতার বনবাস, রাধাকৃষ্ণের নাচ, এই সমস্ত দেখানো হতো। এটি মূলত গম্ভীরা গান। আর চতুর্থ দিন থাকে আহারা পুজো। এই আহারা পুজোর মধ্যে দিয়ে গম্ভীরা সম্পন্ন হয়। ওই দিন শিবের পুজো দিয়ে তাকে বিদায় জানানো হয়।
0: বেশ, এ তো মোটামুটি আমরা গম্ভীরার অনুষ্ঠানের একটা রূপরেখা পেলাম। তো এই গম্ভীরা গানে তো মুখোশের ব্যবহার হয় শুরুতেই আপনি বললেন, এবং কোথাও কোথাও এটা লোকনাট্যের রূপ ধারণ করেছে এক প্রকার। তো সেখানে লোকনাট্য গম্ভীরা গান, এবং তার যদি দু একটি উদাহরণ, তার কথা বা তার সেই কথা থেকে সেই গান কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা যদি একটুখানি বলেন।
1: গম্ভীরা গান হলো মাটির গান। এই গানের রচয়িতা, গায়ক, অভিনেতা খুব

0: সহজ সরল, খুব সাধারণ প্রকৃতির হয় এবং উপস্থাপনের জন্য যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো খুবই সহজলভ্য, কিন্তু ভাবনাগুলো থাকে উন্নত মানের। মানুষের জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ, জ্বালা যন্ত্রণা, ভবিষ্যৎ ভাবনা, আগামীর পরিকল্পনা, এইসব বিষয়ের ওপরই রচনা করা হয় এই গান। গান দিয়েই তৈরি হয় পালা। আগেকার দিনে শতরঞ্চি পেতে খোলা জায়গায় বা গাছের তলায় সমস্ত অভিনেতা, বাদ্যযন্ত্রী, গানের ধোয়া ধরা শিল্পীরা এক জায়গায় বসত। চারদিকে দর্শকের ভিড় থাকত। তখন না কোনো সাজঘর ছিল না, একজনই দু তিনজনের ভূমিকায় অভিনয় করত। এই ধরুন ধুতি পরে কখনো পুরুষ সাজছে, আবার মাথায় চাপা দিয়ে বৃদ্ধার চরিত্র অভিনয় করছে। তখনকার শিল্পীরা অনেকেই ছিল নিরক্ষর, কিন্তু তাদের বাস্তব ঘটনা সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল। কোনো লিখিত সংলাপও সেই সময় থাকত না, স্বতঃস্ফূর্তভাবে যুক্তিযুক্তভাবে সংলাপ যোগ করে অভিনয় করত পাকা অভিনেতার মতন। দর্শকরাও পরম আনন্দে উপভোগ করত গম্ভীরা গান, মন খুলে হাততালি দিত অনুষ্ঠানের শেষে। সেই সময় না সত্যি যথেষ্ট মনোরঞ্জনের খোরাক ছিল এই গম্ভীরা গান। আচ্ছা, এবারে একটা গম্ভীরা গানের কথাগুলো একটু শোনাই।
1: একদম একদম।
0: ওহে শিব বোম ভোলে, ভক্তি দিয়া হামারা, বন্দনা করি চরণ তলে, প্রতি বছর পূজা দিছি, তাও কেনে কষ্টে আছি, করিবের সুখের দিন আসবে কোন কালে, বন্দনা করি চরণ তলে, ওহে শিব তলে, ভাইয়ে ভাইয়ে লাঠা লাঠি, শাশুড়ি বয়ে ঝগড়া ঝাঁটি, ঘরে ঘরে দুঃখ জ্বালা, পতি পলে পলে, বন্দনা করি চরণ তলে, ওহে শিব তলে। এতক্ষণ যে গানটি শোনালাম তার রচয়িতা হলেন উৎপল দাস।
1: বাহ, মানে এখানেও আমি দেখলাম যে গানটির মধ্যে কিন্তু একেবারে সামাজিক চিত্র ফুটে উঠেছে। রোজকার দৈনন্দিন দুঃখ কষ্ট তাই নিয়ে যে ঈশ্বরের কাছে প্রার্থনা, সেটাই ফুটে উঠেছে এই গানের মধ্যে দিয়ে। একদমই। এবং এই গান যদি আমরা একটু শ্রোতা বন্ধুদের শুনিয়ে দিতে পারতাম তাহলে বোধ হয় আরো বেশি আজকের অনুষ্ঠানটা জমজমাট হয়ে উঠত। এবার একটু আসি সুচিস্মিতা, এই গানের ভাষা, তার পোশাক আশাক, এই সম্পর্কে একটু যদি শ্রোতা বন্ধুদের কিছু বলেন।
0: গম্ভীরাতে যে ভাষায় গান রচনা করা হয় সংলাপের যে ভাষাটা সেটা পুরোপুরি শেরশাবাদিয়া ভাষা। অনেকে আবার এই ভাষাকে মালদাইয়া ভাষাও বলে থাকেন। এই ভাষায় ওখানে সমস্ত মানুষই কথা বলেন। সমস্ত গম্ভীরা শিল্পীরাই শেরশাবাদিয়া ভাষাকে গম্ভীরা ভাষার মান্যতা দিয়েছেন। গম্ভীরাতে নানা অর্থাৎ শিবকে তুই তুই বলে সম্বোধন করা হয়। সাধারণ মানুষের কথ্য ভাষায় যেহেতু এই গানগুলো লেখা না, তাই গানগুলো মানুষকে বেশ টানে। এই গানের জনপ্রিয়তার প্রধান কারণই হচ্ছে এই মাটির ভাষা।
1: বাহ, এবার যদি আমরা একটুখানি পোশাক আশাক সম্পর্কে আসি।
0: আগেকার দিনে না গম্ভীরা শিল্পীরা সাধারণত ধুতি আর হাফ হাতা শার্ট পরতেন। কোমরে তাদের বাঁধা থাকতো গামছা, আর হাতে ও মাথায় রঙিন ফিতে বাঁধা থাকতো। মূল শিল্পী যিনি আছেন তার বুকে বাঁধা থাকতো এক ধরনের মোটা রঙিন কাপড়, যাতে লাগানো থাকতো মেডেল। এই শিল্পীরা সাধারণত গরিবই হতেন, তাই তাদের পোশাকে থাকতো শত ছিদ্র। যদিও এখনো অনেক গম্ভীরা দলের শিল্পীরাই আগের মতন ছেঁড়া পোশাক পরেন এবং মেডেলও ঝোলান সাথে, কারণ তারা মনে করেন এটা তাদের ঐতিহ্য বহন করে।
1: আচ্ছা, এবারে এই যে বর্তমান প্রজন্মের কাছে এই গান কতটা পৌঁছে যাচ্ছে বা তারা কি গ্রহণ করছে, কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে আমাদের যে লোকসংস্কৃতিগুলো রয়েছে বা আমাদের যে বিভিন্ন লোকসঙ্গীত রয়েছে, লোক পরম্পরা রয়েছে, সেটা বোধহয় একটু একটু করে আমাদের এই নবীন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এবং সেই জায়গায় চলে আসছে পাশ্চাত্য অনুকরণ। সেখান থেকে আমরা কতটা আমাদের এই প্রজন্মকে বাঁচাতে পারছি বা এই গম্ভীরার যে কথা তাদের কাছে পৌঁছে দিতে পারছি, সেই সুর তাদের মনেও কিভাবে দোলা দিচ্ছে, সেটা যদি একটু বলেন।
0: মাঝে নতুন প্রজন্মের কাছে গম্ভীরা পৌঁছানোর সুযোগটা ছিল খুবই কম, তবে এই অভাবটা পূরণ হয়েছে নিপিট 2020-তে। 2020 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে তাতে প্রত্যেকটা কলেজে স্টুডেন্টকে ইন্টার্নশিপ করতে হচ্ছে বা ডিসার্টেশন পেপারে বিভিন্ন কলেজে বিভিন্নভাবে গম্ভীরা বিষয়টি থাকছে। এটি মূলত আর্টসের স্টুডেন্টের জন্যই ধার্য হচ্ছে। এবার বলি কলেজে কিভাবে গম্ভীরাকে রাখা হচ্ছে। কলেজ গম্ভীরা দলকে ডাকলো যে আমাদের ছাত্রছাত্রীদের 50 নম্বরে 4-5 দিনের

0: একটি ওয়ার্কশপ করাতে হবে, সেটি কলেজেও হতে পারে বা স্টুডেন্ট আউটরিচ প্রোগ্রাম মানে বাইরে গিয়েও হতে পারে। মানে কোনো কোনো কলেজ জানায় যে গম্ভীরা শিল্পীরা তাদের কলেজে এসে ওয়ার্কশপ করবে, আবার কোনো কোনো কলেজ জানায় কলেজ পড়ুয়ারা গম্ভীরা শিল্পের কার্যালয়ে গিয়ে ওয়ার্কশপ দেখবে। আমার বলার এটাই উদ্দেশ্য যে নতুন প্রজন্মের কাছে যে জিনিসটা পৌঁছাবে সেই বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ বা সাংগঠনিক উদ্যোগের বা সরকারিভাবে উদ্যোগের কোনো প্রচেষ্টাই না এতদিন ছিল না। সেখানে একটা বড় ঘাটতি ছিল নতুন প্রজন্মের কাছে। তারা জানেই না, তারা কোনোদিন গম্ভীরা দেখেইনি, মালদারি ছেলে বা মেয়ে, অথচ সে গম্ভীরা দেখেনি। সে হয়তো পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসেছে। কোনো ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে, ও আপনার বাড়ি মালদা, তাহলে একটু গম্ভীরা সম্পর্কে বলুন তো, আপনার গম্ভীরা কেমন লাগে? তখন সে বলছে, আমি তো জানি না, আমি তো গম্ভীরা দেখিনি। তো এখানে গম্ভীরা না দেখাতে ছেলে বা মেয়েটা যতটা দায়ী তার থেকে বেশি দায়ী এই সমাজ যে তাকে দেখানো হয়নি। তবে এই ঘাটতি বর্তমানে অনেকটাই পূরণ হয়েছে। আমি বিভিন্ন গম্ভীরা দলের শিল্পীদের সাথে কথা বলেও জেনেছি যে তারা বিভিন্ন কলেজে ওয়ার্কশপ করতে গিয়ে ভীষণ ভালো রকম রেসপন্স পাচ্ছে।
1: আচ্ছা।
0: এবং নতুন প্রজন্ম বেশ আগ্রহের সঙ্গে এই গম্ভীরা গান বা লোকনাট্যগুলিতে অংশগ্রহণ করছে। তো আমার মনে হয় এটা আমাদের কাছে একটি আশার দিক যে নবপ্রজন্ম এইভাবে লোকশিল্পগুলিকে গ্রহণ করতে থাকলে আমাদের গ্রাম বাংলার লোকসংস্কৃতিগুলো হারিয়ে যাবে না।
1: এবারে সুচিস্মিতা একটুখানি যেমন বলছেন যে নতুন প্রজন্মের কাছে এই গানটিকে পৌঁছে যাবে বা গম্ভীরার কথা পৌঁছে যাবে, হারিয়ে যাবে না, এটা খুবই আশার কথা। কিন্তু তার পাশাপাশি নতুন গম্ভীরা শিল্পী কি তৈরি হচ্ছে, সেরকম কি কিছু আপনি দেখেছেন? আপনি তো যান গ্রামীণ লোকসংস্কৃতির কাছে, পৌঁছে যান, আপনি সেটা কি দেখেছেন কোথাও?
0: গম্ভীরা গানকে ভালোবেসে বা গম্ভীরা গানের উন্নতির লক্ষ্যে নতুন প্রজন্মকে সেই অর্থে এগিয়ে আসতে দেখা যায়নি বহুদিন। তবে বর্তমানে গম্ভীরা নিয়ে অনেকেই চর্চা করে, কলেজের ছাত্রছাত্রীদের অনেকের প্রজেক্টের কাজ হিসেবে তারা গম্ভীরাকে বেছে নিচ্ছে। এটা অত্যন্ত খুশিরই খবর। অনেকে গম্ভীরা নিয়ে রিসার্চ করার ইচ্ছা প্রকাশও করছে। বর্তমানে কিছু নতুন শিল্পী পুরাতন গম্ভীরা দলগুলিতেও অংশগ্রহণ করছে। আমার একজন গম্ভীরা দলের শিল্পীর সঙ্গে আলাপ হয়, তিনি হলেন বাবলু মণ্ডল, ফতেপুর গম্ভীরা দলের পরিচালক। তার সাথে কথা বলে জানতে পারি তার দলের নবপ্রজন্মের বেশ কিছু শিল্পী যুক্ত হয়েছে, আর তারা বেশ আনন্দের সঙ্গে এই গম্ভীরা গানে অংশগ্রহণ করেছে এবং তারা অভিনয়েও যথেষ্ট পারদর্শী। আর সেই দলের বেশ আরো কয়েকজন শিল্পী হলেন সুমিত বসাক, বিবেক বরণ মণ্ডল, সৌরভ মণ্ডল, চৈতন্য মণ্ডল ও সুশান্ত রবিদাস। এই গম্ভীরা শিল্পীরা না যারা অংশগ্রহণ করে
1: নতুন প্রজন্মের,
0: হ্যাঁ, এদের মধ্যে বেশিরভাগই নতুন প্রজন্মে, কিছু আগের প্রজন্মেরও আছেন, মানে মাঝ বয়সী লোকজন এবং কিছু নতুন প্রজন্মে। আর এই যে যারা আছে না, তারা যে এই অনুষ্ঠান করে খুব বিশাল যে পারিশ্রমিক পায় এমনটা কিন্তু নয়, কারণ এই শিল্পে কিন্তু পারিশ্রমিকের দিকটা সত্যি ভীষণ কম। তো তারা হয়তো জীবনযাপনের জন্য পাশাপাশি অন্য কোনো পেশার সঙ্গেও যুক্ত। তো এটা কোথাও গিয়ে মানতেই হবে যে যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা প্রকৃত অর্থেই শিল্পটিকে ভালোবাসে, তারা সত্যি চায় মালদার এই পরম্পরা ধরে রাখতে।
1: আমরা যে গানগুলি গম্ভীরাতে এই সময়ে পাচ্ছি, শিবের পুজো তো অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি এই সময়ে যে গানগুলো পাই তার মধ্যে কিন্তু বারবারই সমাজ সচেতনতার কথা উঠে আসে, তাহলে সেক্ষেত্রে কি গম্ভীরার একটা ভূমিকা রয়েছে?
0: দেখুন, এর দুটি দিক আছে। সমাজকে সচেতন তো আর একটা জিনিস দিয়ে হয় না, সামগ্রিকভাবে অনেকগুলি প্রভাব থাকে। ধরুন বিভিন্ন সচেতনতামূলক বার্তা, যেমন মাদকদ্রব্য সেবন করা উচিত নয় বা স্বচ্ছ ভারত অভিযান বা সর্বশিক্ষা অভিযান বা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা উচিত না, এইসব সচেতনমূলক বার্তা মানুষের কাছে কিভাবে পৌঁছাবে। সমাজকে সচেতন করার জন্য বেশ কয়েকটি মাধ্যম ব্যবহার করল, যেমন ধরুন বাড়ি বাড়ি গিয়ে বোঝানো, টিভিতে বিজ্ঞাপন দেওয়া, রেডিওতে প্রচার করা, খবরের কাগজে লেখালেখি করা। এই সমস্ত প্রচারের মাধ্যমের মধ্যে আরেকটি অন্যতম উপায় হচ্ছে মাটির লোকশিল্প। ধরুন গ্রামের 100টা বাড়ি, সেখানে একটি বাড়িতে সংবাদপত্র নেওয়া হয়, তার মানে 99 বাড়িতে সংবাদপত্র পৌঁছাচ্ছে না। আর 20টা বাড়িতে টিভি আছে, যে 20টা বাড়িতে টিভি আছে তার মধ্যেও 10টা বাড়িতে রিচার্জই করে না, কারণ তাদের কাছে প্রতি মাসে রিচার্জ

0: করার সামর্থ্যটুকু গ্রামের বহু মানুষ আছে যাদের কাছে থাকে না। আর যারা রিচার্জ করছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গ্রামের মানুষজন হয়তো বিনোদনের জিনিস দেখতে বেশি পছন্দ করছেন সংবাদপত্র বা খবর দেখার থেকে। তবে গম্ভীরার একটা ভালো দিক হলো, গম্ভীরাতে কিন্তু বিনোদনের দিকটাও রয়েছে। গম্ভীরা কি করে, বিনোদনের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন সমাজ সচেতনমূলক বার্তা পৌঁছে দিচ্ছে।
1: ঠিক, এবং এইভাবেই আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারবো, এ বিশ্বাস আমারও আছে। এবং আমার আজকের এই অনুষ্ঠানে যে যুবা বন্ধুরা বা যুবতীরা এই অনুষ্ঠানটি শুনলেন, তাদের মধ্যেও যারা গম্ভীরার সঙ্গে পরিচিত, গম্ভীরাকে ভালোবাসেন, তাদের নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠান ভালো লাগলো। বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম বাংলার সংস্কৃতি গম্ভীরা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে নানান খুঁটিনাটি তথ্য আমাদেরকে যিনি আজকে দিলেন, তিনি হলেন একজন এই প্রজন্মের একেবারেই নব্য শিক্ষিকা, সুচিস্মিতা দাস। সুচিস্মিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আকাশবাণীর স্টুডিওতে এসে এতক্ষণ ধরে এত সুন্দর করে পুরো বিষয়টি আমাদের তুলে ধরার জন্য
0: ধন্যবাদ।
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন।
2: গ্রামের যুববন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার্ট চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো, এবং কিছু পরীক্ষা তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপসমিয়ার, ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটু দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ECG, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, BMD বলে, সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি

একটানা অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের প্রথম শিল্পী সুচিত্রা মিত্র।

শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ঝাড়খণ্ডের দুটি এবং মিজোরামের একটি রাজ্যসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উপর বিশেষ জোর দেবে বলে রাজ্য

রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে এবং ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানে সম্মতি প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কূটনীতিকদের সামনে আগামী 60 দিনের মধ্যে এই কাঠামোগত সমঝোতাকে একটি বাধ্যতামূলক চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চুক্তির সমর্থকরা এই অগ্রগতিকে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার পথে এক বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও পরমাণু কর্মসূচির যাচাই বাছাই, নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। প্যারিসে তিনি রাষ্ট্রপতি ম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। ভারত ফ্রান্স অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে আজ ফ্রান্সের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের এক আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শ্রী মোদী। গতকাল প্যারিসের অ্যাভিওতে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনের গতি বৃদ্ধি করতে পারে AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা বৃদ্ধির কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বশীলভাবে AI এর প্রয়োগের ওপর জোর দিয়ে দক্ষিণী বিশ্বের সব দেশেই ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের অ্যাভিওতে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছেন। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাঈ হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঝাড়খণ্ডে রাজ্যসভার 2টি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে বৈদ্যনাথ রাম, প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে, তারপরেই ফলাফল প্রকাশ করা হবে। বিধানসভার 81 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিজোরামে রাজ্যসভার 1টিমাত্র আসনের জন্য ভোট গ্রহণ চলছে। সেখানে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট এবং বিরোধী দল ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন।

0: অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তাঁর অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার যাতে সুরক্ষিত থাকে, তাঁরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
1: My government shall attach topmost priority to the security and safety for all so that the common people can lead the daily lives with dignity and true freedom sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements.
0: অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেন, রাজ্যের ভেতর থেকেই অনুপ্রবেশে মদত দেওয়ায় গত এক দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
1: The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here. With the active indulgence of some vested interest groups within the state itself, my government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদীপ চট্টোপাধ্যায় তাঁর মনোনয়নপত্র বাতিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের করেছিলেন, তার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। আদালত বিবাদী পক্ষকে আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে তার জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গতরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃত 4 পুরুষ এবং 3 জন মহিলা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চুরাহ বিধানসভা এলাকার পুখরি মাসরুন্দ শহরের মানি জিরো নামে এক জায়গার কাছে যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 মিটার গভীর খাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গাড়ির 7 জন আরোহী প্রাণ হারান। বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত রবার্ট এ এফ থার্মানের জীবনাবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, থার্মানের কাজ বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনকে জনপ্রিয় করে তুলতে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে সহায়তা করেছিল। নিউ ইয়র্ক শহরে কয়েক বছর আগে থার্মানের সঙ্গে তাঁর সাক্ষাতের সুখস্মৃতিও রোমন্থন করেন প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে হারিয়েছে 1-0 গোলে। আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। খবর এখন এই পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি তাঁর ভাষণে নতুন সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের পরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। রাজ্যপালের বক্তব্যে আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়। তিনি বলেন, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সিন্ডিকেট রাজের অবসান এবং নারী শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধ

0: প্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামোর উন্নয়ন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। সিঙ্গুরে নতুন শিল্প পার্ক, প্রতিরক্ষা শিল্প পার্ক এবং অশোকনগর তৈলক্ষেত্রের উন্নয়নের মতো একাধিক প্রকল্পের কথা তিনি তুলে ধরেন। অব্যবহৃত এবং শিল্প ইউনিটগুলিকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিল্প সংক্রান্ত জমি ব্যাংককে শিল্পসাথী পোর্টালের সঙ্গেও যুক্ত করা হচ্ছে। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, উন্নত সেচ ব্যবস্থা, ন্যায্যমূল্য এবং মৎস্য ও দুগ্ধ শিল্পের প্রসারের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে নিয়মিত টেট, শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, পিএমশ্রী প্রকল্প এবং উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও রাজ্যপাল উল্লেখ করেন। মহিলাদের কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক 3,000 টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত, জনৌষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন বিষয়টিও রাজ্যপালের বক্তব্যে উঠে আসে।
1: My government is very much alert to the cause of women empowerment. Common women must be emancipated from the clashes of centuries of male-centric dogmas and stereotypes. For providing a stronger financial security to women belonging to economically weaker sections, the new government has begun implementing the Annapurna Yojana, under which monthly financial assistance of rupees 3,000 is being provided to eligible women beneficiaries.
0: তিনি আরও বলেন, অতীতে পশ্চিমবঙ্গে চালু না হওয়া একাধিক কেন্দ্রীয় প্রকল্প যেমন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী কুসুম, উজ্জ্বলা 3.0 এবং খেলো ইন্ডিয়া এবার রাজ্যে কার্যকর হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ বাস্তবায়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের আওতায় দেশের 16 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানিয়েছেন। কলকাতায় ভারতে জল সংরক্ষণ সমস্যা ও সমাধান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে আজ তিনি বলেন, 2028-এর ডিসেম্বরের মধ্যে আরও 3 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
2: तभी माननीय प्रधानमंत्री मोदी जी ने अभी तक 16 करोड़ घरों में पानी दिया है। हम 2047 के विकसित भारत की कल्पना करते हैं और लोगों के घरों में पानी नहीं है। WHO का रिपोर्ट कहता था कि 9 करोड़ महिला रोज पानी के लिए दूर तक जाती थी। ये अपने आप में बहुत बड़ी बात है, 16 करोड़ घरों में पानी मिला। 3 करोड़ में और पानी देना है और दिसंबर 2028 तक हमें काम पूरा करना है और इसके लिए माननीय प्रधानमंत्री मोदी साहब ने 1.5 लाख करोड़ रुपया अभी हमें आमंत्रित कर दिया है। इस साल हमको 67,000 करोड़ रुपया खर्च करना है।
0: তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে ঋতব্রতই বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকছেন। বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দায়ের করা মামলায় বিচারপতি কৃষ্ণা রাও বিবাদী পক্ষকে 3 সপ্তাহের মধ্যে এবং মামলাকারীকে 5 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 7 দিন রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াত এবং হাইকোর্ট অভিমুখী যান চলাচল অব্যাহত রাখতে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রেড রোড বন্ধের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার শুনানিতে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যথাসময়ে হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা যাতে পৌঁছতে পারেন সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। 24 জুন মামলার পরবর্তী শুনানি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে 3.5 ঘণ্টারও বেশি সময় বিধাননগর দক্ষিণ থানায় আজ জিজ্ঞাসাবাদ করা হয়। 3 বার হাজিরা এড়ানোর পর আজ সকাল 10টার কিছু আগে তিনি থানায় উপস্থিত হন। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। বিকেল 4টা থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। বিশিষ্ট সাংবাদিক ও সমবায় শ্রমিক আন্দোলনের নেত্রী প্রীতি গুহ মজুমদার প্রয়াত আজ সকালে সল্টলেকে বেসরকারি হাসপাতালে 69 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত।

0: ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: এখন মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা।

0: বন্ধুরা নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা সাহা আজকের মহিলা মহলে ডাক্তারি পরামর্শ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর মোট দৃষ্টি প্রতিস্পর্ধী মানুষের 60% কিন্তু মহিলা, আর ভারতে প্রতি 3 জন দৃষ্টি প্রতিস্পর্ধীর মধ্যে 2 জনই মহিলা। কিন্তু কেন? কারণ মেয়েরা শেষ মুহূর্ত পর্যন্ত চোখের রোগ লুকিয়ে রাখে। চোখের কেন, আমরা পারলে সব কিছুই শেষ পর্যন্ত লুকিয়েই রাখি, যতক্ষণ পারি লুকিয়েই রাখি। সংসারের অশান্তি হবে, টাকা খরচ হবে, এই নানা রকম ভয়ে তাই সেই চোখের যত্ন নিতে গিয়েই আমরা সবচেয়ে বেশি কার্পণ্য করি। অথচ ছেলের চশমার পাওয়ার বাড়লে ডাক্তারের কাছে ছুটি, শাশুড়ির ছানি কাটাতে হাসপাতাল, তাই না? কিন্তু নিজের চোখ জ্বালা করলে গোলাপ জল দিয়ে দেবো, একটু ঘুমোলেই ঠিক হয়ে যাবে, এরকম নানা অজুহাত দেখাই। অথচ রান্নাঘরের ধোয়া, সারাদিনের দৌড়াদৌড়ি, সেলাই, বাচ্চাদের পড়াশোনার জন্য এবং নিজের কাজে রাত জেগে মোবাইল সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করে ঘরের মহিলাদের 2টি চোখ, তাই না? আজ তাই আমরা চোখ মেলব সেই অবহেলিত 2টি চোখের দিকেই। আমাদের সাথে আছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অসীম কুমার ঘোষ। নমস্কার ডাক্তারবাবু।
1: নমস্কার স্যার। প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব যে সংসারে সবাইকে দেখতে গিয়ে আমরা মেয়েরা সাধারণত নিজের চোখ বা নিজের দিকে যত্ন নিতে ভুলে যাই, তাই না? আপনার চেম্বারে আপনার কাছে সাধারণত যে সমস্ত মহিলা রোগীরা আসেন তারা কোন স্টেজে আসেন, কি ধরনের সমস্যা নিয়ে আসেন, প্রথমে যদি সেটা একটু আমাদের বন্ধুদের বলেন।
2: ইউজুয়ালি মেয়েরা তো যখন তাদের নিজেদের খুব একটা অসুবিধা হয় তার আগে তো কখনোই আসে না, মানে এটা খুব সত্যি কথা। আমার মা কাকিমাদের দেখেছি যে যতই অসুস্থ হোক তারা কিছুতেই বলছে না যে আমি তো ভালো আছি, কিন্তু এটা তো ভীষণ ভাবে আমাদেরও দরকার বা ওদেরও বোঝানো দরকার যে আপনার চোখ কিন্তু অসাধারণ একটা মূল্যবান জিনিস। কোন অসুবিধা হলে সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারকে কিন্তু আপনাদের দেখাতে হবে। নর্মালি যে মা বোনেরা আসেন তারা ইউজুয়ালি 40 যখন হয় বয়স তখন চালসে বলে যেটা, চশমা না পড়লে কাছের জিনিস দেখা যায় না, ধরো কুটনো কাটা এবং কড়াই তেল পড়েছে কিনা এবং কতটা তেল পড়লো। অনেক সময় তরকারিগুলো ভালো করে দেখা উচিত যে ঠিক মতো প্রিপেয়ার হয়েছে, রিকগনিশনটা দরকার যে আমি ভালো করে দেখতে পাচ্ছি না, আমার যেখানে সেখানে অসুবিধে হচ্ছে, পার্টিকুলারলি যখন রান্না করছি কুটনো করছি, তাতে করে সেই হিসেবে এই ধরনের পেশেন্টটা বেশি আসে।
1: আচ্ছা,
2: তাদেরকে আমরা বলি যে মা বোনেরা আপনারা কিন্তু তখনই আপনাদের এই অসুবিধাটা হতে যাচ্ছে, ডাক্তার পরামর্শ নেওয়া উচিত এবং আপনাদের ঠিক মতো করে চশমা পরে কাজটা করা উচিত।
1: ঠিক,
2: এবং তাতে করে চোখের দিক থেকে সুবিধা হয় যে তরকারির যে ঝাঁঝগুলো আছে বা ধরুন কিছুটা তো তেল পোড়ার জন্য একটা ধোঁয়ার মতো সৃষ্টি হয় তো সেগুলো চোখের মধ্যে ডাইরেক্টলি আসতে পারে না, চশমাটা প্রোটেকশনের কাজ করে এবং তার সঙ্গে দেখাটাও অনেকটা ভালো হয়। এবং বই পড়া, অবসর সময়ে দুপুরবেলা সারা দিন কাজ টাজ করে একটু খবর কাগজ পড়তে বসেছে, তারা পড়তে পারছে না, দূরে নিয়ে গিয়ে পড়ছে, তাতে ঘাড়ে ব্যথা করছে, মাথায় ব্যথা করছে, চোখের মধ্যে জল আসছে, এগুলো কিন্তু সবই ওই পাওয়ারটা যেটা তৈরি হয়েছে ওই বয়সে সেইটা ঠিক মতো করে না পড়ার জন্য।

0: আছে, তারা কেন কষ্ট পাবে বলুন? আমাদের বাড়ির মা বোনেরা, তো
1: একদম
0: সেই কারণে ওদেরকে এই কথাটা আপনাদের এই বেতারের মাধ্যমে কিন্তু শুনিয়ে দিচ্ছি যে আপনারা কিন্তু নিজেদের চোখকে অবহেলা করবেন না। বয়স যখন 38 থেকে 40 হবে তখনই আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং তাদেরকে দেখিয়ে চশমাটা যেন ব্যবহার করেন, সেটা আপনার চোখের অনেক যত্ন নেবে।
1: বেশ, এটা সত্যি যে মেয়েরা বা মহিলারা সচরাচর ডাক্তারের কাছে যেতে চান না, এটা কিন্তু একদম ঠিক নয় বন্ধুরা। আচ্ছা ডাক্তারবাবু, এবার আসি পরিবারের সেই ক্ষুদে সদস্যটির কথায়। আচ্ছা, ছোটদের চোখের যত্ন নিতে মায়েদের কি কি করতে হবে সেটা যদি একটু বন্ধুদের বলেন।
0: হ্যাঁ, অনেক মাকে দেখেছি তারা কিন্তু খুব উদ্বিগ্ন তার ছেলে বা মেয়ের চোখটা ভালো আছে কিনা। ডাক্তারবাবু, আমার
1: হুম হুম
0: ছেলে মেয়ে তো স্কুলে ভর্তি হচ্ছে, আপনি একটু দেখে দিন না ছেলে মেয়ের চোখে কোনো অসুবিধে হচ্ছে কিনা। সেটা কিন্তু মা বাবা ভীষণ ভাবে যদি মনে করে দেখাতে আসেন, তার এর চেয়ে ভালো কিছু হয় না সমাজে। এবং স্বাস্থ্য সচেতনতার দিক থেকে তাদের একটু জ্ঞান থাকা ভালো, যে যখন স্কুলে বাচ্চা যাচ্ছে 5 বছর বয়স বা 4 বছর বয়স, তখন কিন্তু একজন চোখের ডাক্তারকে দেখিয়ে তার চোখটার কোনো অসুবিধা আছে কিনা, যদি পাওয়ার লাগে তাহলে পাওয়ারটা যেন চশমাতে পরে তারা স্কুলে পাঠান। স্কুলে যখন যাচ্ছে স্কুলটা তাদের বাড়ির মতো হয়ে যায় ওই সময়টার জন্য।
1: ঠিক,
0: সে তখন ওইখানে খেলাধুলো করছে, পড়াশুনো করছে, শিক্ষকের সঙ্গে কথা বলছে বা একটা হোমওয়ার্ক কিছুটা পোর্শন ওখানে করে নিচ্ছে, তা সেটা কিন্তু চশমা যদি লাগে, না লাগলে তো কোনো দরকার নেই, কিন্তু যদি লাগে তাহলে সেটা পরে কাজকর্ম করে। এবং সেই মাকে বলবো যে আপনারা কিন্তু প্রতি বছরে একবার করে চোখ দেখিয়ে নেবেন। তা স্কুল হেলথ স্ক্রিনিং একটা না, অল ইন্ডিয়া গভর্নমেন্টে যেটা স্বাস্থ্য দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্টে, তার একটা স্কিম কিন্তু প্রতিটা রাজ্যে পালিত হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে। ওই জন্য মা বাবাকে দায়িত্ব নিয়ে কোনো নিকটস্থ হাসপাতালে বা যে চোখের ডাক্তার প্রথম দেখেছিলেন তার কাছেই দেখে নিতে হবে। তাহলে বাচ্চাটার ঠিক মতো করে যে চশমার পাওয়ার লাগলে সেই চশমা দিয়ে যেন সে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে একটা সুস্থ সম্পন্ন সবল দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষ হয়ে তার ভবিষ্যৎ তৈরি করতে পারে।
1: বেশ, আপনি একটু আগে চোখের সমস্যার কথা বললেন, তো অনেক সময় আমাদের চোখে অ্যালার্জি হয়, তো সেই অ্যালার্জি হলে কি করা যেতে পারে? প্রাথমিক ভাবে বাড়িতে কি কোনো চিকিৎসা করা সম্ভব? সেক্ষেত্রে কি করণীয় একটু যদি বলেন আমাদেরকে।
0: অনেকের কি হয় যে ডাস্ট ফিউমস, মানে ধরুন বিছানার চাদর ঝাড়লো, মা বোনেরা তো করেন, ওই ডাস্টে কিন্তু চোখের একটা অ্যালার্জি হয়, তাকে বলে অ্যালার্জি কনজাংটিভাইটিস।
1: আচ্ছা,
0: তাতে করে কি হয়, বিভিন্ন ধরনের ওষুধ হয়তো আগে লাগিয়েছেন, সেই ওষুধ গুলো একটা দুপুরা লাগিয়ে নিলেন, তবে কি হয়, ওষুধ যেটা খোলা হয় 1.5 থেকে 2 মাসের বেশি কিন্তু ওষুধটা আর তার ঠিক ঠিক অবস্থায় থাকে না। আমরা তখন
1: কার্যকারিতা
0: বলি যে
1: কমে যায়।
0: কার্যকারিতা কমে যায়, অনেক সময় ওটা খারাপও হতে পারে, চোখের ক্ষতিও করতে পারে। এই
1: আচ্ছা,
0: জন্য আমরা বলি যে চোখের ডাক্তার একবার দেখিয়েছেন, ওই ওষুধই লাগিয়ে যাবেন, সেটা যদি আপনার ভালো হয়েছে আপনি মনে করছেন তাহলে একটা নতুন করে ওই ওষুধটাই কিনুন, তারপরে লাগান, যদি না কমে তাহলে আবার চোখের ডাক্তারের কাছে যান। আর চোখে জল দিয়ে ধোয়া যেতে পারে যদি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, যে ধরুন একটা গুঁড়ো টুড়ো পড়েছে তারপরে সেটা করা যায়, কিন্তু নিয়মিত বেশি করে চোখে জল দিলে আবার চোখের যে জল তৈরি হওয়া জল সেই জলটা কিন্তু অনেক উপকারী। গ্ল্যান্ড থেকে সিক্রিশন হয়, তো আমাদের রক্তের উপাদানগুলো গ্ল্যান্ড দিয়ে সিক্রিশন হচ্ছে। রক্তের উপাদানে অনেক ইমিউনোগ্লোবুলিন আছে, সংক্রমণের এগেনস্টে অনেক উপাদান থাকে,
1: আচ্ছা,
0: সেইগুলো কিন্তু চোখের মধ্যে
1: মানে
0: থাকাটা খুব
1: সংক্রমণ প্রতিরোধ
0: বাঞ্ছনীয়।
1: করার উপাদান থাকে, তাই তো?
0: হ্যাঁ, তা সেইগুলো যদি খুব বেশি জল দিয়ে ঝাপটে ঝাপটে ধুয়ে ফেললাম তাহলে কিন্তু তার প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে এবং
1: আচ্ছা,
0: চোখটা ড্রাইও হয়ে যাবে। তা সেই কারণে আমরা একটা আর্টিফিশিয়াল টিয়ার, মানে একটা জলের পরিপূরক একটা কোনো ওষুধ অনেক পাওয়া যায়, যেমন জাস টিয়ার্স বা টিয়ার ড্রপ, মানে কার্বক্সিমিথাইল সেলুলোজ ফার্মাকোলজি দিয়ে বলতে হয়, সেরকম একটা চোখের ড্রপ লাগাতে পারি। সবকিছুই কিন্তু চোখের ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
1: বেশ বন্ধুরা, আপনারা শুনছেন তো, কারণ চোখের অ্যালার্জি আমাদের খুব একটা কমন সমস্যা, প্রায় অনেকেরই হয়ে থাকে, তো ডাক্তারবাবু যেমনটা বললেন, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ব্যবস্থাগুলো করতে পারেন। আর স্যার, এবারে আমরা যেহেতু মহিলা মহলে রয়েছে, একটু মহিলাদের কথা একটু বেশি বেশি করেই বলি, তাই বলছি ধরুন গর্ভাবস্থা

0: অবস্থা অনেকের চোখ শুকনো লাগে আর কি, পাওয়ার চেঞ্জ হয়, এটা কি নর্মাল নাকি ডেলিভারির পর সেটা আবার ঠিকও হয়ে যায়?
1: না, এটা অনেকাংশে নর্মাল, কেন হরমোনাল একটা ইনফ্লুয়েন্স থাকে বডির মধ্যে, তার জরায়ুর মধ্যে বাচ্চা এলো এবং তার জন্য কতগুলো হরমোন বিভিন্ন ভাবে বাড়া কমা হয়, তাতে করে একটু চোখের ড্রাইনেস হবে এবং চোখে অনেক সময় কর্নিয়া, যেটা মানে চোখে যে স্বচ্ছ পর্দা সামনের দিকে, সেইটাতে অনেক সময় ওর যে থিকনেস যেটা, সেটা মাঝে মাঝে বাড়া কমা হয়, সে কারণে ওনার দেখার একটু অসুবিধে হবে। কিন্তু আমার মনে হয় এটা তো ক্ষণস্থায়ী, আবার যখন বাচ্চা তার ঠিক মতো প্রসব হয়ে যাবে তখন কিন্তু এটা আবার নর্মাল অবস্থায় ফিরে আসে।
0: আচ্ছা,
1: তবে একটা বিপদের কথা আছে, যখন বাচ্চা গর্ভাবস্থায় আসে, আমাদের এখন না ভারতবর্ষের যে স্বাস্থ্য মন্ত্রকের একটা বাধ্যতামূলক করেছেন অ্যান্টি ন্যাটাল স্ক্রিনিং, মানে জরায়ুতে বাচ্চা এলো তাদের একটা কার্ড করিয়ে দেন, প্রথম সপ্তাহ, তারপরে তৃতীয় সপ্তাহ বা 6 সপ্তাহ, এরকম করে করে আমরা একটা ভিজিট করতে বলি। এবং তাতে যারা স্ত্রীলোক বিশেষজ্ঞ আছে তারা তো করেনি, এবং চোখের দিক থেকে বলা উচিত যে যদি কোনো কারণে র্যাশ বেরোয় মায়েদের গায়ে, র্যাশ মানে হামের মতো, তাকে বলে রুবেলা ভাইরাস। আমাদের নর্মালি যে হাম হয় সে হামটা তো অত অসুবিধে হয় না, কিন্তু জার্মান মিজিলস মানে রুবেলা, রুবেলা ভাইরাস কিন্তু যে বাচ্চা যে গর্ভস্থ অবস্থায় আছে তার মধ্যে চলে যেতে পারে,
0: আচ্ছা,
1: এবং বাচ্চার ভ্রূণ অবস্থাতেই চোখের অনেক ক্ষতি করতে পারে। সেইটার জন্য আমাদের মায়েদের আগে থেকে যিনি গাইনিকোলজিস্ট বা অবস্টেটিশিয়ান আছেন তিনি ওই ব্লাড গুলো করে নিতে বলেন। ওই জন্য আমরা যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যখন আমাদের মানে চোখের ডাক্তারদের ডাকে, যারা নিউনাটোলজিস্ট মানে শিশু রোগ বিশেষজ্ঞ, যখন বাচ্চা হয়ে গেল তাকে নিউনাটোলজিস্ট এবং অপথ্যালমোলজিস্ট চোখের দিক থেকে তারা দেখবে চোখের কোনো অসুবিধে আছে কিনা। সেরকম ধরনের অসুবিধে থাকলে মায়েদেরই বেশি করে সচেতন হয়ে যেটা দিলেন চোখের ডাক্তার দেখতে এসে বাচ্চাকে, সেটা টাইম টু টাইম দেখতে হবে, তাহলে তার সুস্থ চোখের দৃষ্টিশক্তি সম্পন্ন একটা মানুষ পৃথিবীতে সমাজে তৈরি হবে। সেটা যদি কোনো অপারেশন করতে হয়, চোখে যদি ছানি পড়ে, চোখে টেরা থাকে বা চোখের মধ্যে টিউমার থাকে, সেইগুলো সবকিছু করে জানা যায়। এবং আজকালকার যুগে বেশি বয়সে বাচ্চা হচ্ছে বলে অনেক সময় বাচ্চারা আর্লি হয়ে যায়, মানে ধরুন 36 সপ্তাহ তো নর্মাল বাচ্চা গর্ভস্থ অবস্থা থাকার কথা, তার আগেই হয়ে গেল, তাহলে যেটা হলো সেটা খুব বাচ্চা খুব কমজোরি হলো এবং কম ওজন সম্পন্ন হলো, তাকে অক্সিজেন দিতে হয়, অতিরিক্ত অক্সিজেন দিতেই হয় বাচ্চাকে বাঁচানোর জন্য। এদিকে অতিরিক্ত অক্সিজেন আবার চোখের দৃষ্টিশক্তির অসুবিধে করে, সেটাকে বলে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, আরওপি বেবিজ। এখন কিন্তু সব সরকারি হাসপাতাল এবং সব বেসরকারি হাসপাতালেও বাচ্চা হয়ে যাওয়ার পরে অপথ্যালমোলজিস্টরা চোখের মধ্যে রেটিনাটা দেখে নেন কোনো আরোপি আছে কিনা, রেটিনোপ্যাথি বা প্রিম্যাচুরিটি আছে কিনা। যিনি গর্ভপাত করলেন তার যে মা, তার যে কাকিমা, তারাও কিন্তু যদি জেনে যান ব্যাপারটা যে এরকম হতে পারে, বাচ্চা ছোট হয়েছে, কমজোরি হয়েছে, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে, তাহলে কিন্তু চোখের ডাক্তার দেখাতে হবে। এই যে আমাদের সামগ্রিক চেতনা, এই চেতনাটাও কিন্তু মহিলাদের আয়ত্ত করা উচিত।
0: ঠিক তাই, ডায়াবেটিক বা প্রেশার থাকলে প্রেগনেন্সিতে কি চোখের বিশেষ কোনো টেস্ট করতেই হয়, আর সেটা কত মাসে করাতে হয় সেটা যদি একটু বন্ধুদের বলে দেন আর কি।
1: হ্যাঁ, প্রেগনেন্সি ছাড়াও বলছি, যখন সাধারণ যারা মা কাকিমারা তাদের কিন্তু তো 40-এর দিকে তো বয়স হচ্ছে, তারা কম দেখছেন, কম দেখছে, আমরা যে 40-এর কাছে বললাম না চালছে, সেটা ছাড়াও কিন্তু এই যে ডায়াবেটিস আছে নাকি জিজ্ঞেস করে নিতে হয়, আপনার ডায়াবেটিস আছে, আপনার প্রেশার আছে, তাহলে চোখের মণিটা বড় করে যদি ডায়াবেটিস থাকে তাহলে রেটিনা কিন্তু অ্যাফেক্টেড হয়, রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, তাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সেটা কিন্তু একটা মারাত্মক কন্ডিশন, সেটা কিন্তু একটা খুব সাধারণ কারণ চোখে দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার। আর ব্লাড প্রেশারও যদি খুব বেশি বাড়ে তাহলে হতে পারে, আর গর্ভাবস্থায় ব্লাড প্রেশার বেড়ে গেলে কিন্তু মায়েদের কনভালশন হয়, কনভালশন মানে হঠাৎ করে কাঁপুনি দিয়ে একটা অস্বাভাবিক রকমের শারীরিক একটা অসুবিধা হয়, তাকে বলে ইক্ল্যাম্পসিয়া।
0: আচ্ছা,
1: পা ফুলে যায়, চোখের মধ্যে অন্ধকার দেখে, এবং গর্ভস্থ যে ভ্রূণ সেও কিন্তু একটা প্রেশারের মধ্যে পড়ে, তখন তার একটা জীবন সংশয়ও হতে পারে, মানে বাচ্চা ইউটেরাসের মধ্যেই মারা যেতে পারে, আমাদের তখন বাধ্যতামূলক সিজার করে দিতে হয়। ধরুন 36 সপ্তাহ

0: হয়নি, 32-31 সপ্তাহে প্রচন্ড ব্লাড প্রেশার বেড়ে গেছে, পা ফুলে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, তখন কিন্তু আমরা ইমার্জেন্সি ভাবে সিজার করে বাচ্চাটাকে আমরা ভূমিষ্ঠ করি। তখন বাচ্চাটা হয়তো কমজোরি হলো, কিন্তু মায়ের প্রাণ বাঁচে, বাচ্চাটারও প্রাণ বাঁচে, এবং যে চোখের দৃষ্টিটা কমে গেছিল সেটা আস্তে আস্তে করে আবার ঠিক হয়ে যায়।
1: আচ্ছা, এবার যাদের একটু বয়স হয়েছে, ধরুন মেনোপজের পর মহিলাদের চোখ খুব ড্রাই হয়ে যায়, সেটা কেন হয়, আর ঘরোয়া উপায়ে কি আরাম পাওয়া যায়? যদি যায় তো কিভাবে পেতে পারেন?
0: সবকিছু একটা তো শারীরিক একটা বৃত্তের মধ্যে, যে বয়সে পিউবার্টি, তারপরে যৌবনাসে, তারপরে বার্ধক্য যাচ্ছে, তাতে করে হরমোনাল কিছু চেঞ্জ হতে থাকে। এই যে আমাদের নিয়মিত ঋতুস্রাব সেটা একদমই কমে যায়, তখন মানসিক ভাবে আমরা কিন্তু মায়েদের বা কাকিমাদের দেখি বা বাড়ির মেয়েদের, তারা কিন্তু মানসিক ভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়, একটু মাঝে মাঝে ব্লাড প্রেশার বাড়ছে, মন খারাপ হচ্ছে, এবং মুখটা হালকা লাল হচ্ছে, ফ্লাশেস হচ্ছে, সেটা ইস্ট্রোজেন একটুখানি কম বেশি এদিক ওদিক হয়ে যাওয়ার জন্যে অসুবিধে, মাথা ব্যথা করছে, একটু খিটখিটে মেজাজ হচ্ছে, এবং চোখে তো দেখতে পাচ্ছিল না যেটা চললি সে, তার জন্য চশমা, এবং ড্রাইনেস অফ আইস, অনেক সময় চোখে কম দেখছে, সেই সঙ্গে যদি তাদের থাইরয়েড থাকে, ডায়াবেটিস থাকে, তাতে করে কিন্তু ড্রাইনেসটা বেড়ে যায়। আপনাদের ড্রাইনেস এর জন্য নিয়মিত ওষুধ লাগাতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আর চশমাটা পরতে হবে। আর একটা টোটকা, ধরুন খুব জ্বালা করছে, একবার দুবার জল দিতে পারেন, কিন্তু জল বেশি দিয়ে চোখের জলটাকে আবার ওয়াশ আউট করে নেওয়া, যেটা আমি একটু আগে কারণ বলেছি, সংক্রমণের এগেনস্টে যে উপাদানগুলো থাকে সেগুলো সব ধুয়ে যাচ্ছে, তার জন্য গরম জলে তুলো ফুটিয়ে তুলোটাকে নিংড়ে সেটা দিয়ে যদি পাতাগুলো একটু ম্যাসাজ করি উপর থেকে চোখ বন্ধ করে, তাহলে কিন্তু অনেকটা আরাম হয় এবং চোখে অতিরিক্ত জল উৎপাদনের একটা চান্স থাকে, একটু হয়। তার সঙ্গে চশমা পড়তে হবে। আর সবাইকে ভাবতে হবে যে হ্যাঁ, তো বয়স কারণে অনেক কিছুই আমাদের মেনে নিতে হবে, এবং তার জন্য ডাক্তারের পরামর্শ আমাদের নিতেই হবে। সেই হিসেবে চোখের ডাক্তারেরও একটা সহৃদয় এবং ভালো করে দেখবার ব্যাপার আছে, ওনাদের মনটাও ভালো করতে হবে, মেন্টাল কাউন্সেলিং, ফিজিক্যাল কাউন্সেলিং, আর তার সঙ্গে মেডিসিন, এইগুলো দিয়ে ওনাদেরকে একটু উদ্বুদ্ধ করতে হবে।
1: তাই বন্ধুরা শুনছেন, ডাক্তারবাবু যা বলছেন সেই অনুযায়ী আপনারা চলুন, আর অবশ্যই মাথায় রাখবেন এই কথাগুলো। এবার আসি, অনেকেই জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে থাকেন, তো এই জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে কি চোখের ড্রাইনেস বা পাওয়ার চেঞ্জ হয়?
0: একটু ড্রাইনেস হয়, তার পাওয়ার চেঞ্জ হওয়ার চেয়েও জন্ম নিয়ন্ত্রণ যারা অনেকদিন ধরে ট্যাবলেট খান তাদের কিন্তু মাথার মধ্যে একটা অসম্ভব ব্যথা হয়, তাকে মাইগ্রেনের মতো অকপটে কিন্তু সমস্ত ভালো করে ইতিহাসটা দিতে হবে ডাক্তারকে, তার সঙ্গে প্রেশার আছে কিনা, তার সঙ্গে কোনো মানসিক আঘাত আছে কিনা, মানসিক শান্তিটাও কিন্তু দরকার, সেটা কিন্তু বাড়িতে যারা থাকে তাদেরকেই কিন্তু এটাকে পরিচালনা বা নির্ভরতা করে এগোতে হয়। তা সব মায়েদের বলি, সংসারে যারা আছেন সবাই মিলে আনন্দে থাকুন, তাতে করে দেখবেন অনেক কিছু আপনার শরীরের সমস্যাগুলো কমে যাবে। আর ওরাল পিল খেলে একটা কি হয় যে হঠাৎ করে চোখে কম দেখতে পারেন, মানে সেটাতে ওরাল পিলের ক্ষমতা হচ্ছে আমাদের শিরা উপশিরা গুলোকে কন্ট্রাক্ট করে নেওয়া, হঠাৎ করে সংকুচিত করা, সংকুচিত করলে ব্রেনের মধ্যেও যে শিরা গুলো সংকুচিত হয় এবং চোখের মধ্যেও শিরা গুলো সংকুচিত হয়, তখন কিন্তু অনেক সময় স্ট্রোকের মতো হতে পারে। সেই ক্ষেত্রে যারা ওরাল পিল খান তারা কিন্তু মাঝে মাঝে ডাক্তার দেখিয়ে নেওয়াও দরকার।
1: একদমই তাই, আপনার সাথে কথা বলতে বলতে বারবার ফিরে আসছিল 40-এর পর মেয়েদের চালসের কথা, তো 40-এর পর ছানি, গ্লুকোমা, এগুলো সব একসাথে আসে কেন? কোনটা সব থেকে ভয়ের আর কি, এবং সেক্ষেত্রে কি করণীয়?
0: গ্লুকোমাটা বেশি ভয়ের। গ্লুকোমা কি করে, সাইলেন্ট ভিশনকে কিল করে যাচ্ছে, সে এত চুপি চুপি গুড়ি গুড়ি মেরে পেশেন্ট বুঝতে পারবে না, কেননা সে সামনের দিকটা খুব ভালো দেখে, পাশাপাশি দিকটা সে দেখতে পাচ্ছে না। এটা করতে করতে করতে এমন একটা অবস্থা আসে তখন মাঝখানের দৃষ্টি শক্তিটাও চলে যায়, তখন কিন্তু সম্পূর্ণ অন্ধ হয়ে গেল। তো ওই জন্য 40-এর পরে যারাই আসছে আমাদের কাছে, বা মায়েরা যারা 40-এর পরে চোখ দেখাতে যাচ্ছেন, তাদের সচেতন হয়ে জিজ্ঞেস করতে হবে, আমার তো চশমাটা আপনি ঠিক করে দিলেন ডাক্তারবাবু, আমার যেন ডায়াবেটিস আছে, আমাকে বলুন না ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয়েছে কিনা,

0: আমার না প্রেশার আছে, প্রেশার থেকে আমার শিরার কোনো ক্ষতি হচ্ছে কিনা, 40 বছরের পরে গ্লকোমা আমাদের চোখের মধ্যে প্রাদুর্ভাব দেখা যায়, যদিও 100 জনের মধ্যে মাত্র 3 জন গ্লকোমার আক্রান্ত থাকতেই পারেন। ওই জন্য মায়েদেরও সচেতন থেকে বলতে হবে যে ডাক্তারবাবু আমার গ্লকোমা নেই, তো গ্লকোমার ওষুধ আজকাল বেরিয়ে গেছে, গ্লকোমার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষাও সমস্ত সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে বিনা পয়সায় হয় এবং সাব ডিভিশন হসপিটালে সব হয়, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে গ্রামে গঞ্জে, সেখানেও কিন্তু আমাদের চোখের চিকিৎসকরা স্পেশাল ক্লিনিক চালান, সেখানেও কিন্তু গ্লকোমার পরীক্ষা করা হয়। সেই হিসেবে আমার মা বোনেদেরকে বলা যে আপনারা 40-এর পর থেকে কিন্তু নিজেদেরকে একটা ডাক্তারি বিষয়ে চোখের দিক থেকে সচেতন করুন। আর কিছু ডিজেনারেশন, ওই যে ছানি পড়ে, ছানিটা একটা তো বয়সকালীন রোগ না, ছানি সকলেরই পড়ে কম বেশি, নর্মালি আমাদের 50 বছরের মধ্যে 50% লোকের এখন ক্যাটারাক্ট হচ্ছে, তারা বেশি করে সূর্যের আলো কম্পিউটার করে, সমস্ত রেডিয়েশন হ্যাজার্ডস হয়, দেখতে কম পায়। আর এই প্রসঙ্গে বলে রাখি, এখন নারী শক্তি আমাদের সব শক্তি, তারা তো ওয়ার্কিং ওমেন, তার বিভিন্ন সংস্থাতে কাজ করেন এবং এয়ার কন্ডিশন রুমে বসে থাকেন এবং তারা ওই সময়টা কম্পিউটার করেন এবং বাড়িতে গিয়ে অনেক কাজ কম্পিউটারে করে তারপরের দিন আবার নিয়ে আসতে হয়,
1: মানে ট্রেনে তাকিয়ে
0: হ্যাঁ
1: থাকার কাজটা অনেক বেশি করতে হয় তাদের।
0: বেশি হয়। তাহলে মেয়েদেরও কিন্তু একটা যত্ন নেওয়া উচিত, চোখটা শুকিয়ে যাচ্ছে অনলাইনে এবং কম্পিউটারের জন্য কন্টিনিউয়াস চেয়ে থাকা, বেশিগুলি ভীষণ ক্লান্ত হয়ে যায়, চোখ লাল হয় এবং কন্ট্যাক্ট লেন্স পড়লে আরো বেশি হবে, যারা কন্ট্যাক্ট লেন্স পড়েন, যারা লাসিক করেছেন, মাইনাস পাওয়ার একদম হটিয়ে দেওয়ার জন্য সার্জারি বেরিয়ে গেছে, লেজার সার্জারি লাসিক বলে, কিন্তু লাসিকে একটু তো এপিথিলিয়ামটা আমরা চেছে তারপরে লেজার দিই, সেই কারণে আমাদের কিন্তু ড্রাইনেস একটা হতে থাকে। তাই যখন
1: আচ্ছা
0: কম্পিউটার করবেন 2 ঘন্টা অন্তর আর্টিফিশিয়াল টিয়ার, যেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ, সেটা লাগিয়ে যেতে হবে, তাহলে আমাদের কম্পিউটার থেকে যে চোখের অসুবিধে গুলো অনেক কম হবে।
1: বেশ, এবার আমার জানতে খুব ইচ্ছে করছে, ছানি পড়া মানে কি অপারেশন?
0: ছানি বিকল্প কিন্তু মেডিসিন কোনো চিকিৎসা নেই, কেউ হয়তো অনেক দিন ধরে চালিয়ে নিতে পারেন, আবার কেউ হয়তো একদম তাড়াতাড়ি ছানি অপারেশন করিয়ে নেন। আমরা না আগেকার দিনে ভাবতাম যে ছানিটা একদম পেকে যাক, আমি যখন MBBS পড়েছি 1980-81 সালে, তখন আমাদের ছানি ডেফিনেশনে আমরা বলতাম দুর্বাবু এখন তো ছানি পাকেনি, এখন করার কি দরকার আছে, পাকেনি মানে সাদা হয়ে যাওয়া, চোখের মধ্যে একটা দেখবেন পিউপেল আছে, যেখান থেকে ছিদ্র সেখানে আলোটা যায়, তার পেছনেই আমাদের লেন্স থাকে, লেন্সটা নর্মালি পরিষ্কার স্বচ্ছ বলে আমরা বাইরে থেকে কোনো কালার বুঝতে পারি না, কিন্তু যখন ওটা ছানি পড়ে আস্তে আস্তে সাদা হয়ে যায় ওই জায়গাটা, তা ছানি ম্যাচিওর হলে করব। কিন্তু ম্যাচিওর হলে করাটার যে কোয়ান্টিটি অফ ভিশন, মানে ম্যাচিওর হলে মানে তার দৃষ্টিশক্তি আরো কমছে কমছে কমছে, কিন্তু এখনকার যুগে আমাদের উন্নত সমাজ তৈরি করা, সেখানে মা যেমন বাড়িতে, কাকিমা যেমন বাড়িতে উন্নত ভাবে সন্তানকে মানুষ করছেন, উন্নত ভাবে পরিবেশ রক্ষা করছেন, সমস্ত কিছু চোখ নিয়ে কাজ, আবার যখন বাইরে কাজ করতে যাবে তার তো কোয়ালিটি অফ ভিশনটা লাগবে, মানে দৃষ্টিশক্তিটা কতটা কমে গেল, মানে ওখানে ম্যাচিওর মানে একদম কমে যাবে তারপর করব, কিন্তু সেই ব্যাপারটা, সেই ধারণাটা কিন্তু আজকাল পাল্টে গেছে। ধরুন একটা বাথরুমে এক ধরনের আলো, সেখানে আলোটা একটু আঁধারি আলো, আর বাইরে বেডরুমে আলো উজ্জ্বল আলো, তাহলে উজ্জ্বল আলো থেকে আঁধারি আলোতে যখন যাবেন না, তখন হঠাৎ করে একটা চেঞ্জ অফ কালারের অ্যাডাপ্টেশন হবে, তখন অনেক সময় একটু উঁচু নিচু যদি চৌকাঠ থাকে তাহলে হুমড়ি খেয়ে পড়তে পারেন, তাহলে কি হবে তার অ্যাডিশনাল একটা কোমরে ফ্র্যাকচার, নেক হলো, একটা ফিমারে হাড় ভেঙে গেল, তা সেইটা কিন্তু আরো মারাত্মক, যদি অপারেশনটা করিয়ে নিতেন ছানি, তাহলে কিন্তু উনি খুব ভালো করে দৃষ্টিশক্তি নিয়ে চারদিকে কাজ করে ঘুরে বেড়াতেন, সিঁড়ি হাঁটতে অসুবিধে হতো না, চৌকাঠ পেরোতে অসুবিধে হতো না, এই যে ছায়া ছায়া ভাবটা, সেটা কিন্তু অনেকটা অ্যাভয়েড করা যেত, উনি ভালোভাবে সংসারে কাজকর্ম এবং বাইরের কাজকর্ম কোয়ালিটি ভিশন নিয়ে নিজেকে সতেজ রাখতে পারতেন।
1: খুব ভালো বললেন স্যার। আচ্ছা, শুনেছি চোখের পাওয়ার থেকে নাকি ট্যারা হওয়ার সম্ভাবনা থাকে, এটা কি সত্যি?
0: একদম
1: কি করা
0: সত্যি।
1: উচিত স্যার?
0: ছোটবেলার কথা বলি, যে আমাদের যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো

0: শক্তিটা কম, সেটা আইদার পাওয়ার হতে পারে, চশমার পাওয়ার কম অনলি, একটা চোখে দেখা যাবে +2 আর এদিকে কোনো পাওয়ার নেই, মানে জিরো প্লেন। তাহলে যে চোখে +2 সেটা যদি চশমা না পরাই, তাহলে কি হবে, যে আলোটা সেখান থেকে কোনো সিগন্যাল পাঠাতে পারবে না ব্রেনে ডান দিক থেকে, তাহলে ডান দিকের চোখটা ব্রেন বলবে যে আমি তো দেখছি না একে, আস্তে আস্তে রিকগনাইজ করলো না। সেটা সবই 4-6 বছরের মধ্যে, কিন্তু ওই জন্য যখন চোখটা আস্তে আস্তে একটু ট্যারা হচ্ছে 2-2.5 বছর বয়সে, সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারকে দেখাতে হবে। তারা চোখের মধ্যে অ্যাট্রোপিন মলম দিয়ে ভালো করে চোখের পাওয়ার টেস্ট করে, যদি চশমার পাওয়ার থাকে তাহলে অবশ্যই কিন্তু চশমাটা ওই বয়স থেকে পরাতে হবে। তাহলে যে চোখে কম পাওয়ার ছিল, চশমার মাধ্যমে আলোটা গিয়ে রেটিনাতে পড়লো, রেটিনা থেকে ওটা চলে গেল আপনার ব্রেনে, আর ওই দিকটা ভালো চোখে অলরেডি চলেই যাচ্ছে, তাহলে দুটো চোখ থেকে যে সিগন্যালটা ব্রেনে পৌঁছলো, তাহলে স্কুইন্টটা ডেভেলপ করে না। যদি কোনো কারণে এটা যদি আমরা মিস করে যাই, এবং ডাক্তারও যদি মিস করে, এবং পেশেন্টও যদি বা বাড়ির লোকেরা যদি আমাদেরকে না দেখায়, তাহলে কিন্তু প্যারাটা রয়েই যাবে। সে প্যারা হলে কিন্তু নর্মাল চোখের মতো হবে না, 7-8 বছরের পরে চশমা দিয়ে অত কাজ হবে না, তখন অপারেশন করে চোখটাকে সোজা করে অন্য পদ্ধতিতে চেষ্টা করতে হবে চোখের দৃষ্টিশক্তি আনানোর জন্য।
1: তাই প্রথম থেকেই ডাক্তারের
0: কাছে যাওয়া, তাকে ডাক্তারে যাওয়াটা খুব মানে দরকার।
1: আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, বিশেষভাবে সক্ষম যে সমস্ত মানুষরা রয়েছেন, ছেলেমেয়েরা রয়েছেন, তাদের চোখের যে যত্ন সেটা কিভাবে নেওয়া যায়? কারণ তারা তো তাদের সমস্যা ঠিক মতন বুঝে উঠতে পারে না, প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে কি করণীয়?
0: এটা তো খুব ভালো একটা সমস্যা, এবং তার একটা সুরাহা করা উচিত। সেই কারণে আমরা যখন ছোটবেলায় সবাইকে চোখ দেখছি, তখন থেকে কিন্তু তার কতটা চোখের দৃষ্টিশক্তি থাকছে সেটা তো আমরা বুঝতে পারি। তার সঙ্গে তার যদি কোনো ব্রেনের ঠিক মতো করে কাজ না করতে পারা, অথবা হার্টের একটা সমস্যা, সবকিছু মিলিয়ে কিন্তু একটা বিশেষভাবে সক্ষম পার্সন আমরা বলি। প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে একটা টিম করে কোন অর্গানটা বেশি এফেক্টেড হয়েছে, কোন চোখটাতে বেশি অসুবিধে, ধরুন চোখের দিক থেকেই শুধু অসুবিধে হচ্ছে, চোখের রেটিনাটা ভালো করে তৈরি হয়নি, সেক্ষেত্রে তাকে একটা কার্ড দেওয়া যেতে পারে, আপনাকে ভিজুয়াল হ্যান্ডিক্যাপ কার্ড। সেটা যদি অর্থোপেডিক হাড়ের হয়, তাহলে হাড়েরও ডাক্তার সেভাবে দেবে, এবং হাড়ের ডাক্তার তার যখন সার্টিফিকেট দিল, তাকে আমাদের ভারতবর্ষের সরকার স্বাস্থ্য মন্ত্রক বিভিন্ন জায়গায় রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, সেইখানে মা বাবাদের নিয়ে যেতে বলেন, এবং সেই রকম লোকেদেরকে সেই মতো বাচ্চাদের আমরা ট্রেন করতে পারি। চোখেরও দিক থেকে আমাদের বিভিন্ন রকম গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে আমাদের ব্লাইন্ড স্কুল আছে, সেই স্কুলে ব্রেইল পদ্ধতিতে পড়াতে পারি, পড়িয়ে তাকে সুস্থ সক্ষম এবং সমাজের উপযুক্ত ভাবে একটা উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে আমরা পরিগণিত করতে পারি। তাদেরও চোখের যে অসুবিধেগুলো, তাদের স্কুলে কিন্তু নিয়মিত চোখের ডাক্তারের একটা আনাগোনা আছে, তারা সেই মতো করে ব্যবস্থা নেয়।
1: স্যার আমাদের সময় প্রায় শেষ, যেতে যেতে ছোট্ট করে আজকে আমাদের যারা বন্ধুরা রয়েছেন তাদের জন্য আপনি আপনার তরফ থেকে কি বলতে চাইবেন?
0: আমি বলবো যে আমাদের নারী শক্তির ভূমিকা কিন্তু অনস্বীকার্য। ওই জন্য প্রত্যেক মেয়েদের যারা শুনছেন এই বেতারের মাধ্যমে আমার কথা, বা সোমা দি যেটা বলছেন, যেভাবে কোশ্চেন করেছেন সেভাবে উত্তরগুলো যদি শুনে থাকেন, একটা মোদ্দা কথা বলবো, মা আপনারা কিন্তু প্রথম থেকেই, আপনার যখন গর্ভাবস্থায় বাচ্চা আসবে তখন থেকেই কিন্তু আপনার সন্তান এবং আপনার নিজের যে চোখের দিক থেকে যে সমস্ত সমস্যা, সেগুলো ভালো করে আগে থেকে জেনে নেবেন, ডাক্তারকে জিজ্ঞেস করবেন, এবং যখন বাচ্চা হয়ে গেল তার কোনো ডিফেক্ট আছে কিনা, খুঁত আছে কিনা, তখনই দেখিয়ে নিয়ে, তার যদি হার্টের থাকে হার্টের ডাক্তার, তার যদি চোখের থাকে চোখের ডাক্তার নিয়ে তাকে আস্তে আস্তে করে বড় করা, এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করে উপযুক্ত পাওয়ার নেওয়া, এবং 1 বছর অন্তর চোখটাকে দেখিয়ে নেওয়া। আবার চোখে ধাক্কা লাগতে পারে, এই বাচ্চাদের বলতে হবে যে তোমার যদি ধাক্কা লাগে আমাদের এসে বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চোখের ভেতরটা দেখে নেব, এবং নিয়মিত চোখের ডাক্তারকে প্রতি বছর 1 বার করে দেখে নেওয়া। চশমা পরে সবকিছু কাজ করবেন, কম্পিউটারে কাজ করবেন, আপনারা আরো আরো আরো চোখের দিক থেকে সুস্থ হবেন, এবং আপনার সন্তান সন্ততিকে আপনারা সুস্থ রাখার অঙ্গীকার

0: করবেন।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে অনেক অনেক মূল্যবান তথ্য আজকে আমরা জানতে পারলাম।
0: আপনাদের অসংখ্য ধন্যবাদ, নমস্কার সবাইকে।
2: বন্ধুরা, শুনলেন তো ডাক্তারবাবু কি বললেন? এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অসীম কুমার ঘোষ। 40% অন্ধত্ব ঠেকানো যায় শুধু সময় মতো ডাক্তার দেখালে, শুধু নিজের চোখে একটু গুরুত্ব দিলে। তাই আজ পরিবারের সকলের চোখের যত্ন, বিশেষ করে ঘরের মেয়েদের চোখের যত্ন বিশেষ প্রয়োজন।

বন্ধুরা, এবার সময় হয়েছে আপনাদের এ মাসে এক কলমে দুই নারীর বিষয় জানিয়ে দেবার। এ মাসে এক কলমে দুই নারীর বিষয় লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস, সোনা ও টিয়া নামে দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল। রোবট মাকুকে উদ্ধারে দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদের 150 শব্দের মধ্যে। এবার জানাই আমার কলমের বিষয়। এ মাসে আমার কলমের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উড়লে আমরা গল্প করতে বসতাম, তাই না? প্রথমে হেরিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যের আসর, তাই না? বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি। ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে আপনারা দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদের মেল করতে পারেন। আমাদের মেল পাঠানোর ঠিকানা mohilamahol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। আপনারা জানেন চিঠি পাঠানোর ঠিকানা, তবু বলে দিই, আমার কলম বা এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু দুটি ক্ষেত্রে বন্ধুরা মনে রাখবেন 23 জুন 2026। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 জুন 2026। তো বন্ধুরা, চটপট লিখে পাঠান আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। বন্ধুরা, এবার যাওয়ার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: days commencing from the noon of 18th June 2026. Due to squally wind, speed reaching 40 to 50 km per hour, occasionally gusting up to 60 km per hour, is likely to prevail along and off North Andaman Sea and Andaman Coast on 18th June 2026. Fishermen are advised not to venture into the North Andaman Sea along and off Andaman Coast on 18th June 2026. Swell waves in the range of 14 to 18 sec period with 1.4 to 1.5 meter height are forecasted during the 5:30 hours on 18th June to 20:30 hours on 18th June 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats reply with utmost vigilance, recreation with due care. With that, we come to an end of Midday Weather Bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা প্রচ্ছন্ন ছিল। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বয়ে গেছে। ঘন্টায় 59 কিলোমিটার বেগে ওড়িশার ঝাড়সুগুডার উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে বিকেল 3:24 থেকে 3:26 পর্যন্ত তাপপ্রবাহ চলেছে ওড়িশা ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। রাতে অত্যন্ত গরম অনুভূত হয়েছে ওড়িশার দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম এবং বিহারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও, ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। দমকা হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কুচবিহারের উপর দিয়ে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমির ওড়িশার বৌধে 42.7 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকায় সিকিমের ট্যাডংয়ে 30 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ তাঁতলুই 1 সেন্টিমিটার, নাগারকাটা 13 সেন্টিমিটার, কারবাল্লা টি এস্টেট, জলপাইগুড়ি 13 সেন্টিমিটার, মোড়াঘাট টি এস্টেট 11 সেন্টিমিটার, মোগুলকাটা টি এস্টেট 8 সেন্টিমিটার, পলাশবাড়ি টি এস্টেট 6 সেন্টিমিটার, গালগেলিয়া 7 সেন্টিমিটার, টেটারিয়া 6 সেন্টিমিটার, ঠাকুরগঞ্জ 4 সেন্টিমিটার, বিভূতিপুর 2 সেন্টিমিটার, কোলেবিরা 1 সেন্টিমিটার, তেনুঘাট 1 সেন্টিমিটার, মেসাঞ্জোর 1 সেন্টিমিটার, দারিংবাড়ি 6 সেন্টিমিটার, নবরঙ্গপুর 3 সেন্টিমিটার, উলুন্ডা 2 সেন্টিমিটার, পোটাঙ্গি 2 সেন্টিমিটার, কোটাগড় 2 সেন্টিমিটার, শিমলিগুড়া 2 সেন্টিমিটার, রাইকিয়া 2 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় এবং সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গাতেই। তারই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, বিহার এবং ঝাড়খণ্ডে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে সিকিম ও বিহারে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত ও ঝড় বৃষ্টির সম্ভাবনা বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায়। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গার উপর দিয়ে। ঝড় বৃষ্টির সম্ভাবনা, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সিকিমের দু একটি জায়গায়। তাপপ্রবাহ চলতে পারে ওড়িশার দু একটি জায়গায়। গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে ওড়িশা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস। আজকের আকাশ কিছুটা মেঘলা, বজ্রমেঘের দেখা মিলতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামীকালও আকাশ কিছুটা মেঘলাই থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর 19-21 জুন পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে হাওয়া বইবে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 19-21 জুন পর্যন্ত মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যেও সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ অর্থাৎ 18 জুন ঝোড়ো আবহাওয়া থাকবে উত্তর আন্দামান সাগর এবং আন্দামান উপকূল বরাবর। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। মৎস্যজীবী ভাইদের তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা আছে, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারেও সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে শিপ্রা বসু।

0: শুনছিলেন আধুনিক গান।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টানটান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টানটান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3:05।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হলো। স্টুডিওর ঘড়িতে এখন 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে শুভজিৎ সরকার।

0: এক নজরে
1: ফিফা বিশ্বকাপ ফুটবলে ইতিহাস সৃষ্টি করল কঙ্গো। পর্তুগালকে আটকে দিল 1-1 গোলে, ইংল্যান্ডের জয় 4-2 গোলে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হ্যারি কেনের জোড়া গোল, অস্ট্রিয়ার 3-1 গোলে জয় জর্ডানের বিরুদ্ধে, উজবেকিস্তানকে 3-1 গোলে হারালো কলম্বিয়া, ঘানার 1-0 গোলে জয় পানামার বিরুদ্ধে। আজ বিশ্বকাপ ফুটবলে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড বনাম বসনিয়া হার্জেগোভিনা, আগামীকাল কানাডা বনাম কাতার, মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া। মহিলা টি-20 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে ভারতের সহজ জয়, 95

0: ইরানে হারালো নেদারল্যান্ডসকে, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া 9 উইকেটে হারালো বাংলাদেশকে। দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে ভারতের 170 রানে বড় জয় আফগানিস্তানের বিরুদ্ধে, সিরিজ জয় সুনিশ্চিত। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে ভারত এ দল আফগানিস্তান এ দলকে 101 রানে হারিয়ে। প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিকে অস্ট্রেলিয়া 4 উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। ওভালে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের 8 উইকেটে 386 রান। FIH প্রো হকি লিগে ভারত 3-1 গোলে হারাল জার্মানিকে। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার নানান খবরাখবর নিয়ে প্রতিদিনের ক্রীড়াঙ্গনের আসর জমে ওঠে। এই মুহূর্তে আষাঢ়ের কালো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো উষ্ণতা নিয়ে আমাদের মধ্যে বিরাজমান। তবে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এখন বিরাজ করছে শুধুই বিশ্বকাপ ফুটবল। আর বিশ্বকাপ ফুটবলের সঙ্গে সঙ্গেই পৃথিবীর নানান প্রান্তে চলছে আরও অনেক খেলার প্রতিযোগিতা। ক্রিকেট, ফুটবলের, হকির আরও অনেক প্রতিযোগিতা চলছে বিশ্বের নানা প্রান্তে, আর তা নিয়েই জমে উঠছে আমাদের প্রতিদিনের ক্রীড়াঙ্গনের আসর। কেমন লাগছে ক্রীড়াঙ্গন? অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। আসুন প্রথমেই চলে যাওয়া যাক এই মুহূর্তে আতস কাঁচের তলায়।
1: বলের মহাযজ্ঞ,
0: ফুটবলের মহাযজ্ঞ, হ্যাঁ, 4 বছর পর আবার বিশ্বকাপ ফুটবল জমজমাট। ফিফা বিশ্বকাপ ফুটবলে প্রতিদিনই ঘটছে নানান ঘটনা, ঘটছে নানান উত্থান পতন। কীর্তি কৃতিত্বের স্বাক্ষর বহন করে চলেছেন ফুটবলাররা। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতকাল ইতিহাস সৃষ্টি করল কঙ্গো। বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন করল শক্তিশালী পর্তুগালের সঙ্গে 1-1 গোলে খেলা শেষ করে। হতাশ করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরো 90 মিনিট মাঠে থাকলেও গোল পেলেন না। 2টি গোলই হয় প্রথমার্ধে। 5 মিনিটের মধ্যেই পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস হেডে গোল করে। বিরতির ঠিক আগেই কঙ্গোর ইয়ানো উইসা হেডে গোল করে সমতায় ফেরান দলকে। দ্বিতীয়ার্ধে দুদলই সুযোগ সৃষ্টি করে, যদিও বল দখলে আধিপত্য ছিল পর্তুগিজ কোচ রবার্টো মার্টিনেজের দলের, কিন্তু জয়সূচক গোল তৈরিতে ব্যর্থ হয় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে রোনাল্ডো গোল করার সুযোগ পেলেও লক্ষ্য স্থির রাখতে পারেননি। 52 বছর অপেক্ষার পর বিশ্বকাপে ফিরেছে কঙ্গো। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপে তাদের প্রথম পয়েন্টটি অর্জন করল গতকাল। আক্রমণে উঠে যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি ধৈর্য ও মাথা ঠান্ডা রেখে রক্ষণভাগ সামলেছে। রক্ষণে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন কঙ্গো অধিনায়ক চ্যান্সেল বেম্বা। অন্যদিকে 75% বল দখলে রেখেও জয় পেল না পর্তুগাল। দ্বিতীয়ার্ধে রোনাল্ডো হতাশ করলেন। ফ্রান্সিসকো কনসিয়েসাওয়ের অন্তর্ভুক্তি পর্তুগাল আক্রমণে গতি আনলেও গোলের নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি। বিশ্বকাপের টানা 5 ম্যাচে গোল পেলেন না রোনাল্ডো। শেষ 5টি বিশ্বকাপের 4টিতে প্রথম ম্যাচে জয় অধরা রইল পর্তুগালের। গ্রুপ কেতে পর্তুগাল এবং কঙ্গোর ম্যাচ 1-1 গোলে শেষ হয়। আর গ্রুপ কেতে প্রথমবার বিশ্বকাপ খেলা উজবেকিস্তানকে 3-1 গোলে হারালো কলম্বিয়া। মেক্সিকোর স্টাডিও

আজতেকা স্টেডিয়ামে। কলম্বিয়ার হয়ে প্রথম গোলটি করেন ডিফেন্ডার ড্যানিয়েল নুনোজ। ইতালির বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ফাবিও কান্নাভারোর কোচিংয়ে থাকা উজবেকিস্তানকে সমতায় ফেরান আবুসবেক ফাইজুলালাইভ, কিন্তু আবার কলম্বিয়াকে এগিয়ে দেন লুই ডিয়াজ। কলম্বিয়ার পরিবর্তিত ফুটবলার জামিন্টন কাম্পাজ হেডে দলে তৃতীয় গোলটি করেন। এই জয়ের ফলে গ্রুপকে শীর্ষে থাকল কলম্বিয়া। গ্রুপ এলে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করল ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে। দুটি গোল করলেন অধিনায়ক হ্যারি কেন, একটি করে গোল করেন জুড বেলিংহাম ও পরিবর্তিত ফুটবলার মার্কাস রাশফোর্ড। 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যারি কেন ইংল্যান্ডকে এগিয়ে দেন। 36 মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান মার্টিন বাতুরিয়া, ইংল্যান্ড মাঝ মাঠের ভুলে। 42 মিনিটে ডেকলান রাইসের কর্নারে মাথা ছুঁয়ে আবার ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। এই গোলের ফলে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে 10 গোল করে গ্যারি লিনেকারকে স্পর্শ করলেন কেন। কিন্তু প্রথমার্ধের সংযুক্তির সময় ক্রোয়েশিয়া আবার সমতায় ফেরে। ইভান পেরিসিচের হেডার ধরে পিটার মুসা পরাস্ত করেন ইংল্যান্ড গোলকিপার জর্ডন পিকফোর্ডকে। বিরতিতে ফল ছিল 2-2। বিরতির 2 মিনিট পরেই ইলিয়ট অ্যান্ডারসনের থ্রু ধরে মাঝ মাঠ থেকে জুড বেলিংহাম দৌড়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের অতিক্রম করে ক্রোয়েশিয়া গোলকিপারকে পরাস্ত করে ইংল্যান্ডকে এগিয়ে দেন 3-2 গোলে। 85 মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করেন মার্কাস রাশফোর্ড। এই গ্রুপে বিশ্বকাপের অন্য খেলায় ঘানা 1-0 গোলে হারিয়ে দেয় পানামাকে। সংযুক্তি সময়ের শেষ দিকে ক্লাইভ ইরেনকাই জয়সূচক গোলটি করেন। মূল্যবান 3টি পয়েন্ট সংগ্রহ করে 2010-এর পর প্রথমবার নকআউট পর্বে ওঠার সম্ভাবনা সৃষ্টি করল আফ্রিকান দল ঘানা। আতশকাঁচের তলায় বিশ্বকাপের মহাযজ্ঞ।

0: বন্ধুরা, আজ তো মঙ্গলবার, আর মঙ্গল আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমাদের আজকের অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিন। অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ শুনব বিশ্বের সর্বোচ্চ ম্যারাথন এভারেস্ট ম্যারাথন, যা তেনজিং হিলারি ম্যারাথন নামে পরিচিত, তা সম্পন্ন করলেন বিপ্লব দাস, আয়রন ম্যান বিপ্লব দাস। শুনব তার সঙ্গেই একটি সাক্ষাৎকার।
1: প্রথম বাঙালি হিসেবে তেনজিং হিলারি এভারেস্ট ম্যারাথন সম্পন্ন করলেন বিপ্লব দাস। আমরা খুব সৌভাগ্যবান তাকে সরাসরি পেয়েছি। শুনব সেই অভিজ্ঞতার কথা, পৃথিবীর সর্বোচ্চ ট্রেল রান, সর্বোচ্চ ম্যারাথন এই হিমালয়ান তেনজিং হিলারি ম্যারাথন। সরাসরি তার কাছে চলে যাই, শুরুটা কিভাবে হয়েছিল?
2: নমস্কার, আমি বিপ্লব দাস। প্রথমেই ধন্যবাদ জানাবো আকাশবাণী কলকাতাকে। বহু স্বনামধন্য ক্লাইম্বার এভারেস্টের বিভিন্ন বিষয় নিয়ে বারংবার কথা হলেও এভারেস্ট ম্যারাথন নিয়ে কখনো কোনো চ্যানেলে সম্প্রচারিত হতে দেখিনি বা হয়েছে কি না আমার জানা নেই। তবে আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমার এই ক্ষুদ্র অর্জনের অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আয়রনম্যান মালয়েশিয়া করার পরে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে আমাকে ডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেখানে আর্থিকভাবেও কিছুটা সহযোগিতা করা হয়েছিল। সেই টাকাটা হাতে নিয়ে ওখানে বসেই আমি মনে মনে ঠিক করেছিলাম এই টাকা দিয়ে আবার নতুন কিছু করব। আয়রনম্যান অস্ট্রেলিয়া প্রস্তুত নিয়েছিলাম, যাবার দুদিন আগেই ভিসা রিজেক্টের মেল পাই, বেশ খানিকটা ভেঙে পড়েছিলাম, এবং সেদিনই মনে মনে ঠিক করেছিলাম আমাকে আবার নতুন করে ভাবতে হবে।
1: বেশ, আপনি?

0: সর্বোচ্চ উচ্চতম ম্যারাথন এভারেস্ট ম্যারাথন। নেপালে প্রত্যেক বছর 29শে মে যেদিন ফার্স্ট অ্যাসেন্ট অফ মাউন্ট এভারেস্টের বার্ষিকী পালন করা হয় এবং এই দিনটিকে এভারেস্ট ডে হিসাবে পালিত হয়, সেই দিন আমি আমার মতো ক্ষুদ্র এভারেস্ট বিজয়ীন এভারেস্ট ম্যারাথন দৌড়াবো। এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো ছিল। এবছর 36টা দেশ অংশগ্রহণ করেছিল। ভারতবর্ষে 130 কোটি মানুষের মধ্যে সম্ভবত 4 থেকে 5 জন ছিলাম। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বাঙালি হিসাবে আমিই ছিলাম। এই ইভেন্টটি শুরু হয় এভারেস্ট বেস ক্যাম্প থেকে। উচ্চতা 5,364 মিটার এবং শেষ হয় নামচে বাজার। নামচে বাজার উচ্চতা 3,440 মিটার। দূরত্ব আমি বেসিক্যালি 42 কিলোমিটার, মানে ফুল ম্যারাথন সেগমেন্টে ছিলাম। এই ইভেন্টের বিশেষত্ব উচ্চতা, অক্সিজেনের স্বল্পতা, পাথুরে অসমতল ট্রেল, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে দৌড়ানোর সুযোগ। এভারেস্ট ম্যারাথন শুধু একটি দৌড় নয়, 22 থেকে 25 দিন প্রতি মুহূর্তে নিজের সাথে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা। এক কথায় সকল প্রতিকূলতাকে সার্ভাইভ করে নিজেকে সুস্থ রাখা, এটা বিশেষ ইম্পর্টেন্ট ছিল ইভেন্টে। নিজের সহ্য ক্ষমতা ধৈর্য আরেকটু নতুন করে নিজেকে চেনা।
1: এই এভারেস্ট ম্যারাথন নিয়ে আপনার প্রস্তুতি কীরকম ছিল, মানে কবে থেকে আপনি এর জন্য প্রিপারেশন নিলেন, আর তারপর এই জার্নির গল্পটা একটু শুনবো বা কীরকম অভিজ্ঞতা আপনার হয়েছিল?
0: অংশগ্রহণের আগে আমি বেশ কিছুদিন আগেই গোচালা রুটে নিজেকে উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য একটি ইভেন্টের অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে আমি হায়ার ক্যাম্পে ছিলাম। সেখানে আমার বেশ কিছুটা ট্রেনিংয়ের সহযোগিতা হয়েছিল। ইংরেজি ভাষায় একে বলে অ্যাক্লামাটাইজেশন। ট্রেইল রান এবং এই ধরনের হাই অল্টিটিউড ইভেন্টে অ্যাক্লামাটাইজেশন ভীষণ জরুরি। কলকাতা থেকে সম্পূর্ণ একা, পোটার গাইড এজেন্সি ছাড়া, সম্বল ছিল পেছনে ঘাড়ে ওই 18 থেকে 20 কিলোর একটা ব্যাগ। সেখানে এক মাসের অনেকটা সংসারের মতন গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দিনের শেষে আমরা নিজেকে যতই একা প্রমাণ করি, কোনোদিনই আমরা পাহাড়ের রাস্তায় একা হাঁটলে আমাদের অনেক কিছু তৈরি করে দেয় অপরিচিত মানুষ, ফুল, ফল, বন্যপ্রাণী, কত অজানার সাথে পরিচয় হয়। ভালো শারীরিক সক্ষমতা ও আগে পাহাড়ও দৌড়নের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তার বিশেষ কারণ, আপনাকে স্বল্প বাজেটে এই ধরনের ইভেন্ট করতে হলে নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন আমাকে বেশ কয়েক রাত পোটারো ঘোড়াওয়ালাদের সাথে রাত কাটাতে হয়েছে, কারণ সেখানে স্বল্প মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল। টিকিটের অনিশ্চয়তার কারণে আমি রক্সাল থেকে কলকাতা ট্রেনের কামরার এক কোণায় বসে ফিরতে হয়েছিল। এই ধরনের স্বপ্ন দেখতে হলে এটা কম্প্রোমাইজ বলতে পারেন, এটা আমাদের ইভেন্টের একটা পার্ট বলতে পারেন। আবার প্রয়োজনে বিমানেও উড়েছি। লুকলা থেকে কাঠমান্ডু, পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস এয়ারপোর্ট থেকে আমার প্লেনে চড়ারও সৌভাগ্য হয়েছে। অর্থের মূল্য সেদিন হারে হারে টের পেয়েছিলাম। এক প্লেট ডাল ভাত সবজি 1,800-2,000 টাকা দিয়ে কিনে খেতে হয়েছিল। এক বোতল গরম জল 500-600 টাকা দিয়ে। গরম শেক পৌঁছানোর পরে ডাল ভাত সবজি আমার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল। পাশের টেবিলে একজন বিদেশি বেশ গরম গরম ডিমের অমলেট নিয়ে বসে খাচ্ছিল। পাশ ঘুরে নিজেকে সামলাতে পারিনি সেই মুহূর্তে। ওই অনেকটা লোন নিয়ে খাওয়ার মতন 2টো ডিম আমাকে 800 টাকা দিয়ে কিনে খেতে হয়েছিল। নিজের ইচ্ছের কাছে কোনো কিছুকেই কম্প্রোমাইজ করি না বা করিনি। তার কারণ, এই ইচ্ছেটা আমাদের আগামী দিনে থাকবে কি না, হয়তো আমি সমতলে ফিরে এসে 10টা ডিম খাওয়ার সুযোগ পাব, কিন্তু ওই সিচুয়েশনে বসে ডিম খাওয়ার যে ইচ্ছে সেটা কিন্তু আমার আর কোনো দিন হবে কি না আমি জানি না। এই রুটের প্রত্যেকটা জিনিসের দাম অত্যন্ত এক্সপেন্সিভ। আমি কিছুটা জেনে গেছিলাম, কিন্তু এতটাই এক্সপেন্সিভ যেটা আমার কল্পনার বাইরে। মাঝরাস্তায় একবার না দুবার প্রায় আমার টাকা শেষ হয়ে যায়। আমার যা বাজেট ছিল কিছুতে ঠিক করতে পারছিলাম না। এই মুহূর্তে ওই রিজনে কি করে টাকা আনাবো? আমার কাছে ইন্টারন্যাশনাল ক্রেডিট বা ডেবিট কার্ডও তেমন কিছু ছিল না। পূর্বের কথোপকথন অনুযায়ী আমি জানতাম সেই সময় আমি যখন উপরের দিকে থাকব, আপনাদের সবার পরিচিত যতীশ্ক বিশ্বাস সে একটা টিম নিয়ে উপরের দিকে আসবে।

0: তো হঠাৎ করে জ্যোতিষ্কর কথায় আমার মাথায় আসলো, সঙ্গে সঙ্গে একটা জায়গায় হোয়াটসঅ্যাপ কানেকশন কল করে ওকে আমি ওয়াইফাই কানেকশন করে আমি হোয়াটসঅ্যাপ কল করলাম যে আমার এই অসুবিধা, আমাকে এই মুহূর্তে তোকে একটা টাকা ব্যবস্থা করে দিতে হবে। দেন আমি ইন্ডিয়া থেকে জ্যোতিষ্ককে টাকা পাঠানোর ব্যবস্থা করলাম এক দাদার হাত থেকে। জ্যোতিষ্ক সেই টাকাটা আমাকে মাঝ রাস্তায় পৌঁছে দেয়। এবং এখানেই শেষ না, আরও তার আগে আমার একবার টাকা শেষ হয়ে গেছিল। তখন আমার ইন্ডিয়ারই এক দাদা আমার পাড়ার, তারা নেপাল ঘুরছিল, তাদেরকে ফোন করার সঙ্গে সঙ্গে তারা আমাকে ক্যাশ টাকা, আমার নেপালির এক বন্ধু তাকে ক্যাশ টাকা দিই এবং সে আমার নামচিতে একটা হোটেলে অনলাইনে টাকা ট্রান্সফার করে। এত কিছু ওভারকাম হওয়ার পরেও 27 মে সেই স্বপ্নের এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছলাম। গোরক্ষেপ থেকে ঝিরি ঝিরি স্নোফলস, টানা দুদিন বরফ পড়া, আমাদের পিছুই ছাড়ছিল না। বেস ক্যাম্পে রাতের টেম্পারেচার প্রায় 12-13 মাইনাস। স্লিপিং ব্যাগের মান খুব একটা ভালো না থাকায় আমাকে অনেক কিছু সাফার করতে হয়েছিল। দুটো রাত দুরাত নিঃশব্দ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। মাঝরাতে পায়ের নিচের দিকটা অসর হয়ে আসছিল, সেই মুহূর্তে বলার মতো কাউকে খুঁজে পাইনি। সব অসুবিধাতেই শুধু নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনোই উপায় ছিল না।
1: খুব ভালো লাগছে আপনার এই জার্নির গল্পগুলো শুনতে। তবে একটা প্রশ্ন আসে, এই এত টাকার একটা খরচ, একটা হিউজ পরিমাণ খরচ, আপনি তো একজন সিভিক ভলেন্টিয়ার পেশাগত দিক দিয়ে, তো সেটাকে সঙ্গে নিয়ে, সিভিক ভলেন্টিয়ারের কাজকে সঙ্গে নিয়ে সেই ডিউটি থেকে কিভাবে ছুটি পেলেন, আর অর্থ, এই এতটা অর্থ কিভাবে যোগান হলো সেটা যদি একটু বলেন।
0: প্রত্যেকটা মানুষের আমার মতনই হয়তো প্রথম প্রশ্ন বা বক্তব্য আসে, কি করে সম্ভব এরকম একটা সাধারণ চাকরি করে, সিভিকের চাকরি করে আয়রন ম্যান, এভারেস্ট ম্যারাথনের মতন একটা এক্সপেন্সিভ ইভেন্ট কি করে সম্ভব। আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার ডিপার্টমেন্টকে, তার কারণ আমি হয়তো আজকে এই সাধারণ চাকরিটার সাথে যুক্ত আছি বলেই আমার নামের পাশে প্রত্যেকটা অর্জন যুক্ত হয়েছে বা হচ্ছে। কোনো মানুষের কোনো কর্ম বা চাকরির স্থান ঠিক করে দেবে না, সে তার জীবন বা লাইফস্টাইল কি করে কাটাবে। প্রত্যেকটা মানুষকে তাকে নিজের মতন করে ঠিক করে নিতে হয় যে আমি কিভাবে বাঁচব। চেষ্টা থাকলে আমার বোধ হয় পৃথিবীর সব মানুষই, সবারই কিছু না কিছু প্রফেশন আছে, সেই প্রফেশন সামলে সব কিছু করে, আমিও হয়তো সেইভাবে করি এবং আগামী দিনে এইভাবেই চেষ্টা করে যাব যতদিন সম্ভব। না হলে আমার জায়গা থেকে এভারেস্ট ম্যারাথন ভাবা, প্রশাসন আইনের ডিপার্টমেন্ট চাকরি করা সূত্রে আমি বলছি এটা পৃথিবীর সব থেকে বড় অপরাধমূলক একটি ইচ্ছা। ইভেন্টের 6 দিন আগে যে কোম্পানি আমার রেজিস্ট্রেশনের দায়িত্ব নিয়েছিল তাদের উপর ভরসা করে ইভেন্টে বেসিক্যালি এগিয়েছিলাম। তারা কোনো কারণবশত আমার এই রেজিস্ট্রেশন করায় ব্যর্থ হয়। 6-7 দিন আমার কাছে এভারেস্ট ম্যারাথনের থেকে অনেক বেশি কঠিন ছিল এই অর্থ জোগাড় করা। কলকাতা থেকে ট্রেনে ওঠার আগে পর্যন্ত আমার ঘুম উড়ে গেছিল। যাওয়ার 2 দিন আগের মুহূর্তে জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল এবং ডানকুনি থানার ইন্সপেক্টর শান্তনুবাবু, এসিপি দুর্গাপুর সুবীরবাবু, এনাদের সহযোগিতায় আমার এই বিপুল অর্থের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছিল।
1: আর সবশেষে নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে, যারা ট্রেল রানে উৎসাহী হয়ে এগোতে চায়, যারা পর্বতারোহণ করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি আপনার এই অভিজ্ঞতা থেকে যদি কিছু বার্তা দেন।
0: শুধু একটা কথাই বলবো, যারা আগামী দিনে আমার মতো জায়গা থেকে এই রকম বা এই ধরনের ইভেন্ট বা এই ধরনের অ্যাডভেঞ্চারের কথা ভাবছেন, তারা তাদের পরিবার পরিজন, কর্মস্থান সব কিছু সামলে আজ থেকে একটু একটু করে আপনারাও শুরু করে দিন। আমার মতন আপনাদের স্বপ্নকেও বুনতে শুরু করুন আজ থেকেই, কাল নয়। মানুষের দ্বারাই সব সম্ভব, শুধু আপনাকে মন থেকে চাইতে হবে আমি এটা করব, বাকিটা ইতিহাস। সবাই খুব ভালো থাকবেন, সব ঠিক থাকলে আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়।

আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমরা শুনলাম বিশ্বের সর্বোচ্চ ম্যারাথন এভারেস্ট ম্যারাথন জয়ী আয়রনম্যান বিপ্লব দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। যেটুকু সময় রয়েছে খেলার দুনিয়ার আরও কিছু খবরাখবর আপনাদের জন্য। বিশ্বকাপ ফুটবলের কথা আপনাদের জানিয়েছি, বিশ্বকাপ ফুটবলের আরেকটি ম্যাচের খবর আপনাদের দিয়ে দিই। 36 বছরে প্রথমবার বিশ্বকাপের কোনো খেলায় জয় পেয়েছে অস্ট্রিয়া। প্রথমবার বিশ্বকাপ খেলা জর্ডনকে 3-1 গোলে হারালো অস্ট্রিয়া। আজ বিশ্বকাপ ফুটবলে অনেকগুলি ম্যাচ রয়েছে। চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা, রয়েছে কানাডা বনাম কাতার, সুইজারল্যান্ড বনাম বসনিয়া হার্জেগোভিনার ম্যাচ। অন্যান্য কিছু খেলাধুলার খবরাখবর আপনাদের জন্য। মোহনবাগানের হয়ে অনূর্ধ্ব 15 আই লিগ খেলা ফুটবলার দীপ পাত্র গতকাল উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে প্রয়াত হয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-1 গোলে হারালো ভারত এফআইএইচ প্রো হকি লিগে। ভারতের হয়ে সর্বাধিক 413তম ম্যাচটি এদিন খেললেন মনপ্রীত সিং। প্রাক্তন অধিনায়ক ও বর্তমান হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কেকে টপকে গেলেন মনপ্রীত জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার বিচারে। বিরতিতে ভারত 2-0 গোলে গিয়েছিল, গোল করেন মনদীপ সিং ও সেলানন্দ লাকড়া। 35 মিনিটে নীলকান্ত শর্মা গোল করে ব্যবধান বাড়ান। 45 মিনিটে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল হার্টকপ। এফআইএইচ মহিলাদের নেশনস কাপের সেমিফাইনালে উঠল ভারত। পুল এতে উরুগুয়েকে 3-2 গোলে হারিয়ে পুলের শীর্ষে থাকল ভারত। ভারতের হয়ে দীপিকা দুটি ও দীপিকা সারেং একটি গোল করেন। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ। আবার আগামীকাল ঠিক একই সময়ে কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

ক্রীড়াঙ্গন শেষ হলো। উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শেখ আবু সামা, গ্রাম টুরুকবাড়িহাট, ডাকঘর সদাইপুর, থানা সদাইপুর, জেলা বীরভূম থেকে জানাচ্ছেন মেমুনা খাতুন। গড়ন মাঝারি, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 1 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। অজিত দত্ত, মধুপুর, ডাকঘর বেলেরহাট, থানা পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান থেকে জানাচ্ছেন অর্পিতা দাস। স্বাভাবিক গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 19 নভেম্বর 2025 থেকে নিখোঁজ হয়েছেন। মন্টু বোস, গ্রাম জয়পুল, বঙ্গনন্দাপল্লী, থানা দত্তপুকুর, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন কানন বোস, রোগাটে গড়ন, বয়স 57 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 19 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন অনিল কুমার দাস। গড়ন স্বাভাবিক, বয়স 76 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 25 এপ্রিল 2024, গ্রাম স্বামী বিবেকানন্দ রোড, ডাকঘর শ্রীনগর, থানা হাবড়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। দীপক বিশ্বাস, গ্রাম জয়পুর, ডাকঘর কামগাছি, থানা তাহিরপুর, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন জয়া বিশ্বাস। গড়ন মাঝারি, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 1 নভেম্বর 2025 থেকে নিখোঁজ হয়েছেন। গৌরাঙ্গ বড়াল, কেওতারা, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে জানাচ্ছেন মৌমিতা বড়াল। রোগাটে গড়ন, বয়স 17 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা। গত 11 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সনস স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

0: এখন বিদ্যার্থীদের জন্য।
1: আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর সাইকোলজি বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন প্রদীপ্তা চক্রবর্তী, চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাইস্কুলের শিক্ষিকা এবং দুই শিক্ষার্থী।
2: আমার নাম স্বস্তিকা নাথ।
3: আমার নাম আফরিন পারভিন।
2: আমি আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের চতুর্থ অধ্যায়ে আছে স্ট্রেস বা পীড়ন। প্রথম হচ্ছে পীড়ন বলতে আমরা কি বুঝি, পীড়ন বা স্ট্রেস কি? আমরা এখন প্রতিনিয়ত জীবনে সবসময় শুনি স্ট্রেস বা পীড়নের জায়গাটা। তো পীড়ন যেমন একদিকটা আমাদের আনন্দ আছে জীবনে, মজা আছে, তেমন আরেক দিকটা আমাদের প্রতিকূলতা আছে এবং বাধা আছে। তো সেই বাধাটাই হচ্ছে পীড়ন। যখন আমাদের এমন একটা কোনো সমস্যা তৈরি হয়ে যায় যেটাকে আমরা সমাধানটাকে ঠিকভাবে খুঁজে নিতে পারি না, তখন সেই বিষয়টাই আমাদের মধ্যে পীড়ন সৃষ্টি করে। ঠিক আছে, পীড়নের যে ওয়ার্ডটা বা স্ট্রেসটা এসছে ল্যাটিন শব্দ স্ট্রিক্টাস বলা হয়, যার অর্থ হচ্ছে শক্ত করে বাধা। মানে শক্ত করে বাধা বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা দম বন্ধ অনুভূতি, কোনো কিছু যেন বুকের মধ্যে চেপে বসেছে, শ্বাস প্রশ্বাসে গতি প্রকৃতি অসুবিধা হচ্ছে, হৃৎস্পন্দনের হারে অসুবিধা হচ্ছে, অনিয়মিত পেশির সংকোচন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে পীড়নের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রথম বিজ্ঞানী হ্যান্স সেলি মনোবিদ, তিনি এই পীড়ন শব্দটি বা স্ট্রেস শব্দটি ব্যবহার করেন 1936 সালে। ঠিক আছে, 1936 স্ট্রেসের ওপরে উনি বলেছিলেন স্ট্রেসটা হচ্ছে এক নন স্পেসিফিক রেসপন্স টু আওয়ার বডি। আমাদের একটা নন স্পেসিফিক রেসপন্স, ঠিক আছে, কোনো স্পেসিফাইড কোনো রেসপন্স হয় না, আমরা জানি না এই পরিস্থিতিতে কী ধরনের রেসপন্স করতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে ল্যাজারাস যিনি বিজ্ঞানী তিনি বলেছিলেন যে স্ট্রেস হচ্ছে এমন একটা অবস্থা বা অনুভূতি যেটা আমরা প্রত্যক্ষ করি যে আমাদের যা দাবি তার থেকে আমাদের ক্ষমতা কম, আমার চাহিদা যেটা তার থেকে আমার ক্ষমতা যদি কম থাকে তখন আমি সেটা নিয়ে কি হয়ে যাব, স্ট্রেসড হয়ে যাব। মনোবিদ ল্যাজারাস একটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ল্যাজারাস কি বলেছিলেন, এবার বলছে পীড়নের সঙ্গে যুক্ত, মানে পীড়ন বললেই তোমাদের তার মাথায় আর কি কি জিনিস আসে। ফার্স্ট আসে দুশ্চিন্তা, তাই না, অ্যাংজাইটি। সেকেন্ড ভয়। তো এই জিনিসগুলো পীড়ন ভাবলেই আসে, যে পরিস্থিতিটা বা যে অবস্থাটা আমার মধ্যে একটা ভয় তৈরি করছে বা আমাকে একটা স্ট্রেস দিচ্ছে সেই পরিস্থিতিটাকে আমি বলবো হচ্ছে পীড়ক। ক্লিয়ার? এই পীড়ক হতে পারে দৈহিক পীড়ক হতে পারে, পরিবেশগত পীড়ক হতে পারে, রাসায়নিক পীড়ক হতে পারে। যেমন তুমি প্রচণ্ড তীব্র গরম, তীব্র গরমটা হচ্ছে একটা পরিবেশগত পীড়ক, তাই না, আমাদের স্ট্রেস করে দেবে। তুমি হয়তো পড়াশোনা করছো, চারপাশের পরিবেশটা মারাত্মক গরম,

0: তীব্র গরম, দম বন্ধ লাগছে, তোমার কী হবে? স্ট্রেস শুরু হতে পারে। আচ্ছা, আবার হচ্ছে ধরো রাসায়নিক পীড়ক যদি আমরা বলি, সেটা হতে পারে ধূমপান, মদ্যপান, এগুলো সব রাসায়নিক পীড়ক। তাহলে এইগুলো হচ্ছে পীড়ক, যারাই পীড়ন তৈরি করছে, ঠিক আছে? পীড়কের ক্ষেত্রে বলছে, পীড়নের ক্ষেত্রে কিছু কিছু শারীরিক লক্ষণ এবং কিছু কিছু আচরণগত লক্ষণ আমরা দেখি। মানে তুমি স্ট্রেসড হলে তোমার কিছু শরীরের লক্ষণ থাকবে, কিছু আচরণের লক্ষণ থাকবে। প্রথম শরীরের লক্ষণ বলতেই অন্যতম শরীরের লক্ষণ হচ্ছে মাথা ব্যথা, মাইগ্রেন, ঠিক আছে? পেট ব্যথা, পেটের মধ্যে অসুবিধা হওয়া, পেশিতে টান, এগুলো হচ্ছে সব আমাদের শারীরিক লক্ষণ দেখা দেয়। খিদে কমে যায়, ঘুম কমে যায়, এগুলো মানুষ আচরণগত লক্ষণের মধ্যে কি প্রথম হচ্ছে, যেটা আমরা অবাক হয়ে যাব ভাবলে, সেটা হচ্ছে চার কফির প্রতি অদ্ভুত আকর্ষণ জন্মে। তারপরে তার সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারবে আচরণগত, তোমরা কি স্ট্রেসের ক্ষেত্রে ভেবেছো কখনো আচরণগত কি কি সমস্যা দেখা দিতে পারে?
1: ঘুম কম আসে,
0: ঘুম কম আসে। খাওয়া কি হতে পারে, কেউ বেশি খায়,
2: কেউ
0: কম খায়। তাহলে এইগুলো হচ্ছে আচরণগত সমস্যাগুলো তৈরি। এবারে এই যে পীড়নমূলক যে বিপর্যয়টা, বা যেটা তোমার এই পীড়নের ব্যাপারটাতে বলা হয় উপলব্ধিগত মূল্যায়ন জরুরি। মানে যে কোনো পীড়নের ক্ষেত্রে পীড়নটা কীরমভাবে প্রত্যক্ষ হবে তা নির্ভর করে উপলব্ধিগত মূল্যায়নের ওপর। উপলব্ধিগত মূল্যায়ন মানে কি, বা উপলব্ধিগত আমরা প্রত্যক্ষণও বলতে পারি, তাই তো? তা উপলব্ধিগত মূল্যায়ন বলতে কি, আমি যখন কোনো কিছুর মানে বুঝছি, অর্থাৎ যদি প্রত্যক্ষ না করতে পারি, তাহলে কারেন্ট অফ হয়ে যাওয়ার পরে সেই পরিস্থিতি কারোর কাছে পীড়নদায়ক, কারোর কাছে পীড়নদায়ক নয়। কিসের ওপর নির্ভর করছে? তোমার ব্যক্তিগত প্রত্যক্ষণের ওপরে, তাই তো? তাহলে প্রত্যেকের ক্ষেত্রে পীড়নের জায়গাটা কি হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বলছে উপলব্ধিগত মূল্যায়নের উপর নির্ভর করে। উপলব্ধিগত মূল্যায়নের মধ্যে দুটো ভাগে ভাগ করেছিলেন, এটা ন্যাচারালি ল্যাজারাস করেছিলেন। উপলব্ধিগত মূল্যায়ন দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে মাধ্যমিক। প্রাথমিক কি, প্রাথমিক হচ্ছে যখন ওই প্রাথমিক পরিস্থিতিটা তৈরি হয় মূল্যায়নের সময়, এই সময় ব্যক্তি একটা নির্দিষ্ট পরিস্থিতিকে বিশ্লেষণ করে, যে কেন কি হচ্ছে, বিশ্লেষণ করে করে বলে দেয় যে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক, এটা আমার জন্য প্রাসঙ্গিক নয়, এটা ভয়ঙ্কর, ঠিক আছে? এরকম ভাগটা শুরু করে প্রাথমিক, ঠিক আছে? এরপরে আসে মাধ্যমিক মূল্যায়ন। মাধ্যমিক মূল্যায়নে এসে কি হয়, যে ভাগটা করা হলো, অর্থাৎ যদি কোনোটা মনে করে সে প্রাসঙ্গিক, তাহলে সে ইতিবাচক আবেগ, ইতিবাচক আবেগ মানে পজিটিভ ইমোশন, তাই তো? সেই পজিটিভ ইমোশন দিয়ে সেটাকে, সমস্যাটাকে সমাধানের চেষ্টা করবে। কিন্তু যদি মনে করে যে জিনিসটা অপ্রাসঙ্গিক, তার কাজে লাগবে না, তখন কি সেটা স্ট্রেসে যাবে?
1: না,
0: সেটা মাধ্যমিক স্তরে যাবেই না। প্রাথমিক স্তরের পরে যেখানেই মনে হবে অপ্রাসঙ্গিক, সেটা আর কোথায় যাবে না,
1: মাধ্যমিক স্তরে,
0: মাধ্যমিকে যাবেই না, ঠিক আছে? এবার বলছে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই যে মানিয়ে চলা বা স্ট্রেসের ক্ষেত্রে আমরা কি করি, এটা আরেকটা বড় জিনিস, যখন আমি ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসাবে নেব, এটা খুব ভালো করে মাথায় রাখবে, এবার নিজেদের জন্যও মাথায় রাখবে। দুটো জিনিস হয়, একটা হচ্ছে জিনিসটা আমার কাছে ক্ষতিকারক, যখন আমরা ক্ষতিকারক মনে করব, ভয়ঙ্কর মনে করব, তখন আমাদের মধ্যে কি আসবে, নেগেটিভ ইমোশন আসবে, ভয়, পালিয়ে যাওয়া, তাই তো? আর যখন মনে করব জিনিসটা আমার কাছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জিং মনে করব, তখন কি করব, আমরা কিন্তু সমাধানের জন্য শেষ অবধি চেষ্টা করতে থাকবো, তাই তো? তাহলে ইতিবাচক আবেগ কি আসবে তখন, বলো? ইতিবাচক আবেগ আসবে, ক্লিয়ার? এবার বলছে যে ল্যাজারাসের এই প্রত্যক্ষণ জড়িত যে তথ্যটা আছে, যে তথ্যটা উনি বলেছিলেন, সেটাকে যদি আমরা একটা চার্টের আকারে দেখি, বুঝছিস, মানে একটা ছোট চার্টের মতন করে দেখলে কিভাবে হয়। প্রথম ধর, ফার্স্ট আমার চারপাশের ঘটনা হলো, ঘটনা আমি হলো। সেকেন্ড হচ্ছে ঘটনাটাকে প্রত্যক্ষণ করবো, প্রত্যক্ষণ মানে কি, মানেটা বোঝা, তাই তো? বোঝা। তাহলে ফার্স্ট হচ্ছে ঘটনা এলো আমার জীবনে, আমার সামনে একটা ঘটনা এলো, তার প্রত্যক্ষণ হলো। প্রত্যক্ষণ হওয়ার পরে দুটো ভাগ হবে, একটা ঘটনার প্রত্যক্ষণ হয়েছে, একটা ঘটনার প্রত্যক্ষণ হয়নি। এবার যখন আমি ঘটনার প্রত্যক্ষণ করব বা হয়েছে, সেখানেই আমার কি আসবে, স্ট্রেস আসবে। যেটা প্রত্যক্ষণ করিনি সেটাতে কি নেই, স্ট্রেস নেই। তাহলে ফার্স্ট হলো, তাহলে ঘটনা হলো, ঘটনার পর প্রত্যক্ষণ করলাম, যেটাতে প্রত্যক্ষণ ঘটেছে সেখানে স্ট্রেস এল। স্ট্রেস যখন এলো, প্রথম যে স্ট্রেসটা, সেটা হচ্ছে আমরা বললাম মূল্যায়নের ক্ষেত্রে প্রথম আসে প্রাথমিক তারপরে আসে মাধ্যমিক। তাহলে ফার্স্ট প্রাথমিক এলো, প্রাথমিক মূল্যায়ন। প্রাথমিক মূল্যায়নে কি হচ্ছে, আমি ঘটনা বিশ্লেষণ করে দেখলাম এটা ইতিবাচক হতে পারে একটা, এটা প্রাসঙ্গিক হতে পারে, আর একটা হচ্ছে এটা বিপজ্জনক, তিনটে হতে পারে। এবার দেখ যখন ইতিবাচক ব্যাপারটা তখন আমি কিন্তু স্ট্রেসড হব না, হব কি
2: না,
0: প্রাসঙ্গিক হলেও আমি স্ট্রেসড হব না, কিন্তু যখন জিনিসটা আমার জন্য ক্ষতিকারক হতে পারে বা বিপজ্জনক হতে পারে সেটা আমার মধ্যে স্ট্রেস আসছে। তাহলে ওই দুটো বাদ হয়ে গেল, বিপজ্জনক থেকে আসলো। বিপজ্জনক জিনিস এবার কোন স্তরে গেল, প্রাথমিক থেকে আমি বুঝলাম এটা বিপজ্জনক, তারপরে এটা কোন স্তরে যাচ্ছে,
2: ভেরি গুড,
0: মাধ্যমিক স্তরে গেল। মাধ্যমিক স্তরে যাওয়ার পরে এবার মাধ্যমিক স্তরে আমি কি করছি, যে তথ্যগুলো পেয়েছি, তথ্য মানে যে ইনফরমেশনগুলো পেয়েছি, ধর তোকে একটা কাজ করতে হবে সেই সম্পর্কিত, সেটা তোর স্ট্রেস, তোর কাছে বিপজ্জনক লাগছে কাজটা, তাহলে তার সম্বন্ধে কি আছে, তোর কাছে তথ্য আছে, এবার তুই তথ্যগুলোকে কি করলি, একত্রিত করলি, ঠিক আছে, মাধ্যমিকটাতে এসে তথ্যগুলো একত্রিত করার পর যদি যথেষ্ট তথ্য থাকে তাহলে দেখ আর স্ট্রেসড হবি
2: না,
0: তথ্য আছে আমি সমাধান ঠিক করে ফেলবো। এবার তুই যথেষ্ট তথ্য প্রমাণ পেলি না, যেই পেলি না সেটা তোকে কি করবে, স্ট্রেসের দিকে দেবে। তাহলে এখান থেকে মাধ্যমিক থেকে আবার দুটো ভাগ হয়ে গেল, একটা হচ্ছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, আরেকটা হচ্ছে যথেষ্ট তথ্য প্রমাণ নেই। এবার যখন এই তথ্য প্রমাণ নেই, অপর্যাপ্ত আছে, তখন আমি পীড়নের সঙ্গে সঙ্গতি সাধনের চেষ্টা করবো। সঙ্গতি সাধন মানে কি, আমি স্ট্রেসড হচ্ছি কিন্তু আমি বলছি না ঠিক আছে আমি পারবো। আমরা হয় না পরীক্ষার আগে এক এক সময় মনে হয় বাবা গো টেনশন হয়ে যাচ্ছে আমি পারবো না কিছু, তারপর তোরা কি করিস, সঙ্গতি সাধন করিস, না পারবো, না পাশ নাম্বার কর তুলতে পারবো, তাই তো, নাকি আরো বেশি তুলতে পারবো। তাহলে আমরা সঙ্গতি সাধন করি, হলো সঙ্গতি সাধনের সঙ্গে দুটো জিনিস যুক্ত হয়, একটা হচ্ছে যে সমস্যাটা সেটা চিহ্নিত করব এবং আমার আবেগ, দুটোকে একসঙ্গে নিয়ে আসব, সমস্যা এবং আবেগ দুটোকে যখনই একসঙ্গে নিয়ে আসব তখন আমি নতুন করে জিনিসকে প্রত্যক্ষণ করতে পারবো, যেটা আগে এতক্ষণ অব্দি করিনি, শুধু সমস্যা ছিল তখন আমি প্রত্যক্ষণ হয়েছে আমার কিন্তু অতটা ভালোভাবে হয়নি, এখন আমি যখন বুঝলাম আবার পুনঃপ্রত্যক্ষণ করলাম করে আমি সফলতা পেতে পারি, পীড়ন কমে যেতে পারে, পীড়ন নাও কমতে পারে। দেখো এইটা পুরো স্টেপটা ল্যাজারাস বলেছিলেন, যেটা আমি শর্টলি তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর বলছে প্রত্যক্ষণজনিত যে মূল্যায়নটা যে হচ্ছে এটা আমরা কোথায় প্রয়োগ করতে পারি, এই যে ল্যাজারাসের তত্ত্ব অনুযায়ী তার মানে পীড়ন কি হবে, কমবে না বাড়বে,
2: কমবে,
0: তাই তো, অবশ্যই, কারণ আমি তো চেষ্টা করে যাচ্ছি নিজেকে করার। তাহলে এই যে পীড়নটা যে কমবে, এই পীড়নমূলক পরিস্থিতিতে কি হচ্ছে, আমি এই তত্ত্বটা আমাদের কি কি সাহায্য করছে, প্রথম হচ্ছে সাহায্য করছে কিভাবে আমি পীড়নকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, কমাতে পারি, কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং কিভাবে আমি পীড়নমূলক পরিস্থিতি যখন তৈরি হবে তখন সেখানে কিভাবে প্রতিক্রিয়া করব, কিভাবে রেসপন্স দেব, ঠিক আছে। এরপর হচ্ছে যদি ব্যক্তির পীড়নের ক্ষেত্রে যদি আমি যদি চলতেই থাকে তাহলে কোন কোন জিনিস ব্যক্তির পীড়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা কোন কোন উপাদানের ওপরে এই পীড়নটা নির্ভর হয় বা মূল্যায়নটা নির্ভর হয়। প্রথম উপায় হচ্ছে অতীত অভিজ্ঞতা, মানে তোর যে ল্যাজারাসের তত্ত্বতে যিনি বললেন উপলব্ধিগত মূল্যায়নের ওপর পীড়ন নির্ভরশীল, তাহলে উপলব্ধিগত মূল্যায়নটাকে হতে গেলে কোন কোন উপাদান লাগে, ফার্স্ট হচ্ছে তোর অতীত অভিজ্ঞতা, কোন একটা জিনিস, কোন একটা সমস্যা যেটা তোর আগে হয়েছে সেটা যখন তোর আবার হবে তুই তার থেকে বেরোবার পথ কি জানি, তখন আমাদের স্ট্রেস কি হয়ে যাবে,
2: কমে যাবে,
0: কমে যাবে। কিন্তু যদি অতীত অভিজ্ঞতা না থাকে, জিনিসটা তুমি জানিসই না কিছু, সেটা আমাদের মধ্যে
2: স্ট্রেস বাড়িয়ে দেবে,
0: বাড়িয়ে দেবে। তাহলে প্রথম জিনিসটা কি, অতীত অভিজ্ঞতা। সেকেন্ড হচ্ছে সিচুয়েশন কন্ট্রোল, মানে প্রত্যেকে ধর আমরা তো সবাই একই রকম ভাবে পরিস্থিতিকে কি দখল রাখতে পারি
2: না,
0: ধর তোদের পরীক্ষার আগে তোর টেনশন হচ্ছে, ঠিক আছে, তুই টেনশন করছিস কিন্তু তার সঙ্গে সঙ্গে পড়ছিস যে আমাকে এভাবে এভাবে পড়লে আমি অতক্ষণ যদি পড়ি আমি পরিস্থিতিটাকে কি করতে পারবো, স্বাভাবিক করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো, তাহলে তোর পীড়ন কি হবে,
2: কমে যাবে,
0: তুমি পরিস্থিতিকে হ্যান্ডেল করতে
2: পারছো,
0: যে পারবে না তার পীড়ন
2: বেড়ে যাবে,
0: বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা উপলব্ধি, তোমার উপলব্ধির ওপর নির্ভর করছে। এবার বলছে যে বিভিন্ন ধরনের যে পীড়নের প্রভাব আমাদের শরীর বল, মন বল, আচরণ বল, সবার ওপর প্রভাব ফেলে, তাই তো, স্ট্রেসড হয়ে গেলে তো সবকিছুতে প্রভাব ফেলে, তার মধ্যে অন্যতম হচ্ছে শারীরবৃত্তীয় প্রভাব। প্রথম শারীরবৃত্তীয় প্রভাবের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, শুনেছ মাথার হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস কি করছে, আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেটা অটোনোমাস, যেটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, তাকে উদ্দীপিত করে, যেই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে তখন সেখান থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে দুটো হরমোন নিঃসরণ হয়, ভীষণ গুরুত্বপূর্ণ।

0: এপিনেফ্রিন নর এপিনেফ্রিন, ঠিক আছে? যে দুটো রয়েছে রক্তে মিশলো, সঙ্গে সঙ্গে স্ট্রেসমূলক পরিস্থিতিতে দুটো উপায় আমাদের সামনে খুলে গেল, ফাইট অর ফ্লাইট। খুব ইম্পর্টেন্ট এই অংশটা, ফাইট অর ফ্লাইট কি শর্ট কোশ্চেনে ভীষণ আসে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে দুটো হরমোনের জন্য, কি কি? এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন। ফাইট মানে যুদ্ধ করব, ফ্লাইট মানে পালিয়ে যাব। হ্যালো, আচ্ছা, মানসিক প্রতিক্রিয়া পীড়নের সাথে কি হয়? যত পীড়ন বাড়তে থাকে, মানসিক প্রতিক্রিয়া হিসাবে আসে সমস্ত নেতিবাচক আবেগ, রাগ, ক্রোধ, বিবাদ, ঝগড়া, এইসবগুলো। এবার বলছে তীব্রতা এবং স্থায়িত্ব জটিলতা, এগুলো পীড়নের সঙ্গে যুক্ত। তীব্রতা পীড়নের সঙ্গে কিভাবে যুক্ত? যেমন ধর লাইটের ক্ষেত্রে হাই ভোল্টেজ, জানিস বাল্ব, যদি হাই ভোল্টেজ লাইটে আসে তাহলে কি হয়, লাইট কেটে যায়, তাই তো? জ্বলতে পারবে কি
1: না?
0: আবার যদি খুব লো ভোল্টেজ আসে তাহলেও কি হবে, জ্বলবে, কিন্তু সেটা কোনো কাজ দেবে না আমাদের। তার মানে ঠিক পীড়নের মতন ব্যাপারটা, বুঝছিস? খুব বেশিও যেমন খারাপ, আবার একদম পীড়ন নেই সেটাও কিন্তু ভালো না। ইতিবাচকও দিক থাকে, নেতিবাচকও দিক থাকে, কিন্তু মানসিক প্রতিক্রিয়া হিসাবে প্রথমেই নেতিবাচক দিকগুলো আসে। তীব্রতা বলতে বোঝায়, যেমন ধর কোনো ক্লাসে কোনো বাচ্চা বলছে আমি জল খেতে যাব, আমি তাকে একবার না বললাম, দেখা গেল তিন চারবার সে বলে যাচ্ছে, তাহলে তার তীব্রতা বেশি। আরেকজন বাচ্চা যে একবার আমাকে জিজ্ঞেস করেছে জল খেতে যাব, আমি বলেছি না যাবে না, সে বসে পড়েছে, সে আর গোটা ক্লাসে ডিস্টার্ব করেনি, তাহলে তার তীব্রতা কি
1: কম?
0: কম। তাহলে তীব্রতা অনুযায়ী পীড়ন কি হয়ে যাচ্ছে, আলাদা। স্থায়িত্বর ক্ষেত্রেও আলাদা। যেমন তুই কোথাও স্কুল থেকে বেরিয়েছিস, সারাদিন কিছু খেতে পাসনি, সামনে কোনো দোকান নেই, প্রচন্ড খিদে পেয়েছে, তোর স্ট্রেসড হচ্ছে, কিন্তু যেই খাবারটা পেয়ে গেলি স্ট্রেস কি হয়ে গেল, তাহলে স্বল্পস্থায়ী স্ট্রেস। কিন্তু যে মানুষটা প্রত্যেক দিন খাওয়ার জন্য লড়াই চালাচ্ছে, খেতে পাচ্ছে না, তার স্ট্রেসটা কি, স্বল্প নাকি দীর্ঘস্থায়ী?
1: দীর্ঘস্থায়ী,
0: দীর্ঘস্থায়ী অনেকদিন। তাহলে স্থায়িত্ব অনুযায়ী স্ট্রেস কি হচ্ছে, আলাদা। এবার বলছি পীড়নের লক্ষ্য, মানে পীড়ন হলে কি কি লক্ষণ দেখা দেয় তোমাদের, বলো তো, তোমরা তোমাদের জীবনে তো এত বড় হয়েছে, একটু একটু স্ট্রেস পেয়েছো, তাহলে কি কি লক্ষণ দেখেছো, তোমাদের কি মনে হয়েছে কি লক্ষণ হয়েছে পরীক্ষার আগে? বিশেষ করে
1: পরীক্ষার আগে তো যেটা পড়া হচ্ছে সেটাই পরের মুহূর্তে মনে হচ্ছে যে কাল পরীক্ষা কি পারবো না, তারপর রাত্রিবেলা পরীক্ষা টেনশনে না ঘুমাওয়া, জেগে থাকা,
0: মানে ভুলে যাওয়া, তাই তো? এটা হচ্ছে অন্যতম পীড়নের ক্ষেত্রে প্রধান যে লক্ষণগুলো আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে মনঃসংযোগের অভাব, মন দিতে পারছি না, পড়ছি ভুলে যাচ্ছি, তুমি বললে। সেকেন্ড হচ্ছে ঘুম নিদ্রাহীনতা একটা কারণ, আমি কোনো কিছুর সঙ্গে সংযোগ রক্ষা করতে পারছি না, কোনো পরিবেশের কিছুর সঙ্গে নিজের সংযোগটাকে রক্ষা করতে পারছি না, স্মৃতি আমার নষ্ট হয়ে যাচ্ছে, আমি সবকিছু জিনিস জানা জিনিস ভুলে যাচ্ছি, এগুলো হচ্ছে পীড়নের অন্যতম লক্ষণ। এবার হচ্ছে পীড়নের যদি ভাগ করিস পীড়নকে, তাহলে উৎপত্তিগত দিক দিয়ে পীড়নের তিনটে ভাগ, একটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস বলে আমরা বলি তীব্র পীড়ন, একটা হচ্ছে নিয়মিত তীব্র পীড়ন, আরেকটা হচ্ছে দীর্ঘস্থায়ী পীড়ন। তীব্র পীড়ন যেটা, যেটা একদম অ্যাকিউট স্ট্রেস, মানে প্রথম একদম স্ট্রেসটা, সেটা হচ্ছে ভীষণ স্বল্পস্থায়ী, খুব অল্পক্ষণের জন্য আসে, ঠিক আছে? কিন্তু যখন আসছে তখন সেটা নেতিবাচক হতে পারে, ইতিবাচক হতে পারে। মানে ধর পরীক্ষা, পরীক্ষা দিতে যাওয়ার এক ঘন্টা আগে ওই যে পরিস্থিতিটা, ওটা হচ্ছে কি, অ্যাকিউট স্ট্রেস, প্রচন্ড স্ট্রেস, পরীক্ষা কোশ্চেন না পাওয়া অব দি স্ট্রেস, পরীক্ষা শেষ অব দি স্ট্রেস। যেই শেষটা হলো কি আসলো ভিতরে, ক্লান্তি, শান্তিও আসে, তার সঙ্গে সঙ্গে আরেকটা কি আসে,
1: ক্লান্তি,
0: কিন্তু খুব স্বল্পস্থায়ী, তাই না? অ্যাকিউট স্ট্রেস অল্পক্ষণ, তারপরে চলে যাচ্ছে। সেকেন্ডলি আসছে নিয়মিত তীব্র পীড়ন, যখন এই অ্যাকিউট স্ট্রেসটা তোর বারবার চলে আসছে, বারবার তুই অ্যাকিউট স্ট্রেস দ্বারা আক্রান্ত হচ্ছিস, তার মানে সেটা কি হয়ে যাচ্ছে, এবার নিয়মিত হয়ে পড়ছে জিনিসটা, তাই তো? এটা হচ্ছে নিয়মিত তীব্র পীড়ন। সে নিয়মিত তীব্র পীড়নের ক্ষেত্রে বেশি কিছু শারীরিক লক্ষণ আসে। প্রথম শারীরিক লক্ষণ হচ্ছে মাথা ব্যথা, পেট ব্যথা। দেখবি অনেক বাচ্চারা আছে, ছোট বাচ্চা, যারা স্কুল যাওয়ার আগে বলে পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, স্কুল যাব না। হ্যাঁ, মারা ভাবে ডাক্তার দেখানো হয়েছে, কোনো তো অসুবিধা নেই। আসলে অসুবিধা কোথায় হয়ে রয়েছে, কোনো একটা কারণে সে ওখানে স্কুল যেতে তীব্র পীড়ন অনুভব করছে এবং সেটা নিয়মিত হয়ে পড়েছে, তার সত্যি ব্যথা অনুভূত হচ্ছে, যদিও তার কোনো কারণ নেই, কিন্তু স্ট্রেস থেকে ওই ব্যথা অনুভূত হচ্ছে। মাথা ব্যথা, পেট ব্যথা, পেশি টান ধরা, এগুলো এই সময় হচ্ছে, ঠিক আছে, নিয়মিত তীব্র পীড়নে। এবার হচ্ছে দীর্ঘস্থায়ী পীড়ন, এখন এই নিয়মিত পীড়নটা দীর্ঘ সময় ব্যাপী হচ্ছে, খুব সাংঘাতিক স্টেজ হচ্ছে এটা, ঠিক আছে? দীর্ঘ সময় মানে অনেক দিন, ধর দু বছর ধরে, এক বছর ধরে টানা নিয়মিত স্ট্রেস আমার জীবনে চলছে, তখন সেটা পরিণত হয়ে যায় এই দীর্ঘস্থায়ী

0: দীর্ঘস্থায়ী পীড়নের ক্ষেত্রে তো প্রচুর, সব থেকে বড় যেটা দীর্ঘস্থায়ী পীড়নে হয় সেটা হচ্ছে সমাজের থেকে দূরত্ব, নিজেকে সমাজের মধ্যে থেকে কি করে নেওয়া, দূরে সরিয়ে নেওয়া। আমরা করি না মনঃসংযোগ, ধ্যান, এগুলোর মাধ্যমে কিন্তু এই যে দীর্ঘস্থায়ী স্ট্রেস সেটা থেকে আমরা কি করতে পারি, বেরোতে পারি। বুঝতে পেরেছো এটুকুনি? আচ্ছা, এবার বলছে উৎপত্তিগত দিক থেকে যদি দেখিস, উৎপত্তি মানে কি, উৎস, উৎস দিয়ে যদি দেখিস, তখন পীড়নকে তুই দৈহিক দিক পাবি, পরিবেশগত দিক পাবি, এরকম আলাদা আলাদা দিক পাবি। যেমন ধর পীড়নের একটা পরিবেশগত দিক হচ্ছে কি বলতো, শব্দ দূষণ। তোর বাড়ির সামনে প্রচন্ড জোরে মাইক চলছে, যতটা তুই নিতে পারিস তার থেকে জোরে, সারা দিন চলছে, তুই দেখবি স্ট্রেস, খুব খিটখিটে হয়ে যাচ্ছিস, চিৎকার করছিস, ভালো লাগছে না কিছু, তাহলে পরিবেশগত একটা পীড়ন তৈরি হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে আবেগীয় আবেগীয় পীড়ন হতে পারে। ধর হতাশা, অন্তর্দ্বন্দ্ব, সামাজিক চাপ, এগুলো আমাদের পীড়নকে নিয়ে আসে, তাই না? হতাশা হচ্ছে কখন হয়, যখন আমি যে লক্ষ্যটা আমার আছে সেই লক্ষ্যটাতে আমি পৌঁছাতে পারছি না, তখন আমার মধ্যে কি দেখা দেয়,
1: পীড়ন,
2: পীড়ন দেখা
0: দেয়, হতাশা,
1: হতাশা,
0: হতাশা থেকে
1: পীড়ন
0: হয় বা স্ট্রেস হয়, হয়ে গেল। এবার যখন এই দুই বা দুটো তো চাহিদা আছে, দুটো চাহিদার মধ্যে লড়াই চলছে, কোন চাহিদাকে তুই গ্রহণ করবি, কোন চাহিদাকে তুই নিবি না, সেটাকে আমরা বলি অন্তর্দ্বন্দ্ব। একদম ছোট্ট থেকে আমাদের কিন্তু অন্তর্দ্বন্দ্ব চলে, নিজের মধ্যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট, কোনটা ভালো কোনটা খারাপ। এই কনফ্লিক্টকে যদি ভাগ করি, তাহলে ফার্স্ট ভাগে আসবে হচ্ছে ইতিবাচক, ইতিবাচক কনফ্লিক্ট। ইতিবাচক মানে কি, পজিটিভ, দুটোই পজিটিভ, এরকম কনফ্লিক্ট আসবে,
2: তার মধ্যে চুজ,
0: তার মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে, সেটা কিন্তু তোমার কাছে স্ট্রেসড। তুমি দুটো জিনিসই চাইছো, তার মধ্যে যে কোনো একটাকে তোমায় চুজ করতে হচ্ছে। ইতিবাচক, ইতিবাচক, নেতিবাচক, নেতিবাচক কি, তুমি দুটোই চাইছো না, কিন্তু করতেই হবে যে কোনো একটা। ধর আমি এক্সাম্পল দিলে ভালো হবে, ধর ইতিবাচক, ইতিবাচকে দুটো চাকরি তুই একই সময় পেয়েছিস, তুই বুঝতেই পারছিস না দুটোই ভালো ভালো স্যালারি, তুই কোনটাতে জয়েন করবি, দুটো ইতিবাচক। নেতিবাচক, নেতিবাচক কি, তুই স্কুলে যেতে চাইছিস না, স্কুলে গেলে আজকে আন্টি পড়া ধরবে। এদিকে বাড়িতে থাকলে মা বলেছে 100টা অঙ্ক করাবে, তাহলে দুটোই কি
2: করতে
0: চাইছিস, নেতিবাচক, করতে চাইছিস না, কিন্তু
2: যেকোনো একটা,
0: যেকোনো একটা তোকে করতে হচ্ছে। এরপর হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক অন্তর্দ্বন্দ্ব। ইতিবাচক, নেতিবাচক কি বলছে, যখন ব্যক্তি একই বস্তু, ঘটনা, পরিস্থিতি একই সঙ্গে পেতে চায়, আবার তার থেকে দূরেও যেতে চায়, মানে দুটো জিনিস যেটা আমি চাইছি একসঙ্গে হোক, কিন্তু আমি আবার চাইছিও না। বুঝতে পারলি, মানে একটা ঘটনা যেটাতে ইতিবাচক আছে, নেতিবাচক আছে। কিভাবে বোঝাই, ধর একজন লোক চাকরি করতে চায়, খুব বড় টাকার চাকরি করতে চায়, কারণ কি, তার আর্থিক নিরাপত্তার জন্য, অর্থ পাবে বলে চাকরি করতে চাইছে। আবার দেখা যাচ্ছে সেই লোকটাই কোথাও গিয়ে ভাবছে, বাবা চাকরি করতে যাবো মানে তো বসের পুরো কি করতে হবে, সব কথা শুনে চলতে হবে, কত নিয়ম মানতে হবে। তাহলে দেখ একটাই ঘটনা, তাতে পজিটিভও আছে,
1: নেগেটিভও
0: আছে, দ্বন্দ্ব চলছে। যুগ্ম, নেতিবাচক, ইতিবাচক, মানে দুটো জিনিস আছে যেটা যুগ্ম, দুটোর মধ্যে আবার লড়াই চলছে। এতক্ষণ ছিল একটার মধ্যে ইতি নেতি, এখন হচ্ছে কি, দুটোর মধ্যে ইতিবাচক, নেতিবাচক, সেটার মধ্যে যখন লড়াই চলছে। মানে আমার ধর বাবা মা খুব বয়স্ক মানুষ, তাদেরকে আমাকে যত্ন করতে হবে, কিন্তু আমার অর্থেরও দরকার। এবার আমি একটা চাকরি পেয়েছি বাড়ির কাছে, যেখানে অর্থটা কম, বাড়ির কাছেটা হচ্ছে ইতিবাচক, অর্থ কমটা
1: নেতিবাচক।
0: আবার আরেকটা চাকরি পেয়েছি যেটা অনেকটা টাকা দেবে আমাকে, কিন্তু বাড়ির থেকে অনেক দূরে, তাহলে কি হলো, ইতিবাচক, নেতিবাচক দুটো যুগ্ম, এর মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু, বুঝেছো? এবার বলছে যে যদি তুমি পীড়নকে আরেকবার গুণগত দিক থেকে দেখিস স্ট্রেসকে, তখন স্ট্রেসকে আরো কিছু ভাগে ভাগ করা যায়। তার মধ্যে চারটে প্রকার ভাগ আছে। প্রথম হচ্ছে ইউস্ট্রেস। ইউস্ট্রেস খুব ভালো, ইউস্ট্রেস হচ্ছে আমাদের ইতিবাচক রূপ। আমি তোকে বললাম একটু আগে, স্ট্রেস যেমন খারাপ, আবার স্ট্রেস কিন্তু
1: ভালো,
0: ভালো কোনো কিছুতে যদি তুই স্ট্রেস না হোস, তাহলে কাজটা করার তোর মধ্যে কি জাগবে না,
1: অনুপ্রেরণা জাগবে,
0: অনুপ্রেরণা, ইচ্ছা জাগবে না যে আমি কাজটাকে শেষ করতে হবে, আমাকে ভালো করে করতে হবে, সেটাও জাগবে না কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে বলছি ইউস্ট্রেস হচ্ছে সেটা যেটা আমাকে কাজের পারফরমেন্সকে কি করে দেয়, ভালো করে দেয়, এটাতে ইতিবাচক, ঠিক আছে? ইউস্ট্রেসের সময় আমাদের শরীরে নির্দিষ্ট পরিমাণে এন্ডরফিনস বেরোয়। এন্ডরফিনসকে আমরা বলি কি হরমোন, হ্যাপি হরমোন। পরীক্ষার সময় সবার টেনশন হচ্ছে, কিন্তু ধর দশজন পরীক্ষা দেবে তার মধ্যে পাঁচজন একদম টেনশনে হাত পা কাঁপছে, সে কিছু লিখতে পারছে না, হাত ফাত ঘেমে যাচ্ছে, আরও পাঁচজন আছে যারা বলছে হ্যাঁ পড়েছি তো ঠিক পারবো, ঠিক ব্যবস্থা হয়ে যাবে, তাহলে স্ট্রেস

0: কে কন্ট্রোল করতে পারবে? যারা এটা বলছে, অর্থাৎ তাদের মধ্যে এন্ডরফিনসের পরিমাণ কি বেশি বেরোচ্ছে, ঠিক আছে? এরকম আমাদের ক্ষেত্রে ফিল বা হ্যাপি হরমোন কি, যেগুলো কিছু এরকম হরমোন আছে যেটা নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক হিসাবে কাজ করে আমাদের শরীরকে চাপ মুক্ত করে, সেটাকে আমরা বলি হ্যাপি হরমোন। যেমন অক্সিটোসিন, সেরাটোনিন, তাই না? সেরাটোনিন আমাদের কিসে সাহায্য করে? স্মৃতিতে, কোনো কিছু মনে রাখা, ভীষণভাবে সেরাটোনিন সাহায্য করে। অক্সিটোসিনকে তো লাভ হরমোন বলা হয়। তাহলে এগুলো হচ্ছে সব হ্যাপি হরমোন। আবার এটা হচ্ছে ইউস্ট্রেস, তাহলে ইউস্ট্রেসটা হচ্ছে পজিটিভ। এবার আমরা পড়বো ডিস্ট্রেস। ডিস্ট্রেসটা হচ্ছে কি? সম্পূর্ণ নেতিবাচক। নেতিবাচক মানে কি বল?
1: যেটা খারাপ,
0: নেগেটিভ, যেটা ভেরি গুড। আচ্ছা, বলছে যখন ব্যক্তির আচরণে অতিরিক্ত চাপের মুখে, দেখবি কিছু কিছু মানুষ আছে অতিরিক্ত চাপের মুখে ভেঙে পড়ে। মানে তুই যখন প্রেশার হচ্ছে, পরীক্ষা আমার আছে, পরীক্ষা দিতে হবে, আমার চাপ, কিন্তু তুই লড়াই করছিস। অনেকে আছে লড়াই করতে পারে না, তাই না? পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেল, হসপিটালাইজ হয়ে যায়, পরীক্ষা দিতে পারে না, তার চাপের কাছে সে কি করতে পারছে না, লড়াই করতে পারছে না, ভেঙে পড়ছে। এটা হচ্ছে ডিস্ট্রেস, ঠিক আছে? আচ্ছা, ডিস্ট্রেসের ক্ষেত্রে কি হয়? ন্যাচারালি যারা খুব দুরারোগ্য ব্যাধিতে ভোগে, বাড়িতে কোনো অসুবিধা হয়, তাদের মধ্যে কি হয়, এই ডিস্ট্রেস বেশি পরিমাণে, ঠিক আছে? এবার স্ট্রেস হরমোন, অন্যতম স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল। হ্যাঁ, আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেরোয় অ্যাড্রিনালিন এবং কর্টিসল, এই দুটো হরমোন। এই দুটো হরমোন দেখবি, তোরা শুনেছিস কিনা জানি না, কিন্তু ভীষণ বলে, যেমন সুগার, সুগার শুনেছিস? ডায়াবেটিস বলে, ডায়াবেটিস যেমন মিষ্টি খেলে হয়, তাই তো? আসলে আবার বলে স্ট্রেসেও খুব ডায়াবেটিস হয়। স্ট্রেসে ডায়াবেটিস কেন বলে? এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে কর্টিসল হরমোনটা ক্ষরিত হয়, ও রক্তে গিয়ে গ্লুকোজের পরিমাণকে
2: বাড়িয়ে দেয়,
0: সঙ্গে সঙ্গে কি হবে, সুগার বা রোগটা হবে। তো সেটাই, এইভাবে মস্তিষ্ককে সচেতন করতে, হজমের গোলমাল বল, প্রজননের অসুবিধা বল, এই সমস্ত কিছু কিন্তু স্ট্রেসের সঙ্গে জড়িত। তা দুটো হয়ে গেল, কি কি হলো? ইউস্ট্রেস হলো, ডিস্ট্রেস হলো। এবার পড়বো আমরা কম মাত্রার পীড়ন, বা যেটাকে আমরা হাইপোস্ট্রেস বলি। হাইপোস্ট্রেস কি জানিস, অদ্ভুত ব্যাপার, যখন একই রকম কাজ আমি করে যাচ্ছি, আমি বোর্ড হয়ে যাচ্ছি, ভীষণ একই রকম কাজ করছি, আমার ক্ষমতা আরেকটু বেশি, কিন্তু আমি সেই জায়গায় অব্দি পৌঁছাতে নিজেকে প্রমাণ করতে পারছি না, তখন আমার মধ্যে যে পীড়নটা শুরু হয় সেটা হচ্ছে
2: হাইপো,
0: ঠিক আছে? বেশি মাত্রার পীড়ন বা হাইপার স্ট্রেস কি? যখন অত্যাধিক পরিমাণে, মানে এমন আমার সাধ্যের বাইরে, আমি জানি যে আমাকে যে সমস্যাটা দেওয়া হয়েছে সেই সমস্যাটা সমাধান করার ক্ষমতা আমার
1: নেই,
0: ঠিক আছে? মানে আমি জানি এটা, সেটা হচ্ছে আমার হাইপার স্ট্রেস, বুঝতে পেরেছিস? মানে অতিরিক্ত স্ট্রেস হয়ে যাচ্ছে, এই সময় আসবে মাথা ব্যথা হয়ে যাবে, পেটে ব্যথা বল, নিদ্রা ব্যাহত হয়ে যাবে, ক্রোধ বেড়ে যাবে, বাইরে কারোর সঙ্গে আমি ঠিকভাবে কি করতে পারবো না, মিশতে পারবো না, ক্লিয়ার? পীড়নের উৎস বা কোন কোন জিনিস থেকে পীড়ন তৈরি হয়, প্রথম হচ্ছে যে কর্মক্ষেত্রে পীড়ন তৈরি হতে পারে। কিভাবে পরিবেশে কর্মক্ষেত্রে পীড়ন হতে পারে বলতো? প্রথম হচ্ছে এক্সট্রা টাইম। সেকেন্ড হতে পারে যদি অন্যায় ভাবে আমাকে বঞ্চনা করে, বা অন্যায় ভাবে আমাকে শাস্তি প্রদান করে, সেটা আমার কাছে স্ট্রেস হতে পারে। থার্ড হতে পারে যদি আমি কর্মক্ষেত্রে, যেটা এখন ভীষণ হয়, পলিটিক্স, রাজনীতির শিকার হতে পারি, আমি হতে পারি, আমি স্ট্রেস হয়ে যাব। আচ্ছা, যদি কর্মের অনিশ্চয়তা থাকে, আমি জানি না আজকে আমি যে কাজটা করছি কালকে আমার কাজটা থাকবে কিনা, তখন আমি স্ট্রেস হতে পারি। আর যদি পুরস্কার বা প্রশংসার অভাব থাকে, তাহলে একটা কর্মক্ষেত্রে এইভাবে স্ট্রেস হওয়া যায়। আরেকটা স্ট্রেসের জায়গা হচ্ছে যে কোনো ট্রমেটিক সিচুয়েশন। ট্রমেটিক সিচুয়েশনের মধ্যে কি বলছে, পীড়নের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ট্রমেটিক সিচুয়েশন, যেটাকে আমরা বলি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা হচ্ছে যে কোনো বন্যা ঠান্ডা এরকম ভয়ঙ্কর কোনো ট্রমেটিক জিনিস আসলে সেটা আমাদের মধ্যে কি করে, একটা স্ট্রেস তৈরি করে। স্ট্রেসকে আমরা এবার কাটাবো কি করে? প্রথম হচ্ছে ব্যায়াম, উপযুক্ত ব্যায়াম স্ট্রেস কাটাতে ভীষণ সাহায্য করে। সেকেন্ড হচ্ছে আমরা একটা নতুন বেরিয়েছে বায়োফিডব্যাক বলে হয়, মানে কি হয়, যা স্ট্রেস হচ্ছে তাকে একটা চোখের ক্ষেত্রে তার হার্ট রেট সমস্ত কিছু মাপার যন্ত্রের সামনে বসিয়ে দেওয়া হয়, তাকে দেখানো হচ্ছে, দেখো তোমার হার্ট রেট বেড়ে যাচ্ছে, তুমি স্ট্রেসড, তুমি ডিপ ব্রিদিং করো, তোমার দেখো হার্ট রেট নামছে, তাহলে তোমার স্ট্রেস কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এইরকম ভাবে বিভিন্ন এরকম, তারপর হতে পারে ধ্যান, মেডিটেশন, তাই তো, বা কাউন্সিলিং, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, স্ট্রেসকে আটকাতে পারি। আরেকটা বড় জিনিস হচ্ছে হাস্যরস, জানিস তো, যে কোনো জিনিসের মধ্যে ছোট ছোট হাসির ব্যাপার খুঁজে দেওয়া, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস একটু বলে দেবো আমি শুধু, সেটাকে বলা হয় সাইকো নিউরো ইমিউনোলজি, তাই তো? অর্থাৎ কি, মন মাথা আর আমাদের ইমিউনিটি যুক্ত। স্ট্রেস এতটাই ক্ষতিকারক আমাদের ইমিউনিটি সিস্টেমকে

0: করে। আমাদের শ্বেত রক্ত কণিকা কি করে, আমাদের দেহে বাইরে থেকে অ্যান্টিবডি তৈরি করে, তাই তো, লড়াই করতে সাহায্য করে, যাতে আমরা রোগে আক্রান্ত না হই, অনাক্রম্যতা তৈরি করে। শ্বেত রক্ত কণিকার মধ্যে তিনটে সেল থাকে, টি সেল, বি সেল, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। টি সেল যেটা, সেটা হচ্ছে অ্যান্টিজেন কে আটকায়। বি সেল কি করে, শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে। আর ন্যাচারাল কিলার সেল যেটা আছে, সেই ন্যাচারাল কিলার সেল হচ্ছে কি করছে, আমাদের টিউমার হওয়া থেকে আটকাচ্ছে। স্ট্রেস হলে ন্যাচারাল যে সেলগুলো সেগুলো নষ্ট হতে থাকে, সঙ্গে সঙ্গে কি হতে থাকে, ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। স্ট্রেস বিভিন্নভাবে রোগকে নিয়ে আসে। তাহলে আজকে তোমাদের আমি এটুকুনি বোঝালাম।
1: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর মনোবিদ্যা নিয়ে আলোচনা। সঙ্গে ছিলেন চিলড্রেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাইস্কুলের শিক্ষিকা প্রদীপ্তা চক্রবর্তী এবং দুই শিক্ষার্থী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি শুনবেন সুবোধ চন্দ্র সোরেন এবং সহশিল্পীদের কণ্ঠে। 6:15 ঐতিহ্যবাহী সংস্কৃতিতে পরিবর্তনশীল প্রেক্ষাপট, এ নিয়ে আলোচনায় মাধবচন্দ্র হাঁসদা ও প্রধান মুর্মু। আজ প্রথম পর্ব কৃষি কথার আসর 6:38 বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ, এই নিয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ গান পরিবেশনায় তারাপদ দেঘরিয়া ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30। আটটায় অনুরোধের আসর, অন্বেষা 8:30 থাকবে বিজ্ঞানের খবর। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে ডক্টর তুষার কান্তি মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। ৮:50 বিধানসভা পর্যালোচনা, রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী অনিমা দাস। 9:30 নাটক গোপেনের গোপ, রচনা স্বরাজ বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। রাত 10:00 বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনামূলক একটি অনুষ্ঠান প্রগতির এক যুগ সুস্বাস্থ্যের, আলোচনায় অংশ নিয়েছেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং ডাক্তার অনুপ কুমার রায়। প্রগতির এক যুগ সুস্বাস্থ্যের দিশা। 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে কণিকা মজুমদারের গাওয়া আধুনিক গান 10:45। রাত 11:00 দোতারা বাজিয়ে শোনাবেন সৌমেন্দু দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল ঠুংরি ও দাদরা শিল্পী অমৃতা সরখেল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:30 গুল গুলশান, 7:10 দোতারা শিল্পী সৌমেন্দু দাস, 7:30 দর্পণ উপস্থাপনা প্রীতি মুরারকা, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16 সিং অ্যালং পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:30 উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10

হিন্দি ছায়াছবির গান শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। জানিয়ে দিই আবহাওয়ার খবর, আগামী ২৪ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা ৯২ ভাগ, সর্বনিম্ন শতকরা ৬২ ভাগ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তার উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা রয়েছে। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের তাই ১৯ থেকে ২১ জুন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছন তালমা খন পনসাই মরে গেল তুরুই গেটুর তুরুই মিটারে এহবে না তেহেঞা সান্তারি আখড়া।

এতহবৃদ আজম দাবন পে সুবোধ চন্দ্র সরেন আর সাউতেন কো সাপড়াওতেনা লাগড়ে সেরেন সেরেন রেদ নমিতা সরেন আর ফুলমুনি টুটু।

0: সুবোধচন্দ্র সরেন আর সাউতেন সাপড়াউতেনা লাগড়ে সেরেন পে আজমকে তাবনা সেরেনে দক্ষিণ তাহেকানা নমিতা সরেন আর ফুলমুনি টুডু নিত আজম তাবন পে গাপানা আখড়া কামিহরা গাপা মৈত্রী চ্যানেল রে তিকিন 12:30 খন মিত বাজা হাবি উছেন সান্তরি সেরেন আখড়া আর আকাশবাণী কলকাতারিয়া গীতাঞ্জলি উছেন তালমা খন মাজান 2:30 খন 3:00 হাবি উছেন মাজান বাড়ারিয়া আখড়া আর সিঙ্গার আখড়ার তো আজম করণ হেমব্রম আর সাউতেন সেরেন গাপানা আখড়া কামিহরা পে আজম কে তাবনা আর মিঘাড়ি তায়নম খবর
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবিয়ান অলক সরেন মারাং মন্ত্রী মনতান নরেন্দ্র মোদি ইউরোপ রেনা যতম খন মারাং প্রযুক্তিয়ানা হেলমেল ভিভাটেক 2026 রে তেহেন ফ্রান্স দিসম রেয়া প্যারিস রে অনা দিসম রেনি দিসম গমকে মানতান ইমানুয়েল ম্যাক্রো সাঁতেই সেলেদোয়া নিয়া মারাং মানতান মোদি দো হলা প্যারিস রেয়া এভিয়ন রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই ইদিকাতে মিত গাপালমারাও আখড়ারে সেলেদ লেনরে মেনাকাদা যে এআই তালাতে মানবা জীবন রেয়া আডি গোটাং ঠাঁরে লাহান্তি আগু দাঁড়িয়েয়া মেনখান বাড়ি সে এড়েয়ানা তথ্য ডিপ ফেক আর সাইবার হুমকি খন সন্তর তাহেন সাঁও সাঁও নয়া কো বিরুদ্ধে মোকাবিলয় লাগি জেগেদ জাকাত রেনা দিসম করেয়া গড়সপহত বিটকা রেয়া কথাহ মানতান নরেন্দ্র মোদি মেনাকাদা দিসম গমকে মানতীয় দ্রৌপদী মুর্মু তেহেন খন মড়ে মাহা রেয়া সাঙ্ঘাররে মধ্যপ্রদেশ পনতে সেটেরাকানা ওডেনা ইন্দোর রেয়া দেবী অহল্যাবাই হোলকার উডেনঘাটিরে অডেনিক পনত গমকে মানতান মাঙ্গুবাই পেটেল মুখ্যমন্ত্রী মানতান মোহন যাদব তাকিন উনিকিন সাগুন দারামাকাদিয়া মানতীয় মুর্মু দো মধ্যপ্রদেশ রেয়া বেতুল রে ধরম লাসাড় হেদানা মিত আখড়া তালাতে আদিবাসী সমাজ রেয়া ক্ষমতা বেটকা দিশাতে মিত্যাং আখড়ারে সেলেদোয়া আর গাপা মানতীয় মুর্মু দো জেগেতারি সিকল সেল এনিমিয়া আজার মাহা দিশ অন্ডে সাপড়াও মিত আখড়ারে হয় সেলেদোয়া 21 মাহিত হিল জব্বলপুর রে সাপড়াও জেগেতারি যোগ মাহারে মিত আখড়ারে হয় দিশম গমকে দয় সেলেদোয়া ইনাতায়ম অন্ডেনা রানী দুর্গাবতী জেগেতারি বিদ্যাগার রেয়া 36 হেলমেল রে সেলেদোয়া আর কুনো জাতিয়ারি বাগওয়ান সাঙ্ঘার তায়ম উনি দো দিল্লিতে রুয়ার সেনোয়া মেনতে বাডাইকানা পনত গমকে মানতান আরেন রবিয়া লেকচার এম তালাতে তেহেন খন পনত বিধানসভা রেয়া বাজেট রানা দুপুরুব গাপালমারাও এতহব মেনা পশ্চিমবাংলা পনত রে নাওয়ান সরকার বেরেদ তায়ম নিয়াগে বিধানসভা রেয়া পৈলো অধিবেশন সে দুপুরুব মানতান পনত গমকে দো আজা লেকচার রে মেনাকাদা যে পনতবাসী কোয়া ফুনুরগেলানা এই দর যাতে রুখিয়ে তাকো আর যাতে মন মর্যাদাওয়াতে জীবন হরাকো খান্ডাও কে অনা দিশাতে পনতরে আন রেয়া শাসন যথাত লেকাতে জোয়াওকা গে নাওয়ান সরকার দো যতম খন বাড়তি গুরুত্বই এমেদ কানা পনত গমকে দো আজা লেকচারে মেনাকাদা চাষবাস ঠাঁরে চাষি কোয়া ভালোয় লাগিদ কৃষি বান্ধব নীতি লাফাং মানানা দাগ পাটান সে সেচ পান্থা যথাত গণনানা হাকু আর তোয়া শিল্প বেড়ে চেতান পনত সরকার বাড়তি গুরুত্বই এমেদ কানা সেচেদ আন ঠাঁও করে মাচেদ বাহলি জাতীয়ারি সেচেদারি পনতরে জোয়াও পিএম শ্রী পান্থা সেরমাকে সেরমা টেড বিনিট সাপড়াও আর উত্তরবঙ্গরে নাওয়ান আইআইটি আর আইআই এম লেকান বিদ্যাগার তেয়ার রেনা পরিকল্পনা কথাও ইনে বেগর তিল্লেক লাগিদ অন্নপূর্ণা যোজনা তালাতে চাঁদো পিছি 2000 টাকা কাতে অনকু এম গড়সপহত বিন গণতে সরকারি বাসতে অনকু সেন হেজ আর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রধানমন্ত্রী কুসুম উজ্জ্বলা যোজনা খেলো ইন্ডিয়া আবাস যোজনা লেকানা আইমা পান্তা করিয়া পনত রে হাপেন

0: ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱟᱨᱚ ᱡᱮᱢᱚᱱ ᱨᱩᱣᱟᱹᱲ ᱦᱤᱡᱩᱜ ᱢᱟᱭ, ᱱᱤᱛᱚᱜ ᱡᱮᱢᱚᱱ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱵᱚᱸᱜᱟ ᱵᱩᱨᱩ ᱴᱷᱟᱶ ᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱵᱚᱸᱜᱟ ᱵᱩᱨᱩ ᱴᱷᱟᱶ ᱞᱮᱠᱟ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱡᱮᱢᱚᱱ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱵᱮᱱᱟᱣ ᱢᱟ, ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱟᱹᱞᱤᱧᱟᱜ ᱟᱥᱟ ᱫᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ
1: ᱟᱹᱵᱤᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱥᱟᱶᱛᱮ ᱡᱚᱦᱟᱨ
0: ᱡᱚᱦᱟᱨ ᱡᱚᱦᱟᱨ
2: ᱱᱚᱣᱟ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱦᱟᱹᱴᱤᱧ ᱫᱚ ᱜᱟᱯᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱩᱪᱷᱟᱹᱱᱚᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ
3: ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱜᱨᱟᱢᱤᱱ ᱥᱚᱝᱵᱟᱫ ᱯᱚᱲᱪᱷᱤ ᱵᱚᱨᱱᱟᱞᱤ ᱥᱤᱝᱦᱚ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এর মাধ্যমে সারা দেশের অন্তত 9.5 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ পাঠানো হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000েরও বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় 907 কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এই উপলক্ষে শ্রী মোদী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা করবেন। বিভিন্ন পরিষেবা সহজে পেতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকের সূচনা করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের আওতায় দেশের 16 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল জানিয়েছেন। কলকাতায় ভারতে জল সংরক্ষণ সমস্যা ও সমাধান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে আজ তিনি বলেন, 2028 ডিসেম্বরের মধ্যে আরও 3 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি তার ভাষণে নতুন বিজেপি সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন, সীমান্ত বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, উন্নত সেচ ব্যবস্থা, ন্যায্য মূল্য এবং মৎস্য ও দুগ্ধ শিল্পের প্রসারের উপর জোর দেওয়া হয়েছে। মহিলা কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক 3,000 টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত, জনঔষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও রাজ্যপালের বক্তব্যে উঠে আসে। রাজ্যে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সে ভর্তির জন্য এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 97.74%। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গৌতম পাল আজ বিধাননগরে বোর্ডের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন। এবার প্রথম হয়েছেন নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের শাশ্বত ব্যানার্জি, দ্বিতীয় হয়েছেন জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সৌরিদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দুর্গাপুরের পুরব ইন্টারন্যাশনাল স্কুলের উমঙ্গ ভুট। হুগলি শ্রীরামপুরে আগামীকাল গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নামে একটি ম্যারাথনের মাধ্যমে যোগ দিবসের কর্মসূচির সূচনা হবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ হুগলি জেলা প্রশাসনের কর্মসূচি নিয়ে এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক খুরশিদ আলী কাদরি একথা জানান। জলপাইগুড়ি শহরে বৃষ্টির জল জমার সমস্যা সমাধানের দাবিতে আজ 1 নম্বর বোরো অফিসে স্মারকলিপি দিতে গিয়ে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির 1 নম্বর ও 2 নম্বর মণ্ডলের কর্মী সমর্থকরা। পরে 1 নম্বর বোরোর চেয়ারম্যান স্মারকলিপি গ্রহণ করে সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর সন্ধ্যে 7:35।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে আসানসোল রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে বর্ধমান রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে

0: 101.1 মেগাহার্জে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7-20 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায়। 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ওপর দিয়ে, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার ওপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। গরম এবং আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার বিষয় বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য সুরক্ষা বিভাগের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: নমস্কার। আর সঙ্গে রয়েছি আপনাদের বেতার কৃষিমিত্র আমি সুব্রত। আমি শুরুতে একটু জানি যে হঠাৎ আমাদের কৃষক বন্ধুরা যারা চাষাবাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন, সবজি বিভিন্ন চাষ করেন, এই বেগুন প্রসঙ্গে কেন আমরা এত আগ্রহ দেখাবো? বেগুনটা তো একটা অর্থকরী ফসল, ঠিক আছে, কিন্তু তার কি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু আছে?
2: অবশ্যই। কারণ বেগুন স্বাভাবিকভাবেই কৃষকরা যেহেতু অন্যান্য ফসলের থেকে বেশি অর্থ তারা উপার্জন করতে পারে চাষের মাধ্যমে, তো সেহেতু বেগুন চাষে কৃষকদের একটা স্বাভাবিক আগ্রহ থাকে। এবং সাথে সাথে ক্রেতা বন্ধুদেরকেও এই বিষয়ে, বেগুনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেগুন স্বাদে এবং গুণে সত্যি অপূর্ব, এবং বেগুনের নানাবিধ পদ আমরা বাঙালির খাবারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে। কিন্তু সাথে সাথে এখন বর্তমানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে কৃষকদের এবং যারা ক্রেতা তাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেগুনে এখন মাত্রাতিরিক্ত বিষের ব্যবহার হচ্ছে। এই মাত্রাতিরিক্ত বিষের ব্যবহারটা কিন্তু স্বাভাবিকভাবেই এখন সমস্ত মানুষ, স্তরের মানুষের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
1: বেশ, সেটা হয়তো আমাদের কৃষক বন্ধুরা তাদের অধিক মুনাফার জন্য বা ফলন বেশি হবে এই একটা যে ধারণা তাদের প্রথাগতভাবে রয়েছে যে অধিক সার প্রয়োগ মানে অধিক ফলন, সেই জায়গা থেকে হয়তো করছেন।
2: একদম একদম।
1: তারা বাঁচাতে চাইছেন তার ফসলটাকে, হয়তো রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে।
2: একদম।
1: কিন্তু আমরা জানতে চাইছি যে এই রোগ পোকা যেগুলো হবে তার তো একটা প্রতিকারের বিভিন্ন উপায় রয়েছে।
2: নিশ্চয়ই।
1: সেই প্রতিকারের উপায়টাতে জানবো, তবে তার আগে একটু জানি এই যে সমস্ত আমাদের বেগুন চাষি যারা রয়েছেন তাদের মাঠে বেগুনের সচরাচর কি ধরনের রোগ বা পোকার আক্রমণ তারা দেখেন?
2: আচ্ছা, মানে বেগুন মূলত হচ্ছে প্রায় 112 রকমের পোকার আক্রমণ হয় এবং নানাবিধ হচ্ছে রোগের আক্রমণও হয়।
1: 112 রকমের?
2: হ্যাঁ। এবং এইটা রেকর্ডেড বেস্ট, এবং সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় যারা বেগুন চাষ হয় সেখানে এই ধরনের বিভিন্ন রেকর্ডেড যেটা আমরা বলি নথিভুক্ত বিভিন্ন পোকার আক্রমণ রয়েছে। যাদের মধ্যে সর্বাধিক আক্রমণ যেটা হয় সেটা হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী লেদার আক্রমণ, যেটাকে আমরা লিউসিনোডেস অরমোনালিস এই নামে চিনি। এছাড়া এর সাথে সাথে বেগুনের বাঘা পোকা এক আক্রমণ হয়। এছাড়া বেগুনের, অনেকে এটা জানে না যে বেগুনের কিন্তু কাণ্ড ছিদ্রকারী পোকাও কিন্তু রয়েছে। সেই কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণও কিন্তু অনেক সময় রোগের সঙ্গে গুলিয়ে যায় বা ঝিমিয়ে পড়া রোগের সাথে এটা অনেকে কৃষক বন্ধুরা গুলিয়ে ফেলেন। এরও বাইরে পাতা মোড়া পোকা রয়েছে, বিভিন্ন ধরনের শোষক পোকা, যেমন হচ্ছে আমাদের শ্যামা পোকা, সাদা মাছি থেকে শুরু করে মাকড়, এবং তার সাথে সাথে কৃমির আক্রমণও কিন্তু রয়েছে। এবার প্রত্যেকটা এই যে পোকার কথা আমি বললাম বা কীট শত্রুর কথা বললাম, এদের মধ্যে মূলত যে পোকাটি সর্বাধিক এবং ক্রেতাবন্ধুদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী লেদার আক্রমণ। কৃষকরাও সব থেকে বেশি এটা নিয়ে চিন্তিত থাকেন।
3: বেশ, এই যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা অধিক পরিমাণে আক্রমণ করে কৃষকদের মাঠে, সেক্ষেত্রে তাহলে যারা কৃষক বন্ধুরা চাষ করছেন তা তো নিশ্চয়ই কিছু লক্ষণ বা কিছু দেখে বুঝবেন যে আমার মাঠে এই সময় এই প্রকার আক্রমণ দেখা দিয়েছে, সেটা কি আছে?
2: এই পোকাটা সম্বন্ধে একটু জানতে হলে একটু বুঝে নিতে হবে যে এই যে স্ত্রী পোকাটা রয়েছে, এটা একটা স্ত্রী পোকাটা একটা এক ধরনের মথ, বা আমরা প্রজাপতি বা মথ যেরকম আমরা চিনি।
3: আচ্ছা,
2: এবং এরা সাধারণত বেগুনের যে জমি রয়েছে তার থেকে একটু উঁচু উচ্চতাতে এরা উঠতে পারে। এবং এরা কি করে, সাধারণভাবে প্রাথমিক দিকে যখন বেগুন যখন তার যে বৃদ্ধির দশায় থাকে, সেই বৃদ্ধির দশায় যখন ডগাগুলো কচি ডগা থাকে, সেই কচি ডগার ঠিক যেখানে পাতা বের হচ্ছে বা পত্রবৃন্তের গোড়ার কাছে, যেখান থেকে ওই পোকাটির ডিম ওইখানটাতে পাড়া হয়, এবং ডিমটা পাড়ার পরে ডিম থেকে নির্গত যে লার্ভা, সেই লার্ভা মূলত কি করে, ওই যে কাণ্ড এবং পাতার পত্রবৃন্তের খাঁজের মাধ্যমে সেটা ভেতরে ঢোকে, এবং দেখা যায় কি না, কৃষকরা দেখেন যে ওই ডগাটা দেখতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। তার কারণ কি, ওই লেদাটি ভেতরে ওই যে মজ্জা সেটা কুড়ে কুড়ে খায়। এটা হচ্ছে বৃদ্ধির দশায়।
3: আচ্ছা,
2: এটা নিয়ে ক্রেতারা আর জানে না। এবার ক্রেতাদের ক্ষেত্রে বা কৃষকদের ক্ষেত্রে পরবর্তী স্টেজে যে সমস্যাটা হয়, যখন বেগুনের ফল আসছে তখন কিন্তু স্ত্রী পোকা ঠিক ওই ফুলের যে ডগাটা রয়েছে, ফুল যে যেখান থেকে লেগে আছে, যেটাকে আমরা ক্যালিক্স বলি, সেখানে ডিম পাড়ে, এবং ডিম পাড়ার পরে যখন বেগুনটা বাড়ে তখন হচ্ছে ওই ছোট্ট নির্গত যে শুককীট বা লেদা, সে বেগুন বাড়ন্ত বেগুনের মধ্যে ভেতরে থাকে। এবার যখন ছোট অবস্থায় থাকে তখন হচ্ছে সে খেতে খেতে থাকে, এবং যেহেতু বেগুনটা বাড়ছে তখনও কিন্তু ফুটোটা দেখা যায় না। এবার এখানে একটা মজার বিষয় রয়েছে, অনেকেই ভাবেন যে বেগুন ফুটো দেখলেই বেগুনে পোকা আছে। আবার অনেকে এটা দেখবেন যে বেগুন চকচকে বেগুন কিনে এনেছেন কিন্তু কাটছেন ভিতরে পোকা, তার কিন্তু ফুটোটা দিয়ে কিন্তু বেগুনে পোকা কিন্তু ঢোকে না, ওটা হচ্ছে বেরিয়ে যাওয়ার ছিদ্র। একটি বেগুনের মধ্যে কিন্তু এরকম দুই থেকে তিনটে চারটে লেদা পর্যন্ত থাকতে পারে। এটা কিন্তু ক্রেতা বন্ধুদের মধ্যে এই কনফিউশন কিন্তু থেকে যায়।
3: বাস্তব কথা বলেছেন, যারা একদমই নেই বাজারে গিয়ে, আমাদের এই কনসেপ্টটা রয়েছে বেগুনে ফুটো আছে মানে এখান থেকে
2: পোকাটা ঢুকেছে, কিন্তু এটা একদমই না। বেগুন থেকে যখন শুককীটটা যখন তার পিউপা বা পুত্তলি দশাতে যায় তখন ওটা কেটে তারা মাটির কাছে আসে এবং তখন হয়। ফলে এই তারা কৃষকরা কি করে, এদেরকে বাঁচাতে গিয়ে নানাবিধ পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করে, রাসায়নিক, এবং এটা যথেচ্ছ ব্যবহার। এখানে কোনো সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা কৃষকরা মানেন না, বিশেষত সচেতনতার একটা অভাব রয়েছে, এবং সাথে সাথে তারা নিজের ফসলটাকে বাঁচাতে গিয়ে তারা এরকম, আমি নিজের অভিজ্ঞতাতে দেখেছি আমাদের বিভিন্ন জায়গায় যে একটা স্প্রেতে প্রায় 7-8 রকমের কীটনাশক তারা একসাথে মিশিয়ে ব্যবহার করছে, এবং ভাবতে পারছেন মানে কিরকম একটা ভয়ঙ্কর অবস্থার দিকে চলে আসছে। তো স্বাভাবিকভাবে যে বেগুনটা আমরা বাজার থেকে কিনে খাচ্ছি সেই বেগুনটার মধ্যে কিন্তু বেগুনের সাথে সাথে একটা বীভৎস রকমের আমরা বিষ কিন্তু আমরা সেবন করছি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে।
3: বেশ, এটা তো গেল ডগা ও ফল ছিদ্রকারী পোকার ক্ষতিকর দিকটা বললেন, এছাড়া আর যে কটা বললেন সাদা মাছির আক্রমণ হতে পারে?
2: আমি ছোট ছোট করে দু কয়েকটা কথা বলি। সাদা মাছি মূলত এখানে বেগুন

0: প্রত্যক্ষ ক্ষতি বিশেষ কিছু করে না, কিন্তু যেটা সমস্যা করে সেটা হচ্ছে কিছু শোষক পোকার আক্রমণের জন্য কিছু ভাইরাল বা ভাইরাস ঘটিত রোগ তারা ছড়ায়। সাথে সাথে শ্যামা পোকার কথা যেটা বললাম, এটি সেস্টিয়াস ফাইসিটিস নামক বিজ্ঞানসম্মত নাম, এরা একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি করতে পারে। অনেকেই দেখবেন যে গাছ, বেগুন গাছ হয়েছে, বড় বড় বেগুন গাছ, হঠাৎ করে দেখা যাচ্ছে বেগুনের গাছের পাতাগুলো ঠিক তুলসী গাছের পাতার মতো ছোট ছোট হয়ে যাচ্ছে এবং বেটে হয়ে যাচ্ছে, বনসাইয়ের মতো দেখতে হচ্ছে, এই বনসাইয়ের মতো দেখতে হয়ে যাচ্ছে, এবং পুরো দেখা যাচ্ছে গোটাটা জমিটা আস্তে আস্তে 7 থেকে 10 দিনের মধ্যে পুরো জমি এরকম ছোট হয়ে যাচ্ছে, এই তুলসী লেগে গেছে চাষিরা বলে। এই তুলসী লেগে যাওয়ার সঙ্গে কিন্তু এই ভাইরাস বা এটাকে প্রাথমিক অবস্থায় কুড়ে কুড়ে খায়। তো এইগুলো নিয়ে খুব একটা কৃষকদের মধ্যে যে চিন্তিত হওয়া তাও নয়, শুধু তুলসীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে শ্যামা পোকাটাকে নিয়ন্ত্রণ যদি তারা ভালো করে করেন। এবং একটা বিষয় মনে রাখতে হবে, এক্ষেত্রে কোনো বাছ বিচার ছাড়া একদম নির্দয়ভাবে যদি তুলসী লেগে যায় সেই গাছটিকে তুলে ফেলতে হবে, এবং আক্রান্ত গাছ তোলার পরে ওই হাত দিয়ে কিন্তু কখনোই যেটা ভালো গাছ রয়েছে তাকে ছোঁয়া যাবে না, এবং সেটিকে কিন্তু জমির পাশে ফেললে হবে না, সেটিকে পুড়িয়ে নষ্ট করতে হবে বা দূরবর্তী স্থানে তাকে মাটিতে পুঁততে হবে, তবেই কিন্তু নিয়ন্ত্রণ হবে।
1: এক্ষেত্রে আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তারা বোধ হয় না এতটা সচেতন হন,
0: একদম
1: হন না বলেই তাদের
0: সমস্যাটা।
1: আচ্ছা, আরেকটা জিনিস একটু বলুন, এই যে শ্যামা পোকার কথা বলছেন, আমরা সচরাচর শ্যামা পোকাটা একটা ওকেশনালি পোকা হিসেবে যদি দেখি, একটা কোনো একটা নির্দিষ্ট সময় পূজোর সময় দেখতে পাওয়া যায়, তাহলে এটা কি সারা বছরের আক্রমণ হতে পারে?
0: হ্যাঁ, এই যে শ্যামা পোকাটা মূলত যেটা আপনি বলছেন, যেটা আমরা দীপাবলির সময় আমরা দেখি, ওটা ধানের শ্যামা পোকা। শ্যামা পোকার বিভিন্ন ধরন রয়েছে, তো এরকম যে শ্যামা পোকাটার কথা বললাম, এটা বেগুনের ঠিক ওই রকম দেখতে নয়, সবুজ বর্ণেরই হয়, এটা একটা অন্যরকম জাত বা আমরা
1: অন্য জাতের,
0: হ্যাঁ এটা আমরা যে তার যে গোত্র রয়েছে তার যে প্রজাতি রয়েছে সেটা প্রজাতি ভেদে তারা বিভিন্ন রকম হয় আর কি।
1: বেশ, তাহলে শ্যামা পোকা বা সাদা মাছের কথা তো বললেন, এবারে আরেকটা যেটা বললেন যে আপনি পাতা কুঁকড়ে যাওয়া বা গাছ ঢলে পড়া,
0: হ্যাঁ
1: যেটা আমাদের কৃষক বন্ধুরা বলেন যে বেগুন গাছগুলো আস্তে আস্তে কেমন যেন ঝিমিয়ে পড়ছে বা নেতিয়ে যাচ্ছে,
0: একদমই একদম,
1: এটা ঠিক কার আক্রমণ?
0: এখানে আসলে কি হয়, আমি প্রথমেই বললাম যে বিভিন্ন রোগের আক্রমণ, ছত্রাক ঘটিত হতে পারে, ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে, ভাইরাস ঘটিত হতে পারে। এবার যে দুটো সমস্যা রোগের ক্ষেত্রে খুব ভয়ানক সেটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঝোলে পড়া, মানে ঢলে পড়া বা ঝিমিয়ে পড়া, সেটা ব্যাকটেরিয়া ঘটিত হয়, ছত্রাক ঘটিত হয়, এবং এরই সাথে সাথে কৃমির আক্রমণেও কিন্তু এই ঝিমিয়ে পড়াটা হতে পারে। আরও সাথে সাথে আরেকটা জিনিস কৃষক বন্ধুরা খুব ফেস করেন, পরবর্তী ক্ষেত্রে যখন ফল হয় দেখবেন অনেকে ফলটার নিচের দিকে একটা বাদামি বর্ণের হচ্ছে একটা আস্তরণ দাগ তৈরি হয়ে যায় এবং বেগুনটা পচে যায়, এটাকে ফোমোসিস ব্লাইট বলা হয়। তো এই যে রোগগুলোর কথা আমি বললাম, এই রোগগুলোর মধ্যে সর্বাধিক একটা সমস্যা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটা। এটা মূলত সোলানেসিয়াস গোত্র বা বেগুন, টমেটো, লঙ্কা, আলু এই ধরনের যে সমস্ত ফসল আছে সবেতেই এই ধরনের সমস্যাটা হয়। তো এটা প্রথমে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঢলে পড়া যেটা হচ্ছে সেটাকে একটু দেখা দরকার, যে সকালে ঝিমাচ্ছে রাতে সন্ধ্যাবেলায় সেটা সতেজ হচ্ছে কিনা, যদি সেটা হয় তাহলে বুঝতে হবে যে কৃমির আক্রমণ হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে না সেটা হচ্ছে না, গাছটা উপর থেকে ঝিমাতে শুরু করে, তাহলে বুঝতে হবে যে আমার গাছটা যখন মরে যাওয়ার আগে আমি একটা গাছ তুলবো, শিকড়টাকে ভালো করে পরিষ্কার করব, শিকড়ের ওপরের অংশের যে কাণ্ডটাকে সেখানে 1 থেকে 2 ইঞ্চি ছোট ছোট করে কেটে একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি ওই দুটুকরো ফেলে দিয়ে আমি 1 থেকে 2 মিনিট তাকিয়ে দেখবো যে ওর যদি কাটা অংশ দিয়ে কোনো পুঁজের মতন সাদা পদার্থ বেরিয়ে আসে তাহলে বুঝবো যে এটা ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ। তার কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা একদম আলাদা, এবং সেক্ষেত্রে এটা একটু চাষিদেরকে, কৃষক দাদা দিদিদেরকে বুঝে রাখতে হবে যে আমরা মূলত এদের ক্ষেত্রে বীজ শোধন খুব গুরুত্বপূর্ণ, স্টেপটোসাইক্লিন দিয়ে বীজ শোধন করাটা খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে 100 মিলিগ্রাম প্রতি লিটার জলে গুলে বীজ শোধন করাটা দরকার। 2 কেজি প্রতি বিঘা অনুপাতে আমার মূল জমিতে চারা রোপণের অন্তত 20 থেকে 21 দিন আগে ব্লিচিং পাউডার এবং বিঘে প্রতি 10 কেজি চুন প্রয়োগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের সিউডোমোনাস ফ্লুরোসেন্স যেটা রয়েছে, সিউডোমোনাস ফ্লুরোসেন্স 1 কেজি

0: 100 কেজি জৈব সারের সঙ্গে ভালো করে মিশিয়ে বিঘা প্রতি ব্যবহার করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে ওই ফসলটা উঠে যাওয়ার পরে ওই জমিতে একটু এই ধরনের আলু, টমেটো বা লঙ্কা এদের চাষটা না করে আমরা যদি একটু অন্য ধরনের ফসল ধান ব্যবহার করি করতে পারি, বা আদা বা হলুদ এই জাতীয় ফসলগুলোকেও চাষ করতে পারি, কচু বা এই ধরনের ফসলগুলোকেও আমরা নিয়ে যেতে পারি। কিন্তু ওই 2 থেকে 1 বছরের 2 বছরের কাছাকাছি একটা গ্যাপ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগটাকে আটকাতে, কারণ এটা সহজে কিন্তু কোনো ছত্রাকনাশক দিয়ে কিন্তু একবার লেগে গেলে নিয়ন্ত্রণ হবে না। সেচ চলে যাওয়া মানে 7 দিনের মধ্যে গোটা জমি
1: শস্য চক্রটার কথা
0: বলছি, ঘুরিয়ে ফিরিয়ে চাষ করাটা খুব গুরুত্বপূর্ণ। এরই সাথে আমি আরেকটা কথা বলে রাখি, যেটা এখনকার দিনে কৃষকরা যারা ভিএনআর জাতগুলোকে চাষ করছেন অনেকেই একটা সমস্যা প্রচণ্ড ফেস করছেন, সম্মুখীন হচ্ছেন, তারা হচ্ছে গাছ লাগাচ্ছেন, গাছ বেশ বড় হচ্ছে, অনেকটা বড় হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পাতাগুলো পুরো হলুদ হয়ে গিয়ে মারা যাচ্ছে। এটা একটা মোজাইকের যে রকমেরই এক ধরনের ভাইরাস ঘটিত রোগ, এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই।
1: আমাদেরটা কি আমাদের কৃষক বন্ধুদের যে পাতা পোড়া বা পাতা দাগ সেটাই বলছেন?
0: না, এটা একটু আলাদা। এটা বিগত 2-3 থেকে 3 বছর আমরা বেশি এটাকে লক্ষণটাকে দেখছি, এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই। এর একমাত্র নিয়ন্ত্রণ হচ্ছে প্রতিরোধী জাত ব্যবহার করা, কারণ এই প্রতিরোধী জাত ব্যবহার ছাড়া এই রোগের নিয়ন্ত্রণ কিন্তু এখনো পর্যন্ত নেই। কারণ এটা এই ভাইরাস ঘটিত যে রোগটি রয়েছে, যেখানে লাগবে সেখানে কিন্তু জমি কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু বাড়ন্ত গাছও কিন্তু মারা যাবে।
1: সেখানে পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে,
0: পাতাটা হলুদ সবুজ, প্রথমে একটু ছোপ ছোপ দাগ আসছে, হ্যাঁ, তারপরে গোটা গাছটা হলদেটে হয়ে গিয়ে পুরো গাছ কিন্তু মারা যাচ্ছে। এবং এটা পোকা দ্বারা অবশ্যই বহন হচ্ছে, মূলত সাদামাছি এটাকে বহন করছে। তো এই রোগটা কিন্তু আমরা দেখছি, এবং এই জাতগুলোকে একটু অ্যাভয়েড করে যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে একটু প্রতিরোধী জাত যেগুলো রয়েছে সেই জাতগুলোকে একটু ব্যবহার করাটা কিন্তু কৃষক দাদা দিদিদের কিন্তু মাথায় রেখে চলতে হবে।
1: আচ্ছা, এবারে যদি কিছু রোগের কথায় আসি,
0: হ্যাঁ, রোগের ক্ষেত্রে অন্যান্য যে রোগগুলোর ক্ষেত্রে রয়েছে, পাতায় দাগ একটা কমন রোগ। যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে কৃষকরা এই পাতায় দাগ নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও চলবে, সাধারণ যে কোনো রকমের যে সর্বাঙ্গবাহী বা অন্তর্বাহী ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ধরনের ছত্রাকনাশকগুলোকে যদি দাদা দিদিরা ব্যবহার করেন, মূলত যেমন হচ্ছে আমাদের বাজারে পাওয়া যায় মেটিরাম 70WP রয়েছে, প্রপিনেভ রয়েছে 70WP, বা আমাদের মেটালাক্সিল রয়েছে 35WP, এইগুলোকে যদি মোটামুটি মেটালাক্সিল 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে, প্রপিনেভকে 3 গ্রাম জলে মিশিয়ে যদি আমরা ব্যবহার করি, বা নিদেন পক্ষে কার্বেন্ডাজিম যেটা খুব কমন আমাদের কৃষক দাদাদিদের কাছে আছে সেগুলো ব্যবহার করা যায়। এরই সাথে একটা জিনিস, ওই ফোমোপসিস ব্লাইট বা যেটা আমি বললাম যে ফলে যে দাগ বা পচন এটা হয়, এটা মূলত মাটি বাহিত রোগ, বীজবাহিত অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেও হয়, অনেক অনেক ক্ষেত্রেই হয়। তো মাটির কাছাকাছি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোতে মূলত এই আক্রমণটা ছড়িয়ে যায়। প্রথমের দিকে যখন গাছে ফল হয় না তখন পাতায় একটু হালকা ধসা টাইপের মতন সিমটমস বা লক্ষণ দেখা যায়। মাটির কাছাকাছি যে কাণ্ড রয়েছে সেখানে খানিকটা গোল মতন করে একটা দাগ আসে। পরবর্তী ক্ষেত্রে ফল যখন হয় সেখানে কিন্তু মূলত দাগটা হয় একটু বাদামি বর্ণের, একটা জল বসা দাগের তো এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে সব থেকে ভালো কৃষক দাদা দিদিদের ওষুধ বা যে কোনো আমরা কীটনাশক ছত্রাকনাশক তো ব্যবহার করব, কিন্তু যদি আমরা ট্রাইকোডার্মা হারজিয়েনাম যেটা যদি আমরা মোটামুটি ব্যবহার করতে পারি জৈব সারের সাথে, 4 থেকে 5 কেজি মোটামুটি আমরা ট্রাইকোডার্মা হারজিয়েনাম মোটামুটি 100 কেজি পচা জৈব সারের সঙ্গে 7 থেকে 10 দিন ভালো করে মিশিয়ে আমরা যদি জমিতে প্রয়োগ করি, মাটিতে প্রয়োগ করি, তাহলে হচ্ছে এই রোগগুলোর থেকে কিন্তু প্রায় দেখা যায় যে 60-70% কাছাকাছি কিন্তু জমিতে এই মূল যে রোগের যে প্রকোপগুলো তাদের থেকে কিন্তু নিস্তার পাওয়া যেতে পারে। তো এটা মাথায় রাখতে হবে।
1: বেশ, আর ডক্টর ঘোষাল, আরেকটা যেটা সমস্যা বলছিলেন খুব ভাইটাল সমস্যা, যেটা হচ্ছে কৃমির জনিত যে রোগটা দেখা দেয়।
0: সাধারণভাবে কৃমির আক্রমণ সম্বন্ধে

0: সম্বন্ধে কৃষকরা খুব একটা সচেতন নয়, কারণ কৃমিকে আমরা লুকোনো শত্রু বলি, বাইরে থেকে তো দেখা যায় না। তো এখানে মূলত বেগুনের ক্ষেত্রে যেটা সমস্যা, বেগুনে গুটি তৈরি হয়। আমি প্রথমেই বললাম এটা ঝিমিয়ে পড়া আক্রমণ হয়, বেগুনে গুটি তৈরি হলে কেউ জল যাবে না, খাবার যাবে না, ফলে কি হবে, সকালবেলায় বাষ্পমোচনের জন্য জলের যে বেরিয়ে যাচ্ছে সেটা সন্ধ্যেবেলায় কমে যায়, ফলে গাছ আবার একটু সতেজ হয়ে যায়। তো এইটা দেখে একটা প্রাইমারিলি আমরা বুঝতে পারি, কিন্তু সাথে সাথে যদি এই ঘটনাটা ঘটে আমরা যদি শিকড় তুলে দেখি, দেখবে শিকড়ে আমরা গুটি তৈরি হবে বা শিকড়ে বেশ মোটা মোটা গাঁটের মতন তৈরি হয়ে যাবে, এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। তো এটা খুবই সমস্যা, সেক্ষেত্রে নিমখোলের ওপর একটা ব্যাপক গুরুত্ব দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিমখোলের ব্যবহারটাকে বাড়ানো। এবং এর সাথে সাথে এখন বর্তমানে কিছু ওষুধ এসেছে, বেশ ভালো ওষুধ, যেটাকে নাম হচ্ছে ফ্লুওপাইরাম বলে একটা ওষুধ এসেছে, এবং ফ্লুয়েন সালফোন বলে একটা ওষুধ রয়েছে, যেই দুটোকে ব্যবহার করা যেতে পারে কৃমির আক্রমণের জন্য। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে ফ্লুওপাইরাম বা ফ্লুয়েন সালফোন যে কৃমিনাশকগুলোর কথা বললাম, এগুলো কিন্তু একদম সুপারিশকৃত মাত্রাতেই ব্যবহার করতে হবে, কারণ জমিতে আমরা সবসময় চাই যে খুব কম ওষুধ কিন্তু যাতে জমিতে মাটিতে প্রয়োগ, কারণ মাটির বাস্তুতন্ত্রটাকে বাঁচানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
1: এবং সেই সঙ্গে আপনি শুরুতে একটা কথা যেটা বললেন যে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ধারণা রয়েছে বা ব্যাপার রয়েছে একসঙ্গে, এবং সেটা আমার নিজের চোখেও দেখা যে একসঙ্গে তিন চার রকমের কোনো মেডিসিন তাদের থেকে পরামর্শ পেয়েছেন জানি না, তারা নিজেদের মতো করে ব্যবহার করে।
0: একেবারে, তো আমি এখানে এই সূত্র ধরে একটা কথা বলেই দিই যে কৃষকরা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে যোগাযোগ করুন, এবং দু নম্বর হচ্ছে যে বিষয়টা ফেরোমন ফাঁদের ব্যবহারটাকে কিন্তু এই ডগা ও ফলছিদ্রকারী লেদার নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটাকে ব্যবহার করতে হবে। এবং অনেক ওষুধ রয়েছে যেগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি, যেমন আমাদের রয়েছে লুফেরিউরন 48EC, ইন্ডক্সাকাব রয়েছে 40.5EC, ফিপ্রোনিল রয়েছে, স্পাইনোস্যাড রয়েছে, নোভালিউরন রয়েছে, ল্যামডা সায়হ্যালোথ্রিন রয়েছে, এবং এখন বর্তমানে খুব নতুন ওষুধ একটা বাজারে এসেছে কীটনাশক, যেটা আইসোসাইক্লোসেরাম বলে বাজারে এসছে, এটাও খুব ভালো ওষুধ। এবং এর সাথে সাথে পাইরিডালিল যে ওষুধ রয়েছে 21.7% যে ওষুধ রয়েছে, এইগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব, এবং সুসংগত পদ্ধতিতে ডাল যে কাটা মেকানিক্যাল কন্ট্রোল, ডগা কাটা, ফেরোমন ফাঁদ ব্যবহার করা, এবং নিয়ন্ত্রিত ব্যবহার, ওষুধের নিয়ন্ত্রিত ব্যবহার, ওষুধ দেব না এমনটা নয়, কিন্তু প্রয়োজন ভিত্তিতে দেব, কিন্তু যথেচ্ছ ব্যবহার করলে কিন্তু এর সমস্যা বাড়বে, এবং আগামী দিনে আমাদের প্রত্যেকেই কিন্তু এই সমস্যায় আমরা এই
1: খাবারে হচ্ছে এবং ভুগতে হবে
0: একদম।
1: এবং আরেকটা যে উপায় যদি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যে জৈব বা প্রাকৃতিকভাবে কোনো কিছু কি নিয়ন্ত্রণ করা যেতে পারে?
0: হ্যাঁ, জৈব বা প্রাকৃতিক উপায়ে দেখুন বিষয়টা যেটা রয়েছে, আমরা কিছু বায়ো কনকক্সন আমরা বলি সেইগুলো তৈরি করতে পারি, যেমন নিমাস্ত্র, অগ্নিয়াস্ত্র, এইগুলো রয়েছে কি, দেশি গরু গোবর গোমূত্র নিম পাতা সহযোগে আমরা নিমাস্ত্র তৈরি করি, 5 কেজি দেশি গরুর গোবর, 5 লিটার থেকে মোটামুটি গোছনা ব্যবহার করব, এবং 5 কেজি নিম পাতা 1:1:1, এবং তার সঙ্গে 100 লিটার জল, এটাকে ভালো করে নিম পাতাটাকে থেঁতেলে যদি আমরা ব্যবহার করি, এবং এটাকে 15 দিন পচিয়ে আমরা এটা একদম শুরু থেকে প্রতিষেধক হিসাবে আমরা ব্যবহার করব, শুরু থেকে ব্যবহার করব, এমন নয় যে পোকাটা চলে এলো তারপর, কারণ এটা তাতে কিন্তু আটকাবে না। বা অগ্নিয়াস্ত্র ব্যবহার
1: থেকে বলতে তাহলে আপনি কোথা থেকে ব্যবহার করছেন, আমি গাছ লাগানোর পর থেকে
0: একদম ফল আসার আগে না, গাছ যখন আমার 4-5 পাতা হতে থাকবে তখন থেকে রিপিটেডলি তাকে স্প্রে করতে হবে, এবং অগ্নিয়াস্ত্র আমরা এটা তৈরি করে ব্যবহার করতে পারি।
1: তাহলে জৈব প্রাকৃতিক উপায়ে করতে গেলে সেক্ষেত্রে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা জৈব বা প্রাকৃতিকভাবে করতে চাইবেন তারা যে ফলন যেটা আশা করছেন সেটা কি পেতে পারবেন? তো
0: এই ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে যে অবশ্যই ফলন বা সেটা হচ্ছে কি জৈবভাবে পুরোটা নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে একটু কষ্টসাধ্য। আমার টার্গেট থাকতে হবে যে আমি 50%-এর কাছাকাছি কীটনাশকের ব্যবহারটাকে যদি আমি কমিয়ে দিতে পারি, আমি অগ্নিয়াস্ত্র ব্যবহার করতে পারি, নিমাস্ত্র ব্যবহার করতে পারি, দশপর্ণী ব্যবহার করতে পারি, এইগুলো তৈরি করে বাড়িতে তৈরি করে ব্যবহার করব, এইগুলো সাথে সাথে আমি প্রয়োজন ভিত্তিক যেখানে অ্যাপ্লাই করা, এই যে ওষুধগুলোর নাম আমি বললাম, প্রয়োজন ভিত্তিক ব্যবহার করা, একটার সাথে একটা ককটেল নয়, এইটাকে ব্যবহার করা, দুটোকে মিলিয়ে ভাবতে হবে, দুটো জিনিসকে সমানভাবে ভাবতে হবে, যে আমি একেবারে রাসায়নিক বর্জিত করেই করব, এই রিজিডিটিটাও থাকার দরকার নেই, বা আমি শুধুমাত্র ওটা ছাড়া করব না, এটা নয়। আমাদের মাথায় রাখতে হবে আমার ফসলটাকে বাঁচাতে হবে একদম শুরু থেকে, তার জন্য যেটা সঠিক পদ্ধতি সেই সঠিক পদ্ধতিটাকে মেনে চলতে হবে।
1: পরিমিত ব্যবহার,
0: পরিমিত এবং সঠিক ব্যবহার,
1: একদম
0: সঠিক প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ,
1: সেটাই তাই আমাদের। আর সে সবশেষে একটা জিনিস একটু জানি, আমাদের মোটামুটি আমাদের কৃষক বন্ধুরা আশা করি অনেকটা উপকৃত হবেন আজকের অনুষ্ঠান থেকে এবং জানতে পারবেন, অনেক কিছু টিপস আপনি দিলেন কীভাবে কৃমির আক্রমণ বা ব্যাকটেরিয়াজনিত রোগের আক্রমণ চিনবেন তারা। আর একজন অ্যাজ এ ক্রেতা হিসেবে যদি দেখি, আমাদের যারা কিনবেন বেগুন, এই যে সমস্ত চকচকে বেগুন, একদম খুব সুন্দর গেট আপ যে বেগুনগুলো আমরা কিনছেন যারা, আর যে সমস্ত বেগুনগুলো একটু বাঁকা টেরা যেগুলো রয়েছে, কোনটা বেশি গ্রহণযোগ্য?
0: খুব স্বাভাবিকভাবে বেগুন পোড়া খেতে গেলে তো চকচকে বেগুন একটু তুলে আনা হয়, সো আমি স্বাভাবিকভাবেই ক্রেতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যেগুলোকে আমরা প্রচলিত কথায় কানা বেগুন বলি, আমি যদি তরকারি খাই বা বেগুন নর্মালি আমি আমার রান্নার মধ্যে উপকরণ হিসাবে নিয়ে আসি, তাহলে স্বাভাবিকভাবে খুব চকচকে হলেই আকৃষ্ট হতে হবে তা নয়, কানা বেগুন যত যাবেন তত কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু ভালো থাকবে,
1: মানে অল গ্লিটার ইজ নট গোল্ড,
0: হ্যাঁ যা সে চকচকে তাই কিন্তু সোনা নয়।
1: ঠিক ঠিক, যাই হোক, এটা একজন একজন বিজ্ঞানী হিসেবে আপনার থেকে এই পরামর্শ পেয়ে নিশ্চয়ই আমাদের ক্রেতা বন্ধুরা তারাও সচেতন হবেন যে আমরা সবসময় যে চকচকে বেগুন কিনবো এবং সেটাই ভালো, অথচ শুরুতে আমরা যেটা বললাম যে বাড়িতে এসে কেটে দেখছি তার মধ্যে,
0: একদমই একদমই, মানে মুশকিলটা হয় এটাই যে আমরা চকচকে জিনিস নিয়ে এলাম, বড় বেগুন নিয়ে এলাম, কিন্তু আমরা ধুইও না ভালো করে, কারণ এগুলো পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া, পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া কি একটা সাধারণভাবে আমাদের যে আমরা নর্মাল যারা গৃহী যারা তারা সম্ভব নয়, ফ্লোয়িং ওয়াটার যেটা চলছে কলের মধ্যে জল, সেখানে ভালো করে রোগড়ে রোগড়ে ধোয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেখানে বয়লিং করা যায় সেখানে হালকা করে একটু গরম জলে এটাকে রেখে তারপরে যেই জলটাকে ফেলে দিয়ে রান্না করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং কৃষকদের ক্ষেত্রে এই জায়গাটাতে মাথায় রাখাটা খুব দরকার যে আপনারা স্বাভাবিকভাবে যে চাষটাই করছেন সেই চাষের সঙ্গে আপনার মুনাফা ঠিক রাখাটা যেমন দরকার, কিন্তু মনে রাখতে হবে যে অধিক ওষুধ মানে কিন্তু আগামী দিনে আপনার খরচ আরো বেড়ে যাওয়া, কারণ এতে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং যা কিন্তু পরবর্তী দিনে আপনার চাষের খরচ কিন্তু আগাম বাড়িয়ে দেবে। আজকে যদি আপনি যতগুলো ওষুধ খরচা করছেন সেই ওষুধ কিন্তু বারবার ব্যবহার করলে তার কিন্তু কাজে লাগবে না, এবং সমস্ত দামি ওষুধ এইগুলো কিন্তু যখনই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে তখন চাষের খরচ কিন্তু প্রচুর বেড়ে যাবে, যেটা কিন্তু ভালো লক্ষণ নয়।
1: একদম, খুব স্বাভাবিক। আজকের আমরা আসলে অনুষ্ঠানে শুধুমাত্র যে কৃষক বন্ধুদেরকে সচেতন করলাম তা নয়, যে সমস্ত ক্রেতা বন্ধু যারা রয়েছে বা আমরা একটু ভোজনে বিলাসী, বিভিন্ন রকম বেগুনের পদ যারা খেতে ভালোবাসি, বেগুনের আইটেম রান্না করতে ভালোবাসি, তাদেরকেও একটা সচেতনতার বার্তা আমাদের অনুষ্ঠান থেকে দিলাম, এবং আমাদের ঘড়ির কাঁটা আমাদেরকে চোখ রাঙাচ্ছে যে এবারে থামতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, আর এ বিষয়ে বিস্তারিত জানালেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য সুরক্ষা বিভাগের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিত আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই,
0: ধন্যবাদ।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন রামায়ণ থেকে পাঠ।
3: এখন শুনবেন রামায়ণ থেকে পাঠ। পরিবেশন করছেন তারাপদ দেঘরিয়া। আজকের বিষয় হরধনু ভঙ্গ।

সম্পার্থিত চিনিময় সঞ্জাত পৃথিবী তলে রবি কুলে মায়া মনুষ্য বয়ম। আমাদের এই ধরাধাম যখন পাপে পরিপূর্ণ হয় তখন পাপী দিকে দমন করার জন্য বা সৃষ্টি রক্ষা করার জন্য যুগে যুগে তিনি অবতীর্ণ হয়ে থাকেন। তাই সূর্য কুলে মায়া মানুষ রূপে ভগবান রামচন্দ্র এসেছিলেন। সেই রামেরই গুণকীর্তন আজ জগৎময় ধন্য হয়ে গেছে।

পবন নন্দন জয় জয় রঘুনন্দন। ধীবরিণীর মনস্কামনা পূর্ণ করি রাম, প্রাতকালে গা তুলিলেন নব দুর্বা দল শ্যাম। জেলেনীর মনোবাসনা পূর্ণ করে ভগবান রামচন্দ্র সঙ্গে বিশ্বামিত্র মুনি মিথিলায় সে যেই না পৌঁছেছে, মিথিলাপুরবাসী রমণীগণ রাম লক্ষ্মণ মুনি ঠাকুরকে দেখে শূন্য গাগরিতে আঁচল ঢাকা দিয়েছে। বিশ্বামিত্র মুনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো মা, আজই আমাদিকে দেখে তোমরা শূন্য কলসিতে আঁচল ঢাকা দিলে কেন? রমণীগণ করজোড়ে বললেন, ঠাকুরগণ, অনেকের মুখে শুনেছি যাত্রাকালে কেউ যদি শূন্য কুম্ভ দেখায় খুবই অশুভ কাজ। বিশ্বামিত্র মুনি বলে, এ আমাপেক্ষা শুভপ্রদ, আগে হইতে পিছনে ভালো, যদি রাগে মাই ভরা হতে শূন্য ভালো, যদি কেউ ভর্তি করতে যায়। তাই আপনাকে মিথিলা নগরে অনেকবারে দেখেছি, সঙ্গে যে নতুন বালক দুই এনেছেন এদের তো দেখিনি। তখন মুনি বলে, জানো গো মা, অযোধ্যা নগরে ঘর দশরথের নন্দন, একজনের নাম রামে অপর জন লক্ষণ। তখন সখীরা বললে, দেখ না সই, রাম কি সুন্দর দেখতে গো, রাম দুর্বাদল শ্যাম, জানো কি কান কি লতা, অনার্যর যোগ্য বিবাহ, ধনুর ঐশ্বপন মহান, রামের রূপটি ঠিক যেন দুর্বা ঘাসের রং, আর আমাদের খেলার সাথে সীতাদেবী কেমন না জানো কি কান কি লোথা, ওনার জন্য যোগ্য বিবাহ, এতদিনে সীতাহান একটা যোগ্য বর মিথিলা এসে পৌঁছেছে, কিন্তু হবে না কারণ না ধনুর স্বপন মহান, ওরে যদি ধনুকু ভাঙা না থাকিত, ওগো রাম সীতার পতি হত, যাতে রামচন্দ্র সীতার সঙ্গে বিয়ে হয় তার একটা সুবন্দোবস্ত করলে হয় না, না চল সকলে মিলে আজ আমাদিকে হরগৌরী আরাধনা করতে হবে, সঙ্গে মা জানকীর কাছে যেই না উপস্থিত। সীতাদেবী তখন সখীদিকে দেখে বলছে, বল দেখি সখি, আজই তোদিকে দেখে আমার বাম চক্ষুটা কেন নেচে উঠল? তো অনেকের মুখে শুনেছি নারীদের যদি কোনো বাম চক্ষু নাচে তো হয়তো কোনো ধনলাভ হয়। সখীরে, অদ্যাবধি যখন আমি স্বামী ধনেই পেলাম না, এমনই কি ধন পাবো যে আমার বাম চক্ষুটা নেচেছে আবার কেমনে জানিস?

থাকি থাকি কেন কর নর্তন বামনয়ন, বলে দেখি সখীগণ কেন আনন্দিতা মন বামনয়ন। তখন একজন সখী বলে, গো জানো কি তোর বাম চক্ষুটা কেন নেচেছে জানিস? তোর বড়ি এসেছে বড়ি এসেছে, সীতাই ওই যে আমরা দেখে এলাম। হ্যাঁ, তোর আমার বরকে দেখে এলি বহুদিন পরে একটা সুসংবাদ। হ্যাঁ গো, তার কি নাম? না, তার নাম রাম রাম।

না বিশ্বাস হই গো আমাদের কোথাতে, একবার উঠায় সীতাল অট্টালিকায় উপরেতে। সীতা দেবী বললে, রাম দর্শনে আমার বাধা আছে, রামকে দেখতে যেয়ে যদি ভুলে যাই গো মন, তবে বাবার না থাকিবে ধনুক ভাঙাপন। আচ্ছা আমায় কি করতে হবে বল না, না যাতে রামচন্দ্র ধনুক ভাঙে তার জন্য আজ সকলে মিলে আজ আমরা হরগৌরী পূজা করব। লাল জবাবিল্ল দল করে তেল হইল সখী দিকে নয়ে মা আমার মন্দির।

সরস্বতী, আমার মধ্যখানে মা পার্বতী, বসিয়ায়া স্নেহে হর গৌরী একাসনে। লাল জবা বিল্ল দল মা আমার করেতে লইল, হর গৌরীর মন্দিরেতে সীতা দেবী গেল। বলে জয় জয় নীলকণ্ঠ রুদ্র অবতার, কালকুট পান করে ভোলা রেখেছ সংসার। কাশীনাথ ভোলানাথ ও হে তিলোচন, দেখা দিয়ে মোর মোদের আশা করহ পূরণ। তখন দেবাদিদেব মহাদেব কৈলাসে বসেছেন, আর সীতা দেবী করজোড়ে ভোলানাথকে স্তব করিল। ও

সরঙ্গনাগে সংধারুকা বনে বরানুষ্যাত্তুং বিশ্বে সংত্রম্ব গৌতমৈতটে হেমালন্তিং কেদারাং ঘনে সাং শিবালয়ে এতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং পাত পঠেন্দর সপ্ত জন্ম কৃতং পাপ শরণে নবিনশতি মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মুকারায়ই নম নম। হর শঙ্কর শঙ্কর হর দুঃখ হর হে করুণা কর হর করুণা কর হর শঙ্কর শঙ্কর হর দু আহাজ দেবাদিদে মহাদেব সন্তুষ্ট হয়ে দেবী ভবানীকে বললেন বলি চল ভবানী যুগল ভাবে ওই রাজার মেয়ে ডেকেছে মোরে চল ভবানী যুগল ভাবে। দেবী বললে হে পঞ্চানন তাহলে আজ হবে তুমি রাজা আর আমি হব রানী তাই রাজবেশ ধারণ করো। তখন ভোলানাথ বললে ওগো দেবী

হবে। নন্দিয়ার ভেঙ্গিকে দিয়ে বাবা বাহনটিকে ধৌত করালেন এবং বিভূতিভূষণ নিয়ে সাজতে লাগলেন। সাজে কিবা পশুপতি মধুর মূরতি, আরোহণ বিষবরে রে, আরোহণ বিষবরে রে, বাবা যেন হিমধর শিরের উপর দীঘল দীঘল জোটারে, দীঘল দীঘল জোটারে, আর না নামনি মনোহর ফণি, বাবার উপবিত ফণি রাজ হে, উপবিত ফণি রাজ হে, বাবার বলয় কঙ্কন প্রভৃতি ভূষণ সব ফণিময় সাজরে, সব ফণিময় সাজরে, অতি নীল গলে হাড়ের মালা দোলে, ভূত পেত লইয়ে যাই রে বাবা, ভূত পেত লইয়ে যাই রে বাবা, দেবের দেবাদি বৈষ্ণবের আদি মুখে রামায়ণ গাই রে, মুখে রামায়ণ গাই রে। ভোলানাথ এসে সীতা দেবীকে বর দিয়ে কৈলাসে গেলেন। এদিকে মামার পূজা শেষ আনতে নিজালয়ে গমন করলেন। আর জনক রাজার পুরোহিত স্বয়ংবর্পণে রাজন্যবর্গ দিকে বললে কি যে হে রাজন্যবর্গ, আমি জনকের পুরোহিত, তা আপনাদিকে একটি কথা অনুরোধ করছি, আপনারা এসেছেন ধনুক ভাঙতে, তাই ঐদ্য প্রান্তে রথক্রমে নিপত এ সর্বসম ভাগতা কন্যায়াং কাল ধৌতং।

कमलरु पिबास भास्पदं नकिष्टं नचटं कृत्तं ननामितं ततस्थापुन्नयेत् कन्यापित मुर्मुहुधनि निर्भीर मुर्भिनेत्तम। महाराज जनक আপনাদেরকে আহ্বান করেছে ধনু ভাঙার জন্য, আপনারা যে এসেছেন হাতিতে ঘোড়াতে বা রথে, নিপতে সর্বসম ভাগত হে রাজন্যবর্গ কন্যায়ং কালধৌতম। হে রাজার, ওই ধনুক ভাঙা পণ্ডি যদি কেউ মেনে নিতে পারেন তাহলে দয়া করে আসুন, ধনুকের ঘরে প্রবেশ করে বিশাল অক্ষয় ধনুতুন ভঞ্জন করে রাজাকে কন্যাদায় হইতে উদ্ধার করুন। তাও যদি কেউ না পারেন, মহারাজ জনক বলে দিয়েছেন নোনা আমি তং তথস্থাপন্ন ঈদ, অর্থাৎ ধনুকটি ঘরে হ্যাঁ যদি স্থানান্তরিত করে দিতে পারেন। রাম লক্ষ্মণ বিশ্বামিত্র মুনি অসংখ্য রাজন্যবর্গ যেখানে বর্তমান কেউ আর রাজি হলে না, তখন মহারাজ জনক এসে সভায় প্রবেশ করিয়া বলিল

ଥର ଥର ବାର ବାର ବୋଲେନ ରାଜା ନିର୍ଭୀର ନିର୍ଭୀର। ଲକ୍ଷ୍ମଣ କମ୍ପିତ କରେ ରାମଚନ୍ଦ୍ରକେ ବୋଲଛେ, ହେ ରାମ তুমি যদি আমায় আদেশ দাও শত ধনু আমি ভেঙে দিতে পারি। রামচন্দ্র বললেন, ভাই ধনু ভেঙে আমি সীতায় গ্রহণ করছিলাম, নাই তুই এই কর। লক্ষণ তখন বলে, দাদা আমি মা বলে ডে কেছি যারে, ওগো বিয়ে করি কেমন করে, আমার হলো না আর হলো না, আমার হলো বাবার স্বপ্ন দেখা হলো না। তখন রামচন্দ্র বলে, ভাই লক্ষণ সীতাকে আবার মা বলে ডাকলি কখন রে? না দাদা তুমি ভুলে যাও, আমি কিন্তু ভুলি নাই। হরগৌরী পূজে যান যখন জনক রাজার ঝি, তার রূপ দেখে তারাই আমি মা বলে ডেকেছি, কেমন করে দাদাই আমি বিবাহ করিব, অতএব ধনুক আমি তুলিতেই নারিব। অসংখ্য রাজন্যবর্গ লক্ষণের ভাব দেখে করজোড়ে হাততালি দিয়ে একজন উঠেই গেছে, বলছো বারে বা যেমন ভাবটা দেখিয়েছিলে যেমন ধনুকটা ভেঙে দেবে, দেখ না একবারে জল হয়ে গেছে। লক্ষণ আরো ক্রোধী রাজন্যবর্গকে বললেন, হে রাজন্যবর্গ আমাকে দেখে আপনারা উপহাস করলেন, তা হ্যাঁ গো আপনারা চিন্তা করুন, ভৃত্যেতে যদি ধন সঞ্চয় করে অধিকার কার না মালিকের, তা আমি হইলাম রামের দাস, রাম যদি আমায় আদেশ দেয় শতধনু ভঞ্জন করিতে পারি, কিন্তু রাম আদেশ দেবে না। রাম জানে যে ধনু আমায় ভঞ্জন করে ভূভার হরণ করে অতুলনীয় কীর্তি স্থাপন করে পুনরায় আবার বৈকুণ্ঠে চলে যেতে হবে। তাই রাজসভাটা একবারে চুপচাপ হয়ে গেছে। তখন বিশ্বামিত্র মুনি বলে, কি করিলি রাম, একবারে ডুবে গেল সূর্য বংশের নাম, নাম ডুবাইয়ে দিলি বাপ। রামচন্দ্র বলে, সূর্য বংশের নাম ডুবিয়ে দিনি। বিশ্বামিত্র ঠাকুর বলে, যা তাড়াতাড়ি যা ভেঙে দিয়ায়। তখন রামচন্দ্র বললেন, হে ঠাকুর ওই ধনুকাহানি ভাঙতে আমার ভয় লাগছে। বলছে কেন কেন ভয় কেন? লক্ষণ বলছে, দাদা তোমার নামে জম পোলাই, তুমি কাকে ভয় পাও? রামচন্দ্র বললেন, ও গয় আমার মনে এই তো ভয় হয়, পাছে ধরা ধরা না রই, টলমল করবে ধরা, আমি যে সময়ে ভাঙব ধনু টলমল। রামচন্দ্র বললেন, সেই বিশাল ধনু কাহানি যখন আমি ভাঙব তখন যেটা শব্দ হবে সেই ধনুকে শব্দে সসগারা পৃথিবী অনন্ত শরীরে পরিণত হবে, এবং সেই জলের মধ্যে বটপত্রের উপর শয়ন করিয়া ক্ষীরোদ সমুদ্রে আমি বেড়াবো ভাসিয়া, পুনরায় নাভি পদ্মমূল হইতে চতুর্মুখধারী প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টি করিয়া আবার করিব সত্যযুগ। লক্ষণ বললে, দাদা এই এত এত সব যদি হয়ে যায় তার জন্য চিন্তা নেই, ধরা ধরবো আমি ধনুক ভাঙবে তুমি। রামচন্দ্র বললেন, ভাই লক্ষ্মণ ধর রে ধরা, ধরাকে ধর তুমি, হরের গান্ডি ভাঙবো আমি, ওরে ধর রে ধর লক্ষ্মণ, ধর রে ধরা লক্ষ্মণ, ধরাকে ধরিতে যায় গৌরবরণ লক্ষ্মণ, ধর রে ধরা পাতালে অনন্তের কাছে দিলেন দর্শন লক্ষ্মণ, ধর।

অনন্ত জিজ্ঞাসা করে গৌর বরণ লক্ষ্মণ ধররে ধরা, আজি কেন পাতালে আজ তবয়া গমন লক্ষ্মণ ধররে ধরা। তখন অনন্তকে বললে যে মিথিলাতে রামচন্দ্র ধনু ভাঙবে তার জন্য আমি এসেছি। যেই না মাথা সরিয়ে নিয়েছে দুই হাতে ধরা ধরে গৌর বরণ, ও গো ধরা ধরের হাতে ধরা টলিলা তখন লক্ষ্মণ ধররে ধরা। কিছুতেই যখন ধরাকে ধারণ করতে পারছে না, কেন রামের কাছে অহংকার করে এসেছিল, তখন অনন্ত করলে কিনা তিনবার রাম নাম, তিনবার রাম নাম ধরাই করিল লিখন, ও গো রাম নামের গুণা ধরার বহিলা তখন। পরে আজ আর ধরাকে কেউ ধারণ করতে পারে না। বিশ্বামিত্র মুনি গুরুদেবকে স্মরণ করে ধনুকের ঘরে প্রবেশ করলেন, গুরুকে প্রণামী যায়। রাম রাজি বলো চন লক্ষ্মণ ধররে ধরা, ও গো ধনুকের ঘরে গিয়া দিলেন দর্শন লক্ষ্মণ ধররে ধরা। আজ ধনুকের ঘরে গিয়ে রামচন্দ্র ধনুকের সঙ্গে কথা বলছেন, যার জন্য ধনুক রক্ষা কর তিনা জন লক্ষ্মণ ধররে ধরা, এতদিনে মিথিলাতে তারাইয়া গমন লক্ষ্মণ ধররে ধরা, নিজ নিজ স্থানে সব কর গমন কর জোড়ে বলে আমার রাম নারায়ণ। রামের আজ্ঞাবাহী তিনটি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধনুককে ভার দিয়েছিল, ঊর্ধ্বমূলে ছিল ধনুকের ব্রহ্মায় ঊর্ধ্বলোকে গেল, ও গো নিচে ছিল মহাদেব পা তালে চলে গেল, মধ্যে ছিল বিষ্ণু শক্তি রাম করিলা হরণ, ও গো ফুলের প্রমাণ ধনু তলিল তখন বাম হাতে ধনুক ধরে। রাম রাজি বলো চন আবার নাচিয়া নাচিয়া সো ভাই দিলেন দর্শন, বাম হাত ডান হাত করিতে না গিল সেই দেখে অজ্ঞান হইল যত রাজা গণ, গুরুদেবে স্মরণ করি গুরুদেবে স্মরণ করি ধনুকে দিলা টান, ওমা মড় মড় করে ধনু করে দুই ও খান, মড় মড় করে ধনু দুখণ্ড করিল। আর ধনুক ভাঙার শব্দ শুনে রাবণ পড়িল, এত দূরে ধনুক ভাঙা করি সমাপন, প্রেমানন্দে হরি হরি বরুণ সর্বজন, শুদ্ধ ব্রহ্ম পরত্পর রাম কালাতক পরমেশ্বর রাম, চন্ড কিরণ কুল মন্ডন রাম, নাবিক ধাবিক মৃদু পদ রাম, ভয়

0: শুনলেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করলেন তারাপদ দেঘরিয়া। আজকের বিষয় ছিল হরধনু ভঙ্গ।
1: পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট। লিখেছেন প্রবীর ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই রাজ্যে 6 কোটি হিন্দু বাঙালির বাস। সাহিত্য, চলচ্চিত্র, শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতকে কল্পনা করাই যায় না। 20 জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের দিন। 1947 সালের এই দিনেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বঙ্গীয় প্রাদেশিক আইন সভায় দীর্ঘ তর্ক বিতর্কের পর বাংলার পশ্চিমাঞ্চলের হিন্দু জনগোষ্ঠীর মানুষের জন্য পশ্চিমবঙ্গ নামে নতুন রাজ্য গঠিত হয়। এর আগে পূর্বতন সরকার পয়লা বৈশাখ, মহারাজা শশাঙ্কের রাজ্যাভিষেকের দিনটিকে রাজ্য দিবস হিসেবে চিহ্নিত করেছিল। প্রায় 1500 বছর আগে গুপ্তবংশীয় এক রাজপুরুষের গৌড়বঙ্গ প্রতিষ্ঠা নিঃসন্দেহে বাঙালি অস্মিতা জাগরণের নতুন অধ্যায়ের সূচনা করলেও পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 1940 সালের মার্চ মাসে মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে। তাদের দাবি ছিল ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলি নিয়ে পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের। সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি আরও জোরালো হতে থাকে। বাংলার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে ওঠে। 1945 সালে ব্রিটেনের রক্ষণশীল দলের পরাজয় এবং শ্রমিক দলের ক্ষমতায় আসার পর নতুন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি সিদ্ধান্ত নেন ভারতকে যথাশীঘ্র সম্ভব স্বাধীনতা দিতে হবে। হিন্দুদের দাবি ছিল দেশ অখণ্ড থাক, যাদের প্রতিভূ ছিল কংগ্রেস। কিন্তু মুসলিম লীগের পাকিস্তান গঠনের দাবি জোরালো হতে থাকে আর কমিউনিস্ট পার্টি সেই দাবির সপক্ষে আওয়াজ তোলে। এদিকে পথ নির্দেশের জন্য অ্যাটলি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যাবিনেট মিশন পাঠান। এর প্রধান ছিলেন লর্ড পেথিক লরেন্স, ছিলেন স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস প্রমুখ। এরা কেউই ভারত বিরোধী ছিলেন না। কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আকালী দল সব নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে একটি অখণ্ড ভারতের পরিকল্পনা করেন। অনিচ্ছা সত্ত্বেও প্রাথমিকভাবে লীগ তা মেনে নিলেও জওহরলাল নেহরুর এক মন্তব্যে ক্ষিপ্ত হয়ে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। কলকাতা, নোয়াখালী মিলিয়ে 4 দিনের রক্তক্ষয়ী দাঙ্গায় অন্তত 17,000 মানুষের মৃত্যু হয়। এর আগে 1947 সালের মার্চ মাসে লর্ড ওয়াভেলকে সরিয়ে বড়লাটের পদে অভিষিক্ত হয়েছেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি ঘোষণা করেন দেশ ভাগ হবে, বাংলা ও পাঞ্জাব পাকিস্তানে যাবে, তবে তা স্থির হবে গণভোটের মাধ্যমে। 1947 সালের 4 থেকে 6 এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা তারকেশ্বরে বঙ্গীয় হিন্দু সম্মেলনে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর জন্য একটি পৃথক স্বদেশ ভূমি গঠনের পক্ষে মত প্রকাশ করেন। বাংলা কংগ্রেসের প্রায় সব নেতাই শ্যামাপ্রসাদের পাশে দাঁড়ান। এপ্রিল মাসেই অমৃতবাজার পত্রিকার প্রায় 6 লক্ষ পাঠকের মধ্যে একটি জনমত সমীক্ষায় দেখা যায় 98.6% মানুষ পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। 20 জুন 1947 কলকাতার আইনসভা ভবন। সকালে সেই অধিবেশনকে ঘিরে তৈরি হল অদ্ভুত উৎকণ্ঠা আর উত্তেজনা। সেদিন শুধু ভোট হচ্ছিল না, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বাংলার ভবিষ্যতের, বাঙালি জাতির ভবিষ্যতের। প্রথমে সব বিধায়ক একসঙ্গে বসেন। প্রশ্ন ছিল একটাই, অখণ্ড বাংলা কি ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের অংশ হবে? পাকিস্তানের পক্ষে ভোট পড়ে 126টি, ভারতের পক্ষে 90টি। ফলাফল ছিল স্পষ্ট। যদি বাংলা অখণ্ড থাকত তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরে তা পাকিস্তানের অংশ হয়ে যেত। এরপর শুরু হল দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব। পশ্চিমাঞ্চলের বিধায়করা আলাদা

0: বাংলা বৈঠকে বসলেন। এবার প্রশ্ন ছিল বাংলা ভাগ হবে কিনা। ভোট গ্রহণ শুরু হলো, সদস্যরা তাদের মতামত জানালেন, অবশেষে ফলাফল ঘোষণা করা হলো। বাংলা ভাগের পক্ষে ভোট পড়ে 58টি, বিপক্ষে 21টি। 1947-এর 20 জুনের সেই মুহূর্তেই ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়ে গেল। সেদিনই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের জন্ম। ভারত স্বাধীন হওয়ার আগেই তার ভিত্তি স্থাপন এক নতুন রাজনৈতিক সত্তা। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।
1: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। জনগণের কল্যাণে সচেতনতার বার্তা সমাজের সর্বত্র পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
3: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
2: প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা উল্লেখ করেন। স্যাঁ গোবের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্যাসিফিক অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মিস্ট্রাল এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আর্থার মেন্স বলেছেন, তাদের কোম্পানি কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণার অংশীদারিত্ব বাড়াতে বৃহত্তর সহযোগিতার পথ খুঁজতে আগ্রহী। সিএমএ সিজিএম এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রডল্ফ সাদে বলেছেন, ভারত দ্রুত পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শ্রী মোদী আজ অ্যালস্টমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন সিওর সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং রেলের পরিকাঠামোগত আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুদেশের সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। সমাজ মাধ্যমে অপর এক বার্তায় সার্জিও গোর বলেন,

সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক এবং জাল ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এ সংক্রান্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 22 জুন দুদিনের সফরে ভারতে আসছেন। এই সম্মেলনের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গঠন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এর পাশাপাশি আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষাক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক স্তরে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনেই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও এবং কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন ওই অনুষ্ঠানে বলেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় উদ্ভাবন এবং নতুন কৌশল অবলম্বন করা অপরিহার্য। চলতি অর্থবছরে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার 6,208 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক একে এক অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করে জানিয়েছে, 47 লক্ষেরও বেশি শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। এর ফলে এই প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা 61.92% বেড়ে 16,63,000 পৌঁছেছে। এছাড়া তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় সরকার 562 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 15 বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবে না। 15 থেকে 16 বছর বয়সী ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া সীমিতভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এইসব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও 1 বছর সময় দেওয়া হয়েছে। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালালো ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শহরের দক্ষিণ পূর্ব উপকণ্ঠে অবস্থিত মস্কো তেল শোধনাগারে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। 555টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 অংশগ্রহণের জন্য ভারতীয় সেনার একটি দল আজ উলানবাতর রওনা হবে। সেখানকার 5 হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3 জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং

0: বক্সিং কাপ 2026 কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগের শেষ ষোলোর লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুশেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তিনি কাজাকস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খার্ব ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16 ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ হাটে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওয়েই প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খার্ব কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। রাত 8:00 অনুরোধের আসর, অন্বেষা 8:30 থাকবে বিজ্ঞানের খবর। আন্তর্জাতিক যোগ দিবস বিষয়ে ডক্টর তুষারকান্তি মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। বিধানসভা পর্যালোচনা 8:50। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শরৎ বাজিয়ে শোনাবেন অনিমা দাস। 9:30 নাটক গোপেনের গোপ, রচনা স্বরাজ বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। 10:00 বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান প্রগতির এক যুগ সুস্বাস্থ্যের দিশা। আলোচনায় অংশ নিয়েছেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং ডাক্তার অনুপ কুমার রায়। সাড়ে 10:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়, কণিকা মজুমদারের গাওয়া আধুনিক গান 10:45। রাত 11:00 দোতারা বাজিয়ে শোনাবেন সৌমেন্দু দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ঠুংরি ও দাদরা, শিল্পী অমৃতা সরখেল।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের রাত আটটায় ছা ছবির গান, নানা রঙের গান, 8:15, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, উপস্থাপনা অভিষেক মণ্ডল, রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: এখন বিজ্ঞাপন, তারপর স্থানীয় সংবাদ।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাত।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার, কর্ম পরিকল্পনা ও প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বর্তমান সরকার রাজ্যে যোগ ও আয়ুষের অন্যান্য ধারার চিকিৎসাকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার করবে। আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান হবে কলকাতায়। রাজ্যে এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার 97.74%। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আজ বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি। আসছি বিস্তারিত খবরে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে নতুন বিজেপি সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের কর্ম পরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। বিশেষ জোর দেওয়া হয় আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প রূপায়নের ওপর। তিনি বলেন, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সিন্ডিকেট রাজের অবসান এবং নারী শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন, সীমান্ত বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর মতো পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।
1: The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here. With the active indulgence of some vested interest groups within the state itself, my government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: রাজ্যপাল জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্প বান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। সিঙ্গুরে নতুন শিল্প পার্ক, প্রতিরক্ষা শিল্প পার্ক এবং অশোকনগর তেল ক্ষেত্রের উন্নয়নের মতো একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। অব্যবহৃত এবং বন্ধ শিল্প ইউনিটগুলিকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিল্প সংক্রান্ত জমি ব্যাংককে শিল্পসাথী পোর্টালের সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি থমকে থাকা রেল, মেট্রো, জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, শিক্ষাক্ষেত্রে নিয়মিত টেট পরীক্ষা, শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, পিএম শ্রী প্রকল্প, উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও রাজ্যপাল উল্লেখ করেন। মহিলাদের কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক 3,000 টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত, জনৌষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস স্থাপনের মতো বিষয়টিও রাজ্যপালের ভাষণে উল্লেখ করা হয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, উজ্জ্বলা প্রধানমন্ত্রী, কুসুম, খেলো ইন্ডিয়ার মতো আগে চালু না হওয়া কেন্দ্রীয় প্রকল্প এবার রাজ্যে কার্যকর হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ বাস্তবায়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে পশ্চিমবঙ্গকে আবার দেশের অগ্রণী রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাজ্যপাল। উল্লেখ্য, এবারের অধিবেশনে আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। মঙ্গলবার থেকে পরবর্তী দুদিন রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনা চলবে। এদিকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়করা দুটি বাগে বিভক্ত হয়ে আসন গ্রহণ করেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ 58 জন বিধায়ক একদিকে বসেন, বাকি 14 জন বিধায়ক কিছুটা দূরত্ব বজায় রেখে বিরোধী বেঞ্চের অন্যদিকে বসেছিলেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
2: অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশনেই স্পষ্ট হয়ে গেল, বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আগে নিজেদের ঘর সামলানোই এখন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিরোধী বেঞ্চে কার্যত দুভাগে বিভক্ত হয়ে বসতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের। একদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে মমতা ব্যানার্জিপন্থী বিধায়করা। বিধানসভার কক্ষের এই দৃশ্যটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে বসেছিলেন 58 জন বিধায়ক। অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, রূপবানুর রহমান, আলিফা আহমেদের মতো কালীঘাটপন্থী নেতাদের আলাদা গোষ্ঠী হিসেবেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে দেখা যায়। রাজনৈতিক মহলের মতে আদালতে মামলা চললেও বিধানসভার ময়দানে সংখ্যার লড়াইয়ে এগিয়ে থাকার বার্তা দিতে চাইল বিদ্রোহী শিবির। সবচেয়ে বেশি নজর কাড়ে ফিরহাদ হাকিমের অবস্থান। এক সময় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠতম নেতাদের মধ্যে অন্যতম পরিচিত ওই নেতাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার পাশের সারিতে বসতে দেখা যায়, যা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণে নতুন বার্তা বলেই মনে করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগেই জানানো হয়েছে ঋতব্রতকেই বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর সাময়িক সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। রাজ্যপালের অভিভাষণে সিঙ্গুরে শিল্প পার্ক গড়ে তোলার যে কথা বলা হয়েছে, ডোমকলের সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান তার প্রশংসা করেছেন।
3: একটা সময় আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সিঙ্গুর নিয়ে এই শিল্পগুলো প্রায় তৈরি হয়ে গেছিল সিঙ্গুর। আজকে তাপসবাবু শিল্পমন্ত্রী, তিনি বলেছেন, রাজ্যপালের ভাষণে এটা উল্লেখ করেছেন, আমরা অন্তত এটুকু বলি যে সাধুবাদ।
0: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের রদবদল নিয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন দলের 5 বিধায়ক। পরে বৈঠককে ইতিবাচক উল্লেখ করে কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের তরফে মমতা ব্যানার্জিকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তবে এক্ষেত্রে পছন্দের নিরাপত্তারক্ষী দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারাদেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। 2019-এর ফেব্রুয়ারিতে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 4,50,000,000 কোটি টাকা প্রদান করা হল। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প। কৃষকদের বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় Agristackএরও সূচনা করবেন তিনি। এছাড়া রাজ্যে প্রাকৃতিক চাষের জন্য জাতীয় মিশনেরও তিনি উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যে যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে। তিনি আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাকালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিন কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
4: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন। এটা ওপেন টু অল, সকলে অংশগ্রহণ করতে পারেন। সমবেত হওয়ার সময় 6:30 এবং 7টার সময় মূল কার্যক্রম শুরু হবে।
0: সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব জানান, এবারের আন্তর্জাতিক যোগ দিবসে দেশজুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছে।
5: আমরা পিছলে সাল হমনে যোগ ফর আনপ্লাগ কি জো যুবাও কো যোগা কে সাথ মে জোড়নে কে লিয়ে হমনে উসকা এক মাহল কিয়া থা।

0: एक प्रोग्राम भी हमने उसमें चलाए। अभी अलग अलग क्षेत्र के लोगों को जोड़ने के लिए, कि जैसे बुजुर्ग आदमी के लिए अलग पैकेज है, छोटे बच्चों के लिए अलग पैकेज है।
1: রাজ্যে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 97.74%। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গৌতম পাল আজ বিধাননগরে বোর্ডের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন। এবার প্রথম হয়েছেন নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের শাশ্বত ব্যানার্জি, দ্বিতীয় জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সৌরিদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দুর্গাপুরের পুরব ইন্টারন্যাশনাল স্কুলের ভোট। 29 জুন কাউন্সেলিং শুরু হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস থাকলেও সন্ধ্যের পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে আজ প্রথম গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। এই গানটির অনুরোধ করেছেন ভারতী চট্টোপাধ্যায় এবং সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে।

অনুরোধের আসরে পরের গান শুনবেন ফরিদা পারভিনের কণ্ঠে। এই গানটির অনুরোধ করেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে।

পরের গান দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানের অনুরোধ করেছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি এবং লালন ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে।

শুনছেন অনুরোধের আসর, পরের গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটির অনুরোধ করেছেন বাবু সুরাই, মনু সুরাই, সুখদেব সুরাই, মিলা সুরাই, তন্ময় দাস, দীপালী দাস, প্রত্যুষা দাস এবং প্রিয়াঙ্কা দাস। বেগরি হাওড়া থেকে অনুরোধ করেছেন এই গানটির।

অনুরোধের আসরে পরের গান কুমার শানুর কণ্ঠে। এই গানের অনুরোধ করেছেন রজত বিশ্বাস চাঁদপুর বনপুর নদিয়া থেকে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠান।

0: গানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮শে জুন রবিবার ঠিক সকাল ১১টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুনছেন অনুরোধের আসর। পরের গানের অনুরোধ করেছেন সত্যদর্শন দত্ত, গোলাহাট বর্ধমান থেকে মৃণাল চক্রবর্তীর কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

আছে তবু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে রে রিমঝিম রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে থুমথাং থুমথাং।

অনুরোধের আসরে পরের গান শ্যামল মিত্রের কণ্ঠে। গানের অনুরোধ করেছেন সঞ্জিত পাল, গৌরীপুর হাওড়া থেকে।

0: এতক্ষণ শুনলেন অনুরোধের আসর, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় প্রতিদিন থাকে বিজ্ঞানের খবর, থাকে বিজ্ঞানের গবেষণা নিয়ে নানা আলোচনা, বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে কিছু তথ্য, এই সব কিছু আজও থাকবে। তবে আজকে আমরা বিশেষভাবে নজর দেব আগামী কয়েকদিন পরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল যোগা ডে বা আন্তর্জাতিক যোগ দিবস তার উপরে। এবার যে থিমটা বা মূল ভাবনাটা নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ মানুষের বয়োবৃদ্ধি সেটা যেন স্বাস্থ্যকরভাবে ঘটে, মানুষ যেন হঠাৎ করে দুর্বল না হয়ে পড়ে, তার জন্য যোগাভ্যাস কিভাবে সাহায্য করতে পারে সেটা আমরা জানব বা সেটাকে তুলে ধরা হবে এই উদযাপনের মধ্যে দিয়ে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর।
2: সমুদ্রের কোনো তৈলবাহী জাহাজের ট্যাঙ্কার ফুটো হয়ে তেল পড়তে থাকলে সমুদ্রের জল দূষিত হয়, এতে বহু সামুদ্রিক প্রাণী মারা যায়। এই তেল জলের উপরিতলে ছড়িয়ে পড়ে তীরবর্তী গাছপালা, পশু পাখি, মানুষ সকলেরই ক্ষতি করে। সাধারণত এই তেলে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে তেল বেশি দূর ছড়িয়ে না পড়ে, তবে তার ফলে আবার ঘন কালো ধোঁয়া বাতাসে মিশে দূষণ ঘটায়। আগুনে সব তেল পুড়ে গেলে তেলের অদাহ্য অংশ তখনও সমুদ্রের উপরিতলে ভেসে বেড়ায়, তাও দূষণের সৃষ্টি করে। সম্প্রতি বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে তেলের প্রায় সব অংশই নষ্ট করে ফেলা যায়। এক্ষেত্রে তারা অত্যন্ত সফলভাবে আগুনের ঘূর্ণি ব্যবহার করেছেন। সমুদ্রের জলে ছড়ানো তেলের ওপর এই আগুনের ঘূর্ণিকে ফেলতে হবে। ঠিক ঘূর্ণিঝড়ের মতোই তা প্রচুর পরিমাণে অক্সিজেন টেনে নিয়ে আরও উত্তপ্ত শক্তিশালী হয়ে ওঠে, ফলে খুব তাড়াতাড়ি আগের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে তা তেলকে নষ্ট করতে পারে। এই পদ্ধতিতে তেলের অনেকটা অংশই ঘুরন্ত আগুনের শিখাগুলো নষ্ট করে দেয় আর অধিকাংশ তেল বাষ্পীভূত হয়ে যায়, ফলে বিশেষ ধোঁয়াও বেরোয় না, তাই পরিবেশও দূষিত হয় না। দেখা গেছে যে এই পদ্ধতি প্রায় 95% তেল সমুদ্রের উপরিতল থেকে সরিয়ে দিতে পারে। ফুয়েল জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় এই তথ্য জানা গেছে।
1: বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আগেই বলেছি আন্তর্জাতিক যোগ দিবস ইন্টারন্যাশনাল যোগা ডে, তাকে নিয়ে যে আয়োজন চারদিকে সেটা সম্পর্কে আমরা জানব এবং এই যোগাভ্যাসের গুরুত্ব বিশেষত বয়স্কদের ক্ষেত্রে কতটা সেটাও বোঝার চেষ্টা করব। আমাদের অতিথি আজকে ডক্টর তুষারকান্তি মণ্ডল, তিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট, তিনি গ্রেড ফোর সায়েন্টিস্ট এবং তিনি এই বিষয়টা নিয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। আমরা প্রথমেই জানতে চাইব এবারে যে আন্তর্জাতিক যোগ দিবস তার গুরুত্বটা কেমন, কি হতে যাচ্ছে আমাদের যদি একটু বলেন।
3: এবার দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস, এই যোগ দিবস এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার উপস্থিতিতে কলকাতায় এটা উদযাপিত হবে। এই বছরের যে মেন থিম যে হেলদি এজিং, এটা যদি আমরা বাংলায় বলি যে সুস্থভাবে বাঁচার, যে আয়ুর্বেদের ক্ষেত্রে বলা হয় বয়স স্থাপন মানে আমাদের যে নির্দিষ্ট এজে, যে নির্দিষ্ট আমাদের ফিজিওলজিক্যাল এবং আমাদের যে শারীরবৃত্তিক জিনিসগুলো হওয়ার কথা সেগুলো হওয়ার উচিত,
1: মানে সুষ্ঠুভাবে পরিণত হয়ে ওঠা,
3: একদম ঠিক, যে বয়স অনুযায়ী আমাদের যে খুনগুলো হওয়া উচিত, আমাদের যে ধরনের আমাদের সুস্থ থাকা দরকার। কিন্তু বর্তমান যুগের স্ট্রেস মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং আমাদের বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসের পরিবর্তন, জীবনশৈলী এবং ফুড হ্যাবিট যেটা বলা হয়, এর জন্য কিন্তু আমাদের যে এজটা এগিয়ে চলে আসছে, যেমন আমাদের গ্রেয়িং অফ হেয়ার, স্কিন খারাপ হয়ে যাচ্ছে এবং আমাদের যে লুক বা আমাদের অ্যাক্টিভিটি এগুলো যে কমে যাচ্ছে, তো এই সমস্ত যে আমাদের যেটাকে বলা হয় যে বয়স স্থাপন মানে বয়সটা স্থির করার জন্য, এই এজিংটাকে ঠিক করার জন্য এবং ফিক্স করার জন্য, সুস্থ হওয়ার জন্য আমাদের যোগটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা যদি আমরা রেগুলার

0: নিয়ন্ত্রিত এবং নিয়মিতভাবে আমরা এই যোগাসন সম্পাদন করি, তাহলে কিন্তু আমরা এই আমাদের প্রিম্যাচিওর এজিং যেটা বলা হয় সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি।
1: খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আজকে ছেলে মেয়েদের মধ্যে হঠাৎ করে দেখছি আমরা চুল পেকে যাচ্ছে, হঠাৎ করে দেখছি তাদের চামড়ার মধ্যে একটা কেমন ছাপ পড়ছে যেটা সেই বয়সের পক্ষে উপযুক্ত নয়। তো সম্পূর্ণভাবে অন্য দিক এটা একটা, কিন্তু ধরা যাক 45, 50, 55 হয়ে গিয়েছেন যারা, তারা বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন, অনেকের বিভিন্ন পেশিতে হয়তো ব্যথা, অনেকের হয়তো যাকে বলে বুকের মধ্যে শ্বাস নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, কারো হয়তো বিভিন্ন লেভেল সুগার লেভেল বা অন্যান্য কোনো প্রয়োজনীয় যে লেভেল যেটা উপযুক্ত জায়গা থাকা উচিত নেই সেটা, এটা একটা উদ্বেগের কারণ হয়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যোগাভ্যাস একটা সহায়ক পন্থা হিসাবে আমাদের জীবনে আসতে পারে, সম্ভবত সেই জিনিসটাকেই আরও তুলে ধরার কাজটা হবে এর মাধ্যমে, তাই তো?
0: হ্যাঁ, এটা ঠিক বলছেন। তো এর সম্বন্ধে আমি একটু বলবো যে আমাদের আয়ুর্বেদের বলা হয়েছে স্বাস্থ্যের লক্ষণ, স্বাস্থ্যের লক্ষণ হচ্ছে যেটা আমাদের সমদোষ সামাগ্নিশ্চ সমধাতু মলক্রিয় প্রসন্ন আত্মা ইন্দ্রিয় মন স্বস্তিত্ব ভিদিয়তে, অর্থাৎ যেখানে আমাদের আত্মা ইন্দ্রিয় মানে শরীর এবং মন এই তিনটে যখন একটা সমতা হবে থাকে তাকে আমরা বলি স্বাস্থ্য। তো আমরা যেটা এখন ন্যাচারালি যেটা ইউজ বলা হয় যে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ, আজ সারা বিশ্ব একই সঙ্গে একই সময়ে একই তারিখে গত বছর 191টা দেশ যোগাসন সম্পাদন করেছে। তো এটাই হচ্ছে আমাদের ভারতীয় ঐতিহ্য এবং ভারতের একটা গর্বের বিষয় যে আজ সারা বিশ্ব এই ভারতের কাছে আসছে যে আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য। আমাদের এই যে যোগের মাধ্যমে আমরা যে আমাদের আধ্যাত্মিক বিকাশ, আমাদের যে আত্মমনন এবং আমাদের নিজের শরীরের মন এবং শরীরকে কন্ট্রোল করার জন্য যেটা, সেটা হচ্ছে যোগ। যোগ মানে হচ্ছে যুজ্যতেই যে যোগ, মনশ্চিত্তবৃত্তি নিবৃত্তি যোগা। তো মানে শরীর এবং মনকে একসঙ্গে রাখা এবং আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, নেচারের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে যে একটা সংযোগ, এটাকেই বলা হচ্ছে যোগ। তো এই যোগটা যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি, তো আপনি যে ডিজিজের কথা বলছেন, সাধারণ রোগগুলোর কথা বলছেন, তো সাধারণ রোগের মধ্যে আমরা প্রথমে যেটা বলি সমস্ত রোগ হচ্ছে সাইকোসোমাটিক, মানে মানসিক থেকে শারীরিক রোগ হচ্ছে। তো মানসিক মানে কি, যে আমাদের যে অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন এইগুলো ছোট ছোট জিনিস এবং ছোট ছোট আমাদের যে মানে মনের যে বৃত্তি আছে সেগুলো যখন আমাদের পূরণ না হয় তখন ধীরে ধীরে আমাদের অ্যাংজাইটি এবং টেনশন তৈরি হয় এবং আমাদের পারস্পরিক কর্মক্ষেত্র এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কর্মজীবনের সঙ্গে এটা সরাসরিভাবে যুক্ত। তো এই অ্যাংজাইটি টেনশন উদ্বেগ এবং এগুলো যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে আমাদের ধীরে ধীরে এই মানসিক রোগ থেকে শারীরিক রোগ থেকে আরও শরীরকে খারাপ করে। তো যোগই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা এই অ্যাংজাইটি টেনশনটাকে কন্ট্রোল করলেই কিন্তু আমরা ধীরে ধীরে বাকি শরীরটাকে কন্ট্রোল করতে পারবো।
1: আচ্ছা, এইখানে আমরা একটু জেনে নিতে পারি আপনাদের যে প্রতিষ্ঠান সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট, সেটা ডিপার্টমেন্ট অফ আয়ুষের অধীনে আছে সরকারের, তাই তো? এই ডিপার্টমেন্ট অফ আয়ুষের কাজ সম্পর্কে আমাদের যদি একটু বলেন, কেননা এই একটা সুযোগ যে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আলোচনা করছি, এবার যে বিভাগ থেকে এই আয়োজনটা করা হচ্ছে সেই বিভাগের কাজকর্ম সম্পর্কেও আমরা একটু সংক্ষেপে যদি জেনে নিই।
0: হ্যাঁ, আমাদের যে সংস্থা কেন্দ্রীয় আয়ুর্বেদ অনুসন্ধান সংস্থান, এটা হচ্ছে CCRAS, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস, এর আন্ডারে। এটা আমাদের অ্যাপেক্স বোর্ডে হচ্ছে দিল্লি, আর এই আমাদের CCRAS কাউন্সিলের আন্ডারে 30 ইনস্টিটিউট রয়েছে, প্রত্যেকটা স্টেট ক্যাপিটালের রয়েছে আমাদের 30টা ইনস্টিটিউট। এটা আন্ডার হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ, আগে এটা ডিপার্টমেন্ট অফ আয়ুষ ছিল, কিন্তু এটা 2002 এটা ডিপার্টমেন্ট অফ আয়ুষ তৈরি হয়েছিল। এর আগে যেটা ছিল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি, ISMNH। 2002 ISMNHটা চেঞ্জ হয়ে হয় আয়ুষ বিভাগ, ডিপার্টমেন্ট অফ আয়ুষ। 2014 এটা স্বতন্ত্র মিনিস্ট্রি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে শুরু হয়েছে। তো এই মিনিস্ট্রির আন্ডারে আমাদের CCRAS, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস, তার আন্ডারে আমাদের CRI কলকাতা। CRI কলকাতা আমাদের CCRAS এর মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্টিটিউট ইস্টার্ন রিজনের মধ্যে। আমাদের এখানে প্রথমত যে এখানে আয়ুর্বেদের OPD এবং IP দুটোই রয়েছে। OPD-তে আমাদের পার ডে প্রায় 200 থেকে 250 পেশেন্ট হয়, আমরা ফ্রি ট্রিটমেন্ট করি এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি কনসালটেশন করা হয়। আমাদের IPD রয়েছে, ইনপেশেন্ট ডিপার্টমেন্টে 20 বেড রয়েছে, যেখানে আমরা পেশেন্টের ভর্তি রেখে আমরা ট্রিটমেন্ট করাই। আমাদের এখানে যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় বলা হচ্ছে পঞ্চকর্ম। পঞ্চকর্ম হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল পিউরিফিকেশন অফ দ্য বডি অ্যাজ ওয়েল অ্যাজ

0: জিমেশন অফ দ্য বডি। তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো সেপারেট রয়েছে, যেমন আমাদের আর্থ্রাইটিস, ব্যাক পেন, জয়েন্ট পেন, মাইগ্রেন, এর জন্য আমাদের বিভিন্ন ধরনের পঞ্চকর্ম করা হয়। পঞ্চকর্ম যেটা হচ্ছে বমন বিরোচন, অস্থি শিরোবিরোচন অ্যান্ড রক্তমুখন। তো এটা একটা আয়ুর্বেদের স্পেশাল থেরাপি, যেটাতে আমরা প্রত্যেকটা রোগ অনুযায়ী আমরা এই থেরাপিটা দেওয়া হয়। এটা আমাদের পঞ্চকর্ম এখানে চলছে। আর এই আমাদের সেন্টারটা কলকাতার সেক্টর 5-এ, যেটা 1997 থেকে এখানে আমাদের এই সেন্টারটা রয়েছে। আমাদের সেন্টারের সঙ্গে সঙ্গে আরও যেটা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, বটানি, ফার্মাকোলজি, এবং আমাদের একটা নিজস্ব ফার্মাসি রয়েছে যেখানে আমরা আয়ুর্বেদিক মেডিসিন প্রিপারেশন হয়।
1: আচ্ছা, এবারে আমরা একটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো এই আন্তর্জাতিক যোগ দিবস পালনের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে যোগাভ্যাস মানে একটা ছবি দেখে শুরু করে দিলাম, সেটা বোধহয় আমাকে কাঙ্ক্ষিত ফল দেয় না। উপযুক্ত প্রশিক্ষক ছাড়া যোগাভ্যাস করাটা বোধহয় শরীরের পক্ষেও সঠিক নয়। তো আপনারা যেহেতু একটা মান্য প্রতিষ্ঠান, আপনারা যা করছেন তার মাধ্যমে শুধু চিকিৎসাই দিচ্ছেন না, বলা যায় প্রশিক্ষকও তৈরি করছেন। আপনাদের ওখান থেকে পরামর্শ পেয়ে প্রশিক্ষকও তৈরি হচ্ছে। তো আমাদের একটু বলবেন যে এই যোগাভ্যাসের ক্ষেত্রে কি কি জিনিস মনে রাখা উচিত, যাতে শুধু এবারের থিম যে হেলদি এজিং সেটাকেই সফল করে তোলা যায় তাই নয়, কম বয়সীরাও তারাও যাতে ঠিক মতো যোগাভ্যাসটা করতে পারে, কি কি করণীয়।
0: এই বছরের থিম হিসাবে আমাদের যেটা চলছে বর্তমানে, যে 100 ডেজ কাউন্ট ডাউন অফ যোগা, অনলাইন ফ্রি যোগা। তো এটা মোরারজি দেশাই ইনস্টিটিউট অফ যোগা এবং তার সঙ্গে হ্যাভিউল কোম্পানি, এই দুটো কোম্পানির সঙ্গে মিলে আমাদের অনলাইন যোগাটা দীর্ঘ এক মাস ধরে চলছে। তো এখানে প্রত্যেক দিন সকালে 3টে স্লট রয়েছে এবং সন্ধ্যে 3টে স্লট, যেখানে ফ্রি অনলাইন যোগা করানো হয়। তো এটা একটা স্পেশাল ছিল, কিন্তু এটা আমাদের তো এখন তো জাস্ট লাস্ট টাইম বাট হয়েছে। সেই হিসাবে আমরা আমাদের ইনস্টিটিউটেও আমরা প্রত্যেক দিন যোগা করাচ্ছি পেশেন্টদের, বিভিন্ন আরও যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অন্য গভর্নমেন্টের যে ইনস্টিটিউট রয়েছে সেখানে আমরা যোগা ডেমনস্ট্রেশন করাচ্ছি এবং অ্যাওয়ারনেসও করাচ্ছি। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের এইটা থিমটা বলা হচ্ছে যে 7 মিনিটস পার 7 ডেজ। যদি আমরা মাত্র 7 মিনিট 7 দিন যদি যোগা করি, তাহলে আমাদের শরীরের একটা অ্যাকোমোডেশন, একটা হ্যাবিট তৈরি হয়ে যায় যে আমরা 8 দিন পর আবার যোগা করতে আমাদের তৈরি হয়ে যাবে শরীরে,
1: একটা ধারাবাহিকতা।
0: সেটা যদি আমরা জাস্ট 15 ডেজ করি, তাহলে এটা আরও সংগঠিত হয়, এবং এক মাস যদি আমরা এটা কন্টিনিউ করি, তাহলে কিন্তু আমাদের শরীরটা একদম সেইভাবে তৈরি হয়ে যায়, আমরা সকালে উঠে আমাদের যেমন আমাদের চা খাওয়ার ইচ্ছা হয় সেরকম যোগা করার ইচ্ছা তৈরি হবে। এই জন্য আমরা এবার এটা চলছে যে যোগা 365 দিন যোগা, সেই হিসেবে চলছে। এক্ষেত্রে আমি বলবো, দেখুন যোগার তো 6টা যে অষ্টাঙ্গ যোগ রয়েছে, যম, নিয়ম, আসন, প্রত্যাহার, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি। তো আমরা তো এই পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ তো আমাদের সমস্ত সম্ভব নয়। আমি জাস্ট একটু শর্টে বলছি জিনিসগুলো। যেমন যম, যম মানে হচ্ছে যে সামাজিক যে নিয়মগুলো, যেমন অহিংসা, সত্য, সবার সঙ্গে একটা মানসিক সম্পর্ক তৈরি করা। দ্বিতীয় হচ্ছে নিয়ম মানে হচ্ছে ব্যক্তিগত নিয়ম, মানে শৌচ, শুদ্ধতা, সত্যবালা এগুলো। তারপর হচ্ছে আসন, আসন মানে হচ্ছে যোগাসন, যে যোগাসনের জন্য আমার শরীরটাকে স্থির রাখবে এবং শরীরের শক্তি বাড়বে। তারপর একটা হচ্ছে প্রত্যাহার, প্রত্যাহার মানে আমাদের পার্টিকুলার যে ইন্দ্রিয় রয়েছে, রিপুগুলো রয়েছে, যেমন স্বররিপু, লোভ, মোহ, মাৎসর্য, এইগুলোকে পরিহার করা। লাস্ট হচ্ছে প্রাণায়াম। প্রাণায়ামের সম্বন্ধে একটু বলবো, যদি এই প্রাণায়াম মানে হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ, তো শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা, তো এই প্রাণায়ামের আমাদের হার্ট এবং লাংস দুটোর শক্তি বৃদ্ধি হয়। যদি আমরা একটু যদি মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে যাই, তো আমরা যে শ্বাসটা নিচ্ছি, আমাদের মিনিটে আমরা 16 থেকে 18 বার শ্বাস নিই। তো প্রাণায়ামের যে মূল লক্ষ্য এই শ্বাসের সংখ্যাটাকে কমিয়ে দেওয়া। তো এটা 3টে স্টেজ হয়। একটা হচ্ছে ইনহেলেশন মানে হচ্ছে পুরো, হোল্ড মানে হচ্ছে কুম্ভক, আর এক্সহেলেশন হচ্ছে রেচক। তো এই রেশিওটা যদি আমরা মেনটেন করি, মানে 2:4:8, হ্যাঁ, সাপোজ আমরা হয়তো 4 সেকেন্ড শ্বাসটা নিলাম, 6 সেকেন্ড ধরে রাখলাম, আর এটা আবার 10 সেকেন্ডে বা 12 সেকেন্ডে আমরা শ্বাসটা ছাড়লাম। তো আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাসের সময় আমাদের অক্সিজেনটা অ্যারাউন্ড 40% অক্সিজেন আমাদের অ্যাবজর্পশন হচ্ছে, বাকিটা কিন্তু আমরা অ্যাবজর্পশন করতে পারছি না, যেহেতু আমাদের শ্বাসের বেগটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। এবার যদি শ্বাসের বেগটা আমরা কমিয়ে দিই, এটা 12 বা 10 বা 8 নিয়ে আসি, এবং এটা যদি আমরা একটা ডিপ ইনহেলেশন নেওয়ার পর আমি যদি এটাকে হোল্ড করি, তো অক্সিজেন স্যাচুরেশনটা বেড়ে যাচ্ছে, মানে যেটা আমাদের শোষণটা বেড়ে যাচ্ছে, এবং সাথে সাথে যে আমাদের যে এক্সপ্যানশন হচ্ছে লাংসের, তাতে আমাদের যে বিভিন্ন অ্যালভিওলাই এবং লাংসের যে এক্সপেনশন হওয়ার জন্য লাংসের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। তো এটা যদি একটা বৈজ্ঞানিক পাখি হিসেবে এটা করা যায়, তো এর জন্যই কিন্তু আমাদের এই প্রাণায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে স্টেজ বলা হয় যে ধারণা এবং ধ্যান সমাধি, ধ্যানটা যেটা একটা মানে ধারণা হচ্ছে পার্টিকুলার একটা বস্তু বা কোনো মন্ত্র বা কোনো দেবতা এরকমভাবে নিয়ে সেটার সম্বন্ধে একটা নির্দিষ্টভাবে

0: একটা একাগ্র তৈরি করা, তারপর হচ্ছে ধ্যান। ধ্যান মানে হচ্ছে এবার পার্টিকুলার আমরা যে কোনো একটা জিনিস বা আমাদের শরীর সম্বন্ধে বা কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে সেটাকে আমরা নির্দিষ্টভাবে একাগ্র করা। তো আমরা যেটা এমনি জেনারেলি যেটা করা হয় যে আমরা দুটো যে আমাদের আইব্রোজ রয়েছে দুটো ভ্রুর মধ্যে আমরা দৃষ্টি নিবদ্ধ করে দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের যোগের মূল বিষয়। আমাদের বিবেকানন্দ যেটা বলে গেছে যে যোগটা এমনই যে আমাদের স্নায়ু, আমরা আসন করার পরে আমাদের স্নায়ু হবে ইস্পাতের মতো স্নায়ু, লৌহের মতো আমাদের পেশি আর বজ্রের মতো মন। তো এই তিনটে যদি আমরা ঠিক করতে পারি তাহলেই আমাদের শরীর এবং মন এবং আমাদের যে আত্মা এটাই আমাদের একটা সুস্থ জায়গায় থাকবে। এবং এটা যদি আমরা মেনটেন করলেই আমাদের যে নর্মাল যে আমাদের ফিজিওলজি শারীরবৃত্তীয় জিনিসগুলো সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবো। আমাদের এই যে এবছর যে থিম যে হেলদি এজিং, এই আমরা এজিংটাকে কন্ট্রোল করতে পারবো।
1: বেশ, আপনার কাছ থেকে বেশ বিস্তারে জানা হলো বিষয়টা। এবার শেষে একদম আপনি যদি আমাদের একটু জানিয়ে দেন যে বিশাল আয়োজন হচ্ছে কলকাতা বা চারপাশে, একটু আমরাও জানি যে কীরকমভাবে আয়োজনটা সংগঠিত হচ্ছে, কী ধরনের পরিকল্পনা রয়েছে এই ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে।
0: আমি যদি শুরু থেকে একটু জাস্ট বলি যে যখন 2015 ফার্স্ট ইন্টারন্যাশনাল ডে অফ যোগা শুরু হয় সেই বছর মাত্র 35,000 লোক সারা ভারতে করেছিল, সেটা বাড়তে বাড়তে 2023 সেটা প্রায় 23 কোটিতে পৌঁছে গেছে। আর এবছরের আমাদের মানে টার্গেট যেটা প্রায় 100 crore বেশি হয়ে যেতে পারে। এবছরের লাস্ট ইয়ার যেটা ছিল 191টা দেশ একই সঙ্গে করেছিল, এবছরেও তারও বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতায় এবার যেটা হচ্ছে যে আমাদের এখনও পর্যন্ত যেটা আমাদের পরিকল্পনা রয়েছে যে রেড রোডে এই যোগাসন প্রদর্শিত করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেন্টার রয়েছে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অফিসে এবং স্কুলে সমস্ত জায়গায় করা হবে। আর হেলথ সেক্টরে যেটা করা হবে, যেটা প্রত্যেকটা ব্লক লেভেলেও এই যোগাসনটার পরিকল্পনা হচ্ছে, প্রত্যেকটা স্কুলেও এটার পরিকল্পনা করা হচ্ছে। যেমন প্রায় 15,000 স্কুলে কন্ট্যাক্ট করা হয়েছে, সেই সমস্ত স্কুলেই যোগাটা করানো হবে। আর এর সঙ্গে সঙ্গে আরও কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো 2-3 দিন আগে থেকে শুরু হবে, সেই প্রোগ্রামগুলো এখনও ফাইনাল হয়নি, কিন্তু সেগুলো কিছু প্রোগ্রাম আছে যেগুলো যোগার আগে শুরু হবে। তো এবার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজি কলকাতা আসছেন, তো তার সঙ্গে সঙ্গে আমাদের আয়ুষ যে মন্ত্রী প্রতাপ যাদবজি উনিও থাকবেন, তার সঙ্গে সঙ্গে আমাদের আয়ুষ সেক্রেটারি ডক্টর রাজেশ কোটেজা উনিও থাকবেন, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো মিলিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি এবং আমাদের সিআরআই কলকাতা, সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং স্টেট হেলথ ডিপার্টমেন্ট মিলে আমরা এই প্রোগ্রামটা করছি। তো কলকাতায় এবার প্রথম এই প্রোগ্রামটা মোদিজি আসছেন, তো আমাদের একটা আশা যে বাঙালিদের মধ্যে, এখানে আমি একটা কথা বলবো, এই যোগ যোগের যদি আমরা বর্তমান যে জিনিসটা দেখছি সেই বর্তমানের যে যোগের সারা ভারতে যেটা করেছিল আমাদের ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ, ওনারা যে যোগ বর্তমান সময়ে যে যোগের উপযোগিতা এবং জিনিসটা করেছেন সেইটা কিন্তু সারা ভারতে আজকে চলছে। তো সেই হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সেই সারা ভারতের যোগটা যেখানে বেঙ্গল থেকে একসঙ্গে শুরু হয়েছিল, যেটা হট যোগটা খুব ইম্পর্টেন্ট, হট যোগটা কিন্তু বেঙ্গলেরই উৎপত্তি, তো সেটা যাতে আবার ফিরে আসে, আবার যাতে আমাদের বেঙ্গল আবার যোগাসন এবং সব কিছু নিয়ে সারা ভারতেভাবে একটা নিজের গরিমা তৈরি করতে পারে, আমরা সেটা চাই যে বেঙ্গলের প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ যোগাসন প্র্যাকটিস করুক, যোগাসন করুক, যাতে মানুষ সুস্থ থাকে এবং তারা শারীরিক মানসিক সুস্থ থেকে আধ্যাত্মিক শক্তি বিকাশের একটা পথ তৈরি করুক, প্রশস্ত করুক।
1: শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউটের সহ অধিকর্তা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর তুষার কান্তি মণ্ডলের সঙ্গে, এবং 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যে সব আয়োজন হয়েছে তার একটা ধারণা আমরা তার কাছ থেকে পেলাম। একই সঙ্গে তিনি ব্যাখ্যা করলেন এই যোগাভ্যাসের বিভিন্ন ধাপগুলো কীরকম, যোগাভ্যাস বলতে কী বোঝায়, শুধু কি শারীরিক কসরতই বোঝায় নাকি এর মধ্যে অন্যান্য বিষয়ও আছে যা গৃহ যা সমাজ তার সঙ্গে জড়িত সেগুলো তিনি বোঝালেন, এবং অন্তিম লক্ষ্যটা কী সে সম্পর্কেও আমাদের একটা ধারণা দিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাবো আরও বেশি কথা বলা আরও বেশি সাক্ষাৎকারের জন্য। আপনাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের এই পর্ব শেষ করছি। নমস্কার।
0: ধন্যবাদ। নমস্কার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

0: আকাশবাণী কলকাতা বিধানসভা পর্যালোচনা পর্যালোচনা করছেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত।
1: রাজ্যে পালাবদলের পর বৃহস্পতিবার বিধানসভায় প্রথম অধিবেশন শুরু হল। বিজেপি সরকারের এটাই প্রথম অধিবেশন। আজ সকাল ১১টায় অধিবেশনের শুরুতে রাজ্য বিধানসভায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিগত সরকারের সময় শাসক এবং বিরোধী সংঘাত চরম পর্যায়ে পৌঁছতে দেখা গিয়েছিল। এবার সেই জায়গায় শাসক এবং বিরোধী উভয়ই একসঙ্গে রাজ্যপালকে স্বাগত জানানো ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন শুরুতেই পুলিশ ব্যান্ডের বন্দে মাতারমের মাধ্যমে তাকে বিধানসভায় স্বাগত জানানো হয়। নতুন বিজেপি সরকারের প্রথম অধিবেশন, তার মানে এখানে নতুন সরকারের প্রতিশ্রুতি বা তারা কী করতে চাইছে তাই নিয়ে একটা দিশা থাকবে এমনটাই সাধারণ মানুষের কাছে ধারণা ছিল। সেই মতোই নতুন বিজেপি সরকারের প্রথম অধিবেশনে আগামী দিন কীভাবে এই সরকার কাজ করতে চায় তার একটা ধারণা পাওয়া গেল প্রথম অধিবেশনের প্রথম দিনেই। আর প্রথম দিনেই রাজ্য জাতীয় সংহতি রক্ষা, দুর্নীতি দমন ও সার্বিক উন্নয়নের প্রশ্নে নয়া বার্তা দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নয়া সরকার। এদিন রাজ্যপাল সরকারের লিখে দেওয়া এই বক্তব্য পাঠ করলেন। রাজ্যপালের বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে বিগত দিনের তোলাবাজি ও সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাই এই সরকারের প্রধান লক্ষ্য। এই প্রসঙ্গে রাজ্যপাল তার ভাষণে জানান, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন সরকার জাতীয় সংহতি, সমৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে অবিচল থেকে রাজ্যের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণের পথ অনুসরণ করবে। নারী নির্যাতন ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও তার সরকারের করা অবস্থানের কথা জানিয়েছেন এদিন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্তের জন্যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে দুটি পৃথক কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনগুলির তদন্তকারী শাখার নেতৃত্বে থাকবেন প্রবীণ আইপিএস আধিকারিকরা। নারী ও শিশুদের উপর অত্যাচার, নারী প্রচার রোধেও এই সরকার যে জিরো টলারেন্স নীতি নিতে চলেছে তা এদিন রাজ্যপালের ভাষণেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। এছাড়াও বেআইনি কয়লা খনি, খাদান ও অন্যান্য দুষ্কৃতিমূলক কাজ বন্ধ করা এবং সমাজবিরোধীদের প্রভাবমুক্ত সমাজ গড়ে তুলতে এই সরকার সচেষ্ট থাকবে বলে তিনি জানিয়েছেন। দীর্ঘদিনের অনুপ্রবেশ সমস্যা নিয়ে এদিন দর্থহীন বার্তা দিয়েছে নয়া প্রশাসন। দীর্ঘ সময় ধরে রাজ্যের সীমান্ত সমস্যা নিয়ে একটা বড় অভিযোগ উঠছিল। নতুন সরকার কিন্তু এই সীমান্ত সমস্যা নিয়েই একটা বড় পদক্ষেপ নিয়েছে। এদিন রাজ্যপালের ভাষণেও সে কথা তিনি জানিয়েছেন। রাজ্যের অনুপ্রবেশের কারণে যে জনবিন্যাসে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে রাজ্যপাল বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে অবৈধ বিদেশিদের চিহ্নিত করে দ্রুত প্রত্যার্পণের জন্য আমার সরকার তৎপরতার সঙ্গে পদক্ষেপ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই সীমান্ত সুরক্ষাকে মজবুত করতে বিএসএফকে ৮৫ একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে এবং আরও প্রায় ৯০০ একর জমি এই কৌশলগত কারণেই দেওয়ার প্রক্রিয়া চলছে। নারী ক্ষমতায়ন ও জনকল্যাণমুখী প্রকল্পগুলো নিয়েও এদিন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাজ্যপাল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক ৩০০০ টাকা সহায়তা প্রদান করার কথা এদিন তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও কার্যকর করেছে যে তার সরকার, সেটাও তিনি জানিয়েছেন। স্বাস্থ্যক্ষেত্রে বড় চমক হিসাবে রাজ্যের ৪৬৯টি নতুন জনঔষধি কেন্দ্র খোলার কথাও এদিন রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। একই সঙ্গে এখানে বলা হয়েছে এই জনঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষকে বাজার দরের চেয়ে ৫০-৮০% কম দামে উন্নত মানের জেনেরিক ওষুধ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে বার্ষিক ৫ লক্ষ ক্যাশলেস স্বাস্থ্য বিমা প্রদানের কথাও এদিন উল্লেখ করেছেন রাজ্যপাল। শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০২০ সার্বিক বাস্তবায়নের উপরও জোর দেওয়া হয়েছে রাজ্যপালের ভাষণে। পড়ুয়াদের ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে রাজ্য সরকার যে বদ্ধপরিকর

0: এটাও তিনি জানিয়েছেন। এই লক্ষ্যে সমস্ত স্কুল এবং মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার কথা মাথায় রেখে সেখানে একটি আইটিআই, একটি আইআইএম সমতুল্য প্রতিষ্ঠান, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও এদিন বলেছেন রাজ্যপাল। সর্বোপরি উত্তরবঙ্গের মানুষকে আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বহুল প্রতীক্ষিত এইমসের নির্মাণের কথাও এদিন রাজ্যপালের ভাষণে বলা হয়েছে। এদিন রাজ্যপালের ভাষণে গোর্খাল্যান্ড ইস্যুতে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। রাজ্যে থমকে থাকা 36টি রেল প্রকল্প এবং কলকাতা মেট্রোর কাজে দ্রুত গতি আনার কথা এদিন বলা হয়েছে। সরকার প্রয়োজনীয় জমি এবং সব রকম সহযোগিতা যে করবে এদিন রাজ্যপালের ভাষণে সে কথা বলা হয়েছে। ভাগীরথী নদীর উপর 1800 কোটি টাকা ব্যয়ে কালনা সেতু নির্মাণের কথাও এদিন রাজ্যপালের ভাষণে বলা হয়েছে। অন্যদিকে তাজপুর বন্দর ও হলদিয়ায় শিল্পহাব গড়ে তোলার কাজ যে চলছে এটাও এদিন রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের জট কাটাতে পুরানো ওবিসি তালিকা বাতিল এবং নতুন করে সমীক্ষার মাধ্যমে তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও এদিন রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। নিয়োগে স্বচ্ছতা আনতে 100 পয়েন্ট রোস্টার চালু হয়েছে। চাকরি প্রার্থীদের সুবিধার্থে বয়সের ঊর্ধ্বসীমাও 5 বছর বাড়ানো হয়েছে। এ কথা এদিন রাজ্যপালের ভাষণে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এছাড়াও দেশের পাশাপাশি আগামী দিনে অর্থাৎ 2027 সালের ডিজিটাল আদমশুমারির কাজ যে ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে সেটাও রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। ভাষণের শেষে রাজ্যপাল আশা প্রকাশ করেন যে সমস্ত বাধা এবং প্রতিকূলতা পেরিয়ে পশ্চিমবঙ্গ ফের দেশের মধ্যে তার ঋত গৌরব ফিরে পাবে। সরকারের এই জনকল্যাণমুখী ও কঠোর নীতির জোড়াফলা আগামী দিনে রাজ্যের সার্বিক চিত্রটাই বদলে দেবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যপাল। বক্তব্যের শেষে রাজ্যপালকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রী, ছিলেন বিরোধী দলনেতাও। এখানেই শেষ হয় প্রথমার্ধের অধিবেশন। দ্বিতীয়ার্ধের শুরুতে শাসক দলের মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী রাজ্যপালের বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপন নিয়ে একটি প্রস্তাব দেন, অধ্যক্ষ তা গ্রহণ করেন। এরপরই এদিনের মতো কার্যক্রম সমাপ্ত করে দেন অধ্যক্ষ।
1: এতক্ষণ শুনলেন বিধানসভা পর্যালোচনা। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
7: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিমা দাস, রাগ কিরওয়ানি, তবলায় সঙ্গতে রয়েছেন অশোক রায়চৌধুরী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কিরবানির আগে শরৎ, শিল্পী অনিমা দাস, তবলায় সঙ্গত করলেন অশোক রয় চৌধুরী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নাটক।
1: নিবেদিত হচ্ছে একটি কৌতুক নাটক, গোপেনের গোপ। রচনা স্বরাজ বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক গোপেনের গোপ।
2: বুঝলে গোপেন?
3: বুঝতেই তো এসেছি দাদু, বোঝালেই বুঝি।
2: মানে কথা কি, এতদিন পরে একটা সাবজেক্টের মতো সাবজেক্ট পাওয়া গেছে।
3: সাবজেক্টের অবজেক্টটা কি দাদু?
2: গোপ।
3: গোপ?
2: ইয়েস, গোপ। মানে কথা কি, আমাদের সত্যেন,
3: হ্যাঁ
2: সত্যেন নাকি তার গোপ কেটে ফেলেছে।
3: বলেন কি দাদু?
2: হ্যাঁ,
3: সত্যেন গোপ কেটে ফেলেছে।
2: তা কি বলছি তাহলে?
3: সে কি?
2: হ্যাঁ
3: গোপ।
2: হ্যাঁ
3: ছি,
2: মানে কথা কি, ছি বলেছি, একেবারে তিন ছিঁয়ে একদম ছিচিৎকার ফেলে দেওয়া উচিত।
3: বটেই তো, বটেই তো। গোপ বলে কথা, পুরুষ মানুষের গোপ ছাড়া আছেটাই বাকি? নারীদের যেমন মাতৃত্ব, পুরুষের তেমনি গোপত্ব।
2: মানে কথা কি, গোপত্ব?
3: আরে বাবা, পুরুষের মতো গোপ দিয়েই তো দুর্মুষ মারা পুরুষকে চেনা যায় দাদু।
2: মানে কথা কি, আলবাত আলবাত। আর সেটা যদি সত্যেনের মতো ছেলে ভুলে যায় গোপেন, তাহলে মানে কথা কি, কি বা বলা যায় বলো?
3: বলার আর কি আছে দাদু, ওই একটি ছি, ওই ছিটাই বার কত খেলি বলা যেতে পারে আর কি।
2: মানে কথা কি, যা বলেছো যা বলেছো, ছি ছি ছি। এই ধরো তুমি,
3: আমি
2: তুমি, হ্যাঁ
3: আমি,
2: হ্যাঁ তুমি, তোমাকে তো কত দিক থেকে কত প্রলোভন দেখানো হলো, তা কি পারলে, পারলে কি কাটাতে
3: পারে কখনো? আপনি তো বলেন গোপেনের গোপ হলো একটা প্রপার্টি, একটা অ্যাসেট।
2: না ক্যাসেট করে দিতে পারি যদি বলো আর কি। মানে কথা কি, চারিদিকে বাজিয়ে বাজিয়ে বলতে পারবে যে এ কথা বলেছেন গড়গড়াপুরের প্রাক্তন জমিদার গগনচুম্বী গন্ধকর।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গড়গড়াপুর, গড়গড়াপুর। ওফ, কিছুতেই জায়গাটার নাম মনে রাখতে পারি না দাদু। গড়গড়াপুর, কি একখানা নাম
2: না, বলো বলো তুমি।
3: হ্যাঁ শুনলেই কেমন যেন অম্বুরে তামাকের গন্ধ ভেসে আসে।
2: আবারও সেই গোপ,
3: গড়গড়ায় গোপ?
2: হ্যাঁ, আরে বাবা, নলটা ঢুকছে কোথায় সেটা দেখতে হবে না। মানে কথা কি, দুজোড়া পাখনা মেলা গোপের তলাটা ফাঁক করেই না ঢুকছে। সেই হেন গড়গড়াপুরে জমিদারিটা গেল কেন?
3: কেন
2: কেন
3: কেন কেন
2: সেটা মনে আছে তো গোপেন?
3: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই মনে আছে, মনে আছে। সেই যে সেই সাহেবরা বলেছিল গোপ কেটে দেবে, আপনিও দেখলেন।
4: জমিদারি যায় যাক, কিছ পরোটা নেই, এটা গোপ
2: গড়গড়াপুর ছেড়ে চলে এলাম এই বরানগরে, ব্যাস আর অমুকও হয়নি।
3: তাই তো আমি আপনার এত ফ্যান দাদু।
4: এই যে আপনার জেদ, এই যে গোপের প্রতি আপনার মমত্ব বোধ।
2: মমত্ব বোধ নয় তবে,
3: তবে
2: মমত্ব বোধ নয়
3: তবে কি?
2: মানে কথা কি, একে বলে
3: দায়িত্ব, দায়িত্ব, দায়িত্ব। ঠিক ঠিক,
2: গোপের প্রতি তোমার দায়িত্ব।
3: হ্যাঁ,
2: এই যে তোমাকে আমি ভালোবাসি।
3: হ্যাঁ
2: আমি ভালোবাসি।
3: হ্যাঁ
2: হ্যাঁ, কেন
3: কেন কেন কেন কেন কেন
2: কেন আবার গোপ? নাথিং এলস
3: গোপ, গোপ
2: নাথিং এলস। ওই যে তোমার গোপ, ওই যে তোমার গোপ জোড়াকে কত রকমের ঝড় ঝাপটা থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পালন করে চলেছো।
3: বলুন বলুন বলুন, একটা
2: বলুন দেখে। মানে মানে কথা কি, মানে তোমায় তোমায় জানি ইয়ে, মানে তোমায় তোমার এই 28 বছর বয়স হলো,
3: 27.5।
2: আহ গোপেন, বয়স 6-8 মাস এদিক ওদিক হয় হোক, কিন্তু গোপেন
3: গোপ, গোপ
2: গোপ জোড়া যেন এক চুল কম বেশি
3: না। দাদু না, গোপ আমার জীবন, আমার প্রাণ।
2: দেখো সেই গোপ কিনা, মানে কথা কি, আমাদের ওই সত্যে স্টেপ চেঁচে দিল। হ্যাঁ
3: বলবেন না, বলবেন না দাদু, বলবেন না। ওর গোপ টাচার কথা শুনে আমার আমার গোপে ব্যথা করছে দাদু।
2: ব্যথা পেও না গোপেন, ব্যথা পেও না। সত্যেনকে মনে করতে হবে শ্রেণী শত্রু,
3: শ্রেণী শত্রু
2: আলবাত। মানে কথা কি, বুর্জোয়া আর প্রলেটারিয়েট যেমন দুই শ্রেণী, তেমনি আমাদের
3: গোপ আর গণ্ডিস গোপ।
2: কার্ল মার্কস
3: কে কে কে কে কে
2: এ আবার কার্ল মার্কস নিজে,
3: ও ও
2: তারপর লেনিন।

0: তারপরে ওই গ্যালিলিও,
1: গ্যালিলিও,
0: ম্যাক্সিম গর্কি,
1: গর্কি, হ্যাঁ,
0: তারপর তোমার ইয়ে,
1: ইয়ে
0: তোমার এ, তোমার ওই ওই গান্ধীজি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: রবি ঠাকুর,
1: হ্যাঁ হ্যাঁ,
0: তারপরে আমাদের ওই আমাদের আমাদের ওই
1: বাংলার বাঘ, বাংলার বাঘ, বাঘ কে, বাঘ কে,
0: বাংলার বাঘ
1: কে কে,
0: মানে কথা কি, গোপ না রেখে তো আর কেউ এরা দাড়ি রাখেননি,
1: হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা,
0: কাজেই গোপেন,
1: হ্যাঁ
0: কাজেই, তোমার জীবনে সবচেয়ে বড় কাজ হলো আমৃত্যু,
1: হ্যাঁ
0: হ্যাঁ, তোমার ওই গোপের প্রতি তোমার আনুগত্য মেনটেন করে যাও,
1: হ্যাঁ হ্যাঁ,
0: মানে কথা কি, মাতার চুল তুমি জন্ম লগ্নই পেলে, কিন্তু যে জিনিস তোমাকে জন্ম লগ্নে দেয়া হলো না,
1: হলো না,
0: একটু বুদ্ধি,
1: হ্যাঁ
0: একটু বিবেচনা, বারবার পর একটু একটু করে, মানে কথা কি, রোয়া রোয়া করে সইয়ে সইয়ে তোমার নাকের নিচে এনে দেয়া হলো,
1: হলো হলো হলো,
0: হ্যাঁ
1: হলো
0: হলো তো,
1: হলো
0: হলো
1: হলো,
0: কেন
1: কেন
0: তার একটা মানে নেই বলতে চাও?
1: ঠিকই তো, ঠিকই তো,
0: কাঁচা বয়সে পেলে তুমি তার মর্ম বুঝবে না বলেই না যৌবন বয়সে ওটি তোমার দেওয়া হচ্ছে, আর অত ছাড়া সত্যেন,
1: ব্যথা ব্যথা করছে দাদু, ব্যথা করছে,
0: ব্যথা পেও না গোপেন,
1: পাবো না,
0: সত্যেন তোমার শ্রেণী শত্রু,
1: হ্যাঁ
0: তাই তুমি তোমার নিজের গোপ জোড়া অক্ষুণ্ণ রাখো, আর মানে কথা কি, সত্যেনের নামে ধিক্কার দিয়ে বলো ছি ছি ছি ছি ছি
1: ছি, দাদু আস্তে বলবো না জোরে বলবো,
2: কি বিচ্ছিরি না লাগে আমার তোকে, কি বলবো মালা,
3: আমাকে
2: না না তোকে না তোকে না গো, নাক আর ঠোঁটের মাঝখানে যদি চুল ম্যাগা দেখলি কেমন যেন গা গুলি ওঠে,
3: তোর কোনো টেস্টই নেই প্রিয়া, আমার তো বেশ ভালোই লাগে ছেলেদের গোফ, কি সুন্দর গোফগুলো সব,
2: হ্যাঁ বলিস কি রে মালা, তোর ভালো লাগে তাহলে সতীনদাকে চাঁচালি যে,
3: ওমা আমি চাঁচাতে যাব কোন দুঃখে, তবে হ্যাঁ সত্যেনের ফেসটা ঠিক গোফ কাটিং ফেস নয়,
2: গোফ কাটিং ফেস সেটা হবে কি,
3: সে থাকে এক একখানা ফেস, আহা যেন একজোড়া গোফ ছোলানোর জন্যেই তৈরি, ফিল্মে দেখিস না, আহারে ভারী ভালো লাগে কেমন মুখ ভর্তি গোফ,
2: ইশ রাত্তুর ফিল্ম, গোফ আমার কাছে অসহ্য, আমি তো বাপিকে সাফ বলে দিয়েছি সাত জন্ম বিয়ে না করে থাকবো তবু গোফওয়ালা ছেলেকে বিয়ে করবো না, নেভার,
3: তাহলে গোপেনকে সেটা পরিষ্কার করে বলে দিস না কেন প্রিয়া, ছেলেটা শুধু শুধু ঘুরঘুর করে,
2: ঘুরঘুর করে তো কি হলো, ওর আছেটা কি, একটা চাকরি পর্যন্ত নেই, থাকার মধ্যে আছে ওই নাকের নিচে দুই ধমার চুল, ইস ঘেন্না করে,
3: সেটাই তো তাকে বলতে পারিস, আর চাকরি সে আজ নেই কাল হবে, রেজাল্ট ভালো ও ছেলে কি আর বসে থাকবে,
2: ও বসে থাক আর নাই থাক ওর নাকের ডগায় গোফ জোড়া তো বসেই থাকবে, অতএব ও গুফ ও গোপেন নাকুচ ক্যান্সেলড,
3: শুধু গোফের জন্যে
2: আলবাত,
3: হায় রে গোপেনের গোফ,
2: গোফ গোফ গোপটা শেষ পর্যন্ত কাটবে কিনা সেটাই আগে ঠিক করো তো গোপেন,
1: গোপ কাটবো,
2: হ্যাঁ
1: তুমি কি পাগল না পায়জামা, আচ্ছা প্রিয়া তুমি আমার গোপ নিয়ে পড়লে কেন বলো তো,
2: তার মানে
1: না না মানে আবার কি, মানে আবার কি, তুমি খুব ভালো করে জানো প্রিয়া যে আমার এই গোপ জোড়ার প্রতি আমার দুর্বলতা,
2: না
1: না না না শুধু দুর্বলতা কেন, আমার এই যে মায়া, না না মায়া মমতা বললে কম হয়ে যায়, গোপ জোড়ার প্রতি দায়িত্ব বোধ,
2: তুমি সত্যি অসহ্য গোপেন, অসহ্য
1: কি বলে, আমি অসহ্য
2: আলবাত, হ্যাঁ হ্যাঁ গোপেন দেব গো ইজ অ্যাবসলিউটলি অসহ্য,
1: দেখো প্রিয়া
2: হ্যাঁ না না না আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে হলে তোমার এই গোফ জোড়া তোমাকে চাঁচতেই হবে, হ্যাঁ এই আমার সাফ কথা,
1: তাই নাকি,
2: হ্যাঁ ইয়েস,
1: তাহলে আমারও একটা সাফ কথা শুনে রাখো প্রিয়া,
2: নিজের গোফ জোড়া যে সাফ করতে পারে না সে আবার কথা কিনা সাফ শোনাবে,
1: ইয়েস গোফ, গোফই আমার সর্বস্ব, আমার কাছে আমার এই গোফ আগে দুনিয়া তারপরে,
2: কি এত বড় কথা,
1: গুফবাত এই ইয়ে আলবাত,
0: আলবাত এই না হলে পুরুষ মানুষ,
1: বলুন দাদু
0: তুমি ঠিক করেছো গোপেন, মানে কথা কি, মানে ইয়ে বা যথার্থই ঠিক করেছো,
1: কি বলবো দাদু আমার তো রাগ হচ্ছিল না,
0: না না রাগ তো হবারই কথা,
1: প্রিয়া ভেবেছি কি

0: প্রিয়া ভেবেছে কি? ও মনে করেছে গোপটা আমার নেহাত একটা শখ, ওই সত্যিরের মতো।
1: না না না না, মানে কথা কি, শুধু শখ বলে কিছু হয় নাকি কখনো? এই যে তোমার ধরো সিনেমায় নামার ইচ্ছে, সেটা নেহাত শখ?
0: কখনো না।
1: তবে
0: কখনো না,
1: ফিল্মে চান্স আমি পাবই। থিয়েটারে দেখেছেন তো দাদু, আমি যথেষ্ট নাম পাই। মানে কথা কি, সেই জন্যই তো বলছিস গোপেন, কোন মেয়ে কি বাচালতা করলো তা নিয়ে মাথা না ঘামিয়ে টালিগঞ্জ পাড়াতে যাতায়াতটা একটু বাড়াও।
0: হ্যাঁ
1: দেখো, ফিল্মে যদি চান্স পাও তো তখন দেখবে যে একবারে নাথ বৌদের না ঢল নেমে আসবে।
0: অত ঢলা ঢলির আমার দরকার নেই দাদু, তবে হ্যাঁ, ফিল্মে চান্স নেবার ব্যাপারে এবার একটু জোরদার চেষ্টা করা দরকার। তাতে অন্তত প্রিয়া বুঝবে যে গোপেন তার গোপ জোড়া এমনি এমনি পোষে না।
2: সাবাস, ইন্টারভিউ তো আপনি ভালোই দিয়েছেন গোপেনবাবু।
3: থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
2: অ্যাকচুয়ালি আমাদের সেলসে আমরা এরকমই ছেলে খুঁজছিলাম।
3: চাকরিটা সত্যি আমার খুব দরকার স্যার, মানে আমাদের মতো ফ্যামিলিতে বসে থাকাটা মানে রেসপন্সিবিলিটিও তো থাকে, মানে বুঝতেই তো পারেন।
2: বুঝেছি বুঝেছি, আমরা বুঝেছি। এবার আপনাকে বোঝানোর জন্য আমি আমার চেম্বারে ডেকেছি।
3: ও আচ্ছা,
2: বসুন, আমি খুলে বলি।
3: খুলে?
2: হ্যাঁ, একদম খুলে। চোখ বন্ধ করলেন কেন?
3: না না, ওই যে বললেন কি কি খুলে।
2: হ্যাঁ তা এখনো তো খুলিনি, আগে খুলি। এই যে এই দেখুন,
3: কি করছেন?
2: এই ফাইল খুলেছি, ফাইল ফাইল ফাইল ফাইল।
3: ও ফাইল
2: ফাইল
3: ফাইল খুললেন বলবেন তো আগে।
2: এখানে আমাদের বোর্ডের সব মেম্বারই আপনাকে নেবার ব্যাপারে একমত।
3: থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
2: আরো একটা ব্যাপারে আমরা সবাই একমত, সেটা সেটা কি জানেন?
3: না
2: জানেন না।
3: না,
2: দ্যাট ইজ ইওর ইওর বিউটিফুল মুস্টাশ।
3: ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
2: আপনার ওই ঝুপো গোম্প জোড়া, আমাদের যে ব্যবসা প্লাস আপনার কাজটা যা দাঁড়াবে, তাতে ওই রকম একটা অদ্ভুত গোঁপ থাকলে, নো নো নো নো নো, ওটা ওটা ওটা কেটে ফেলতে হবে।
3: কেটে
2: কেটে ফেলতে হবে।
3: না
2: না না না না, মানে অ্যাট লিস্ট একটু ছেটে কেটে এডিট করে।
0: অসম্ভব, অসম্ভব।
2: সে কি
0: বলছে যে ইয়ে ওই অসম্ভব?
2: সে কি মশাই, আপনি ইন্টারভিউ বোর্ডে বললেন যে চাকরিটা পেলেই আপনি বিয়ে করবেন, সংসার করবেন, চাকরিটা আপনার চাই, তার জন্য আমাদের যে কোনো শর্ত আপনি মেনে নিতে রাজি, কি বলেছিলেন?
0: তাই বলে
2: গোবিন্দবাবু কেন বুঝতে পারছেন না গোবিন্দবাবু, এটা আপনার, এটা আপনার কেরিয়ারের প্রশ্ন। গোপের সঙ্গে কেরিয়ারের কি সম্পর্ক? না, গোপ গোপ কেরিয়ার, কেরিয়ার। হ্যাঁ হ্যাঁ, গোপ গেলে হয়তো পরে নাকের তলায় যদি জায়গাটা ঠিক থাকে তাহলে কখনো একজনা গোপ আপনি রাখলেও রাখতে পারবেন, কিন্তু চাকরিটা হাত ছাড়া হলে পরে হয়তো আপনাকে আফসোস করতে হতে পারে। জীবনে উন্নতি করতে হলে এই সুজিত শর্মার কথাগুলো একটু মন দিয়ে শুনুন গোপেনবাবু। আচ্ছা, এই গোপ গোপ মানেটা কি? মানে নাকের নিচে চারটি চুল বইতে নয়? হ্যাঁ চুল বইতে নয়।
4: এই সুজিত,
2: কি রে
4: তোকে জুতো দিয়ে মারবো,
2: জুতো দিয়ে
4: তোকে
1: আরে বাপরে বাপ, এই না হলে মরড়। মানে কথা কি, গোপের জন্য তুমি চাকরি কুরবানি দিলে? গোপেন, তুমি তো গোপের স্বর্গে গর্ব হে।
3: হ্যাঁ বলুন দাদু। আগে দাদু, গোপের স্বর কারা?
1: কারা আবার? যারা গোপের মালিক হয় তারাই তো গোপের স্বর।
3: ও ও,
1: তুমি তো গোপের জন্য আবার আরেক ধাপ ওপরে উঠে গেছো।
3: কিরকম দাদু?
1: ওই যে ধোলাই।
3: হ্যাঁ
1: মানে কথা কি, একে তো সাবাসি দিতেই হবে গোপে।
3: হ্যাঁ বলুন বলুন।
1: আমি তো ভাবছি, আমি ভাবছি এরকম তোমাকে সামনে রেখে,
3: হ্যাঁ
1: আমি একটা বিশাল

0: সমিতির নাম দেব সারা বাংলা গোপেশ্বর সমিতি। এ ব্যাপারে তোমার কি মত?
1: না না, কি দরকার দাদু এইসব করেন? মানে
0: না না না
1: না, মানে
0: এটা আমার নৈতিক দায়িত্ব।
1: সভাপতি মানে এক গাদা মালা টালা দিবেন
0: দাদু? মালা
1: না, মানে আমার ভীষণ
2: বোঝাবুঝির কিচ্ছু নেই। গোপেন তার গোপের জন্য কি কাণ্ডটাই না করছে, যা পারে করুক, আমার সঙ্গে তো আর কিছু পারতে হচ্ছে না। আমি তো সাফ বলে দিয়েছি, গোপ না কাটলে নিজেই কেটে পড়।
3: আর সেমনি কেটে পড়লো নিশ্চয়ই।
2: জেদ জেদ, অশিক্ষিতের মতো জেদ।
3: তা তুইও তো তোর জেদটা ছাড়তে পারিস প্রিয়া।
2: ইল্লি আর কি।
3: শোন শোন, গোপেন কিন্তু একটার পর একটা চাকরির ইন্টারভিউতে ফাটিয়ে দিচ্ছে। একটা তো শুনলুম বেশ বড় সড়ো চাকরি পেয়ে যাবে।
2: হ্যাঁ
3: সত্যেন বলছিল।
2: মানে বড় সড়ো চাকরি? তার মানে না না না, ওই যুপ গোপ চলে না।
3: কিন্তু বড় চাকরি?
2: চাকরি পাক, ফিল্মে হিরো হোক, 10 বার লটারিতে ফার্স্ট প্রাইজ পাক, গোপিনের ওই গোপ অসহ্য, মোস্ট ইরিটেটিং, হরিবল।
3: এখনো ভেবে দেখ প্রিয়া, চাকরিটা কিন্তু বড়, বাড়ি গাড়ি সোনার গয়না ফিক্সড ডিপোজিট।
2: ওরে না,
3: তুই কিনা পড়ে আছিস ওই গোপ নিয়ে?
2: না রে না।
3: কেন
2: কেন আবার? গোপেনের নাকের নিচে ওই ডিপোজিটেড গোপ জোড়া ফিক্সড থাকলে আমি পারবো না।
4: পারবেন না? তার মানে?
1: মানে খুবই সোজা মিস্টার দত্ত, এর আগে আমি বহু চাকরি ছেড়েছি, কিন্তু আমার এই পুরুষ্ট গোপ এ আমি ছাড়িও নি, ছাড়বো না। আমার এখন কতই বা বয়স? 27.5। 27-এ হতাশ আমি হচ্ছি না স্যার। আমার সাফ কথা, গোপ কেটে গোলামি করতে আমি রাজি নই।
4: দেখুন গোপেন বাবু, একজোড়া গোপের জন্য তারা তারা নোট হাত ছাড়া করবেন না।
1: আলবাত করব। ভেড়ার যদি লোমি চাঁচা হলো তাহলে তার ভেড়াত্ব থাকলো কোথায়? তারপর ধরুন বেড়াল।
4: বেড়াল ধরবো?
1: ধরুন না, ধরুন ধরুন ধরুন। কথায় বলে শিকারী বেড়ালের গোপ দেখে চেনা যায়। তারপর ধরুন সিংহের কেশর।
4: না না না না না, ওসব আমি করতে পারবো না।
1: আরে মশাই, সিংহের কেশরের কথাই ধরুন না। ভাবতে পারেন? ভাবতে পারেন আপনি? অসুরাজ সিংহ শেভিং ক্রিম লাগিয়ে ঘর কামাচ্ছে রোজ, এ দৃশ্য আপনি ভাবতে পারেন?
4: দেখুন গোপেন বাবু, গোপ সম্পর্কে ভাবতে গিয়ে আপনি বেশি উত্তেজিত হচ্ছেন।
1: আলবাত হব, আলবাত হব। গোপ বলে কথা, কথাই বলে গোপের, আমি গোপের, তুমি গোপ দিয়ে যাইছে না বলে কিনা আপনি বলুন। মিস্টার দত্ত বলে বলে বলে কিনা বলুন বলুন।
4: আমি কি বলবো বলুন, এই বাজারে এত টাকা মাইনের একটা চাকরি হড়গো করছেন সামান্য হোপের জন্য?
1: হোপের জন্য? সামান্য সামান্য? গোপেন গাঙ্গুলির গোপ সামান্য? অসামান্য মশাই, অসামান্য। কতখানি অসামান্য সেটা বুঝতে আপনার মতো গোপ চাচা লোকের পুরো জীবন কেটে যাবে, বুঝলেন?
4: আমার আর বোঝার কোনো প্রয়োজন নেই মশাই, আপনি এখন যেতে পারেন।
1: যাব?
4: হ্যাঁ যান।
1: একটা কথা
4: বলুন,
1: একটা কথা
4: বলুন,
1: আপনারা কি আমাকে আমার এই গোপেন উইথ গোপ অ্যাকসেপ্ট করছেন?
4: না।
1: ভেবে দেখুন।
4: না,
1: ভালো করে ভেবে দেখুন।
4: নো।
1: ওকে ওকে, তাহলে আমিও আপনাদেরও কাটলুম, কিন্তু আমার গোপ নো, নেভার, কিছুতেই নয়।
3: নয় নয় করে কম দিন তো হলো না, গোপেনকে তো এপাড়ায় আর দেখাই যাচ্ছে না রে প্রিয়া।
2: দেখ মালা, তুই আর গোদের উপর বিস্ফোরণ চাপাস না তো। একে তো মা বাপি দুজনেই আমি খেচাচ্ছি, বলছে গোপিনকে অ্যাকসেপ্ট না করে আমি নাকি ভুল করেছি, ওর লেখাপড়ার কেরিয়ার ভালো, চাকরি নাকি বড়সড়েই বাগাবে। তারপর তুই আবার বলছিস।
3: হ্যাঁ রে প্রিয়া।
2: কি রে মালা?
3: গোপেন, গোপেন ওর গোপটা কেটে ফেলেনি তো।
2: তার মানে?
3: মানে এই ধর, যদি অত বড় গোপটা হঠাৎ চিঁচিয়েই ফেলে থাকে, তাহলে তো ওকে চিনতেই পারবো না রে। হয়তো সামনে দিয়ে আসছে।

0: যাচ্ছে, আর আমরা ভাবছি কে না কে।
1: না না না, গোফ কাটলে তো আমার কাছেই আসতো, আমাদের ইয়েটা তো ওই গোফেই আটকে গেল কি না?
0: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে।
1: হ্যাঁ, ওসব নয়, আমি তোর দাদুর কাছে শুনলাম।
0: আই বা, তুই তার মানে দাদু অব্দি ধা করেছিস বল কে প্রিয়া?
1: ধ্যাত, শুনি না, শুনলাম পরপর কয়েকটা চাকরি রিফিউজ করে ও একটুও ফিউজ হয়নি, বরঞ্চ হিউজ উৎসাহ নিয়ে এখন ফিল্ম লাইনে ঘুরঘুর, মানে হেডলাইন নিউজ হতে চাইছে।
0: হেডলাইন নিউজ?
1: হিরো হিরো হবে রে বোকা। চেহারাটা তো বলতে নেই বেশ ভালোই, ওর বেশ হিরো হিরোই লাগে। কি করতে মরতে ওই ওরকম ন্যাস্টি একটা গোফ পুষে বেড়ায়?
0: ফিল্মেও তো কত হিরোর গোফ থাকে বাবা, তোর যেন সবেতে বেশি বেশি।
1: বেশি তো বেশি, ও যদি আমার কথায় নাকের নিচের থেকে খানিকটা চুল চেঁচে ফেলতে না পারে, তবে আমি বা ওর জেদ মেনে নেবো কেন? আমি কি ফেললাম? আমি কি বানের জলে ভেসে এসেছি? বিয়ের আগে ইন্টু মিন্টু করে একটা কথা বললে যে ছেলে শোনে না, বিয়ের পরে সে কোনোভাবেই পোষ মানে না, বুঝলি?
2: বুঝলাম তো সবই গোপের বাবু, কিন্তু আপনি তো বুঝতে পারছেন না যে এটা একটা ফিল্মি দুনিয়া, আর এখানে ফিল্মটা সম্পূর্ণ গ্ল্যামারের ব্যবসা।
3: আপনার গ্ল্যামার বাঁচাতে আমি তো আমার নামটা কেটে ফেলতে রাজি হয়েছি রাজাদা। আপনি বলেছেন কাঞ্চন কুমার নাম নিতে।
2: বলেছি,
3: আমি এক কথায় আমার বাপমায়ের দেওয়া নামটা চেঁচে উড়িয়ে দিতে রাজি, কিন্তু
2: উফ, আপনি কেন বুঝতে পারছেন না ভাই যে আমার ছবির হিরোর ওরকম গোপ আমি ভাবিনি?
3: ভেবে দিন না রাজাদা, ভাবনা তো আপনার নিজস্ব,
2: গোপ তো আপনার নিজস্ব। কেটে ফেলুন, আমরা খতম হোক।
3: না না, গোপের জন্য আমি বলে কিনা কত নিয়ে করে নিয়ে করে।
2: আরে আরে, শুনুন শুনুন শুনুন, হিরোর পার্ট হিরো, তাও আবার গুনগুন সেন এগেনস্টে।
3: কার এগেনস্টে?
2: গুনগুন সেন। হ্যাঁ, গুনগুন আপনার স্টিল দেখি বলল গোপ গোপ কেন? নো নো নো নো, আদারওয়াইজ সব ঠিক ছিল, গোপ হটান। নো গোপ, নো নো নো।
3: কি মুশকিল, সবাই দেখছি আমার গোপের ওপর তাক পড়ে আছে। আচ্ছা আচ্ছা, আপনি তো একজন ফিল্ম ডিরেক্টর।
2: নিশ্চয়ই
3: ডিরেক্টর। আচ্ছা আপনি বলুন রাজাদা, চার্লি চ্যাপলিনের ওই গোপটুকু বাদ দিলে তাকে কি আপনি ইয়ে বলবেন? ওই
2: তার গোপটা নিজের কিনা সেটা আপনি জানেন
3: না? তা তা তা অবশ্য ঠিক।
2: তবে
3: তবে তবে তবে আবার কি, তবে আর কি নেই নাকি? হিরো হিরো হিরো, ওই তো ওই বোম্বের দিকে চেয়ে দেখুন না, দেখুন দেখুন, না না ওইদিকে না, ডান দিকে দেখুন। কত হিরো আছে, কত কত হিরো, কত উইথ দেয়ার অরিজিনাল গোপস আন্ডার দেয়ার অরিজিনাল নোজেস।
2: আরে দূর মশাই,
3: আরে দূর মশাই। কে কে?
2: কাকে কাকে কাকে বলছেন আপনি?
3: আপনাকে না, আমাকে। হ্যাঁ গিয়ে ওই।
2: আরে শুনুন না মশাই।
3: আর বলুন না মশাই।
2: শুনুন শুনুন শুনুন,
3: বলুন বলুন বলুন।
2: আপনি কি পাতা পেতে চান?
3: হ্যাঁ নিশ্চয়ই চাই, নিশ্চয়ই চাই।
2: তাহলে এখনই পাঁচ মিনিটের মধ্যে গোপটা চেঁচে আসুন, আমি স্ক্রিন।
3: না শুনুন না শুনুন না, বলছিলাম ওটা রাখা যায় না, মানে ওটা রেখে দিলে হতো না, মানে কিছু নিয়ে কিছু থাকলো আর কি, মানে আপনি কিছু থাকুন, আপনি কিছু রাখুন, আমি কিছু থাকি না। বলছিলাম যে না, যা চাইবেন তাই, মানে যেটা চাইবেন সেটা ওটা সেটা যেটা নেবেন আপনি, মানে আপনার যেটা পছন্দ হয় সেটাই নেবেন আর
2: কি। আশ্চর্য,
3: কেন কি হলো?
2: আপনি শুনুন, আমি বলছি আমি আপনার আজকে স্ক্রিন টেস্ট নেবো, আপনি এক্ষুনি যান।
3: স্ক্রিন স্ক্রিন টেস্ট নেবেন?
2: হ্যাঁ,
3: পাঁচ মিনিট।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
3: নিন না স্ক্রিন টেস্ট নেবেন তো, গোপ আর কতটুকু ছায়া ফেলবেন, নিন না নিন।
2: সেটা
3: কি কি
2: তখন যে বকবক করছে, শুনুন।
3: হ্যাঁ বলুন।
2: আপনি আসুন, তাহলে আমি অন্য লোক দেখছি। গুনগুন তো বলিয়ে দিল।
3: কি কি কি বললো?
2: বললো চেহারাটা খারাপ না,
3: বললো না।
2: হ্যাঁ বললো, আর বললো গোপ রেখেছে দেখো না যেন দেওয়ালে ঝুল ঝাড়বে।
3: কি কি কি কি?
2: হ্যাঁ ঝুল ঝাড়বে বলেছে।
3: বলুন।
2: হ্যাঁ যান যান, যা করবেন চটপট
3: চটপট।
2: হ্যাঁ চটপট
3: চটপট। বললে কি চটপট করা যায় নাকি? চটপট চটপট, এত বড় ঘন কালো ঢলো ঢলো গোপ একে চটপট গজিয়েছে নাকি? তাহলে আগে চটপট বললে চটপট। কত তেল, কত ক্রিম, কত চিরুনি, কত
2: এ কি? আপনি চলে গেছেন রাজাদা,
3: আমি কোথায় যাই? লোকে কথায় বলে কোপেনের গোপ, আর সেই গোপ কিনা চটপট, পাঁচ মিনিটে গোপেন। ও মা ম্যাগল।

0: কে আপনি? গোপেন আপনি, আমি আপনি, আপনি আপনি, কে কে কে? ইয়ে মা, আমি গোপেন, গোপেন আপনি, হ্যাঁ গোপেন, মানে ছিলাম গোপেন,
1: ছিলাম গোপেন,
0: হ্যাঁ
1: উমা, তাই তো গোপেন, নাই তো? তা আপনার ওই গোপ কোথায় গেল? গোপ
0: নিয়ে নিয়েছে মালা।
1: উমা কে নিল?
0: সিনেমা,
1: সিনেমা,
0: হ্যাঁ হিরোর পার্ট দিয়েছে কিনা তাই গোপ জোড়া চেঁচে নিয়েছে।
1: তা গোপ কামিয়ে আপনাকে তো দিব্যি হিরো হিরো লাগছে গোপেন দা।
0: বলো বলো।
1: প্রিয়ার সঙ্গে দেখা করেছে?
0: না না।
1: কেন?
0: ভয়।
1: কিসের ভয়?
0: কি জানি ঠিক বুঝতে পারছি না জানেন, মানে গোপটা চলে গেছে তো কেমন যেন মনে হচ্ছে, পার্সোনালিটিটাও সেই সঙ্গে চেঁচে দিয়েছে কেউ।
1: তবে তো ভালোই হলো গোপেন দা।
0: কেন কেন ভালো? কেন?
1: পার্সোনালিটি বেশি হলে সিনেমায় পার্ট চাইবার জন্য প্রোডিউসার ডিরেক্টরদের হাতে পায়ও ধরতে পারবেন না। আমার এদিকে বর হতে গেলে ও ব্যক্তিত্ব জিনিসটা না থাকাই ভালো।
0: কেন কেন?
1: বারে তবে না বউয়ের কথায় আপনি উঠতে বসতে পারবেন।
2: কি হয়েছে মালা, হাসছিস কেন?
1: এই দেখ প্রিয়া কে এসেছে দেখ।
2: হ্যাঁ কে কে? হ্যাঁ কে? উমা এ কি? এ কে? গোপেন, গোপেন উইদাউট গো,
0: উইদাউট মুস্তাশ।
1: ইশ, কিছু ভাবাই যায় না। ছি
0: ছি ছি ছি, মানে তুমিই তো বলতে।
1: আমি বলতাম তুমি শুনলে কেন?
0: কেন?
1: গোপেনের যদি গোপী না থাকলো তবে আর রইল, রইলটা কি?
0: না না আছে আছে আছে।
1: কি
0: আছে?
1: কি কি আছে?
0: এই যে আমার হাতে,
1: হাতে
0: গোপ,
1: হাতে গোপ।
0: হ্যাঁ
1: গোপ কি হাতে থাকে নাকি?
0: হ্যাঁ
1: গোপ তো হয়।
0: হ্যাঁ হয়, হয়, হবে, হবে, যেখানে চাইবে সেখানে হবে, সব জায়গায় হবে, সব দিক দিয়ে হবে, এই গোপও হবে, ও গোপ ওখানেই হবে।
1: তার মানে
0: যেখানে ছিল সেখানেই হবে,
1: যেখানে ছিল সেখানেই।
0: হ্যাঁ এটা গোপ, এটা গোপ, এই যে, এই যে এটা গোপ, নকল গোপ, নকল গোপ, কিন্তু আসলের মতো জানো, হুবহু হুবহু যেমনটি আমার ছিল।
1: কিন্তু ওটা কি করবে?
0: কি করব, কি করব জানো? জানো যখন না, যখন খুব কান্না পাবে তখন স্পিরিট গাম দিয়ে না লাগিয়ে নেবো এটা, এই গোপেনের নকল গোপ।
1: মানে গোপেনের ইচ্ছা গোপ,
0: ইচ্ছা গোপ,
1: তাই না? তা এখন তো তোমার কান্নাই পাবে। কত শোনো না,
0: যেখানে ছিল সেখানে লাগাবো। আচ্ছা লাগাই তাহলে, দেখো না, দেখো লাগিয়ে নিই তাহলে, বলো না দেখো না কি কি, দেখো কি সুন্দর লাগছে না, ভালো লাগেনি?
3: গোপেনের গোপ, গোপেনের গোপ, গোপেনের গোপ, গোপেনের গোপ।

অভিনীত হল কৌতুক নাটক গোপেনের গোপ, রচনা স্বরাজ বসু, বিভিন্ন চরিত্রের রূপকার দাদু, সত্য বন্দ্যোপাধ্যায়, মিস্টার দত্ত, ফকির দাস কুমার, রাজা মনু দত্ত, সুজিত শর্মা, পরাণ বন্দ্যোপাধ্যায়, মালা, নন্দিনী দত্ত, প্রিয়া, নন্দিনী মালিয়া এবং গোপেনের ভূমিকায় শুভাশিস মুখোপাধ্যায়। সম্পাদনা কুণাল ভট্টাচার্য, প্রযোজনা বিশ্বনাথ দাস।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান প্রগতির এক যুগ সুস্বাস্থ্যের দিশা। অংশগ্রহণে ডাক্তার কাজল কৃষ্ণ বণিক ও ডাক্তার অনুপ কুমার রায়।

0: প্রগতির পথে একযুগ সুস্বাস্থ্যের সন্ধানে শীর্ষক এই আলোচনায় আমরা একটু বিশ্লেষণ করব গত কয়েক বছরে আমাদের মতন দেশে স্বাস্থ্য ব্যবস্থায়, মেডিকেল শিক্ষা ব্যবস্থায় সাধারণ মানুষের কাছে জনস্বাস্থ্যের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোন কোন পরিবর্তন হয়েছে এবং যে পরিবর্তনগুলি হয়েছে তার সুযোগ সুবিধে সাধারণ মানুষ কতটা উপলব্ধ করতে পারছেন সে বিষয়ে আলোচনায় আমরা রয়েছি। আমি ডক্টর কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষক চিকিৎসক অধ্যাপক ডাক্তার অনুপ কুমার রায়। আমরা সবাই জানি যে বিগত এক যুগের স্বাস্থ্যের আলোচনাতে আমরা কখনোই আয়ুষ্মান ভারত প্রকল্প বাদ দিয়ে করতে পারবো না, এবং ন্যাশনাল হেলথ মিশন এই আলোচনা অবশ্যই জরুরি, কেননা এই দুটি স্তম্ভের ওপরে দাঁড়িয়েই আমাদের আলোচনা করতে হবে গত কয়েক বছরে আমাদের দেশের স্বাস্থ্য জনস্বাস্থ্য বিষয়ে কী কী পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। ডাক্তার রায়, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে বিগত ১২ বছরে দেশের স্বাস্থ্যক্ষেত্রে, স্বাস্থ্যের মানচিত্রে উল্লেখযোগ্য কোন কোন বিষয়গুলি আপনার চোখে ধরা পড়েছে?
1: প্রথমেই বলে নেওয়া দরকার যে আয়ুষ্মান ভারত প্রকল্প এটা একটা নিঃসন্দেহে একটা অন্য ধরনের প্রকল্প, যেখানে দেশের সমস্ত মানুষকে, বিশেষ করে প্রান্তিক যারা মানুষ তাদেরকে এর আওতার মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং তারা যাতে একটা কোয়ালিটি হেলথ কেয়ার পান সেই চেষ্টা করা হচ্ছে। সুতরাং এটা একটা খুব উল্লেখযোগ্য।
0: আপনার কি মনে হয় যে আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ ইউনিভার্সাল হেলথ সিকিউরিটি এইটা সুনিশ্চিত করা সম্ভব হবে বহুলাংশে বা সম্পূর্ণরূপে?
1: হ্যাঁ, যদি ঠিকঠাক মতন এটাকে রূপায়ণ করা যায় তাহলে অবশ্যই তার সুফল পাওয়া যাবে, এবং আমার মনে হয় কিছুটা সুফল হয়তো আমরা পাচ্ছিও।
0: ইতিমধ্যেই তো আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রায় দেশের 40% মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন, বহু গরিব মানুষ, প্রান্তিক মানুষ এই ব্যবস্থার আওতায়, বিশেষ করে প্রত্যেক পরিবার পিছু 5 লক্ষ টাকার ক্যাশলেস যে বেনিফিট চিকিৎসা ক্ষেত্রে মানুষের তো অত্যন্ত সহায়ক, সাহায্যকারী একটি ঘটনা বলে জনগণ মনে করছে। আপনার কি মনে হয়?
1: হ্যাঁ, নিঃসন্দেহে 5 লক্ষ টাকার এই বেনিফিট পরিবার পিছু এটা একটা নিঃসন্দেহে একটা খুব উল্লেখযোগ্য জায়গা, কারণ আগে এই পরিমাণটা অনেক কম ছিল, এটাকে অনেকটা বাড়ানো হয়েছে এবং এর পরিধিও আরও বাড়ানো হয়েছে। সুতরাং সাধারণ মানুষকে নিঃসন্দেহে এটা একটা বড় সুযোগ সুবিধে এনে দিচ্ছে।
0: আমরা তো জানি যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যা আয়ুষ্মান ভারত প্রকল্পের একটি অংশ, যেটা 2018 সালের 23শে সেপ্টেম্বর চালু হয়েছিল, বর্তমানে কিন্তু তাতে যে অর্থের সংস্থান এটাও বহুলাংশে বেড়ে 2026-27 সালের বাজেটে প্রায় 17,588 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ মানে কিন্তু সরকারের যে দৃষ্টিভঙ্গি তার পরিবর্তন, যা সাধারণ মানুষের প্রকারান্তরে স্বাস্থ্য বা মেডিকেল শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারলে মানুষের অনেক উপকার হবে। আপনি কি সহমত পোষণ করেন?
1: নিঃসন্দেহে আমরা তো সবসময় বলি যে হেলথ বাজেটটা বাড়ানো দরকার, এবং হেলথ বাজেট যদি বাড়ানো যায় এবং সেটাকে ঠিকঠাক মতন জায়গায় প্রয়োগ করা যায় তবে নিঃসন্দেহে ভারতবর্ষের জনস্বাস্থ্যের চেহারাটা পাল্টাবে।
0: আয়ুষ্মান ভারতে কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয়, বয়স্ক প্রবীণ নাগরিক যাদের বয়স 70 হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধাগুলি বন্দোবস্ত করা হয়েছে। আয়ুষ্মান বয় বন্দনা যে প্রকল্প তার অংশ হিসেবে 70 বছর বা তার বেশি বয়সী মানুষদের ক্ষেত্রেও কিন্তু কতকগুলি স্বাস্থ্য সমস্যা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করবার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে হাইপারটেনশন, ডায়াবেটিস, স্ট্রোক এবং ক্যান্সার সংক্রান্ত বিষয়ে। আপনি কি মনে করেন এই বয়স্ক প্রবীণ নাগরিকদের জন্য আমাদের বিশেষ কর্মসূচি গ্রহণ করা উচিত এবং সেগুলি করা হয়েছে?
1: এখন ধরুন আমাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,
0: এটা এই মুহূর্তে প্রায় 14% প্রবীণ নাগরিক,
1: ঠিকই, এবং যেহেতু টোটাল ফার্টিলিটি রেট আমাদের কমছে সুতরাং আগামী দিনে কিন্তু বয়স্ক মানুষদের অনুপাতটা আরও বাড়বে, সুতরাং তাদের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। সেটা অবশ্যই আয়ুষ্মান ভারতের একটা অন্যতম পজিটিভ দিক আমি বলবো, যে এই জায়গাটাকে জোরদার করা, এবং তার সাথে সাথে হচ্ছে এই মানুষগুলো যাতে তাদের অন্য সুযোগ সুবিধাগুলো পান, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যাতায়াতের অসুবিধে, হাসপাতালে পৌঁছে দেওয়া, এই ধরনের যদি পরিষেবাগুলোকে এর মধ্যে একটু অন্তর্ভুক্ত করা যায় তাহলে হয়তো এটা আরও বেশি ফলদায়ক হবে।

0: এই জন্যই আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রারম্ভিক বক্তব্যে যে চারটি পি এর কথা বলা আছে, যে যে কোনো স্বাস্থ্য কর্মসূচি প্রেডিক্টিভ থাকবে, এটা প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থা হবে, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষকে আলাদা করে তার কাছে তার মতন করে পৌঁছে দেওয়া হবে, পার্সোনালাইজড একটা ফেসিলিটিস, এবং সবসময়তেই মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আয়ুষ্মান ভারত বা ন্যাশনাল হেলথ মিশন, তার তো মূল মন্ত্রই তাই। আপনার মতে এই যে প্রকল্পগুলি হচ্ছে, এর কী কী কম্পোনেন্ট আরও ভালো করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়?
1: একটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে, এখনও অনেক মানুষ আছেন যারা হয়তো এই আয়ুষ্মান প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত, তাদের কাছে কার্ডও আছে, কিন্তু ঠিক এর ব্যবহারটা তারা অনেক সময় জানেন না।
0: অর্থাৎ সচেতনতা সর্বস্তরে, বিশেষ করে যারা উপভোক্তা তাদের কাছে এই সচেতনতাটা সমানভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে,
1: করা উচিত।
0: পরিকল্পনা চলছে, কেননা আপনারা নিশ্চয়ই জানেন যে আয়ুষ্মান ভারত বা সাধারণভাবে ভারতবর্ষের জনস্বাস্থ্য ব্যবস্থা যে কতগুলি বিষয়কে সুনিশ্চিত করতে চায়, যে সব মানুষের কাছে সমানভাবে এই ব্যবস্থার সুযোগ পৌঁছে যাবে, মানুষ তার আর্থিক এবং সামাজিক অবস্থার উপরে ভিত্তি করে সেটাকে গ্রহণ করতে পারবেন, অ্যাফোর্ড করতে পারবেন, এবং অবশ্যই গুণগত মান বজায় রেখে সেই সার্ভিসটুকু দেওয়া হবে। এই গুণগত মান বিষয়টাতে আপনার কী অভিমত?
1: হ্যাঁ, গুণগত মানের বিষয়টা বজায় রাখতে গেলে আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যেটা সরকার এরপরে নিতে পারেন, সেটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে শুরু করে সমস্ত এই পরিকাঠামোগুলো, কিন্তু তার জন্য নির্দিষ্ট গুণমান বজায় রাখার জন্য আমরা জানি যে বিভিন্ন কোয়ালিটি কন্ট্রোল আছে, সেইগুলোর দিকে একটু নজর দেওয়া, যাতে মানুষ সত্যিকারের যেটা পাওয়া দরকার পরিষেবা ঠিক সেটাই পাচ্ছেন কিনা তারা যাতে বুঝতে পারেন।
0: আমরা তো এটা জানি যে ন্যাশনাল হেলথ মিশন আয়ুষ্মান ভারত প্রকল্পের একটা অংশ হিসেবে দুটি প্রকল্প পাশাপাশি সহযোগিতামূলক আচরণ নিয়ে গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে, বিশেষ করে সংবেদনশীল অংশ গর্ভবতী মা এবং শিশু স্বাস্থ্যের বিষয়ে অনেকগুলি কর্মসূচি গ্রহণ করেছে। এবং আয়ুষ্মান ভারতে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিজিটাল হেলথ বিপ্লব। অর্থাৎ কিনা মানুষের কাছে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য ভরা থাকবে, যা তিনি অল্পেই সবাই অ্যাক্সেস করতে পারবেন তার অতীতকালের ইতিহাস। এই যে ডিজিটাল হেলথ, এই সম্পর্কে আপনার বক্তব্য?
1: হ্যাঁ, এটা নিঃসন্দেহে এটা একটা খুব ভালো পদক্ষেপ। আর এখন তো ডিজিটাইজেশনের যুগ, আমরা জানি যে সমস্ত ক্ষেত্রে ডিজিটাইজেশন একটা মাস্ট, সুতরাং স্বাস্থ্যের তথ্যের ক্ষেত্রেও ডিজিটাইজেশন, এবং এটা যাতে মানুষের হাতে থাকে, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন, এটা খুবই দরকার।
0: এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই এই গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে টেলিমেডিসিন, ডিজিটাল হেলথ কেয়ার, ডিজিটাল কার্ড এবং ই সঞ্জীবনীর মাধ্যমে সুলভে মানুষের কাছে গুণগত মানসম্পন্ন ওষুধ পৌঁছে দেওয়ার জন্যে জনঔষধি প্রকল্প তা চালু হয়েছে। এই ওষুধ চিকিৎসা শাস্ত্রের মানুষের সেবার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। জনঔষধি প্রকল্পের মাধ্যমে সহজে অল্প মূল্যে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, এই প্রকল্প গত কয়েক বছরে দেশের মানুষের কতখানি সহায়তা হয়েছে বলে আপনার মনে হয়?
1: না, জনৌষধি প্রকল্প নিঃসন্দেহে একটা খুব ভালো প্রকল্প, এবং এর মাধ্যমে অনেক কম পয়সায়, যেহেতু এটা ব্র্যান্ডের বাইরে থাকে, অনেক কম পয়সা সাধারণ মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়া যায়। শুধু একটাই একটু খেয়াল রাখতে হবে, যাতে ওষুধের গুণগত মান নিয়ে কোনো সন্দেহ না থাকে, কারণ সাধারণ মানুষের একটা ধারণা থাকে যে যেটা কম দামে পাচ্ছে এটা বোধহয় গুণমান ঠিক নয়, এবং আমাদের অনেকে প্রশ্নও করেন যে ডাক্তারবাবু এই ওষুধটা গুণমানে ঠিক তো, আবার এত কম দামে পাচ্ছি, সেইটা একটু আমাদের এনশিওর করতে হবে। এটার জন্য কিন্তু একটু প্রচার দরকার।
0: যে কোনো বিষয়, যে কোনো পরিকল্পনা স্তর থেকে শুরু করে রূপায়ণের স্তর পর্যন্ত সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ের নজরদারি, এবং নজরদারি চালানোর জন্য যে পরিকাঠামো, সেই পরিকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারকে সুনিশ্চিত করা। আমরা যদি শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনায় আসি, তাহলে দেখব বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে মেডিকেল কলেজ, অল ইন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মতো প্রতিষ্ঠান, তার সংখ্যাও বাড়ছে। মেডিকেল কলেজের সংখ্যা 2014 সালে ছিল 842, 2026 সালে 2100 মেডিকেল কলেজ আছে, 2014 সালে 8টা এইমস ছিল, এখন সেটা 23টা এইমস হয়েছে, এবং 180,000 হেলথ ওয়েলনেস ক্লিনিক, যে হেলথ ওয়েলনেস ক্লিনিক বা আরোগ্য মন্দির, তার মারফত আমাদের স্বাস্থ্যকর্মীরা 12টা নির্দিষ্ট প্যাকেজ দিচ্ছেন। মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, রোগ প্রতিরোধ করবার ব্যবস্থা, এমনকি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আপনি বারবার যেটা বলছিলেন, এই ডিজিটাল হেলথ

0: আর গুণগত মান, এই লক্ষ্যে কিন্তু এই হেলথ ওয়েলনেস ক্লিনিকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আপনি কি মনে করেন?
1: হ্যাঁ, এটা ঠিকই যে আমাদের গত ধরুন 2-3 দশক ধরে আমাদের ডিজিজ প্যাটার্নটা পাল্টেছে। আমরা জানি যে কমিউনিকেবল ডিজিজের জায়গায় এখন নন কমিউনিকেবল ডিজিজ অনেক বাড়ছে, এবং সরকার যথাযথভাবে সেভাবে প্রকল্প নিয়েছেন যাতে এই নন কমিউনিকেবল ডিজিজগুলোকে আমরা শুরুতেই ডায়াগনোস করতে পারি, ধরতে পারি। তার জন্য অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রের লেভেলে এর যে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা সে ব্যবস্থা রাখা দরকার। সেদিক দিয়ে এটা নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ, এবং আমরাও দেখেছি বহু জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করতে গিয়ে যে সাধারণ মানুষ কিন্তু তারা ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতন অসুখের ওষুধ কিন্তু তারা হেলথ সেন্টারে পাচ্ছেন। এটা খুবই ভালো একটা প্রকল্প।
0: হ্যাঁ, এই হেলথ ওয়েলনেস ক্লিনিক এবং বয়স্ক প্রবীণ নাগরিকদের জন্য জাতীয় স্তরে যে কর্মসূচি ন্যাশনাল প্রোগ্রাম ফর দ্য কন্ট্রোল অফ দ্য এলডারলি, তাতে যে 6টি অসুখের কথা নন কমিউনিকেবল ডিজিজের অংশ হিসেবে আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ক্যান্সার, স্ট্রোক, এগুলি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই স্বাস্থ্যকর্মী তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে তোলার চেষ্টা হচ্ছে। পাশাপাশি আমরা কিন্তু লক্ষ্য করছি যে গত কয়েক বছরে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাতেও একটা বিপুল পরিবর্তন হয়েছে। যদি আমরা সংক্রামক ব্যাধির কথা চিন্তা করি, যে ম্যালেরিয়া একসময় আমাদের দেশের জনস্বাস্থ্যের সবচেয়ে বড় সমস্যা ছিল, সেই ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ম্যালেরিয়া মৃত্যুর সংখ্যা সব কিন্তু ভালো রকমেরভাবে কমেছে। তথ্য বলে 2015 সালের তুলনায় 2023-24 সালে প্রায় 80% ম্যালেরিয়া কেস লোড কমেছে এবং প্রায় 85% মৃত্যু হার কমেছে ম্যালেরিয়ার ক্ষেত্রে। জাপানিজ এনসেফ্যালাইটিসের ক্ষেত্রেও কিন্তু কেস ফেটালিটি রেট অনেকাংশে কমেছে, যেমন কমেছে ডেঙ্গুর ক্ষেত্রে। আর আমরা এটাও জানি যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার একটা সংবেদনশীল ইন্ডিকেটর ম্যাটারনাল মর্টালিটি রেট বা রেশিও এবং ইনফ্যান্ট মর্টালিটি, নিওন্যাটাল মর্টালিটি, অর্থাৎ মৃত্যুর তার হার দিয়ে আমরা কিন্তু কোন একটা জায়গার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে গুরুত্ব বোঝার বা বোঝানোর চেষ্টা করি। আপনার মতে এই জায়গায় যে পরিবর্তনগুলি হয়েছে, এগুলির ক্ষেত্রে গত 12 বছর সরকারি যে কর্মসূচি তা কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
1: এটা ঠিকই যে আমাদের দেশে NMR এবং MMR দুটোই যথেষ্ট কমেছে, মায়েদের যে মৃত্যুর হার সেটাও অনেকটা কমেছে। এগুলো নিঃসন্দেহে উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে প্রিভেন্টিভ হেলথের ক্ষেত্রে আমি আবারও বলবো যে এখনও কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। অর্থাৎ সরকার যে প্রকল্পগুলোতে এত অর্থ খরচ করে তারা এই অসুখগুলোর চিকিৎসা করছেন বা নির্ণয় করছেন, তারও আগে
0: যারা গ্রহণ করবেন, যাদের জন্য কর্মসূচি, তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজটাও আরও একটু গুরুত্ব সহকারে ভাবতে হবে। আমরা একটা তথ্য দেখি যে দেশের 2014 সালে ম্যাটারনাল মর্টালিটি রেশিও যেখানে ছিল 39, তা কিন্তু এখন 20-র আশেপাশে। শিশু বা নবজাতক শিশুদের মৃত্যুর হারও কিন্তু তুলনামূলকভাবে অনেক কমেছে, যা ছিল 2014 সালে 26 প্রতি 1,000 লাইফ বার্থে, সেটা এখন হয়ে গেছে 17। অর্থাৎ কিনা গুণগত মান, বিশেষ করে লক্ষ্য কর্মসূচি, বিশেষ করে লেবার রুম প্রোটোকল, বিশেষ করে হোম বেসড কেয়ার বাই দ্য আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যে স্বাস্থ্য পরীক্ষা করা, প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজটা করছেন বিগত 12 বছরে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কমিশন, তার গুণগত সুফল মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বলেই কি আপনি মনে করেন না?
1: হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে মানুষের কাছে নিঃসন্দেহে অনেকটা সুফলই পৌঁছে দিচ্ছে। তবে যেটা হয় আর কি, যখনই আপনি একটা পরিষেবা পরিধি বাড়াবেন, মানুষের এক্সপেকটেশনটাও বাড়তে শুরু করে। এখন আবার যেটা এক্সপেকটেশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক কিছু রেয়ার ডিজিজ, যেগুলো হচ্ছে সংখ্যায় খুব কম মানুষকে এফেক্ট করে, কিন্তু চিকিৎসা খরচটা প্রচুর।
0: সেই লক্ষ্যেও কিন্তু বিগত 12 বছরে আমাদের জাতীয় স্তরের কর্মসূচিতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা জানি যে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, এবং আমাদের দেশে মানুষের অংশগ্রহণের ফলে এখন কিন্তু ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা ইন্দ্রধনুষ যে প্রোগ্রাম বা MR ভ্যাকসিনেশনের যে প্রোগ্রাম, সব রকম ব্যবস্থা নিয়ে শিশুদের মধ্যে ভ্যাকসিনেশন কভারেজ, যা 2014-15 সালে 62% মতন ছিল, বর্তমানে সেটা কিন্তু 90%। অর্থাৎ কিন্তু আমরা নানা রকম কর্মসূচি নিয়ে, বিশেষ করে শিশুদের, মায়েদের রক্ষা করবার জন্য জন্য নানা কর্মসূচি, তার মধ্যে ইন্দ্রধনুষ কর্ম।

কর্মসূচি, এমআর ভ্যাকসিনেশন, এবং আমাদের দেশ তো বিশ্বের দরবারে বিশেষ অবস্থান প্রমাণ করেছিল যখন কোভিড-19 দেশের একটা বড় অংশের মানুষকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিনেশন এবং পৃথিবীর অনেক দেশে এই ভ্যাকসিন সরবরাহ করার দায়িত্ব পালন করেছিল। ইন্দ্রধনুষ প্রোগ্রাম, এমআর ভ্যাকসিনেশন, এই জাতীয় কর্মসূচি গ্রহণ করার ফলে শিশু, কিশোর এবং সাম্প্রতিককালে কিশোরীদের জন্য

0: কোভিডের সময় কিন্তু ভ্যাকসিনেশনের দিক দিয়ে আমরা যথেষ্ট সফল হতে পেরেছিলাম। দেশের বেশিরভাগ মানুষকেই সাফল্যের সঙ্গে ভ্যাকসিনেশন দেওয়া গেছিলো এবং যার জন্য কোভিডের মৃত্যুহার অন্য অনেক দেশের তুলনায় ভারতবর্ষে কম ছিল। আর অন্যান্য যে প্রিভেন্টিভ হেলথের কথা আপনি বললেন বা এই ভ্যাকসিনেশন, ইউনিভার্সাল ভ্যাকসিনেশন, সেক্ষেত্রে আমি আবার একটা বলবো যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে তো সবসময় আমরা বলি যে কোনো আত্মসন্তুষ্টির অবকাশ নেই, যত আমরা ভালো গেইন করব তত আমাকে আর আগামী দিনের লক্ষ্যটাকে আরও বাড়াতে হবে। সুতরাং সেই লক্ষ্যে কিন্তু আমাদের এখন ভাবা উচিত যে 100% হচ্ছে আমার টিকাকরণ সম্পূর্ণ করতে হবে এবং সব শিশু যেন সমস্ত টিকাগুলো পায়, এটাই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
1: ঠিক তাই, আমরা ক্রমশ কিন্তু দেশের সমস্ত অংশের মানুষের কাছে বিগত সময়কালে ভ্যাকসিনেশন এবং তাদের জন্য নির্দিষ্ট যে পরিকল্পনার সুফল তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই জন্যই আমাদের যে আশাকর্মীরা, আমাদের যে স্বাস্থ্যকর্মীরা, তারা বাড়ি বাড়ি গিয়ে কতগুলি কাজ করছেন, স্টার্টিং ফ্রম ভেরি ফার্স্ট ডে অফ লাইফ, আমাদের শিশুদের মধ্যে, আমাদের কিশোরদের মধ্যে অ্যানিমিয়া প্রতিরোধ করবার জন্য অ্যানিমিয়া মুক্ত ভারত এই এক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে আমরা নিয়মিত শিশুদের, গর্ভবতী মায়েদের ফোলিক অ্যাসিড, আয়রন সাপ্লিমেন্টেশন দিচ্ছি, আমরা ব্রেস্ট ফিডিং প্রমোশনের জন্য কর্মসূচি গ্রহণ করেছি, এবং যাতে স্থূলতার সমস্যা খানিকটা কমানো যায় বা পুষ্টিকে বজায় রাখা যায় তার জন্য কিন্তু আমাদের কর্মসূচি প্রতিপালিত হচ্ছে, যেমন ইট রাইট মুভমেন্ট আকার ধারণ করেছে, ফিট ইন্ডিয়া প্রোগ্রাম, যেমন ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম, অর্থাৎ যা ক্ষতিকর সেই ক্ষতিগুলি যাতে আমাদেরকে না ব্যতিব্যস্ত করে রাখে তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি গত কয়েক বছরে এই যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কথা ন্যাশনাল হেলথ মিশন বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তা বলছে, তাতে করে যেমন জনস্বাস্থ্যের বিভিন্ন দিকগুলি আমরা দেখভাল করার চেষ্টা করছি, পাশাপাশি কিন্তু সমস্ত ধরনের সংক্রামক ব্যাধি, আমরা উল্লেখ করেছি ম্যালেরিয়া, ডেঙ্গু, জাপানিজ এনসেফালাইটিস, টিবি রোগ নির্ণয় এবং টিবি রোগের চিকিৎসা অনেক সহজলভ্য হয়েছে, এবং বায়োটেকনোলজি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে এখন কিন্তু ভারতবর্ষে সমস্ত ধরনের অত্যাধুনিক ওষুধ প্রস্তুত করা সম্ভব হচ্ছে। এই যে রাষ্ট্রীয় বিপ্লব ওষুধ শিল্পে বা ভ্যাকসিনেশনের কাজে বায়োটেকনোলজি ব্যবহার করে, এই সম্পর্কে আপনার মতামতটা শুনতে চাই।
0: না, এটা নিঃসন্দেহ যে বায়োটেকনোলজি তো এখন আমাদের ব্যবহার করতেই হবে, বায়োটেকনোলজি ছাড়া কোনো দেশ এগোতেও পারবে না, আমরাও সেই পথে যাচ্ছি। আমি শুধু একটাই বলবো যে এই বায়োটেকনোলজি ব্যবহার করে ওষুধ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এর সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের মধ্যে জনস্বাস্থ্যের সচেতনতা গড়ে তোলার জন্য কিছু প্রকল্প, পার্টিকুলারলি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্কুলের হেলথের ক্ষেত্রে এই কিছু আবশ্যিক কিছু পাঠ, এটা বোধহয় অন্তর্ভুক্ত করা খুব দরকার, কারণ ওই বয়স থেকে তাদের অভ্যাসটা গড়ে ওঠে, এই বিষয়ে সরকারকে একটু নজর দিতে হবে।
1: সেই জন্যই কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে, যার মারফত আমরা শিশুদের মধ্য থেকে অপুপস্থিত থাকা নানা রকমের শারীরিক সমস্যা এবং সচেতনতা বা স্বাস্থ্য সচেতনমূলক ব্যবহার, লাইফস্টাইল মডিফিকেশন, এগুলির কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তা ইন্টেনসিফাইড হচ্ছে। এক কথায় গত কয়েক বছরে দেশের স্বাস্থ্যের বিষয়ে আমরা লক্ষ্য করছি যে দেশে এখন একটা শক্তিশালী স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা চালু করার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যেমন মেডিকেল কলেজের সংখ্যা বাড়ছে, স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়ছে এবং তাদেরকে নিয়োগ করার ব্যবস্থা হচ্ছে, পাশাপাশি কিন্তু যাতে মানুষ এই ব্যবস্থাগুলির সুযোগ নিতে পারেন, তাদের কাছে অ্যাক্সেসটা অনেক ইজি হয়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার কি মনে হয় না আজকের দিনে জনস্বাস্থ্য ব্যবস্থার সুযোগ নেওয়ার জন্য মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ?
0: ভীষণভাবেই, কারণ আমরা জানি যে পার্টিসিপেশন ছাড়া জনস্বাস্থ্যের ব্যাপারটা টিকে থাকতে পারে না, অর্থাৎ সরকার যেমন তার দিক থেকে তার যা যা সুযোগ সুবিধা সেগুলো দেওয়ার চেষ্টা করবে, মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ যদি এগিয়ে না আসেন তাহলে সরকারের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে তার অপটিমাম ইউটিলাইজেশনটা হচ্ছে না। সুতরাং মানুষের সচেতন করা এবং এই বিষয়ে আমার তো মনে হয় শুধু মানে একটা হচ্ছে শিক্ষার ব্যবস্থা যেটা আমি বললাম, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকেও কিন্তু এ ব্যাপারে সচেতন হতে হবে, যাতে মানুষের কাছে এই জনস্বাস্থ্যের প্রাথমিক যে জায়গাগুলো সেগুলো যাতে পৌঁছে দেওয়া যায়।
1: হ্যাঁ, সেই কারণেই কিন্তু আমাদের দেশে বিগত 12 বছর ধরে যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হচ্ছে তাতে কিন্তু

0: সর্বাধিক গুরুত্ব যেমন জনস্বাস্থ্যের প্রাথমিক স্তরে দেয়া হচ্ছে, পাশাপাশি ক্রিটিক্যাল স্টেজ বা সংকটপূর্ণ অবস্থার চিকিৎসার জন্য যে ব্যবস্থাগুলো টার্সিয়ারি কেয়ারে সেগুলো কিন্তু সম্প্রসারিত হচ্ছে, শুধু তাই নয়, সেখানেও নিত্য নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তিও আমরা লক্ষ্য করছি। আমরা একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে মায়েদের প্রসব ইনস্টিটিউশনাল ডেলিভারি আগের তুলনায় অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বলেই কিন্তু আজকে শিশু মৃত্যুর হার, গর্ভবতী মায়েদের বা মায়েদের মৃত্যুর হার অনেকাংশেই কমেছে। আপনি কি মনে করেন এগুলিকে আরও ভালো করবার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত?
1: হ্যাঁ, নিঃসন্দেহে এই যে মৃত্যুহারগুলো, শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যুর হার, এগুলো কমে যাওয়ার জন্যই দেখবেন আমাদের লাইফ এক্সপেক্টেন্সিটা অনেকটা বেড়েছে, এবং এটাও একটা অন্যতম কারণ যে আমাদের বৃদ্ধ বয়সে জনসংখ্যা বাড়ার কারণ। এটা একটা হেলথের একটা পজিটিভ সাইড, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসার যে এখন পদ্ধতি সেটাকে অনুসরণ করার জন্য বহু ক্যান্সার রোগী অনেক দিন ধরে তারা ভালো থাকছেন। আমি আবারও বলবো যে এই প্রকল্পগুলোকে মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় করতে গেলে মানুষকে সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে, মানুষের মধ্যে জনস্বাস্থ্য সচেতনতা বিভিন্ন রকমভাবে আলোচনা চক্র এইসবগুলো করে স্কুল কলেজ চিকিৎসক সংগঠন সবাইকে নিয়ে কিন্তু মানুষকে সচেতন করতে পারলে তাহলে কিন্তু
0: এমন সুফলটা আরো বেশি সম্প্রসারিত
1: এবং হয়তো আমাদের এই যে আর্থিক দায়টা
0: গত 10 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে এই যে ক্রনিক লাইফস্টাইল ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার ইত্যাদি চিকিৎসা বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি দেশের নানা প্রান্তে ক্যান্সার চিকিৎসার সুযোগ সম্প্রসারিত করবার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিত করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি বিনামূল্যে হাইপারটেনশন বা ডায়াবেটিসের চিকিৎসার ওষুধ সরবরাহ সুনিশ্চিত করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে স্ট্রোক প্রিভেনশন বা স্ট্রোকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ কিনা শুধুমাত্র সংক্রামক ব্যাধি, যা এই সেদিন পর্যন্ত আমাদের দেশের জনস্বাস্থ্যের মূল সমস্যা ছিল, যা অধিকাংশে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, কিন্তু বর্তমানে নন কমিউনিকেবল ডিজিজ, সেগুলির গুরুত্ব বাড়ছে বলেই জাতীয় স্তরে গত কয়েক বছরে ন্যাশনাল নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আপনার কি মনে হয় যে এই জাতীয় কর্মসূচি গ্রহণ করার ফলে দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে বয়স্ক, প্রবীণ বা ভালনারেবল গ্রুপ, পুরুষ নারী নির্বিশেষে তারা বিশেষভাবে উপকৃত হবে?
1: শুধু হবেন না, তারা হচ্ছেনও নিঃসন্দেহে। আমি যেটা বললাম যে এই উপকৃত হচ্ছেন বলেই কিন্তু এই বৃদ্ধ বয়সের জনসংখ্যা ক্রমশ বাড়ছে, মানুষের এই অংশটা বাড়ছে, কারণ আগে এতদিন মানুষ বেঁচে থাকতে পারতেন না, বিভিন্ন রকম অসুখ বিসুখেই তারা তার আগেই হয়তো তাদের জীবনাবসান হতো। এখন এটা ডেফিনেটলি এটা অনেক পজিটিভ একটা দিক। ক্যান্সার ডিটেকশন তার মধ্যে একটা অন্যতম, কারণ আমরা জানি ক্যান্সার বেশিরভাগই হচ্ছে বেশি বয়সের রোগ, বেশিরভাগ ক্যান্সার, সুতরাং এরও একটা আর্লি ডিটেকশন এবং তার সঙ্গে তার চিকিৎসা ব্যবস্থা নিঃসন্দেহে।
0: বিশেষ করে যে কয়েকটি ক্যান্সার অতি সাধারণ কিছু ব্যবস্থা গ্রহণ করার ফলে নির্ণয় করা যাবে, তার চিকিৎসা করা যাবে বা প্রতিরোধ করা যাবে, যেমন মহিলাদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করবার জন্য HPV ভ্যাকসিনেশন সরকার বিনামূল্যে চালু করেছে কিশোরীদের 14-15 বছর বয়সী মেয়েদের মধ্যে। আবার পাশাপাশি হেলথ ওয়েলনেস সেন্টারগুলিতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু নিয়মিত মহিলাদের স্তন পরীক্ষা, স্তনের ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার নির্ণয় করবার জন্য সাধারণ কিছু বিধি ব্যবস্থা নিচ্ছেন। এবং এই যে রেফারাল সিস্টেম, ডিজিটাল হেলথ ইন্ডিয়া মুভমেন্ট, তার মধ্যে দিয়ে সেকেন্ডারি বা টার্সিয়ারি হাসপাতালের সুযোগ, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ গ্রহণ করে তারা কিন্তু লাভবান হচ্ছেন বলেই আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি এবং অনেকাংশে বুঝতে পাচ্ছি। আমরা যে আলোচনাটা শেষ করব এইভাবেই যে আপনার কি মনে হয় না যে ব্যবস্থাই গ্রহণ করা হোক সেটা যেন মানুষের কাছে সহজলভ্য হয়, মানুষ যাতে তার ব্যবহারটা সুনিশ্চিত করতে পারেন, এবং অবশ্যই বারবার যে কথাটা আপনি বলছেন বা যে কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কে মানুষ চাইবেন, সব জায়গায় যেন গুণগত মান বজায় থাকে, এই বিষয়গুলি সুনিশ্চিত করবার জন্য একজন দীর্ঘদিনের স্বাস্থ্য আন্দোলনের কর্মী, মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে আপনার পরামর্শ আমরা শুনতে চাই।
1: হ্যাঁ, একদিক থেকে হচ্ছে যে এই আর্লি ডিটেকশন, ক্যান্সার বা ডায়াবেটিস বা হাইপারটেনশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা সরকার এখন ব্যবস্থা করছেন। কিন্তু মানুষকে এটা এই সুযোগটা নিতে হবে। আমরা এখনও দেখছি বেশ কিছু ক্যান্সার আমাদের কাছে হয়তো আসছে।

0: স্তনের ক্যান্সার নিয়ে অনেক লেট স্টেজে, তারা হয়তো জানেনি না যে তার কাছে এই ক্যান্সার পরীক্ষার সুযোগটা ছিল, বা অনেকে বিভিন্ন রকম সামাজিক বাধা নিষেধের জন্য এই সুযোগগুলো নেন না। সুতরাং মানুষের কাছে কিন্তু এই যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো নিয়ে প্রচার চালানো, মানুষকে সচেতন করা, এবং তার সঙ্গে সঙ্গে তিনি যাতে এই সুযোগগুলো নেন, এই এই যে তার এটা অধিকার, সেই অধিকারটাকে তাতে তিনি যাতে প্রয়োগ করতে পারেন, এই জায়গাগুলোকে বলার জন্য আর একটু মানুষের মধ্যে আরও বেশি প্রচারটা দরকার।
1: ডক্টর রায়, আমরা লক্ষ্য করেছি যে শুধুমাত্র অ্যালোপ্যাথিক সিস্টেম বা মডার্ন মেডিসিন না, দেশের গত এক দশকে অন্য যে ভারতবর্ষের ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন লাইক হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধ বা যোগা, এগুলিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে। আপনার কি মনে হয় এইগুলো আজকের দিনে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়াবে এবং সেগুলিকে আরও ভালোভাবে, আরও বৃহৎভাবে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার করা সম্ভব এবং করা উচিত?
0: দেখুন, আমাদের দেশের একটা বিরাট ঐতিহ্য আছে আয়ুষ নিয়ে। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট যদি আপনি দেখেন যে প্রাচীন ইতিহাসে এই আয়ুর্বেদ, এই ধরনের ইউনানি বা এই ধরনের বিভিন্ন পদ্ধতি চালু ছিল, তখন তো মডার্ন মেডিসিন চালু হয়নি। সুতরাং তার একটা বিরাট ইম্প্যাক্ট রয়েছে সাধারণ মানুষের মধ্যে এখনও। এখনও বহু মানুষ আয়ুষের কাছে যান, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদের চিকিৎসকের কাছে যান। সুতরাং এইগুলোকে সমানভাবে উন্নতি করা দরকার, যেটা এই সরকার আয়ুষের মাধ্যমে করছেন। শুধু একটা জিনিস আমি বলবো যে এই আয়ুষের যে বিভিন্ন ভাগগুলো আছে, বিভাগগুলো আছে, এদের কিন্তু আরও বেশি করে গবেষণার দরকার, যাতে মানুষ এদের উপর ভরসা করতে পারে।
1: হ্যাঁ, গবেষণা আয়ুষের, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধা এবং যোগা চলছে। বিগত দশকে আমরা লক্ষ্য করেছি দেশের নানা প্রান্তে আবার নতুন করে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, তার সংখ্যা বাড়ছে, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে এবং তাতে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির কোর্সে চালু হয়েছে। এবং আমাদের দেশ তো ইতিমধ্যেই বিশ্বের দরবারে যোগা, যে মানুষের শরীর, স্বাস্থ্য এবং মন এই তিনটিকে ভালো রাখতে প্রভূত সাহায্য করে, তা প্রতিষ্ঠা করেছে। এবং আন্তর্জাতিক যোগ দিবসও আমরা ইতিমধ্যেই জানি চালু হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তথা বিশ্বের নানা জায়গায় কিন্তু যোগাও এখন প্র্যাকটিস হচ্ছে, যেখানে ভারতবর্ষেও গর্ববোধ করতে পারে যে তারা এই পথ বিশ্বের অনেক দেশকে দেখাচ্ছে, যাতে করে এই আয়ুষের গুরুত্ব, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মেডিসিনের কনসেপ্ট বা ধারণা আরও বেশি করে ব্যবহার করা যায়, তার উদ্যোগ গ্রহণ করা যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি বিগত এক দশকে এক্ষেত্রেও কিন্তু কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার সুফল মানুষ লাভ করতে শুরু করেছেন। আমরা জানি যে কোনো স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে আমাদের মতন দেশে, তার সুফল সাধারণ মানুষকে পৌঁছে দিতে যেমন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি লাগবে, ঠিক তেমনি কিন্তু কমিউনিটি পার্টিসিপেশন বা জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। নানা রকম কর্মসূচিতে বিগত 12 বছর ধরে আমরা স্বাস্থ্যক্ষেত্রে অনেক প্রগতি বা উন্নতি লক্ষ্য করছি, তাকে সুসংগত করবার জন্য মানুষের অংশগ্রহণ এবং তার সদ্ব্যবহার, অপচয় রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেগুলি করতে পারলেই কিন্তু আমরা যে প্রগতির পথে এগোচ্ছি সেই প্রগতি শুধুমাত্র দৃঢ় হবে না, আরও স্থায়ী হবে এবং মানুষের স্বাস্থ্য অবশ্য অবশ্যই উন্নতি লাভ করবে।
2: শুনলেন বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান প্রগতির এক যুগ, সুস্বাস্থ্যের দিশা। অংশগ্রহণ করলেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিক ও ডাক্তার অনুপ কুমার রায়।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান, কণিকা মজুমদারের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

0: আধুনিক গান শুনলেন কণিকা মজুমদারের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন দোতারা, শিল্পী সৌমেন্দু দাশ।

এতক্ষণ শুনলেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, ঠুমরি ও দাদরা, শিল্পী অমৃতা সরখেল। প্রথমে শুনবেন রাগ শুদ্ধ কল্যাণ, তারপরে মাছ খামাজ ঠুমরি এবং শেষে মিশ্র পিলু দাদরা। তবলায় সঙ্গতে রয়েছেন তরুণ রয়, হারমোনিয়ামে রয়েছেন কমলাক্ষ।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনলেন শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল, তারপর শুনলেন মাছ খাও মাছ ঠুমরি এবং শেষে মিশ্র পিলু দাদরা। শিল্পী অমৃতা সরখেল, তবলায় সঙ্গত করলেন তরুণ রায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
3: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশু পাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। দিল্লি কেন্দ্রের খবর একটু পরেই।
4: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने भारत को नवाचार और प्रौद्योगिकी का वैश्विक केंद्र बताया है। फ्रांस के पेरिस में वीवाटेक 2026 सम्मेलन में प्रधानमंत्री ने कहा कि भारत पिछले एक दशक में तेजी से परिवर्तन की दिशा में आगे बढ़ रहा है जो प्रौद्योगिकी से संचालित है। उन्होंने कहा कि भारत ने विश्व की सबसे बड़ी पहचान प्रणाली और विश्व का सबसे बड़ा डिजिटल भुगतान प्लेटफॉर्म विकसित किया है।
5: The message I shared then at VivaTech 2021, where convention fails, innovation can help. India has been going through a rapid transformation that is powered by technology. From creating the world's largest digital identity system to the world's largest digital payment platforms. We are using technology at a massive scale for financial inclusion, education, telemedicine, agriculture and more.
4: प्रधानमंत्री ने कहा कि प्रौद्योगिकी से तभी प्रगति हो सकती है जब उसका लाभ सभी तक पहुंचे। उन्होंने कहा कि भारत का मानना है कि उथल पुथल भरे इस दौर में प्रौद्योगिकी का लाभ सभी को मिलना चाहिए। भारत यूरोपीय संघ मुक्त व्यापार समझौते पर प्रधानमंत्री ने कहा कि ये समझौता व्यापार, निवेश, प्रौद्योगिकी आदान प्रदान और पर्यटन को बढ़ावा देगा। इससे पहले

0: French President Emmanuel Macron thanked Mr. Modi in Hindi through a social media post. Later, the Prime Minister departed for India. Ministry of External Affairs has highlighted the key outcomes of Prime Minister Narendra Modi's visit to France. Briefing the media in Paris yesterday, Foreign Secretary Vikram Misri said the visit was centered on three key pillars: trade, technology and regional and international security. He said India and France jointly launched the Bharat Innovates initiative in Nice, creating a global platform for Indian deep tech startups. At VivaTech 2026 in Paris, where India was the AI country of focus, the Prime Minister underscored the importance of a human-centric approach to artificial intelligence and the use of technology for inclusive development. Union Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan has approved large-scale procurement of pulses and oil seeds at the minimum support price, that is MSP, for four states through video conferencing. The Ministry of Agriculture and Farmers Welfare said the procurement will be carried out under the price support scheme in Tamil Nadu, Gujarat, Uttar Pradesh and Haryana. Uttar Pradesh has emerged as the biggest beneficiary under the approvals for the summer 2026 scheme. Procurement of 48,298 metric tons of moong, 97,970 metric tons of urad and 41,718 metric tons of groundnut has been approved for the state. In Gujarat, procurement of 18,250 metric tons of moong has been approved for the summer 2026 season. Minister Chauhan also approved an increase in the moong procurement limit for Tamil Nadu under the Rabi marketing season 2025-26 from 885 metric tons to 990 metric tons, enabling the purchase of an additional 105 metric tons. Union Education Minister Dharmendra Pradhan has chaired a high-level review meeting to assess preparations for the NEET UG re-examination scheduled on Sunday. During the meeting yesterday, the minister stressed the need to maintain the highest standards of integrity, transparency and efficiency in the examination process. Meanwhile, National Testing Agency, that is NTA, has released a message encouraging students to stay calm and trust their preparation with the NEET UG 2026 examination just a couple of days away. The Delhi High Court has reserved its verdict on Telegram's plea challenging the center's decision to temporarily restrict access to messaging platform ahead of the NEET UG re-examination on Sunday. Government e-marketplace GEM has signed a Memorandum of Understanding, that is MOU, with Common Service Center E-Governance Services India Limited, that is CSC SPV, in New Delhi. In the FIFA World Cup 2026, Czechia and South Africa played out a 1-1 draw in their Group A clash at Atlanta Stadium in the United States. Both the sides had lost their respective opening matches. Later, Switzerland will take on Bosnia and Herzegovina in a Group B encounter at Los Angeles Stadium. The match is scheduled to begin at 12:30 a.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব 19 জুন শুক্রবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে। উনিশে জুন শুক্রবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন কোরআন থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি সকাল 6:05, 6:30 আজকের চাষবাস, খরিফ মরশুমে সুগন্ধি ধানের চাষ, বলবেন ডক্টর মলয় কুমার ভৌমিক। আপনার স্বাস্থ্য সকাল 6:40, রোগ নিরাময়ে যোগা, শুনবেন প্রথম পর্ব, বলবেন রাখি চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত এবং কার্তিক ঘোষ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 অ্যারিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। জানা অজানা সকাল 8টায় ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন সুনীত রায়। 8:05 নিরাময়, বর্ষাকালে ত্বকের সমস্যা ও তার নিরাময় বিষয়ে ডক্টর সুরজিৎ গড়াইয়ের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির মন্ত্র সত্যমেব জয়তে, বলেছেন নন্দলাল ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সোহম চট্টোপাধ্যায়। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, সমীক্ষা 9:25।

9:30 দ্য আকাশবাণী পডকাস্ট, গানের ভেলা 10:00, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় থাকবেন অর্ণব চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী। 12:00 শ্যামাসঙ্গীত শুনবেন তনুশ্রী সিনহা রায়ের কণ্ঠে। লোকগীতি 12:15 অমিত গুহর কণ্ঠে। 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুনো ফসল, একটায় গীতিকা। 1:45 মহিলা মহল, উপস্থাপনে থাকবেন অনিন্দিতা মল্লিক। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি গান পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। তারপর বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দুর্গাদাস সোরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনে থাকবেন বিতান দে। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা। 6:05 সাঁওতালি গান, 6:35 সাঁওতালি অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংস্কৃতির পরিবর্তনশীল প্রেক্ষাপট। আলোচনায় মাধবচন্দ্র হাঁসদা ও প্রধান মুর্মু। 6:38 কৃষি কথার আসর, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিকীকরণ। ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এবং তারপর শুনবেন গ্রীষ্মকালীন ফসলের মকরের সমস্যা এবং তার প্রতিকার, বলবেন ডক্টর কিঙ্কর শাহ। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, শিরোনাম জীবনে জীবন যোগ, বলবেন রাহুল তিওয়ারি। 8:00 নাটক নটবরের শেষ সংলাপ, রচনা তপন পাল, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী সোহম চক্রবর্তী, মাফ করবেন সোহম চট্টোপাধ্যায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনন্যা দাঁড় কণ্ঠে। 9:50 ভজন তুরবান বেরার কণ্ঠে। 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শুনবেন দেবিকা ঘোষের কণ্ঠে। 10:50 আধুনিক গান শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী। 6:25 রবীন্দ্রসঙ্গীত অ্যারিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস, শুনবেন 146তম পর্ব। 6:45 ভজন তুরবান বেরার কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সৃজনী পাল। 8:30 নজরুলগীতি শুনবেন দেবিকা ঘোষের কণ্ঠে। 8:50 লোকগীতি অমিত গুহর কণ্ঠে। 9:00 শ্যামাসঙ্গীত তনুশ্রী সিনহা রায়ের কণ্ঠে। 9:10 রাসধারা, উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পলাশ কুড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অ্যারিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 উর্বশী পুনম সিংয়ের উপস্থাপনায়। 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুল গুলশান, 7:10 লোকগীতি শুনবেন অমিত গুহর কণ্ঠে। 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন রাজীব বসাক। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম 19 জুন শুক্রবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং

সর্বনিম্ন 29.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92%, সর্বনিম্ন 62%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 19 জুন থেকে ২১ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর এখানেই শেষ হল। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:18 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।